0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত সূরা ইউসুফের 85 থেকে 87 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তারা বলল, আল্লাহর কসম, মনে হয় আপনি সর্বদা ইউসুফের স্মরণেই লেগে থাকবেন, যে পর্যন্ত না মরণাপন্ন হয়ে যান অথবা একেবারে মরেই যান। পিতা বললেন, আমি তো আমার অসহনীয় বেদনা ও আমার দুঃখ কেবল আল্লাহরই কাছে নিবেদন করছি এবং আমি আল্লাহর তরফ থেকে জানি যা তোমরা জানো না। হে আমার বৎসগণ, তোমরা যাও, ইউসুফ ও তার ভাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, কেননা আল্লাহর রহমত থেকে কাফের লোক ছাড়া কেউ নিরাশ হয় না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: পথ ও পাথেয়, আজকের বিষয় বান্দার হক, এই সম্পর্কে বলছেন মাওলানা আব্দুজ্জাহির মাহমুদ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী মানুষের দুটি হক রয়েছে, একটি হল হাক্কুল্লাহ বা আল্লাহর হক, আর দ্বিতীয়টি হল হাক্কুল ইবাদ বা বান্দার হক। সূরা বাইয়েনার 5 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা তো কেবল এজন্যই আদিষ্ট হয়েছে যে তারা আল্লাহর জন্য নির্ভেজাল আনুগত্য প্রকাশ করবে এবং একমাত্র তারই গোলামী ও দাসত্ব করবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা তোমাদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহর হক পালনের ক্ষেত্রে কোনরূপ ঘাটতি হলে আল্লাহর কাছে মাপ চাইলে সেটা আল্লাহ তাআলা মাপ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক কখনো আল্লাহ মাপ করবেন না। বান্দার হক সমূহের সর্বপ্রথম হল পিতামাতার হক, বাবা মায়ের সম্মানের ব্যাপারে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, وَقَدَّرَ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রব ফয়সালা করে দিয়েছেন যে তোমরা কেবল তাঁরই ইবাদত করবে এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। বান্দার হকের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ হক হল স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার। স্বামী তার স্ত্রীর প্রতি সুন্দর আচরণ করবে, তার যাবতীয় অধিকারের ব্যাপারে যত্নশীল হবে, অনুরূপভাবে স্ত্রীও স্বামীর কথা মেনে চলবেন, স্বামীর প্রতি যত্ন নেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইল্লা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা ওয়ালি নিসাইকুম আলাইকুম হাক্কা। অর্থাৎ তোমরা ভালো করে জেনে নাও, তোমাদের স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার আছে তেমনি তোমাদের উপর তাদেরও অধিকার আছে। বুখারী শরীফ। ভাই বোনদের পারস্পরিক যে অধিকার, সেটি বান্দার হকের মধ্যে অন্যতম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাক্কুন কাবীরুল ইখওয়াতি আলা সগীরিহিম কাহাক্কিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। অর্থাৎ ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের অধিকার ঠিক তেমন যেমন সন্তানের উপরে পিতার। বাইহাকি। ইসলাম মানবতা ও কল্যাণের ধর্ম, তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সদয় আচরণ করাও হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। আমাদের চারপাশে যারা আছে তারা আল্লাহর পরিজন, আমাদের প্রতিবেশী, তাদের প্রতি সুন্দর আচরণ করলে আল্লাহ খুশি হয়ে যান। এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। অর্থাৎ যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে কখনো বেহেশতে প্রবেশ করবে না। একবার একদল সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি দিনে রোজা রাখে, রাতে তাহাজ্জুদ পড়ে, অথচ তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, সে জাহান্নামী। সম্মানিত শ্রোতা, আসুন আমরা আল্লাহর হক আদায়ের পাশাপাশি বান্দার হক যথাযথ নিয়মে আদায় করি, যাতে করে আল্লাহ আমাদের উপর সদয় হন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
3: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল বান্দার হক। এ সম্পর্কে বললেন মাওলানা আব্দুজ্জাহির মাহমুদ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্র চন্দ্র সূত্রধর।
2: ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তৈষ্ময় শ্রী গুরুবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্রী ভগবান উবাচ। বিষয় সত্ব রজ ও তমগুণের ক্রিয়া। সত্যম সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানম আবৃত্ত তু তম প্রমাদে সঞ্জয়তি উত রজস্তম চ অবিভূয় সত্যম ভবতি ভারত রজ সত্যম তম চ এব তম সত্যম রজ তথা। সরলার্থ, হে ভারত, সত্যগুণ জীবকে সুখের বন্ধনে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদের বন্ধনে আবদ্ধ করে। সত্যগুণ যখন প্রবল হয় তখন রজ ও তমগুণ পরাভূত হয়, যখন রজগুণ প্রবল হয় তখন সত্য ও তমগুণ পরাভূত হয়, আর যখন তমগুণ প্রবল হয় তখন সত্য ও রজগুণ স্তিমিত হয়। এইভাবে প্রকৃতির তিনটি গুণের মধ্যে সবসময় জীবচেতনার উপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা হয়। সকল মানুষের আচরণ লক্ষ্য করলে তিনটি গুণের প্রভাব বোঝা যায়। সত্যগুণে স্থিত মানুষ জ্ঞানলাভের প্রয়াসের মাধ্যমে, রজগুণের মানুষ ধনসঞ্চয়, সৎকার্য, সমাজসেবা প্রভৃতিতে উৎসাহিত হন, আর তমগুণের মানুষ সর্বদা আলস্য ও মোহে আবিষ্ট থাকে। এই তিনটি গুণ সবসময় একে অপরের উপর প্রাধান্য বিস্তার করতে চায়। প্রকৃতিতে সব সময় চলছে এই প্রতিযোগিতা। আমাদের উচিত ঝরিয়ে এই ত্রিগুণের প্রভাব সম্পূর্ণভাবে অতিক্রম করা। কৃষ্ণ চেতনার মাধ্যমে প্রথমেই সত্যগুণের বিকাশ ঘটাতে হয়, ফলে অপর দুটি নিকৃষ্ট গুণ পরাভূত হয়। অতঃপর সত্যগুণকেও অতিক্রম করে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হতে হয়। এই অবস্থাকে বলা হয় বাসুদেবস্থিতি। এই অবস্থায় ভগবত্তত্ত্ব উপলব্ধি করা যায়। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। ওম ইয়ৎস্খরম পরিব্রষ্টম মাত্রাহীনঞ্চ ইয়ৎভবেত পূর্ণম ভবতু তৎসর্বম ত্বৎপ্রসাদাত জনার্দন। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাধায় পূর্ণম এব অবশিষ্যতে। সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সকলেই নিরাময় লাভ করুক। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্র চন্দ্র সূত্রধর।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বজ্র অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর, আমি আবার বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধে ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মানিকগঞ্জ ও রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11, সূর্য অস্ত যাবে 6:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হলো।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টজ।

0: প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার জেলা সফর করবেন। এ সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী বেলা একটায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বেলা দুটো বেজে ত্রিশ মিনিটে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এবং বিকেল চারটে বেজে ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগদান করবেন। এই সকল অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এছাড়া বাংলাদেশ বেতার ময়মনসিংহ ও গোপালগঞ্জ কেন্দ্র থেকেও এই সকল অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শুনতে পাবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ মেগাহার্টজ ও এফএম ১০৬ মেগাহার্টজে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ২০২৬ খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা ৩টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন এফএম ১০৬ মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে।
1: বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস উপলক্ষে কথিকা শুনবেন সকাল ৮:১০। সকাল ৮:৩০ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, ভ্রমণ ও পর্যটন বিষয়ক অনুষ্ঠান মন ছুটে যায় সকাল ৯:০৫। বিএনসিসির অনুষ্ঠান দীপ্ত শপথ বেলা ১১:০৫। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১:৩০। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা ৩:০৫। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল ৫:১০। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬:০৫। সন্ধে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭:৩০ রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত ৯:০৫ বেতার ম্যাগাজিন উত্তরণ যাত্রা অনুষ্ঠান পরিণতি শুনবেন রাত ১০টায় রচনা ফজলুল করিম প্রযোজনা এস এম সরোয়ার হোসেন।
0: এফএম এর অনুষ্ঠান এফএম ৯২ মেগাহার্টজে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্টজে বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্টজে সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধু, শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন ভোরের গান, শিল্পী মনিকা দেবনাথ কথা, গীতিকার সেলিম মাহমুদ, সুরকার সুমন রেজা খান।

0: ভোরের গানটি শুনলেন মনিকা দেবনাথ কথার কণ্ঠে, গীতিকার ছিলেন সালিম মাহমুদ, সুরকার সুমন রেজা খান।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন নজরুল সঙ্গীত। শিল্পী সালাউদ্দিন আহমেদ। শিল্পী প্রথমে গেয়েছেন আমার আপনার চেয়ে আপন যে জন।

0: স্টুডিও রেকর্ডে দোকানে নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন সালাউদ্দিন আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী লেলি ইসলাম।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন লিলি ইসলামের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করছি যে যেখান থেকে শুনছেন সকলে সুস্থ ও ভালো আছেন। কবি নজরুল লিখে গেছেন, গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, শ্রমকিনাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠি তলে, এতা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে, যেসব শ্রমনিষ্ঠ মেহনতি মানুষের রক্ত ও ঘামের বিনিময়ে এ দেশ অনুপম সুন্দর, পুষ্পময় ও মনোমুগ্ধকর হয়ে উঠেছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শক্ত হাতে লাঙল ধরে ধরণীর কঠিন মাটি চিরে নতুন ফসলের অযুত সম্ভাবনায় এদেশকে সমৃদ্ধ করেছে, তারা হলেন এদেশের কৃষি সম্প্রদায় তথা বাংলার কৃষক। তারা আপন সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দেশ ও জাতির অগ্রগতির স্বার্থে প্রতিদানহীন নীরব নিঃস্বার্থ ভূমিকায় অবতীর্ণ, অক্লান্ত পরিশ্রমে জাতীয় অর্থনীতিকে তিলে তিলে গড়ে তুলেছে এবং সেই অতীতের মতো আজও বাংলাদেশ মানে কৃষকের দেশ। দেশের সেই সকল আপামর কৃষিজীবী ভাই ও বোনদের প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠান। হলুদকে ইংরেজিতে বলে টার্মারিক, মশলা হিসেবেই হলুদ বেশি পরিচিত। এর ব্যবহার বিশ্বের প্রায় সব দেশেই প্রসাধনী ও ঔষধ শিল্পে ব্যবহার হয়। অনুষ্ঠানের এ পর্যায়ে আমার কৃষি পর্বে গাছের ছায়ে হলুদ চাষ, এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকার শুনবেন।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি তানিয়া সুলতানা। আজ আমরা কথা বলবো গাছের ছায়ায় হলুদ চাষ সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ শাহিন সালেউদ্দিন, পরিসংখ্যান অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। শুরুতে আপনার কাছে চাষ উপযোগী উন্নত জাতের কয়েকটি হলুদের জাতের নাম সম্পর্কে জানতে চাইব।
2: বাংলাদেশে মশলা ফসল হিসেবে হলুদ খুবই জনপ্রিয় একটা ফসল। মশলা ছাড়া আচার অনুষ্ঠান ও ঔষধি গুণাগুণ হিসেবে হলুদের ব্যাপক ব্যবহার রয়েছে। বাংলাদেশে যে সমস্ত হলুদের জাত চাষ হয় সেগুলো একটা জাতের নাম বলি, যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বা প্রবর্তিত যে জাতগুলো আছে, বাড়ি হলুদ এক, স্থানীয় নাম ডিমলা, এগুলো হেক্টর প্রতি 17-18 টন ফলন হয়। বাড়ি হলুদ দুই, স্থানীয় নাম সিন্দুরি, এগুলোর উৎপাদন 12-13 টন। এছাড়া বাড়ি হলুদ 3 এবং 4, এগুলো হেক্টর প্রতি ফলন 25-30 টন।
1: এ পর্যায়ে জানতে চাইব হলুদ চাষের মৌসুম সম্পর্কে।
2: হলুদ সাধারণত গ্রীষ্ম মৌসুমের ফসল, অর্থাৎ বাংলাদেশে খরিফ মৌসুমেই হলুদ চাষ করা হয়। এক্ষেত্রে বাড়ি হলুদ 4-5, এগুলো হলো বাণিজ্যিক জাত, উৎপাদন বেশি হয়, আমাদের এগুলোর দিকে নজর দিতে হবে।
1: হলুদ চাষের জন্য বীজের হার কেমন হবে?
2: হেক্টর প্রতি এটা 2.5-3 টন লাগে। এক একটা যেটা বীজ হিসেবে লাগানো হয়, যেটা রাইজোম চোক থাকবে, এটা এভারেজ সর্বনিম্ন 25-30 গ্রাম বা 40 গ্রাম ওজনের রাইজোম লাগালেই সেই ক্ষেত্রে আমাদের 2.5-3 টন রাইজোম বা কন্দ প্রয়োজন হয়।
1: হলুদ চাষের জন্য জমি কিভাবে তৈরি করতে হবে, এই বিষয়ে কোনো বিশেষ পরামর্শ আছে কিনা আপনার?
2: যেহেতু হলুদটা মাটির নিচে হয়, সেক্ষেত্রে আমাদের মাটিটা খুব গভীরভাবে 4-5টা চাষ এবং মই দিয়ে জমি সমান করে নিতে হবে, এবং আগাছা এবং অন্যান্য ঠেলা বা ইট পাটকেল থাকলে এগুলো ঝুরঝুরা করে পরিষ্কার করে নিয়ে তবেই আমাদের রোপণের ব্যবস্থা করতে হবে।
1: এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব হলুদ চাষের সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে।
2: বাড়ি হলুদ 4 এবং 5 চাষ করতে গেলে আমাদের হেক্টর প্রতি বেশ কিছু জৈব এবং অজৈব সার প্রয়োগ করলে উৎপাদন ভালো হয়। সেই ক্ষেত্রে গোবর আমরা 5 টন ইউজ করতে পারি, ইউরিয়া 220 কেজি, TSP 125 কেজি, MOP 260 কেজি, জিপসাম 110 কেজি, বোরিক অ্যাসিড 12 কেজি, এগুলো 1 হেক্টর সমান 7.5 বিঘা। জমি পরিষ্কার করে সেচ চাষের সময় বীজ রোপণের 5-7 দিন আগে সম্পূর্ণ গোবর, TSP, জিপসাম, বোরিক অ্যাসিড, অর্ধেক MOP সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া সারের অর্ধেক বীজ রোপণের 50-60 দিন পর উপরি প্রয়োগ করতে হবে। অবশিষ্ট ইউরিয়া ও MOP সার সমান 2 কিস্তিতে রোপণের 80-90 এবং 110-120 দিন পর দ্বিতীয়বার উপরি প্রয়োগ করতে হবে।
1: এবারে আমাদের কৃষিজীবী ভাই বোনদের জন্য জানাবেন হলুদের জমিতে কিভাবে পানি সেচ ও নিষ্কাশন করতে হয়।
2: যে কোনো ফসলের জন্য আমাদের পানি সেচের যেরকম গুরুত্ব আছে, নিষ্কাশনেরও একটা গুরুত্ব আছে। সেই ক্ষেত্রে যেহেতু আমরা খরিফ মৌসুমে হলুদটা করতেছি, এই সময় খুব শুষ্ক আবহাওয়া, এই জন্য আমাদের বীজ রোপণের পরপরই পানি সেচের ব্যবস্থা রাখতে হবে। মাটির ধরন এবং আবহাওয়ার উপর ভিত্তি করে মোটামুটি 4-5টি সেচের দরকার হবে। আর বর্ষাকালে এটা যাতে পানি জমিতে না জমে থাকে, সেজন্য আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। কারণ যদি জমিতে পানি জমে থাকে তাহলে আমাদের হলুদের রাইজোম মাধ্যমে রোগের সম্ভাবনা হতে পারে রাইজোম পচে যাওয়ার। এই জন্য শুষ্ক মৌসুমে পানি সেচ এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের অবশ্যই ব্যবস্থা রাখতে হবে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইবো, হলুদে সাধারণত কি কি রোগ বালাই হয় এবং পোকামাকড়ের আক্রমণ করে?
2: হলুদ যেহেতু একটা নিজেই রোগ প্রতিরোধী ফসল, সেই ক্ষেত্রে হলুদে খুব একটা রোগ বালাই হয় না। তারপরেও কয়েকটা রোগের নাম বলতেছি, লিপ ব্লস, রাইজোম রড, এগুলো হলো রোগ। আর পোকামাকড় বলতে ডগা ছিদ্রকারী পোকা, রাইজোম বা স্কেল পোকা এবং থ্রিপস। এই ক্ষেত্রে আমরা সঠিক ঔষধ সঠিক সময় এবং সঠিক মাত্রায় স্প্রে করে এই রোগ বালাই এবং পোকামাকড় থেকে নিয়ন্ত্রণ করতে পারি।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে।
0: এখন শুনবেন কৃষি বিষয়ক একটি গান। গানটির শিল্পী সামিনা আসাদ, কথা সাজিয়েছেন আয়াত হোসেন উজ্জ্বল এবং সুর করেছেন এস এম আব্দুল আউয়াল।

কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের দেশের একটা বড় চ্যালেঞ্জ, কারণ এখানে কর্মসংস্থানের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। তবে যেহেতু কৃষিকাজে অনেক

0: অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন সঞ্জিদা হোসেন, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, তেসরা আষাঢ়, পহেলা মহরম, 17 জুন, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রেজওয়ানা। শুরুতেই শিরোনাম। দিনব্যাপী সফরে আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সবাইকে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানালেন তারেক রহমান। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী হিসেবে কাজ করতে চায় সরকার, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের উপর ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি ইরানের। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনা আলজেরিয়ার মোকাবেলা করছে। অপর দুই ম্যাচে নরওয়ে 4-1 গোলে ইরাককে এবং ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে পরাজিত করেছে। এবং আজ চট্টগ্রামে 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটিতে সফররত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে আজ মৌলভীবাজার যাচ্ছেন। এই সফরে প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ। প্রধানমন্ত্রী সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন, এরপর মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তারেক রহমান। এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের 155টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের 152টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বিকেলে মৌলভীবাজার দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে, প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে গণমাধ্যমের সঙ্গে তাদের শত্রুতা নেই। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সরকারের ভুল হলে সেগুলোর গঠনমূলক আলোচনা করার কথাও জানান তিনি। তারেক রহমান বলেন, এই দিনটি দেশের সংবাদপত্র জগতের জন্য গুরুত্বপূর্ণ দিন। 1975 সালের 16 জুন বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। 4টা সংবাদপত্রকে রেখে সব বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে বাকশাল নামে একটি দল গঠন করা হয়েছিল।

0: প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্বে এসে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, একই সাথে সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে এসেছিলেন। এ সময় তিনি সরকার পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। সারা দেশে নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু একথা জানান। উপপ্রেস সচিব বলেন, এই বৈঠকে রেলওয়ের মধ্যে ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটার গেজ লাইনসমূহ পর্যায়ক্রমে ব্রডগেজ করা, রেলওয়ের সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 7,003,36,00,000 টাকার 5টি প্রকল্প অনুমোদন করেছে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে নতুন 3টি এবং সংশোধিত 2টি রয়েছে। অনুমোদিত 5টি প্রকল্প হল প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্প সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, ফেনী জেলাধীন মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প, পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা প্রকল্প। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন 100টি উপজেলায় 1টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও টেকসই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি গতকাল জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে জাতীয় সংসদের বৈঠক স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজধানীর জলবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক সমস্যা মোকাবেলার পাশাপাশি টেকসই সমাধানের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। অপরলিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সংসদে জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে জনসেবা পাওয়া যায়। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে বৈষম্যের কারণে বেকার হয়ে পড়া সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঐতিহ্যবাহী দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস এবং জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রা পুনরায় চালু করার জোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গতকাল সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ ও প্রযুক্তির অনেক কিছু পাল্টালেও সাংবাদিকদের কর্মসংস্থানের সুনির্দিষ্ট সুযোগ সৃষ্টি করা হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
1: এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কমিটেড আছে এবং তারা কাজ করছে সে বিষয়ে। সংবাদপত্রের মালিকরা যারা বিভিন্ন আপনার যে হাউসগুলো আছে তারা কিন্তু অন্যায় ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে, আমি একদম বলতে চাই করতে স্পষ্ট ভাবে, এটা কোন সভ্যতার মধ্যেই পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমি অনুরোধ করবো যে আপনারা তীব্র ভাষায় এটা প্রতিবাদ জানাবে।
0: একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী অংশীদার হিসেবে কাজ করতে চায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অতীতে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের ভাইরাসের জীবনী ভালো করে পাঠ করা দরকার।
2: নতুন কোন পরিকল্পনা চিন্তা করব, তখন আমরাও যাতে অতীতের এই সমস্ত ভাইরাসে আক্রান্ত না থাকি, সে কারণেও আমাদেরকে অতীতের ফেসিবাদকে বারবার পাঠ করা দরকার এবং সম্ভবত পালিয়ে যাওয়া ফেসিবাদের শিখণ্ডীর জীবনী যদি খুব ভালো করে আমরা পাঠ করতে পারি, আমাদের প্রত্যেকেরই নিজের মনের মধ্যে যদি অজান্তে লুকিয়ে থাকা কোন শৈরতান্ত্রিক ফেসিবাদী ভাইরাস থেকে থাকে, তাহলে সেটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করতে পারে।
0: দেশের মানুষের জন্য সহজলভ্য, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, সরকারের স্বাস্থ্যনীতি এখন কেবল রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার উপরও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, বরং গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীন দেখতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী শাসনামলে গণমাধ্যম ও জুলাই অভ্যুত্থানের চেতনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে ফ্যাসি দূর করার জন্য সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে।
3: জুলাইয়ের আন্দোলনে আমরা যেই আন্দোলন করেছি এবং আমরা যেই ফলটা পেয়েছি, এটা ধরে রাখতে হবে। ফ্যাসিস্ট যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে আপনাদের যেরকম অংশগ্রহণ, আপনাদের যেরকম সহযোগিতা প্রয়োজন, রাজনীতিবিদদের যেরকম সহযোগিতা প্রয়োজন, ঠিক তেমনি সকল শ্রেণী পেশার মানুষের, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সহকর্মীদের, আমার তাদেরও এখানে অংশগ্রহণটা খুব জরুরি।
0: সারা দেশে শিগগিরই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতকাল রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন এ ক্যাম্পেইন সফল করতে সরকার কাজ করছে। তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যের মুখোমুখি হচ্ছে এবং সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
4: আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি আই হ্যাভ নট ডান এনিথিং রং। ছয়টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখিয়ে অথরিটিকে, দ্যাট ক্যানট বি। উই শুড কাম এট এ পয়েন্ট টু পানিশ অল দ্য পিপলস লাইবল ফর অল দ্য ব্যাড ইনসিডেন্সেস।
0: এদিকে গতকাল 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ঝটিকা সফরে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন রোগীদের চিকিৎসা সেবায় নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগের প্রমাণ মেলায় তাৎক্ষণিকভাবে হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের নির্দেশ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি জাবেদ কারদার। ঢাকার যানজট নিরসনে চারটি আন্তনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই নির্দেশ দেওয়া হয়। এর ফলে রাজধানীতে যানজট নিরসনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। আরো শুনুন প্রতিবেদনে।
7: রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে চারটি প্রধান আন্তনগর বাস টার্মিনাল অতি দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চারটি আন্তনগর বাস টার্মিনাল হল ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল। সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তরিত হবে। গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত

0: সায়দাবাদ এক্সপ্রেসের কাঁচপুরে আমরা একটা আন্তর জেলা টার্মিনাল আমরা করতে যাচ্ছি, এবং ওইটা উনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে যাতে এখানকার থেকে লোডটা কমানো যায়।
1: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় রাস্তার উপর যাতে বাস দাঁড়িয়ে না থাকে সেজন্য প্রাথমিকভাবে পূর্বাচলে বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
2: রাস্তায় যানজট যাতে না থাকে সেটাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে কি করণীয়, মহাখালী আন্তঃজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে হয়তোবা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশনা দিয়েছে।
1: ঢাকার বাহিরে টার্মিনাল সমূহ স্থানান্তরের বিষয়ে সাধারণ যাত্রীরা জানান,
3: ঢাকার ভিতরে বর্তমানে টার্মিনাল অনেকগুলো এটা ঠিক আছে, কিন্তু ঢাকার যে জ্যামজটের কারণে আসলে এগুলো অনেক সমস্যা, যাত্রীর একটু অসুবিধা হবে, হয়তো অনেকেই ঢাকার আশপাশ থেকে একটু ডিস্টেন্স হইলো, কিন্তু তুলনামূলক তো ঢাকাবাসীর জন্য তো উপকৃত হবে।
1: রাজধানীর যানজট নিরসনে স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার, এর অংশ হিসেবে বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
4: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রেল সংযোগ না থাকা 10 জেলায় সরকার রেল সেবা বাস্তবায়ন করবে, এই লক্ষ্যে সমন্বিত প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী একথা জানান। তিনি বলেন, ঢাকা মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এছাড়া সময় বাঁচাতে রেল যোগাযোগে কর্ড লাইন করার পরিকল্পনা নিয়েছে সরকার। রাজধানী পল্লবীতে শিশু রামিসা ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে দুই আসামির ডেথ রেফারেন্স ও মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে এবং যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু হবে।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সেনাবাহিনী বলেছে, গত রোববার যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষরের ঘোষণা প্রদানের পর থেকে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে আরও জানায়, হামলা অব্যাহত থাকলে আগ্রাসনকারীকে কঠোর জবাবের সম্মুখীন হতে হবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, নেতানিয়াহুকে লেবাননের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে এবং ইসরায়েলের আগ্রাসন ও হিজবুল্লাহকে সামলানোর বিষয়ে তিনি খুশি নন। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি হলেও ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে দখলে রাখবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আশা প্রকাশ করেন, জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা আবারও ইরানে যেতে পারবেন এবং তেহরানের সঙ্গে 60 দিনের আলোচনাকালে হরমুজ প্রণালীতে কোনো টোল আদায় করা হবে না। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকের পর বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে শান্তি স্থাপন করা। ট্রাম্প আরও দাবি করেন, তিনি 8টি যুদ্ধ বন্ধ করেছেন, তবে তার এই দাবির সত্যতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। শিল্পোন্নত সাতজাতি গ্রুপ G7 নেতৃবৃন্দ ট্রাম্পের এই মন্তব্যের পর ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে সংযত আশাবাদ ব্যক্ত করেছেন। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের কানসাসে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা এখন আলজেরিয়া মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচটি গোলশূন্যতে এগিয়ে চলছে। এছাড়া অস্ট্রিয়া ও জর্ডানের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 10টায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে। এদিকে গতরাতে ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে এবং নরওয়ে ইরাককে 4-1 গোলে পরাজিত করেছে। আজ রাত 11টায় পর্তুগাল কঙ্গোর মধ্যকার ম্যাচটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও সফররত অস্ট্রেলিয়ার মধ্যকার 3-ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য

অস্ত যাবে 6:48। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী সফরে আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রতিশোধে মানসিকতা থেকে বেরিয়ে এসে সবাইকে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানালেন তারেক রহমান। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী হিসেবে কাজ করতে চায় সরকার, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের উপর ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি ইরানের। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনা আলজেরিয়া মোকাবেলা করছে। অপর দু ম্যাচে নরওয়ে 4-1 গোলে ইরাককে এবং ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে পরাজিত করেছে। এবং আজ চট্টগ্রামে 3-ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের প্রথমটিতে সফররত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধু, শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে। ঋতুতে এখন চলছে বর্ষা, পরিবেশ প্রকৃতির ভারসাম্য রাখতে প্রয়োজন প্রচুর পরিমাণে গাছপালা। এ সময় আমাদের সবাইকেই গাছ লাগাতে হবে, যার কাছে যতটুকু ফাঁকা জায়গা আছে সেখানে কিছু না কিছু গাছ লাগাতেই হবে। পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ এবং বিশুদ্ধ পরিবেশ রাখতে এটি আমাদের দায়িত্ব। তাদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক হিসেবে সবার সচেতন দৃষ্টি রাখা প্রয়োজন। কৈশোর থেকে বিশেষ করে প্রয়োজন হয় নিবিড় যত্নের এবং মনোযোগের। বন্ধুরা, আজ সুখের ঠিকানায় এই বিষয়টি নিয়েই কথা বলবো। কৈশোরে অবহেলা নয়, জীবন গড়ার এই তো সময়। আর আপনারা যেমনটি জানেন, আমাদের সাথে বিশেষজ্ঞ সবসময় উপস্থিত থাকেন একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবার জন্য। আজও আমাদের সাথে উপস্থিত আছেন ইসরাত জাবিন, তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর IEM ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে, কেমন আছেন?
2: ভালো আছি, অনেক শুভেচ্ছা আপনাকে এবং আমার শ্রোতা বন্ধুকে।
1: আজকের বিষয়টা তো জানেন যে কৈশোরে অবহেলা নয়, জীবন গড়ার এই তো সময়। শুরুতেই বলবেন যে কৈশোর বলতে আলাদা করে ঠিক কোন সময়টাকে বোঝানো হয় এবং কারা এই কৈশোর বলতে বা কিশোর কিশোরী বলতে কোন বয়সের ছেলে মেয়েদেরকে আমরা বুঝি?
2: কৈশোর প্রতিটি মানুষের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা যদি কৈশোরকে সংজ্ঞায়িত করি এভাবে, 10 থেকে 19, সাধারণত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী 10 থেকে 19 বছর বয়সে যারা, তাদেরকে আমরা শিশু বলে থাকি। আবার এই বয়সে ছেলে মেয়েদেরকে আমরা কিশোর অথবা কিশোরী বলছি। তবে বর্তমানে 24 বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে কিশোরের আওতায় নিয়ে আসা হচ্ছে, এই জন্য যে আমরা এই কৈশোর সময়টাকে দুটো ভাগে ভাগ করছি। একটি হচ্ছে প্রাক কৈশোর এবং একটি হচ্ছে বিলম্ব কৈশোর। মানে 24 বছর পর্যন্ত এই আমাদের একটা সিংহভাগ ছেলে মেয়ে রয়েছে। তবে মূলত আমরা এখন পর্যন্ত কিশোর অথবা কিশোরী বলতে যাদেরকে বুঝাই, তারা আসলে আমার 12 অথবা 10 থেকে শুরু করে 18 বছর পর্যন্ত যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে আমরা কিশোর কিশোরী বলতে পারি।
1: কিশোরবেলায় জীবন গড়া, এই বিষয়টি কেন এত জরুরি বা গুরুত্বপূর্ণ আমাদের শ্রোতা বন্ধুদের জন্য একটু বুঝিয়ে বলবেন কি?
2: আসলে কৈশোরকালই প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য মানুষ যখন ছোটবেলা থেকে, শিশু অবস্থা থেকে পরিণত অবস্থায় উপনীত হচ্ছে, তার মাঝখানের সময়টুকু হচ্ছে এই কৈশোরকাল। এই কৈশোরকাল একটি সেতু বন্ধনের মতো কাজ করে, যে আমার শিশু এবং পরিণত এই দুইয়ের মাঝখানে একটি সময়, এবং এই সময়টাতে একটি মেয়ে অথবা একটি ছেলের বেশ কিছু পরিবর্তন আসে। সে পরিবর্তনগুলো শারীরিক পরিবর্তন যেমন রয়েছে, তেমনি রয়েছে মানসিক পরিবর্তন। আর এই পরিবর্তনগুলো যদি সহজভাবে জানা এবং মানা না হয়, এবং তাদের সাথে সেই পরিবর্তনের সাথে নিজেকে যদি খাপ খাইয়ে নিয়ে নিজেকে ওই বিষয়ে আরও উপযোগী করে তোলা না হয়, তাহলে কিন্তু পরিণত অবস্থায় মানুষ বিভিন্ন সময় বিপদের সম্মুখীন হতে পারে। আর এজন্যই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ।
1: এই যে গুরুত্বপূর্ণ সময়টা, যেটিকে আপনি বললেন যে সেতু বন্ধন, এই সময়ে অভিভাবক হিসেবে আমরা কি করে বোঝাতে পারি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে শিক্ষক যারা আছেন তারাই বা কি ভূমিকা নিতে পারেন এই কিশোর কিশোরীদেরকে বোঝানোর জন্য?
2: আমি আগে বলি যে এই যে আমি বলেছি একটু আগে যে শারীরিক এবং মানসিক পরিবর্তন আসে, সাধারণত মানসিক পরিবর্তনগুলো তো চোখে দেখা যায় না, কিন্তু শারীরিক পরিবর্তনগুলো খুব বেশি স্পষ্ট প্রতীয়মান হয়। যেমন একটি মেয়ে তার শারীরিকে বিভিন্ন গ্রোথ তৈরি হয়, বিভিন্ন শারীরিক বিভিন্ন পরিবর্তনের সাথে সাথে তার চুল লম্বা হবে এবং আরও কিছু পরিবর্তন রয়েছে। এবং ছেলেদেরও তাই, ছেলেদের যে জিনিসটা সবচেয়ে বেশি বোঝা যায় তাদের গলার স্বর চেঞ্জ হয়ে যায়, এরকম অনেকগুলো পরিবর্তন, গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। এই অবস্থায় একটি ছেলে অথবা একটি মেয়ে তার এই পরিবর্তনগুলোকে ঠিকভাবে যখন নিতে পারে না, সে মনে করে হয়তোবা এটা কোনো অন্যরকম কিছু ঘটছে কিনা, এই সমস্যা এই সংখ্যা থেকে সে নিজেকে গুটি নেওয়ার চেষ্টা করে। আর এই অবস্থা থেকে যদি তাদেরকে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ দিয়ে যেতে চাই, তাহলে অভিভাবক হিসেবে বা পরিবারের সদস্য হিসেবে তাদেরকে সবার আগে খুবই সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। এবং এছাড়া পরিবার ছাড়াও, যেহেতু এই বয়সে ছেলে মেয়ে স্কুলে একটা গুরুত্বপূর্ণ সময় এবং দীর্ঘ সময় পার করে, স্কুলের একটা প্রতিটি স্কুলের টিচারদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ছেলে মেয়েগুলোকে একটি সুন্দর ভবিষ্যৎ রচনার জন্য তাদেরকে সুন্দরভাবে নির্দেশনা প্রদান করা এবং তাদের এই পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করা।
1: কিশোরবেলায় যদি আমরা এভাবে করে সুন্দর করে বাচ্চাদেরকে বোঝাতে পারি, তাহলে আশা রাখা যায় যে নাগরিক হিসেবে তাদের দায়িত্ব বা ব্যক্তিগত জীবনে তারা কি করবে না করবে সবকিছু তারা খুব সুন্দরভাবে বুঝতে পারবে।
2: অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে পারে। সবচেয়ে বড় কথা যে আমাদের অনেক সময় ছেলেমেয়েরা না বাবা মা অভিভাবক অথবা বড় ভাই বোনদের কাছে বলতে গিয়ে খানিকটা মানে লজ্জা বোধ করে বা বলতে একটু ভীত হয় যে আমি যে বলবো আমার যে পরিবর্তন হচ্ছে বা আমার মনে এই ধরনের কোনো চিন্তা এসেছে এই কথাটা যদি কাউকে বলি আমার বড় ভাই বোন অথবা বাবা মা হয়তো অন্যভাবে দেখবে তারা আমাকে বকা দিবে অথবা দেখা যায় যে শিক্ষকদেরকে বলবো শিক্ষকরা না জানে কি মনে করবেন। এই বিষয়গুলো হয় কি তখন তারা এদের সাথে খোলাখুলিভাবে কথা না বলে কি করে হয়তো তার বন্ধুর সাথে বিষয়টা শেয়ার করলো তখন তার বন্ধু হয়তো তাকে এক ধরনের পরামর্শ দিল কিন্তু সমস্যা হয় কোথায় এই বন্ধুটা তো তার মতোই একজন সেই বয়সেরই তারও তো জানার কিছু ঘাটতি রয়ে গেছে কাজে এই যে অসম্পূর্ণ তথ্য বা ইনফরমেশন যে সে পাচ্ছে এটা কিন্তু তার জন্য একটা ক্ষতিকারণ হয়ে দাঁড়াচ্ছে। আবার অনেক সময় হয় এখন তো ইন্টারনেটের যুগ ছেলেমেয়েরা অনেক সময় হয়তো কৌতূহলবশত ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু জানার চেষ্টা করে আর এটা কোন বয়সের জন্য কোনটা প্রযোজ্য সেটা না ভেবে তারা হয়তো কোনো একটা বাটন চেপে অনেক কিছু দেখার সুযোগ পেল অনেক কিছু জানার সুযোগ পেল সেটা দেখা যাচ্ছে সেই বয়সের জন্য উপযোগী না তখন কিন্তু সেটা তাদের জন্য একটু সমস্যা তৈরি করতে পারে।
1: সুতরাং সঠিক সময়ে সঠিক তথ্যটুকু তাদেরকে বন্ধু হয়ে জানানো প্রয়োজন
2: অবশ্যই। এবং আমাদের কথা হচ্ছে সবসময় পরিবারকে এগিয়ে আসতে হবে পরিবারের যে বড় সদস্য রয়েছেন যে বাবা মা অথবা ভাই বোন অথবা অন্য কেউ যিনি আছেন তাকে খুব বন্ধুসুলভ আচরণ করতে হবে এই এই কিশোর বয়সে ছেলে অথবা মেয়ের সাথে তাকে বলতে হবে যে এই পরিবর্তনগুলো স্বাভাবিক এবং এইরকম পরিবর্তন যদি তুমি নিজের মধ্যে কোনো কিছু ভাবো বা দেখো তাহলে অবশ্যই যেন অকপটে এই বড়দের সাথে সে বিষয়টাকে নিয়ে শেয়ার করা হয় বা আলোচনা করে এই কথাটা এই স্পেসটুকু তাদেরকে তৈরি করে দিতে হবে।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে আমরা অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। প্রিয় শ্রোতা বন্ধু, আশা করছি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন শুনেছেন এই গুরুত্বপূর্ণ আলোচনাটি, নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন এবং আপনাদের আশেপাশে যারা আছেন যে সংসারে কিশোর বয়সের ছেলে মেয়ে আছে তাদের সাথে প্রতিবেশী হিসেবে পরিবারের সদস্য হিসেবে বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কোনো সদস্য হিসেবে নিজ দায়িত্বটুকু সুন্দরভাবে পালন করবেন। আমাদের পরবর্তী প্রজন্মকে পথ দেখাবার জন্য আমাদেরকেই সচেতন হতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, জীবনের প্রতিটি পর্যায়ে কিন্তু সচেতনতার কোনো বিকল্প নেই। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আগামীতে অন্য কোনো সকালে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106, এফএম 102 ও এফএম 90 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ আপনাদেরকে দেশের গান শুনবার জন্য। প্রথম গানের শিল্পী মাহমুদুন নবী, গীতিকার এবং সুরকার লোকমান হোসেন ফকির।

আপনারা শুনছেন দেশাত্মবোধক গান। এবারে শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

দেশাত্মবোধক গান শুনছেন এবারের শিল্পী সুবীর নন্দী, গীতিকার জসীম রায়হান, সুরকার অজিত রায়।

দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের গীতিকার লায়লা নাজনীন হারুন, সুরকার শওকত হোসেন, শিল্পী জিনাত রেহানা।

এই গানটির সঙ্গে শেষ হয়ে গেল দেশাত্মবোধক গানের আয়োজন। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে আধুনিক গান। ভালোবাসি নোনা জলে তোমায় পেয়েছি, আধুনিক গানের কথা লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন রাজা বশির, একসাথে গেয়েছেন হুমায়রা বশির ও রাজা বশির।

0: মোহাম্মদ ফখরুল করিমের লেখায় রাজা বশিরের সুরে আধুনিক গান শুনলেন হুমায়রা বশির ও রাজা বশিরের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী শারমিন সুলতানা অনন্যা।

0: দোকানি নজরুল সঙ্গীত শুনলেন শারমিন সুলতান অনন্যার কণ্ঠে।
1: প্রিয়সুতা, প্রচণ্ড গরমে বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনের বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং বা পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে আক্রান্ত। বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: project for protecting Talbaria area under Mirpur Upazila and Komurkandi area of Shilaidah Union under Kumarkhali Upazila in Kushtia district from erosion by the Podda River. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has informed the Parliament that Government has undertaken a comprehensive short, medium and long-term action plan to address the chronic waterlogging problem in the capital. He said this while replying to a tabled question in the Jatiyo Shongshod yesterday as the sitting began with Speaker Major retired Hafizuddin Ahmed Birbikram in the chair. Local government minister said portable pumps are being used to remove accumulated rainwater from waterlogging prone areas during heavy rainfall and additional catch pits and iron gratings are being installed to improve drainage. Replying to a start table question, State Minister for Youth and Sports Muhammad Aminul Haq said, Government has undertaken a range of awareness and skills development initiatives to protect youths from mobile phone addiction, drug abuse and other social challenges. The House will resume its session at 3 p.m. today. This is Bangladesh Pitar giving you the news. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has strongly emphasized on relaunching Doinik Bangla, Bangladesh Times and the popular weekly Bichitra to create employment opportunities for journalists who became jobless due to discrimination during the previous Awami autocrat regime. He made the remarks while addressing a discussion as the chief guest marking the Black Day of Newspapers at National Press Club in the capital yesterday. Local government minister said, although many aspects of society and technology have changed over time, adequate employment opportunities for all journalists have not been created, which is extremely unfortunate. Speaking at the event as a special speaker, Information and Broadcasting Minister Zohiruddin Shopon said, Government wants to work as a real collaborator in solving problems of media and journalists. Information and Broadcasting Minister said, one needs to read well the biography of virus of fascism that's kept in the past because it will act as an antivirus against any dictatorial mentality hidden in our own minds. Iran's army says Israel has violated the ceasefire in southern Lebanon 84 times since the U.S.-Iran deal was announced on Sunday. They added that the aggressor should expect a harsh response if the attacks continue. Earlier, Trump said Netanyahu has to be more responsible in Lebanon and added that he is not happy with Israel's invasion and handling of Hezbollah. Netanyahu says Israeli troops will continue to occupy southern Lebanon despite the U.S.-Iran agreement. U.S. Vice President J.D. Vance says he expects U.N. nuclear inspectors to return to Iran and there will be no tolls in the Strait of Hormuz during the 60 days of talks with Tehran. Meanwhile, multiple Israeli strikes have killed at least 4 people in southern Lebanon. FIFA and World Cup football and Argentina are now facing Algeria at Kansas in USA. Argentina are leading by 1-0 goal when the reports last came in. In addition, the match between Austria and Jordan will be held at San Francisco in USA at 10 a.m. Bangladesh time. Portugal will take on Congo at Houston Stadium in Texas at 11 p.m. Meanwhile, the other matches, France defeated Senegal by 3-1 and Norway beat Iraq by 4-1. Cricket and Bangladesh will take on visiting Australia in the first match of the 3-match T20 cricket series in Chattogram today. The match is scheduled to start at 2 p.m. Bangladesh Beta will air the running commentary of the match. Meanwhile, Bangladesh women's team will face Australia in the ICC Women's T20 World Cup at Leeds in England today. The match is scheduled to start at 3:30 p.m. Bangladesh time. Finally, Weather and Focus Valley Till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary east-southeasterly gusts, squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rongpur, Dinajpur, Bogura, Tangail, Mimansingh, Kumilla, Nuakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister pays a day-long visit to Moulavi Bazar today. Tariq Rahman calls for changes in culture of vengeance, urges all to focus on contributing to country. Government takes comprehensive plans to address waterlogging in Dhaka, informs LGD Minister at Jatiyo Shongshod. Government keen to solve problems of media and journalists, says Information and Broadcasting Minister. Iran threatens harsh response to Israeli attacks on Lebanon in violation of ceasefire. In FIFA World Cup, Argentina facing Algeria. In other matches, Norway defeat Iraq and France beat Senegal. And Bangladesh will take on Australia in first match of three-match T20 cricket series in Chattogram today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka. Priyosota, ekhon shunben Bishwo Khora o Morukoron Protirodh Dibosh 2026 উপলক্ষে বিশেষ গথিকা উপস্থাপন করছেন মির্জা শওকত আলী, পরিচালক জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন পরিবেশ অধিদপ্তর।
2: আজ 17 জুন 2026 বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস। এই দিবসকে সামনে রেখে ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন UNCCD বৈশ্বিক ভূমিক্ষয়ের একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছে। ইতোমধ্যে বিশ্বের প্রায় 40% জমি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 4 দশকে প্রায় 1/3 কৃষি জমির উর্বরতা হ্রাস পেয়েছে। প্রতি বছর প্রায় 75 বিলিয়ন টন উর্বর মাটি হারিয়ে যাচ্ছে সারা পৃথিবী থেকে। ভূমি অবনতির ফলে বৈশ্বিক কৃষি অর্থনীতিতে বার্ষিক প্রায় $42 বিলিয়ন ক্ষতি হচ্ছে এবং ইতিমধ্যেই 3 বিলিয়নের বেশি মানুষের জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। UNCCD তথ্য মতে আবাসস্থল ধ্বংস হওয়ার কারণে 10 লক্ষ বা 1 মিলিয়ন স্পেসিস পৃথিবীর বুক হতে হারিয়ে যেতে পারে ভবিষ্যতে। এই প্রেক্ষাপটে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস 2026 প্রতিপাদ্য রেজিলিয়েন্ট ল্যান্ড রেজিলিয়েন্ট লাইফ আমাদের স্মরণ করায় যে ভূমির টেকসই ব্যবস্থাপনাই মানুষের নিরাপত্তা ও সমৃদ্ধির ভিত্তি। বাংলাদেশে ভূমিক্ষয় মরুকরণ এবং খরার প্রভাব বেড়ে চলেছে। জলবায়ু পরিবর্তনের ফলেও ভূমিক্ষয় মরুকরণ প্রভাবিত হচ্ছে। আমাদের দেশ ঘনবসতিপূর্ণ দেশ এবং দেশের জনসংখ্যার প্রায় 60% মানুষ কৃষির উপর নির্ভরশীল। 2020 সালের জরিপ অনুযায়ী বিভিন্নভাবে 11.24 মিলিয়ন হেক্টর জমিতে ভূমিক্ষয় ঘটেছে, অর্থাৎ দেশের প্রায় 76% এলাকা ভূমি ক্ষতিগ্রস্ত। বাংলাদেশে ভূমিক্ষয়ের প্রধান কারণগুলো হল মাটির পুষ্টি, যেমন ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিঙ্ক এবং বোরন ইত্যাদির হ্রাস, অ্যাসিডিফিকেশন, লবণাক্ততা, পানির দূষণ, আর্সেনিক সহ পাহাড়ি অঞ্চলে ক্রমবর্ধমান মাটি ক্ষয়, তাছাড়া নদী ভাঙন ও উপকূলীয় লবণাক্ততা আমাদের উৎপাদনশীল জমিকে সরাসরি প্রভাবিত করছে। বিশেষত উত্তরবঙ্গ এবং বরেন্দ্র অঞ্চলে খরার প্রবণতা তীব্র। এখানে অসময়ে বৃষ্টিপাত, পানি স্বল্পতা এবং ভূগর্ভস্থ জলের অতিরিক্ত উত্তোলন মূল সমস্যা। এই সকল সমস্যা সৃষ্টি হচ্ছে প্রাকৃতিক কারণের সঙ্গে মানুষের কার্যক্রমের সমন্বয়ের ফলে, যেমন একই জমিতে অতিরিক্ত চাষ, একই জাতের উচ্চ ফলনশীল জাতের বছরের পর বছর চাষাবাদ, রাসায়নিক সার ও কীটনাশকের অবাধ ব্যবহার, অনিয়মিত শিল্প কারখানার বর্জ্য নিক্ষেপ, নগরায়ন ও অবকাঠামো নির্মাণ ইত্যাদি। ফলে খাদ্য নিরাপত্তা, পানির সহজলভ্যতা, বায়ু ও জলজ বাস্তুতন্ত্রে নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে এবং মানুষের স্থানচ্যুতি ও অভিবাসন বাড়ছে। এই সমস্যা হতে উত্তরণে সরকার বেশ কিছু কর্মকাণ্ড গ্রহণ করেছে, যেমন সাস্টেনেবল ল্যান্ড ম্যানেজমেন্ট প্রযুক্তি সংগ্রহ ও প্রদর্শন, ম্যানগ্রোভ পুনর্বাসন, বনায়ন, বৃষ্টির পানি সংরক্ষণ, খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে ইকো বেসড অভিযোজন প্রকল্প ও ক্ষুদ্র কৃষকদের জন্য জলবায়ু সহনশীল চাষাবাদ ও বিকল্প জীবিকা উদ্যোগ। পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় ইতোমধ্যে দেশে 15টি হটস্পট চিহ্নিত করেছে, যেমন ঠাকুরগাঁ, নওগাঁ, চাপাই নবাবগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, ভোলা, খুলনা, সাতক্ষীরা, ঢাকা, কক্সবাজার এবং যশোর ও খুলনা। এই 15টি হটস্পট সারা দেশে বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে UNCCD-র বাধ্যবাধকতা মেনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ও ন্যাশনাল রোডম্যাপ ফর কম্ব্যাটিং ল্যান্ড ডিগ্রেডেশন 2025-2050 প্রণয়ন করেছে এবং 2030 সালের মধ্যে 5,100 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ও ন্যাশনাল রোডম্যাপ ফর কম্ব্যাটিং ল্যান্ড ডিগ্রেডেশন মেনে কিছু প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়ন করা শুরু করেছে। যেমন দুটি প্রকল্পের উদাহরণ দিচ্ছি, ইকোসিস্টেম বেজ অ্যাপ্রোচেস টু অ্যাডাপটেশন ইন দ্য ড্রাউট প্রন বারিন্ড ট্র্যাক্ট এবং অ্যান্ড হাওয়ার ওয়েটল্যান্ড এরিয়া প্রজেক্ট। দু নম্বর হচ্ছে প্রজেক্টস অন বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুড ইন ভালনারেবল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ। এটা আমরা পাহাড়ি অঞ্চলে বাস্তবায়ন করছি। সর্বশেষে বলতে চাই, ল্যান্ড ডিগ্রেডেশন রোধে একটি অন্যতম প্রধান উপায় হচ্ছে বৃক্ষরোপণ। এক্ষেত্রেও বাংলাদেশ সরকার একটি সুদূর প্রসারী পদক্ষেপ নিয়েছে। সরকার ইতোমধ্যে আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। বিগত 13 জুন 2026 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে গাছ লাগানোর মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেছেন। আশা করা যায় সরকারের গৃহীত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ভূমিক্ষয় রোধ, দেশের আবহাওয়ার ইতিবাচক উন্নতি এবং বায়ু দূষণ হ্রাস সহ মানুষের জীবনমানের প্রভূত উন্নতি সাধন হবে।
1: প্রিয়শ্রোতা, এতক্ষণ বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন। সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, প্রচেতনা করলেন মাহফুজুল ইসলাম।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজনে থাকছে আধুনিক গান। প্রথম গানের শিল্পী কুমার বিশ্বজিৎ, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার আলী আকবর রূপু।

ওই ঝিনুক খোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাব ঢেউয়ের বেলায় তোমার হাতটি দেবে। হ্যাঁ, আধুনিক গানের কথা লিখেছেন ডক্টর আরিফ, সুর করেছেন নকিব খান, কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী।

আপনারা শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী অপু আমান, গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার মিল্টন খন্দকার।

এই গানটির সঙ্গে শেষ হয়ে গেল আধুনিক গানের আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106, FM 102 ও FM 90 মেগাহার্টজে। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুভ সকাল বন্ধুরা। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলার নাম যদি ফুটবল হয়, তাহলে সেই ফুটবলের সবচেয়ে বড় উৎসব নিঃসন্দেহে ফিফা বিশ্বকাপ। আর সেই মহাযজ্ঞে এখন ডুবে আছে পুরো বিশ্ব। কোটি কোটি দর্শকের হৃৎস্পন্দন যেন এক সুরে বাজছে, গোল উল্লাস আর স্বপ্নের সুরে।
1: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসেছে ফিফা বিশ্বকাপ 2026-এর জমজমাট আসর। ইতিহাসে প্রথমবারের মতো 48টি দেশ লড়ছে বিশ্ব সেরার মুকুট জয়ের লক্ষ্যে। নতুন ফরম্যাট, নতুন সমীকরণ, আর প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন নতুন গল্প।
0: শহর থেকে গ্রাম, অলিগলি থেকে রাজপথ, সবখানেই এখন ফুটবলের জোয়ার। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে পতাকা, চোখে স্বপ্ন, আর মুখে একটাই প্রশ্ন, এবার কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন।
1: বাসার ছাদে উঠছে পতাকা, সাজানো হচ্ছে প্রিয় দলের জার্সির রঙে বাড়ির বারান্দা, বন্ধুদের আড্ডা, চায়ের দোকান কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই এখন বিশ্বকাপের উত্তাপ।
0: চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক আজকের দিন পর্যন্ত বিশ্বকাপের আপডেট। ইতিমধ্যেই মাঠে গড়িয়েছে একাধিক রোমাঞ্চকর ম্যাচ, আর প্রতিটি লড়াইয়ে মিলেছে নতুন নতুন চমক।
1: এখন পর্যন্ত মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, আইভরি কোস্ট, সুইডেন, এছাড়াও সেনেগাল, নরওয়ে তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। অন্যদিকে কানাডা, বসনিয়া, কাতার, সুইজারল্যান্ড, ব্রাজিল, মরক্কো, স্পেন, কেপাভার্দে, বেলজিয়াম, মিশর, সৌদি আরব, উরুগুয়ে এবং জাপান, নেদারল্যান্ডস, ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচগুলো ড্র হয়েছে। আর এখন টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়ছে বা মোকাবেলা করছে আলজেরিয়ার।
0: বন্ধুরা, বিশ্বকাপের প্রতিটা দিনই জানান দিচ্ছে এবারের বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। প্রতিটি দলই নিজেদের সেরাটা দিয়ে লড়ছে, আর প্রতিটি পয়েন্ট হয়ে উঠছে অমূল্য।
1: এটাই তো বিশ্বকাপের সৌন্দর্য, এখানে কোনো দলই ছোট নয়, কোনো ম্যাচই সহজ নয়। এক মুহূর্তের জাদুতেই বদলে যেতে পারে পুরো টুর্নামেন্টের চিত্র।
0: কে তুলবে সোনালি ট্রফি, কার চোখে ফুটবে বিজয়ের অশ্রু, আর কার স্বপ্ন থেমে যাবে মাঝপথেই, এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী 19 জুলাইয়ের মহারণে। ততদিন পর্যন্ত প্রতিটি ম্যাচ, প্রতিটি গোল আর প্রতিটি নাটকীয় মুহূর্ত নিয়ে থাকুন বিশ্বকাপের সাথে। ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, খেলা হোক সৌহার্দ্যের, আনন্দের আর ভালোবাসায়, এমনটাই প্রত্যাশা আমাদের।

0: শ্রোতা বন্ধুরা, গানের সুরে সুরে আসলে ফুটবলের যে উন্মাদনার প্রকাশ, সেই প্রকাশটা আমার মনে হয় এই মুহূর্তে সকলের মনের মধ্যেই আছে এবং সেটা বহিঃপ্রকাশ হয়ে ছড়িয়ে পড়ছে চারিদিকে। আর এই উন্মাদনা বিশ্বকাপের সেটা নিয়েই আমরা কিন্তু রয়েছি আজকের দর্পণের শুরুটা করেছি সেভাবে, তবে এ পর্যায়ে আমরা আরও কিছু কথা যুক্ত করতে চাই।
1: হ্যাঁ বন্ধুরা, ফুটবলের উন্মাদনার পাশাপাশি আজকের দিনটি আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে। আজ 17 জুন বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস। পরিবেশ, কৃষি ও মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতিকে রক্ষা করা মানেই নিজেদের ভবিষ্যৎকে রক্ষা করা।
0: পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহার এবং অপরিকল্পিত উন্নয়নের কল্যাণে উর্বর জমি ধীরে ধীরে অনুর্বর হয়ে পড়ছে। অনেক এলাকায় বাড়ছে খরা, কমছে ফসল উৎপাদন, আর ঝুঁকির মুখে পড়ছে মানুষের জীবিকা ও খাদ্য নিরাপত্তা।
1: বাংলাদেশও এই চ্যালেঞ্জ থেকে মুক্ত নয়। কোথাও পানি শুকিয়ে যাচ্ছে, নদী শুকিয়ে যাচ্ছে, কোথাও কমে যাচ্ছে সবুজের পরিমাণ, আবার কোথাও খরার প্রভাবে কৃষকরা পড়ছেন চরম সংকটে। তাই পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেকের সচেতন হওয়া এখন সময়ের দাবি।
0: একটি গাছ লাগানো, অকারণে গাছ না কাটা, পানির অপচয় রোধ করা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা, এসব ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে। কারণ প্রকৃতি সুস্থ থাকলে তবেই সুস্থ থাকবে মানুষ ও পৃথিবী।
1: আসুন বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবসে আমরা সবাই অঙ্গীকার করি সবুজকে ভালোবাসব, পরিবেশকে রক্ষা করব এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব।
0: মনে রাখতে হবে, পৃথিবী আমাদের একমাত্র আবাস। পরিবেশের প্রতি সামান্য যত্ন ভবিষ্যৎকে সুন্দর করতে পারে, আর সামান্য অবহেলাও ডেকে আনতে পারে বড় বিপর্যয়। তাই আজ থেকেই শুরু হোক আমাদের সচেতনতার নতুন যাত্রা।
1: খেলার আনন্দের পাশাপাশি প্রকৃতির প্রতিও থাকুক আমাদের ভালোবাসা। সবুজে ঘেরা, নিরাপদ ও সুন্দর একটি পৃথিবী গড়ার প্রত্যয়ে সবাইকে স্বাগত জানাই আজকের দর্পণ থেকে।

0: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। প্রথমেই থাকছে এই দিনে, তারপর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা, মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ উৎসবে বাংলাদেশ।
1: এরপর থাকছে আপনাদের পাঠানো ইমেইলের উত্তরদানের পর্ব ইয়ালাপন, এবং সবশেষে থাকছে আমাদের গান আয়োজনে একটি লালন গীতি। জানিয়ে দিলাম আয়োজন সূচি, এবার পরিবেশনার পালা।

0: প্রিয় শ্রোতা, সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত।
1: বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আয়োজনের শুরুতেই স্বাগত জানাচ্ছি সবাইকে এই দিনে পর্বে। এই দিনে পর্বে উপস্থাপনায় আছেন মাহফুজা আক্তার সুমি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ এই দিনে পর্বে। আজ বুধবার, 17 জুন 2026 খ্রিস্টাব্দ। জানিয়ে দিচ্ছি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। প্রথমেই জানাব 656 খ্রিস্টাব্দের কথা। 656 খ্রিস্টাব্দে আজকের এই দিনে খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের ঘাতকের হাতে নিহত হন। 1576 সালের আজকের এই দিনে হল্যান্ডের স্বাধীনতাকামী আন্দোলনের নেতা উইলিয়াম সিলেন্ডি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেন। 1756 সালের আজকের এই দিনে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান। নিউ ইয়র্ক বন্দরে স্ট্যাচু অব লিবার্টি দাঁড় করানো হয় 1885 সালের 17 জুন, অর্থাৎ আজকের এই দিনে। 1925 সালের আজকের এই দিনে জেনেভায় জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 1940 সালের আজকের এই দিনে সোভিয়েত ইউনিয়ন লাটভিয়া দখল করে নেয়। 1944 সালের আজকের এই দিনে আইসল্যান্ডের জনগণ ডেনমার্ক থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে এবং প্রতি বছর এই দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে পালন করে। 1996 সালের আজকের এই দিনে দক্ষিণ এশিয়া উন্নয়ন তহবিল প্রতিষ্ঠা করা হয়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঐতিহাসিক ঘটনার বিবরণের পর এবারে আপনাদের জানাবো আজকের দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। 1882 সালের 17 জুন আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ইগোর স্ট্রানভস্কি, বিশ্ববিখ্যাত রাশিয়ান পিয়ানোবাদক এবং সুরকার। 1964 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন স্টিভ রোডস, সাবেক ইংলিশ ক্রিকেটার ও কোচ। 1980 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভেনাস উইলিয়ামস, আমেরিকান পেশাদার মহিলা টেনিস খেলোয়াড়। শেন ওয়াটসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, জন্মগ্রহণ করেন 1981 সালের আজকের এই দিনে। 1987 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন কেন্ড্রিক লামার, মার্কিন র্যাপার ও গীতিকার। 1990 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন জর্ডান হেন্ডারসন, ইংলিশ ফুটবলার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 17 জুন 2026, আজকের এই দিনে আপনাদের অনেকেরই জন্মদিন। আজ আপনাদের যাদের জন্মদিন, সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। এবারে জানাবো আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। 656 খ্রিস্টাব্দের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন ওসমান ইবিন আফফান, ইসলামের তৃতীয় খলিফা। 1631 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ, যার স্মরণে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। হাবিবুর রহমান, বাঙালি কবি, শিশু সাহিত্যিক ও সাংবাদিক, মৃত্যুবরণ করেন 1976 সালের আজকের এই দিনে। জর্জিয়া হেল, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী, মৃত্যুবরণ করেন 1985 সালের আজকের এই দিনে। 2006 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন আনোয়ার পারভেজ, বাংলাদেশি সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীতজ্ঞ। 2009 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন গাজীউল হক, বাংলাদেশি লেখক, বুদ্ধিজীবী এবং ভাষা সৈনিক। 2013 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন আতিকুল হক চৌধুরী, বাংলাদেশি নাট্যকার ও প্রযোজক। এবং 2019 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ মুরসি, মিশরীয় প্রকৌশলী এবং মিশরের পঞ্চম রাষ্ট্রপতি। সুপ্রিয় শ্রোতা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।
1: শুনছিলেন এই দিনে পর্ব। বন্ধুরা, বাংলার লোকজ ঐতিহ্যের এক অনন্য আয়োজন জব্বারের বলি খেলা। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠে প্রতি বছর 12ই বৈশাখ অনুষ্ঠিত হয় শতবর্ষী এই কুস্তি প্রতিযোগিতা। 1909 সালে আব্দুল জব্বার সৌদাগরের উদ্যোগে শুরু হওয়া এই আয়োজন আজও বাঙালির ঐতিহ্যকে ধারণ করে চলেছে।
2: ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তরুণদের শারীরিক সক্ষমতা ও সাহসিকতা বৃদ্ধির লক্ষ্যেই শুরু হয়েছিল এই বলি খেলা। সময়ের সঙ্গে এটি পরিণত হয়েছে দেশের অন্যতম বৃহৎ লোকজ উৎসবে।
1: চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তিগীরদের বলা হয় ভলি। আর এই বলি খেলাকে ঘিরে বসে বর্ণিল বৈশাখী মেলা, যা প্রতি বছর আকর্ষণ করে হাজারো দর্শনার্থীকে। শ্রোতা বন্ধুরা, উৎসবে বাংলাদেশ পর্বে আজ আমরা জানব জব্বারের বলি খেলার ইতিহাস ও ঐতিহ্যের গল্প।
2: আর এ পর্বের গ্রন্থনা উপস্থাপনা রয়েছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
3: বলি খেলা চট্টগ্রামের একটি লোকক্রীড়া। প্রাচীন ও ঐতিহ্যবাহী এই লোকক্রীড়াটি ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক তথ্য জানা যায় না। অনেকের মতে মুঘল আমলে এই খেলা শুরু হয়েছিল এবং মুসলিম আমলেই এর ব্যাপক জনপ্রিয়তা পায়। মল্ল বা বলি উপাধিতে ভূষিত বহু হিন্দু মুসলমান পরিবারের অস্তিত্বই তার প্রমাণ। বিত্তবান ভূস্বামীরা তখন নিরাপত্তা এবং আভিজাত্যের প্রদর্শনের জন্য বেতনভোগী নামি দামি কুস্তিগির রাখতেন। তাদের দৈহিক শক্তি শ্রেষ্ঠত্ব নির্ধারিত হতো বলি খেলার মাধ্যমে। বিজয়ীরা বলি বা বলবান হিসেবে নন্দিত হতো। বলি খেলার স্বর্ণযুগ ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কাল পর্যন্ত। সে সময় চট্টগ্রাম জেলার সর্বত্র চৈত্র থেকে বৈশাখ মাস পর্যন্ত ধুমধামের সঙ্গে বলি খেলার আয়োজন করা হতো। তখন ওই অঞ্চলের অনেকেই ছিলেন ইয়াঙ্গুন তথা মায়ানমারের অধিবাসী। তাদের বলা হতো রেঙ্গুন্না। রেঙ্গুন্নাদের হাতে ছিল প্রচুর অর্থ এবং তারাই ছিল বলি খেলার প্রধান পৃষ্ঠপোষক। পরবর্তীকালে রেঙ্গুন্নাদের ছাড়াও দেশের অনেক প্রথিতযশা ব্যক্তিত্বও বলি খেলার প্রচণ্ড সমজদার হয়ে ওঠেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আবুল ফজল বিশ্ববিদ্যালয় মাঠে বলি খেলার আয়োজন করতেন। পাকিস্তান আমলের জনৈক মন্ত্রী এ কে খানও যৌবনে বলি খেলায় অংশ নিতেন বলে জানা গেছে। ঢাকার নবাব আব্দুল গনিও ছিলেন বলি খেলার একজন প্রধান পৃষ্ঠপোষক। তিনিও ঢাকার শাহবাগে একাধিকবার বলি খেলার আয়োজন করেছিলেন। চট্টগ্রামের বলি খেলা হল চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী কুস্তি প্রতিযোগিতা, যা প্রতিবছর চট্টগ্রামের লালদিঘি মাঠে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি বলি খেলা নামে পরিচিত। 1909 সালে চট্টগ্রামের বদরপাতি এলাকায় ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূত্রপাত ঘটান। তার মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলি খেলা নামে পরিচিতি লাভ করে। জব্বারের বলি খেলা একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যমণ্ডিত প্রতিযোগিতা হিসেবে বিবেচিত। বলি খেলাকে কেন্দ্র করে লালদিঘি ময়দানের আশেপাশে প্রায় 3 কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এটি বৃহত্তর চট্টগ্রাম এলাকার সবচেয়ে বৃহৎ বৈশাখী মেলা। বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এদেশে ব্রিটিশ শাসন শুরু হয়। বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে চট্টগ্রামের বদরপতি এলাকার ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর বলি খেলা বা কুস্তি প্রতিযোগিতা প্রবর্তন করেন। 1909 সালের 12ই বৈশাখ নিজ গ্রামে লালদিঘির মাঠে এই বলি খেলার সূচনা হয়। ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্রিটিশ সরকার আব্দুল জব্বার মিয়াকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশ ও পাকিস্তানি আমলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চলের থেকেও নামি দামি বলিরা এ সময় এই খেলায় অংশ নিতেন। কর্ণফুলী ও শঙ্খ নদীর মধ্যবর্তী স্থানের 19টি গ্রামে মল্ল উপাধিধারী যে সমস্ত মানুষ ছিল তারা বসবাস করতেন। প্রচণ্ড দৈহিক শক্তির অধিকারী ছিলেন তারা। অত্যন্ত সুঠামদেহী পুরুষ ছিলেন এবং তাদের বংশানুক্রমে পেশা হচ্ছে শারীরিক কসরত প্রদর্শন করা। এই মল্লবীররাই ছিলেন বলি খেলার প্রধান আকর্ষণ ও বলি খেলা আয়োজনের মূল প্রেরণা। চট্টগ্রামের 22টি মল্ল পরিবার ইতিহাস সমৃদ্ধ। এরা হলেন আশিয়া গ্রামের আমানত শাহ মল্ল, চাতুরি গ্রামের চিকন মাল্ল, কাতারিয়া গ্রামের চান্দ মল্ল, জিরি গ্রামের ঈদ মল্ল ও নওয়াব মল্ল, পারিগ্রামের হরি মল্ল, পেরোলা গ্রামের নানু মল্ল, পটিয়ার হিলাল মল্ল ও গৌরাহিত মল্ল, হায়দারগার অলি মল্ল ও মুজাহিদ মল্ল, শোভন দণ্ডীর তোরপাস মল্ল, কাঞ্চননগরের আদম মল্ল, ঈশ্বর খাইনের গনি মল্ল, সৈয়দপুরের কাশিম মল্ল, পোপাদিয়ার যুগি মল্ল, খিতাবচারের খিতাব মল্ল, ইমামচরের ইমাম মল্ল, নাইখানের বেতাত মল্ল, মাহাতার ইয়াসিন মল্ল, হুলায়নের হিম মল্ল এবং গৈরালার চুয়ান মল্ল। বলি খেলা মূলত প্রচলিত লোকজ কুস্তির একটি ঐতিহ্যবাহী রূপ, যা মাটি বিছানো বৃত্তাকার মঞ্চে কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই সম্পূর্ণ শারীরিক শক্তিতে অনুষ্ঠিত হয়ে থাকে। মাঠের মাঝখানে বৃত্তাকারভাবে বালি বা মাটি দিয়ে একটি উঁচু মঞ্চ তৈরি করা হয়। একে বালি বা আখড়া বলা হয়। বলিরা শুধু একটি বিশেষ ধরনের জাঙ্গিয়া বা ল্যাঙ্গট পরে এই খেলায় নামেন। শরীর থাকে উন্মুক্ত, রেফারির যাকে স্থানীয়ভাবে ঘাটিয়াল বলা হয়। বাঁশির সংকেতে দুই বলি করমর্দন করেন এবং একে অপরকে জড়িয়ে ধরে খেলা শুরু করেন। বলিরা হাত পা এবং শরীর শক্তভাবে ব্যবহার করে বিভিন্ন মারপ্যাচে প্রতিপক্ষকে কাবু করার চেষ্টা করেন। একে দান বা প্যাচ বলা হয়। কোনো বলির পিঠ বা দুই কাত সম্পূর্ণভাবে মাটিতে ঠেকে গেলে তিনি পরাজিত হন। কোনো কোনো ক্ষেত্রে প্রতিপক্ষকে মাটির উপর সম্পূর্ণ চিত বা উপুর করে ধরে রাখলেও জয় নিশ্চিত হয়। সাধারণত খেলার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে কেউ কাউকে হারাতে না পারলে পয়েন্ট বা অতিরিক্ত সময় দিয়ে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। বলির রয়েছে সাংঘাতিক তাৎপর্য, যেমন লোকসংস্কৃতি এবং অসাম্প্রদায়িকতার বন্ধন, ঐতিহ্যবাহী অর্থনৈতিক চালিকা শক্তি এবং শীর্য বীর্য বীরত্বের প্রতীক হিসেবে বলির গুরুত্ব অসীম। বিংশ শতাব্দীর শুরুতে যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন তীব্র হচ্ছিল, তখন যুবকদের দৈহিক ও মানসিকভাবে শক্তিশালী করা অপরিহার্য হয়ে পড়ে। প্রবর্তক আব্দুল জব্বার সওদাগর যুবকদের স্বাধিকার আন্দোলনে উদ্বুদ্ধ করতে এবং তাদের মধ্যে দেশপ্রেম ও সাহসী মনোবল তৈরি করতে এই খেলার সূচনা করেছিলেন। বলি খেলা ধর্মের সীমানা পেরিয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে চট্টগ্রামের সাধারণ মানুষের প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
2: শুনছিলেন উৎসবে বাংলাদেশ পর্ব। শ্রোতা বন্ধুরা, ইয়ালাপন, ইয়ালাপন মানেই আপনাদের ভালো লাগার অত্যন্ত প্রিয় একটি পর্ব। এই পর্বে আপনারা আপনাদের মনের কথাগুলো লিখে আমাদের কাছে পাঠান এবং অপেক্ষায় থাকেন সেই ভাবনা প্রকাশের। ভালো লাগা, মন্দ লাগা, আনন্দ, অভিমান সবকিছুই এখানে জায়গা পায়।
1: আপনাদের সুচিন্তিত পরামর্শগুলো আমরা সবসময় আন্তরিকতার সাথে গ্রহণ করি, চেষ্টা করি আপনাদের প্রত্যাশা অনুযায়ী অনুষ্ঠানকে আরো সুন্দর ও সমৃদ্ধ করতে। এবারে আপনাদের পাঠানো ইমেইলের উত্তরদানের পর্ব ইয়ালাপন। এ পর্বের গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী।
2: আমন্ত্রণ সবাইকে এই আলোপনের আজকের পর্বে। যথারীতি দর্পণ শ্রোতাদের ইমেলে ঝাঁপে নিয়ে হাজির হয়েছি। দেরি না করে চলে যাচ্ছি সরাসরি সেই ইমেলের কথামালায়, আর পড়ছি আজকের প্রথম ইমেলটি, যেটি পাঠিয়েছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু গাবগাছি সিরাজগঞ্জ থেকে। লিখেছেন, দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান যখন শুরু হয় তখন অনেক ভালো লাগে। দর্পণের সুরধ্বনি খুবই প্রশংসনীয়, কারণ এই মধুর সূচনাধ্বনি অনেক আগে থেকেই চলে আসছে। এটা যেন বহাল থাকে, কারণ দর্পণের পরিচিতি এই সূচনা ধ্বনি। 18ই মে দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারিত এই দিনের রূপালী সংস্কৃতি পর্বে বন্ধু আমার ছায়াছবির আংশিক সংলাপ ও গান ভীষণ ভালো লাগলো। জীবনের গল্প পর্বে একজন ফল বিক্রেতার সাক্ষাৎকার সহ প্রামাণ্য প্রতিবেদন অনেক ভালো লেগেছে। রূপালী সংস্কৃতি পর্বে বেদের মেয়ে জ্যোৎস্না ছায়াছবির সংলাপ শোনাবেন আশা করি। 3রা জুন প্রচারিত এই দিনে লালন শাহের জীবনী পুরো বর্ণনা অনেক ভালো লেগেছে। তার জীবনের অনেক অনেক ভালো ভালো কর্মগুলো তুলে ধরা হয়েছে, এর জন্য ধন্যবাদ। পরিশেষে ইমেইলের জবাব, সেটা অনেক প্রিয় আর সেটা মনোযোগ সহকারে শুনলাম, ধন্যবাদ। আর গানের সুর, সে তো অন্যতম।
1: আমাদের আয়োজন আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, তা বিবেচনায় থাকবে। ইমেইলের জন্য আপনাকে ধন্যবাদ। পরের মেইলটি করেছেন ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদার গোপালগঞ্জ থেকে। লিখেছেন, 22ই মে প্রচারিত বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য জানা হলো। জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে গণ সচেতনতা বাড়ানো এবং এর সংরক্ষণের জন্য পদক্ষেপ গ্রহণে বিশ্ববাসীকে উৎসাহিত করতে দিবসটি ভূমিকা রাখছে। বিজ্ঞান ও জীবন পর্বে বজ্রপাত কেন হয়, সুরক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক অনেক তথ্য জানা হলো। বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর হার কমাতে সরকারের পাশাপাশি সচেতন হতে হবে জনগণকেও। বজ্রপাত প্রতিরোধের নিয়মগুলো মেনে চলতে হবে, বেশি করে বিভিন্ন গাছপালা লাগাতে হবে, তাহলে অনেকাংশে কমে আসবে বজ্রপাতে মৃত্যু। ঐতিহ্যের সন্ধানে পর্বে ইসলামের 3টি প্রধান মসজিদের অনুপ্রেরণায় গড়া মনোরম স্থাপত্যের মসজিদ আল মুস্তফা নিয়ে প্রতিবেদনটি অসাধারণ ছিল। যুগের সাথে যুগের পোশাক পর্বে বাঙালি নারীদের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পরিধেয় বস্ত্র শাড়ি নিয়ে প্রতিবেদনটি চমৎকার ছিল। আবহমান বাংলার ইতিহাসে শাড়ির স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনেক সময় উপযোগী বক্তব্য শুনলাম। পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি প্রশংসনীয় ভূমিকা রাখছে। ঐতিহ্যের সন্ধানে পর্বে 300 বছরের পুরনো আজিমপুর শাহি মসজিদ সম্পর্কে প্রামাণ্য প্রতিবেদন শোনা হল। মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, এটি ঢাকার মুঘল ইতিহাস, স্থাপত্য ঐতিহ্য এবং সাংস্কৃতিক স্মৃতির একটি মূল্যবান অংশ। যুগের সাজ, যুগের পোশাক পর্বে সৌন্দর্য, ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক বেনারসি শাড়ি বিষয়ে অনেক চমকপ্রদ তথ্য জেনেছি। বিশেষ করে বিয়ে ও উৎসবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বেনারসি শাড়ির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
2: আপনার লেখা পড়ে বোঝা যাচ্ছে যে আমাদের প্রতিটি আয়োজন আপনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন, আর তাই সেগুলো ভালো লাগা বিষয় নিয়ে যেমন লিখেছেন তেমনি সেসব নিয়ে আপনার নিজের মতামতও উপস্থাপন করেছেন। বরাবরের মতো আজও তা পড়ে জেনে বেশ ভালো লাগলো। আশা করি এভাবেই নিয়মিত দর্পণ শুনবেন এবং লিখবেন ই আলাপনে। মেইলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটিএম আতাউর রহমান রঞ্জু পীরগাছা রংপুর থেকে লিখেছেন, গত 23 মে প্রচারিত কুষ্টিয়ার মাসকলাইয়ের খিচুড়ি রান্না নিয়ে সুন্দর উপস্থাপনা, ভালো লেগেছে। দেশের বিভিন্ন জেলার সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, ভাষা, খাদ্যাভ্যাস বিভিন্ন রকম। তেমনি আমাদের উত্তরাঞ্চলেও খিচুড়ি রান্না করে খাওয়া হয়, এমনকি খুদে ভাত, খুদের চাউলের ভাত সাদাও হয়, আবার হলুদও হয়। পাকামরিচের ভর্তা বা শুটকি ভর্তা দিয়ে খুবই স্বাদের, তৃপ্তিদায়ক। আমি কুষ্টিয়ার তিলের খাজা ও নাটোরের কাঁচাগোল্লার আদ্যোপান্ত জানতে চাই। 2023 সালে ও 1996 সালে আমি নাটোরের কাঁচাগোল্লার আসল দোকান থেকে কিনেছিলাম। তফাত হল 1996-এর সাথে 2023-এর মিল নেই। দোকানের চেহারা পাল্টানো হয়েছে, আগের মতো নেই, এখন পুরোপুরি ব্যবসায়ী মনোভাব।
1: সময়ের সাথে সাথে সবকিছু বদলে যাওয়াটাই স্বাভাবিক, তবে তার মাঝেও আমাদের এমন সকল ঐতিহ্য যেন বদলে না যায় কিংবা হারিয়ে না যায় সেদিকে আমাদের সকলেরই সচেষ্ট হতে হবে, কেননা এগুলোই আমাদের দেশের পরিচয় বহন করে। আর খিচুড়ির কথা লিখেছেন, আসলে রান্নায় ভিন্নতা থাকলেও আমাদের দেশের প্রায় সবখানেই খিচুড়ির জনপ্রিয়তা আছে। বিশেষ করে বৃষ্টির দিনে খিচুড়ির চাহিদা থাকে তুঙ্গে। তবে খিচুড়ির হিসেবটা রং দিয়ে হয় না, মূলত ডাল সহযোগে যে চাল রান্না হয় সেটাই খিচুড়ি, যা সত্যিই বেশ মুখরোচক খাবার। যাই হোক, আপনি কুষ্টিয়ার তিলের খাজা ও নাটোরের কাঁচাগোল্লার আদ্যোপান্ত জানতে চেয়েছেন, আপনার এই চাওয়ার প্রেক্ষিতে এ বিষয়ে প্রচারের চেষ্টা থাকবে। মেইলের জন্য আপনাকে ধন্যবাদ।
2: মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয় দর্পণ অনুষ্ঠানে ঈদের দ্বিতীয় দিনে প্রচারিত বিশেষ পরিবেশনা উপভোগ করেছি। পরিবেশনার মধ্যে ছিল শ্রোতাদের শুভেচ্ছা বার্তা, প্রিয় মানুষ প্রিয়জন পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী জানিতা আহমেদ ঝিলিকের চমৎকার তথ্য বহুল আলাপন, সব মিলিয়ে সেদিনের অনুষ্ঠানটির প্রাণবন্ত উপস্থাপনা ও বৈচিত্র্যময় আয়োজন ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। সত্যি চমৎকার পরিবেশনাগুলো মন ছুঁয়ে গেছে। 5ই জুনের পর্বে প্রচারিত দুটি আয়োজন, ঐতিহ্যের সন্ধানে এবং যুগের সাজ, যুগের পোশাক, খুবই ভালো লেগেছে। ঐতিহ্যের সন্ধানে পর্বে আজিমপুর শাহি মসজিদ সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি, আর যুগের সাজ, যুগের পোশাক পর্বে বেনারসি শাড়ির ইতিহাস, ঐতিহ্য ও বৈশিষ্ট্য সম্পর্কে জেনে সমৃদ্ধ হয়েছি। এমন তথ্যবহুল ও শিক্ষণীয় দুটি পর্ব উপহার দেওয়ার জন্য প্রিয় দর্পণ অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
1: নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শোনার এবং তা নিয়ে ই আলাপনে লেখার জন্য আপনার প্রতিও জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আগামী দিনগুলোতেও এভাবেই দর্পণের সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি। আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে লিখেছেন, দর্পণ অনুষ্ঠান শুনলাম ঈদ পরবর্তী দিনে। সেই দিন দর্পণ অনুষ্ঠানের দুটি পর্ব ভালো লেগেছিল, যার মধ্যে শ্রোতা ঈদ শুভেচ্ছা বার্তা পর্বে বিভিন্ন শ্রোতাদের ঈদ শুভেচ্ছা বার্তা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আর প্রিয় মানুষ প্রিয়জন পর্বে ঝিলিকের সাক্ষাৎকার তুলে ধরা হলো। অনুষ্ঠানের শেষের দিকে আমাদের গান পর্বে ঈদের গানটি বেশ দারুণ ছিল, 6ই জুন দর্পণ শুনলাম। সেই দিনও দর্পণ অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্ব ভালো লেগেছিল, যেমন আমার বাংলা ভাষা এবং রসনার সাতকাহন। সবশেষে আমাদের গান পর্বে 1972 সালের ছবির গান প্রচার করা হলো, সেটাও ভালো লেগেছিল। দয়া করে আমার পূর্ণ ঠিকানা বলবেন।
2: ইয়ালোপনের শুরুর সময় থেকেই এখানে সবার ঠিকানা পুরোটা বলা হয় না সময়ের সীমাবদ্ধতায়, বরং শুরুতে শুধু জেলার নাম বলা হতো, যেহেতু সময়ের হিসেব করেই আমাদের চলতে হয়। আর সেই হিসেবে এখানে এখনও সবার পুরো ঠিকানা বলার মতো কোনো সুযোগ নেই, আর বলতে হলে সকলেরটাই বলা উচিত, শুধু আপনার একারটা না, তাই না? এ কথাগুলো আগেও বলেছি, তাই এ বিষয়ে বারবার না লেখার জন্য বিনীত অনুরোধ রইল। ইমেলের জন্য ধন্যবাদ।
1: এবার সংক্ষেপে কিছু মেইল পড়ছে। বিশে মে প্রচারিত উৎসবে বাংলাদেশ পর্ব ষাঁড়ের লড়াই নিয়ে ব্যতিক্রমী প্রতিবেদনটির জন্য ধন্যবাদ, এবং আমাদের গান পর্বে প্রখ্যাত শিল্পী ও সুরকার আপেল মাহমুদের গাওয়া অত্যন্ত জনপ্রিয় একটি কালজয়ী বাংলা গান ভীষণ উপভোগ্য ছিল জানিয়ে মেইল করেছেন আফিয়া খানম জুলি ঘোড়াদার গোপালগঞ্জ থেকে। ঈদের দ্বিতীয় দিন বাবার পাশে বসে শ্রোতাদের ঈদ শুভেচ্ছা বার্তা সহ দর্পণের ঈদ আয়োজন শুনে মুগ্ধ হয়েছেন জানিয়ে মেইল করেছেন মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে। এছাড়াও আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট শিবগঞ্জ বগুড়া থেকে গত 3রা জুন প্রচারিত ইয়ালাপন পর্ব সহ উৎসবে বাংলাদেশ পর্বে লালন মেলা নিয়ে বিস্তারিত দারুণ লেগেছে, এবং শেষে হাসন রাজার গান অসাধারণ একটা গান হৃদয়ে ছুঁয়ে গেছে জানিয়ে মেল করেছেন।
2: ইমেলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি এভাবেই দর্পণ শুনবেন এবং নিয়মিত আমাদের কাছে লিখবেন। আর আমাদের কাছে লেখার ঠিকানাটি হচ্ছে ialapon@gmail.com। বিদায় নিচ্ছি আজকের ই আলাপন থেকে। শ্রোতা বন্ধুরা, কথায় কথায় আমরা চলে এসেছি আজকের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে, তো বিদায় নিতে হচ্ছে আজকের আয়োজন থেকে। বিদায় বেলায় জানিয়ে রাখি যে এই আয়োজন নিয়ে আমরা তো আপনাদের কাছে প্রতিনিয়তই থাকি এবং এই আয়োজন আপনাদের খুবই প্রিয় এটাও আমরা জানি, আর এই প্রিয় বিষয়টা যেন ধরে রাখা যায় সেই চেষ্টা আমাদের থাকবে। একই সাথে আমরাও চাই আপনারাও সবসময় দর্পণের সাথেই থাকবেন। শেষ কথায় জানাই যে আজকে দর্পণ গ্রন্থনে ছিলেন সাবিহা আফরিন,
1: উপস্থাপনায় ছিলাম আমি হাসান হাবিব বাপ্পি
2: এবং আমি তামান্না সিদ্দিকী, প্রযোজনার সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
4: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106, FM 102 ও 90 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা বন্ধু, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: কার্ড বিতরণ। প্রধানমন্ত্রী সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন, এরপরে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে উদ্বোধন করবেন তারেক রহমান। এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের 155টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের 152টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বিকেলে মৌলভীবাজার দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে, প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে গণমাধ্যমের সঙ্গে তাদের শত্রুতা নেই, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সরকারের ভুল হলে সেগুলোর গঠনমূলক আলোচনা করার কথাও জানান তিনি। তারেক রহমান বলেন, এই দিনটি দেশের সংবাদপত্র জগতের জন্য গুরুত্বপূর্ণ দিন। 1975 সালে 16 জুন বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্বে এসে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, একই সাথে সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছিলেন। এই সময় তিনি সরকার পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। সারা দেশে নিরবচ্ছিন্ন সময়ে সাশ্রয়ী রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজধানী ঢাকার জলবদ্ধতার সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। অপর লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে জনসেবা পাওয়া যায়। ইরানের সেনাবাহিনী বলেছে, গত রবিবার যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষরে ঘোষণার প্রদানের পর থেকে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে এই পর্যন্ত 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে আরও জানায়, হামলা অব্যাহত থাকলে আগ্রাসনকারীকে কঠোর জবাবের সম্মুখীন হতে হবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে এবং ইসরায়েলের আগ্রাসন ও হিজবুল্লাহকে সামলানোর বিষয়ে তিনি খুশি নন। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি হল ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চল দখলে রাখবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আশা প্রকাশ করেন, জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা আবারও ইরানে যেতে পারবেন এবং তেহরানের সঙ্গে 60 দিনের আলোচনাকালে হরমুজ প্রণালীতে কোন টোল আদায় করা হবে না। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। খেলা খবর বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের কানসাসে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে লিওনেল মেসির হ্যাট্রিকে আর্জেন্টিনা 3-0 গোলে আলজেরিয়ার বিপক্ষে জয়লাভ করেছে। এছাড়া অস্ট্রিয়া ও জর্ডানের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 10টায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে। আজ রাত 11টায় পর্তুগাল কঙ্গোর মধ্যকার ম্যাচটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে গতরাতে ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে এবং নরওয়ে ইরাককে 4-1 গোলে পরাজিত করেছে। ক্রিকেট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ভ্রমণ ও

0: ব্যস্ত জীবনের নানা হিসাব নিকাশের মাঝে বড়রা যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন শিশুদের হাসিমাখা মুখ আমাদের মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে নির্মল আনন্দগুলোর কথা। শৈশব জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে রঙিন অধ্যায়, যে অধ্যায়ে ছোট ছোট আনন্দই হয়ে ওঠে বিশাল সুখের কারণ। একটি বেলুন, একটি খেলনা, একটি দোলনা কিংবা এক মুঠো হাসি, এসব নিয়েই গড়ে ওঠে শিশুর স্বপ্নের পৃথিবী। আর শিশুদের এই আনন্দময় স্বপ্নের পৃথিবীকে আরও রঙিন করে তুলতে শিশুদের জন্য বিনোদন, শিক্ষা এবং কল্পনার এক অপূর্ব জগৎ নিয়ে দাঁড়িয়ে আছে শিশু মেলা। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়ের আমাদের আজকের আয়োজন। গ্রন্থনা ও উপস্থাপনায় আছে মিসাদিয়া ইসলাম লিজা, আর আমাদের সাথে আছেন ভ্রমণ সঙ্গী ইসহাক আলী। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। আজকের পর্বে আমরা ঘুরে দেখব এই আনন্দরাজ্য শিশু মেলা, জানব এখানে কি কি আকর্ষণ রয়েছে, আর কথা বলব শিশু ও অভিভাবকদের সঙ্গে। একই সাথে খুঁজে বের করার চেষ্টা করব কেন বছরের পর বছর ধরে শিশু মেলা শিশুদের কাছে আনন্দের অন্যতম প্রিয় ঠিকানা হয়ে আছে। চলুন ভ্রমণ সঙ্গী ইসহাক আলীর কাছ থেকে শুনে নিই শিশু মেলা কোথায় অবস্থিত, এখানে প্রবেশের নিয়ম এবং এর ভেতরে থাকা বিভিন্ন রাইডের টিকিট মূল্য।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা এসেছি এক ঝাঁক ছোট ছোট কচি কাঁচা মুখ যেখানে আনন্দে মেতে ওঠে সেই শিশু মেলায় এসেছি। শিশু মেলা অবস্থিত ঢাকার শ্যামলীর একেবারেই প্রান্তদেশ, অর্থাৎ শ্যামলী সিগন্যাল পয়েন্টের খানিকটা পাশেই শিশু মেলা সিগন্যাল পয়েন্ট বলে যে সিগন্যাল পয়েন্টটা রয়েছে, এখানে এসেই কিন্তু আপনি দেখা পাবেন এই ছোট্ট শিশুদের একরকম খেলাধুলা বা আনন্দের স্বর্গরাজ্যের দেখা মিলে যাবে এই শ্যামলীতে। শ্যামলীতে আসার পর আপনি এখানে যখন আসবেন, অর্থাৎ শিশু মেলায় পৌঁছবেন, শিশু মেলা ফুটওভারের নিচে থেকে, অর্থাৎ একদম ফুটওভার সংলগ্ন এই শিশু মেলাটি, এখানে দুটো গেট রয়েছে, এক নম্বর গেট এবং দু নম্বর গেট। এক নম্বর গেট শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল হাসপাতাল পার হয়ে, অর্থাৎ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ পাড়ি দিয়ে আপনি যখন শ্যামলীর দিকে যাবেন, ঠিক সেই সময়টায় শিশু মেলার গেটটা আপনার চোখে পড়বে। আর দু নম্বর গেট হচ্ছে আপনারা যারা আগারগাঁও হয়ে শ্যামলীর দিকে অগ্রসর হবেন, এই পথের পাশেই, অর্থাৎ শিশু মেলা ফুটওভার ব্রিজের একেবারেই সংলগ্ন এই শিশু মেলা। চলুন তাহলে প্রবেশ করি শিশু মেলায়, শিশুদের আনন্দের স্বর্গরাজ্যে। প্রিয় শ্রোতা বন্ধু, শিশু মেলায় প্রবেশের জন্য আপনার টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। এই 100 টাকা সমমূল্যের টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হবে শিশু মেলায়। চলুন আমরা টিকিট সংগ্রহ করে প্রবেশ করি শিশু মেলায়। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা টিকিট নিয়ে, অর্থাৎ টিকিট সংগ্রহ করে প্রবেশ করেছি এই শিশু মেলাতে। এখানে এন্ট্রি ফি দিয়ে আপনি যখন প্রবেশ করছেন, তারপরেই কিন্তু দেখতে পাবেন অসংখ্য রাইডস এখানে রয়েছে, যে রাইডগুলোতে আপনি আপনার ছোট্ট সোনামণিকে এই রাইডের যে আনন্দ সেটা উপভোগ করানোর জন্য এই রাইডগুলোতে অংশ নিতে পারেন। আপনার ছোট্ট সোনামণি যদি এই রাইডগুলোতে চড়ে, তাহলে কিন্তু সে অন্যরকম একটা ভালো লাগা নিয়ে ফিরবে এই শিশু মেলা থেকে। আমরা একটু দেখতে চাই এখানে কি কি রাইড রয়েছে। রয়েছে কিডি রাইডস গেমস, যেটার প্রতিটির মূল্য 60 টাকা। মেরিগোল্ড রাউন্ড রয়েছে, সেটার মূল্য হচ্ছে 60 টাকা। চুকচুক ট্রেন, হানি সুইং, সোয়ান অ্যাডভেঞ্চার, প্যারাট্রুপার মিনি ট্রেন, টুইস্ট ব্যাটারি কার, পেন্ডুলাম ভিডিও গেমস, হেলিকপ্টার কর্নার, বাউন্সি ক্যাসল, ভাইকিং বোট, ড্রাগন রোলার কোস্টার, ওয়ান্ডার হুইল, 3D অ্যাডভেঞ্চার, ক্রেজি কার মোটর রাইড, হ্যাপি স্প্রে বল কার্ড, এই সবগুলোই 60 টাকা সমমূল্যের একটি টিকিট সংগ্রহ করে এই রাইডগুলোতে অংশ নিতে পারবে আপনার ছোট্ট সোনামণি এবং আপনি নিজেও অভিভাবক হিসেবে। এর সাথে বলতে চাই স্পিড এয়ারক্রাফ্ট, জন প্রতি 2 জন, 2টি টিকিট সংগ্রহ করতে হবে এবং এক একটি টিকিটের মূল্য 120 টাকা। এই সাথে স্কাই নেট বাম্পার কার, এটির মূল্য 120 টাকা, যেটা 2টি টিকিট একসাথে সংগ্রহ করতে হবে।
0: প্রবেশ করতেই চোখে পড়ে রঙিন পরিবেশ, শিশুদের উচ্ছ্বাস আর আনন্দমুখর কোলাহল, চারদিকে নানান ধরনের রাইড এবং শিশুদের জন্য বিনোদনের বিভিন্ন আয়োজন। কোথাও শিশুরা আনন্দে ছুটে বেড়াচ্ছে, কোথাও আবার পরিবার নিয়ে সবাই স্মরণীয় মুহূর্ত কাটাচ্ছেন। রঙিন সাজসজ্জা, মনোমুগ্ধকর পরিবেশ এবং শিশুদের প্রাণবন্ত উপস্থিতি পুরো এলাকাকে করে তুলেছে এক উৎসব মুখর আনন্দভূমি। এখানে শুধু বিনোদনই নয়, শিশুদের কল্পনা, সৃজনশীলতা ও সামাজিক বিকাশেরও সুযোগ তৈরি হয়। চলুন কিছু রাইডের বর্ণনা শুনি।
1: মিকি মাউস এবং তার সঙ্গীরা আমন্ত্রণ জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে হানি সুইং এ। হানি সুইং এ আপনার ছোট্ট সোনামণি যখন উঠবে, তখন দোলনার যে চমৎকার অনুভূতি সেটা অনুভব করতে পারবে। ইঞ্জিন চালিত এই দোলনায় ওঠে এবং তাদের উড়ে বেড়ানো, অর্থাৎ হানি সুইং এর যে আনন্দ সেটা উপভোগ করতে পারবে। এখানে জিরাফ, লম্বা লম্বা জিরাফ কিন্তু আপনার ছোট্ট সোনামণিকে এই হানি সুইং এর যে চারপাশ সেখানে স্বাগত জানাবে, অভিবাদন জানাবে। এবং চমৎকার একটি বন বা বনভূমি আঁকা রয়েছে, বিশাল সব গাছ, সেই গাছের সৌন্দর্য, জিরাফের অভ্যর্থনা, আর মিকি মাউস এবং তার সঙ্গীরা তো আছেই, সব মিলিয়ে দারুণ এক অনুভূতি কাজ করবে আপনার ছোট্ট সোনামণির জন্য। প্রিয় শ্রোতা, সুন্দরবনের চিতাবাঘ তার সপরিবারে অবস্থান করছে শিশুবেলায়। না, জীবিত না, সুন্দরবন থেকে উঠে আসেনি। তবে ছোট্ট সোনামণিদেরকে অভ্যর্থনা জানাতে, আনন্দ দিতে এই শিশু মেলা চিতাবাঘের মোরাল তৈরি করে রাখা রয়েছে এবং সেটি রাখা রয়েছে ওয়ান্ডার হুইলের নিচে, অর্থাৎ ওয়ান্ডার হুইল যে রাইডটি রয়েছে, এই রাইডের নিচে আপনার ছোট্ট সোনামণিকে অভ্যর্থনা জানাবে চিতাবাঘ এবং তার পরিবারের সদস্যরা। ওয়ান্ডার হুইলেও চড়ে কিন্তু আকাশ স্পর্শ করার মতো অনুভূতি অনুভব করবে আপনার ছোট্ট সোনামণিরা। এবং এখানেও একই রকম রাইড ফি বা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হবে এবং এটার ওয়ান্ডার হুইলে চড়ে আকাশের উপরে যে ঘুরে আসার অনুভূতি সেটা তারা অনুভব করতে পারবে।
0: শিশুদের আনন্দময় সময় নিশ্চিত করতে কিছু বিষয়ে সচেতন থাকা জরুরি। শিশুদের সব সময় অভিভাবকদের নজরদারিতে রাখতে হবে। রাইডে ওঠার সময় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে এবং নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে। এছাড়াও অন্যান্য দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও আমাদের দায়িত্ব। শ্রোতা বন্ধুরা, এবারে আরও কিছু মজার মজার রাইডের কথা জানবো আমরা।
1: শ্রোতা বন্ধু, আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এটি হচ্ছে ট্রেন। এই ট্রেন চলে পাহাড়ের ভেতর দিয়ে, গুহার ভেতর দিয়ে, অর্থাৎ ভয়ানক গুহার ভেতর দিয়ে আপনাকে নিয়ে যাবে এই ট্রেন। আর অদ্ভুত সব ভূত, রাক্ষস এবং ভয়ানক সব ভৌতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি যাবেন। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আপনি এই ট্রেনে উঠবেন, কারণ আপনাকে কিন্তু মোকাবেলা করতে হবে ভয়ঙ্কর সব ভূতেদের সাথে। আপনার ছোট্ট সোনামণিকে পাশে নিয়ে আপনি বসুন, আর যদি একা রাখেন তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন যে আপনার ছোট্ট সোনামণি যেন একটুখানি সাহসী হয়, না হলে কিন্তু ভূত দেখে ভুরকে যেতে পারে। শ্রোতা, আমরা এবারে অবস্থান করছি মেরি গো রাউন্ডের পাশে এবং এখানে অনেক অনেকগুলো ঘোড়া রয়েছে, যে ঘোড়ায় চড়ে আপনার ছোট্ট সোনামণি দারুণ সব অনুভূতি বা দারুণ এক আনন্দ উপভোগ করবে, কারণ এই ঘোড়াগুলো উপরে এবং নিচে বারবার দোল খাওয়াবে তাকে এবং ঘুরতে থাকবে চারপাশে। ছোট্ট সোনামণিদের জন্য এই শিশু মেলায় একটি পাহাড় বানানো রয়েছে, পাহাড় চূড়ায় ওঠার মতো ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু চাইলেই ঘুরে আসা যায়। এবং এই পাহাড়ের উপরে কিন্তু ড্রাগন অপেক্ষা করছে ছোট্ট সোনামণিদের জন্য। শ্রোতা, আমরা এখন যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে ক্রেজি কার রাইড। ক্রেজি কারে আপনার ছোট্ট সোনামণিটা যখন উঠবেন তখন কিন্তু এই ক্রেজি কার ক্রেজি হয়ে তাকে আনন্দ দেবে এবং সে ঘুরতে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তাই অবশ্যই আপনার ছোট্ট সোনামণি যদি একটুখানি শক্তিশালী হয় তাহলে এই ক্রেজি কারে বসান, আর না হলে আপনি সাথে বসুন। আমরা এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে প্যারাট্রোপার, আর এই প্যারাট্রোপারে চড়ে আকাশের বেশ খানিকটা কাছাকাছি ঘুরে আসা যায়। প্যারাট্রোপারটি রয়েছে সোয়ান অ্যাডভেঞ্চারের ওপরে, আর এই প্যারাট্রোপারে উঠতে গেলেও আপনাকে ৬০ টাকা সমমূল্যের টিকিট সংগ্রহ করতে হবে। তো শ্রোতা বন্ধু, প্যারাট্রোপারে করে আমরা এই মুহূর্তে আকাশের খুব কাছাকাছি চলে এসেছি। আমার সাথে একজন ছোট্ট বন্ধু আছে, সে প্যারাট্রোপারে উঠে আনন্দ করছে। কি নাম তোমার? তোমার কাছে কেমন লাগছে এই যে প্যারাট্রোপারে উপরে উঠে বসে আছো? কি দেখতে পাচ্ছ উপর থেকে? নিচে থেকে সব দেখা যায়। তুমি উপরে কোথায় আছো? আকাশের কাছাকাছি? দেখো তো কেমন লাগে।
0: শিশু মেলার মূল আকর্ষণই হলো এর নানান ধরনের রাইড ও বিনোদনের আয়োজন। ছোট্ট শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী এমনকি বড়রাও এখানে খুঁজে পান আনন্দের উপলক্ষ। প্রতিটি রাইড যেন নিয়ে যায় ভিন্ন ভিন্ন রোমাঞ্চের জগতে।
1: শ্রোতা বন্ধু, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নিউ বিমান যে রাইড রয়েছে এই রাইডটার সামনে, এবং এখানে অসংখ্য ছোট্ট ছোট্ট সোনামণিরা কিন্তু সিরিয়াল ধরে, অর্থাৎ লাইন ধরে এখানে দাঁড়িয়ে এই নিউ বিমানে চড়ে বিমানে চড়ার যে আনন্দ সেই আনন্দ উপভোগ করছে এবং দারুণ এক অনুভূতি নিয়ে বের হচ্ছে তারা। এর পাশেই রয়েছে স্পিড এয়ারক্রাফট, যেটার কথা বলছিলাম। স্পিড এয়ারক্রাফটটি দুইজন মিলে টিকিট সংগ্রহ করতে হবে, অর্থাৎ জন প্রতি দুই টিকিট ১২০ টাকা করে, এবং এই টিকিট সংগ্রহ করার পর স্পিড এয়ারক্রাফটে ভ্রমণ করতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। তো শ্রোতা বন্ধু, স্পিড এয়ারক্রাফট যিনি পরিচালনা করেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই, আপনার নাম পরিচয়টা জানতে চাই।
2: আমার নাম মোহাম্মদ নূর আলী।
1: এই যে স্পিড এয়ারক্রাফট, এটা আপনি পরিচালনা করেন, এটা কিভাবে কাজ করে এবং এখানে যারা ওঠে তাদের অনুভূতি কি?
2: এখানে ছোট বড় সবাই উঠতে পারবে, আর এটা হচ্ছে আপনার সামনের দিকে এবং পিছনের দিকে মুভ করবে এবং রাউন্ড হয়ে ঘুরবে। আর এখানে হচ্ছে সবচেয়ে আপনার ছোট ছোট বাচ্চারা বেশি উঠতে চায়, আর বাচ্চাদের বয়স যদি অনেক কম থাকে সেক্ষেত্রে আমরা গার্জিয়ানদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সেক্ষেত্রে বলি যে আপনারা বাচ্চাদের সঙ্গে থাকেন।
1: প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের এবারের যাত্রা পাশেই আরেকটি রাইডে, আমরা দেখতে চাই এই রাইডে কি আছে। এখন যেখানে অবস্থান করছে এটা হচ্ছে মোটর রাইড, এখানে বেশ কিছু মোটর সাইকেল রাখা আছে। এই মোটর সাইকেলগুলোকে একটি যান্ত্রিক মেশিনের, অর্থাৎ একটি মেশিনের সাহায্যে ঘোরানো হয় এবং এই মোটর সাইকেলের উপরে আপনার ছোট্ট সোনামণি যখন বসে তখন সে একটি মোটর সাইকেল চালানোর যে আনন্দ সেটা উপভোগ করতে পারে। এর পাশেই রয়েছে সকল বাচ্চাদের জন্য একটু লম্প জম্প করার জন্য দারুণ একটি ব্যবস্থা, একটি বাউন্সি রাখা রয়েছে। আর এই বাউন্সি যে রাইডটা রয়েছে সেটাতে বাচ্চারা লাফাতে পারবে, বাউন্স করতে পারবে, এবং বাউন্স করার যে আনন্দ সেটা অবশ্যই বলে বোঝানোর মতো না, যে ছোট্ট সোনামণি এখানে বাউন্সিতে উঠে বাউন্স করবে সে এটার আনন্দ উপভোগ করতে পারবে।
0: চারদিকে শিশুদের হাসি, উচ্ছ্বাস আর আনন্দ দেখে বোঝাই যায় এখানকার প্রতিটি রাইড তাদের কাছে এক একটি স্বপ্নের বাহন। কোথাও আকাশ ছোঁয়ার রোমাঞ্চ, কোথাও গতির উত্তেজনা, আবার কোথাও পরিবার নিয়ে একসাথে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ। চলুন এবারে পরিচিত হওয়া যাক শিশু মেলার রঙিন আর আকর্ষণীয় রাইডগুলোর সঙ্গে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা এখন যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে বাম্পার কার। বাম্পার কার এক বিশেষ ধরনের গাড়ি, এই গাড়িটি পরিচালিত হয় বিদ্যুতে এবং এখানে চমৎকার একটি ব্যবস্থা করা রয়েছে। উপরে একটি লোহার জাল রয়েছে যেটাতে বিদ্যুতের সংযোগ রয়েছে এবং নিচে বৈদ্যুতিক তারের যে আর্থিং লাগে সেটার একটা ব্যবস্থা করা আছে, এবং উপরে যখন বিদ্যুৎ অর্থাৎ প্লাস এবং মাইনাসের যে ব্যবস্থা, বা আমরা যদি বলি যে বিদ্যুতের দুটো কানেকশন, একটা কানেকশন উপরে একটা কানেকশন নিচে, এই দুটো কানেকশনের মাধ্যমেই গাড়িটি পরিচালিত হয়। এখানে একেবারে বাস্তবিক গাড়ির মতো করেই গাড়ি পরিচালনা করা যায়, এবং যারা এই গাড়িতে বসবেন জন প্রতি ১২০ টাকা টিকিট মূল্যে, অর্থাৎ দুজনের টিকিট মূল্য পরিশোধ করতে হবে একজনকে। একটি কারে বসবেন এবং কারে বসে তিনি 3.5 মিনিটের মতো সময় এই কার বা বাম্পার কার পরিচালনা করবেন, এবং বাস্তবিক বা আমরা যদি বলি যে একটি গাড়ি চালানোর অভিজ্ঞতা এখান থেকে নিতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধু, বাম্পার কারের যে রাইড রয়েছে তার পাশেই রয়েছে সোয়ান অ্যাডভেঞ্চার। সোয়ান অ্যাডভেঞ্চার হচ্ছে মূলত হাঁসের প্রতিকৃতির উপরে চড়ে পানির মধ্যে ভেসে এই সোয়ান অ্যাডভেঞ্চার উপভোগ করা। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সোয়ান অ্যাডভেঞ্চারের পাশেই মিনি ট্রেন যে রাইড রয়েছে সেখানে। এই মিনি ট্রেনে মিকি মাউজের প্রতিকৃতি দিয়ে একটি ট্রেন বানানো রয়েছে, এখানে আপনার ছোট্ট সোনামণি মিকি মাউজের ঘাড়ে চড়ে ভ্রমণ করবে এবং বেশ খানিকটা সময় কিন্তু উপভোগ করতে পারবে এই মিনি ট্রেনে চড়ে। শ্রোতা বন্ধু, আমরা মিনি ট্রেনের যিনি পরিচালক, যিনি মিনি ট্রেনটি চালান, তার সাথে একটু কথা বলতে চাই, আপনার নাম পরিচয়টা জানতে চাই।
3: আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদ্দাম।
1: এই যে মিনি ট্রেন আপনি চালান বা পরিচালনা করেন, এখানে মিনি ট্রেনে কতজন বসতে পারে একবারে?
3: একসাথে এমনি টোটালি 6 জন বসতে পারে।
1: আপনারা এই মিনি ট্রেনে যদি কেউ এক টিকেটে ওঠে বা চড়ে, তো তাকে কতক্ষণ আপনি এই মিনি ট্রেনে করে ভ্রমণ করান?
3: এক টিকেটে এটাতে 8-10 রাউন্ডের ঘুমানটা দিই।
1: কেমন দর্শনার্থী আসে আপনাদের এখানে?
3: বৃহস্পতি, শুক্র, শনি ওই সময় একটু বেশি আসে, বিকালের দিকে বেশি হয়, বিকাল সন্ধ্যা
1: প্রতিদিনই?
3: হ্যাঁ, প্রতিদিন।
0: শিশুদের আনন্দের পৃথিবীকে আরও রঙিন করে তুলেছে এখানে থাকা অসংখ্য রাইড ও বিনোদনের আয়োজন। দূর থেকেই চোখে পড়ে ঘুরতে থাকা নাগরদোলা, ছুটে চলা ছোট্ট ট্রেন আর আনন্দে মেতে থাকা শিশুদের হাসি মাখা মুখ। প্রতিটি রাইডের রয়েছে নিজস্ব আকর্ষণ, নিজস্ব গল্প। এবারে আমরা কাছ থেকে দেখে নেব শিশু মেলার সেই জনপ্রিয় রাইডগুলো, যেগুলো প্রতিদিন হাজারো দর্শনার্থীকে আনন্দে ভরিয়ে তোলে।
1: সোয়াম অ্যাডভেঞ্চার থেকে নামলো। সোয়াম অ্যাডভেঞ্চার যেটা বলছিলাম যে হাঁসের উপরে চড়ে পানিতে ঘোরা, তোমার নাম কি?
4: কৃষ্ণা।
1: তুমি কোথায় উঠেছিলে হাঁসের উপরে?
4: হ্যাঁ।
1: কেমন লাগলো?
4: ভালো লাগলো।
1: ভালো লাগছে? আর কি কিতে উঠেছ?
4: পিলেনো ছিলাম। পিলেনো
1: পিলেনো উঠেছ? পিলেনো উঠে কেমন লাগছে?
4: ভালো লাগছে।
1: এই যে এখানে ঘুরে ঘুরে দেখলা, প্লেন আছে, গাড়ি আছে, হাঁস আছে, দোলনা আছে, এই সবগুলো কেমন লেগেছে তোমার কাছে?
4: খুব সুন্দর।
1: আমরা আরো একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি। কি নাম তোমার?
4: আকিবা।
1: তুমি এখানে কি কি দেখেছো?
4: হাঁস।
1: আর কি দেখেছো? দোলনা দেখেছো?
4: হ্যাঁ।
1: দোলনায় উঠেছো?
4: হ্যাঁ উঠেছি।
1: প্লেনে উঠেছো?
4: হ্যাঁ উঠেছি।
1: কেমন লেগেছে?
4: ভালো লেগেছে।
1: তোমার নাম কি বন্ধু?
4: সাবিয়া ইসলাম সাফা।
1: তুমি স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো?
4: জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
1: আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি?
4: শিশু।
1: শিশুতে পড়ো। এই যে শিশু মেলায় ঘুরতে এসেছো, এখানে এসে কি কি দেখেছো?
4: অনেক কিছু।
1: কেমন লেগেছে?
4: ভালো।
1: আমরা একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই, যে ছোট্ট বন্ধুর সাথে কথা বলছিলাম, তারই অভিভাবক আমাদের সাথে রয়েছেন। আপনার নাম পরিচয়টা জানতে চাই।
5: আমার নাম মোসাম্মদ শরীফা।
1: আপনি এখানে কি প্রথমবার এসেছেন?
5: প্রথমবার এসেছি।
1: আচ্ছা, কে কে এসেছেন আপনারা?
5: আমি, আমার মেয়ে, আমার ননদ দুজন।
1: কেমন লাগলো?
5: ভালো লাগলো।
0: একটি বিনোদন কেন্দ্রের সৌন্দর্য, নিরাপত্তা এবং দর্শনার্থীদের জন্য মানসম্মত পরিবেশ নিশ্চিত করার পেছনে থাকে অনেক মানুষের নিরলস পরিশ্রম ও পরিকল্পনা। শিশু মেলাকে শিশু ও পরিবার বান্ধব একটি আনন্দময় স্থানে পরিণত করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়, ভবিষ্যৎ পরিকল্পনা করা হয় এবং দর্শনার্থীদের জন্য নিশ্চিত করা হয় বিভিন্ন রকমের সুবিধা। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা কথা বলব শিশু মেলার পরিচালকের সাথে। চলুন সরাসরি চলে যাই তার কাছে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে মুখোমুখি হয়েছি এই যে শিশু মেলা, এটার যিনি দায়িত্বে রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম পরিচয়টা জানতে চাই।
6: আমি রাজুগুল চৌধুরী, শিশু মেলার ম্যানেজিং ডাইরেক্টর আছি এখানে।
1: আপনি কতদিন ধরে এখানে আছেন?
6: এখানে আমার 7 বছর হচ্ছে।
1: একটু জানতে চাই, এই যে শিশু মেলা, এটা আপনারা কিভাবে পরিচালনা করছেন এবং কখন থেকে কখন পর্যন্ত এটা খোলা থাকে, বন্ধের দিন কোনটি এবং সময়ের বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন।
6: প্রথমত হচ্ছে আমাদের সপ্তাহে 7 দিনই ওপেন থাকে, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং হচ্ছে গভর্নমেন্ট হলিডে এবং ফ্রাইডে একটু বেশি থাকে, 8টা 8:30 বা 9টা পর্যন্ত থাকে।
1: আপনাদের এখানে কেমন দর্শনার্থী আসে?
6: আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো।
1: একটু জানতে চাই যে আপনাদের এখানে কতগুলো রাইড আছে এবং সেই রাইডগুলোতে দর্শনার্থীর সংখ্যা কেমন হয়, আর আপনাদের এখানে কর্মচারী কতজন আছেন?
6: কর্মচারী আমাদের বিভিন্ন সেক্টরে থাকে, শুধু গেম সাপোর্টার আছে, কাউন্টার মাস্টার, মেনটেনেন্সের দায়িত্বে আছে, সব মিলিয়ে অ্যাভারেজ আপনার 100+। আর হচ্ছে রাইডসের সংখ্যা যদি বললেন আপনি, রাইডের সংখ্যা আমাদের ছোট বড় সব মিলিয়ে প্রায় 30টার মতো আছে।
1: এই যে এতগুলো রাইড আছে, প্রত্যেকটা রাইডের টিকিট মূল্য কত?
6: সবগুলো 60 টাকা করে। শুধু হচ্ছে আপনার বাম্পার কার্ড আর হচ্ছে স্পিটিয়ার কার্ড, দুটো গেমস আমাদের ডাবল টিকিট থাকে।
1: এই মুহূর্তে আপনাকে যারা শুনছে বাংলাদেশ বেতারের মাধ্যমে, তাদের প্রতি আপনার কোনো কিছু বলার আছে কিনা, আহ্বান আছে কিনা?
6: যে যেখান থেকে শুনতেছে সবাইকে হচ্ছে শিশু মেলার পক্ষ থেকে অভিনন্দন এবং সবাইকে দাওয়াত থাকলো আমাদের শিশু মেলা আসার জন্য।
0: শ্রোতা বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখলাম শিশু মেলা, একটি রঙিন জগৎ যেখানে প্রতিদিন তৈরি হয় অসংখ্য আনন্দের গল্প, অসংখ্য হাসির মুহূর্ত। এখানে শিশুদের উচ্ছ্বাস, পরিবারের একসঙ্গে কাটানোর সময় এবং প্রাণবন্ত পরিবেশ যেন আমাদের মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় খুব ছোট ছোট আনন্দের মধ্যেই লুকিয়ে থাকে। ব্যস্ততার এই নগর জীবনে পরিবারকে সময় দেওয়া, শিশুদের সঙ্গে কিছু আনন্দময় মুহূর্ত ভাগ করে নেওয়া এবং তাদের শৈশবকে আরও সুন্দর করে তোলা আমাদের সবার দায়িত্ব। তাই সুযোগ পেলেই পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন এই আনন্দের রাজ্যে। শ্রোতা বন্ধুরা, আজ বিদায় নিতে হচ্ছে এখানেই। আজকের মন ছুটে যায় অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সাদিয়া ইসলাম লিজা, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন। বন্ধুরা, আগামী পর্বে আমরা আবারও আপনাদের সাথে নিয়ে ছুটে যাব নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তকে উপভোগ করুন।
7: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন পল্লীগীতি শুনবেন শিল্পী মোহাম্মদ ইব্রাহিম খলিল, প্রথম গান শাহ আব্দুল করিমের।

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। রবীন্দ্রসঙ্গীত, অদিতি মাসিন।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অদিতি মহসিন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
2: নতুন বাংলাদেশ।
4: বাংলাদেশ বেতার, ঢাকা। চলমান মাইক্রোফোন। আজকের বিষয়, খাল খনন কর্মসূচি। সুপ্রিয় শ্রোতা,
5: মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গৃহীত দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খনন এবং পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে 3,636 মাইল খাল খনন করেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন।
4: সুপ্রিয় শ্রোতা, বর্তমান সরকার ক্ষমতায় এসে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন, একজন নাগরিক হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন?
6: বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, দেশ জুড়েই আসলে ছড়িয়ে ছিটিয়ে যথেষ্ট নদী, নালা, খাল বিল রয়েছে। অর্থাৎ এই সকল খাল, জলাপথ বা আমাদের জীবনের কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে দখল, ভরাট বা অব্যবস্থাপনার কারণে এগুলো যেমন নিজস্ব জৌলু সারিয়ে ফেলেছে, তেমনি আমাদের দৈনন্দিন জীবনে অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক বাজে প্রভাব ফেলেছে। সামান্য বৃষ্টিতেই আসলে জলাবদ্ধতা তৈরি হয়, ফসল নষ্ট হয়, কৃষি জমিগুলো স্বাভাবিকত্ব হারিয়ে ফেলে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা রয়েছে, ফলে ব্যবসা বাণিজ্যেও একটা বড় ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, নানাবিধ সমস্যা রয়েছে। সুতরাং এই যে এই সমস্যাগুলো থেকে উত্রানোর জন্য খাল খনন যে কর্মসূচিটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সম্প্রতি নিয়েছে, এবং এটা তার নির্বাচনী ইশতেহারেও ছিল, এত দ্রুতই তিনি এই কর্মযজ্ঞটা শুরু করবেন, এটা অ্যাপ্রিসিয়েট করবার মতো।
4: মানুষের জীবনে খাল খনন কিভাবে উপকারে আসবে? এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলছিলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কিন্তু কাজ শুরু করেছেন, এবং তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি 1977 সালে এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আবারও খাল খনন কর্মসূচি শুরু হলো, কিভাবে দেখছেন?
6: না, নিঃসন্দেহে আপনি যেটা বলছিলেন যে তার পিতা দেশ স্বাধীনের পরে বিষয়টি সর্বপ্রথম গভীরভাবে অনুধাবন করেন, যে আসলে জলাবদ্ধতা তৈরি, ফসল নষ্ট হয়ে যাওয়া অর্থনৈতিক একটা বিপর্যয়ের অন্যতম কারণ। এবং তিনি শুধু এই বিষয়টা অনুধাবনই করেননি, বরং এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য যে সমাধান হিসাবেই কিন্তু তিনি খাল খননের উদ্যোগটা গ্রহণ করেন। 1976 সালে প্রথম 1 নভেম্বর তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যশোরের শার্শা উপজেলার উলাশী ও রঘুনাথপুর এলাকায় প্রতীকীভাবে মাটি কেটে এই কর্মসূচির পাইলট প্রকল্পটা শুরু করেছিলেন, এবং 1977 সালে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এই কর্মযজ্ঞটা শুরু হয়। এই প্রকল্পটির উদ্দেশ্যই ছিল বহুমাত্রিক, আপনি একটা জায়গায় আটকে রাখতে পারবেন না। খাল খনন কর্মসূচিটা চলমান ছিল, তাতে করে যে সমস্যাগুলোর মোকাবেলা করা সম্ভব হয়েছে বা এর থেকে সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির বড় সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও সেটা স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে বহু রকম উন্নয়ন প্রকল্প বা কর্মসূচির ঘোষণা করা হলেও বিভিন্ন সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বাধাগ্রস্ত হয় বা কোনোটা পুরো সফলতার মুখ দেখেনি। তবে নতুনভাবে যেহেতু তারেক রহমান এটা শুরু করেছেন, তার বাবার রেখে যাওয়া কাজটা, আশা করি যে তিনি এটা নিয়ে বেশ ভালো কাজ করবেন এবং সফলতার মুখ পুরোপুরি দেখাবেন জনগণকে। খাল খনন কর্মসূচির মাধ্যমে আসলে কি কি ধরনের সুবিধাগুলো জনগণ পাবে বা বর্তমান সময়ের এই নাগরিক সমাজ সমাজে এটার পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। দেখুন, জলাবদ্ধতা দূরীকরণের কথা বলছিলাম, এর ফলে খালের নাব্যতা ফিরে আসবে, বর্ষার অতিরিক্ত যে পানি সেটা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা হবে, সেচ ব্যবস্থার উন্নয়ন হবে। শুষ্ক মৌসুমে যেমন কৃষিকাজের জন্য সেচ সুবিধা নিশ্চিত করা, যার ফলে অনাবাদী যে জমিগুলো সেগুলো আবাদের আওতায় আসবে। মৎস্য সম্পদ বৃদ্ধি হবে নিশ্চয়ই, খালগুলোতে সারা বছর পানি থাকবে, ফলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, গ্রামাঞ্চলের নৌ যোগাযোগ ব্যবস্থা যেহেতু সহজতর, সেই জায়গাগুলোতে কৃষি পণ্য আনা নেওয়ার ব্যবস্থায় একটা ভালো পরিবেশ তৈরি হবে, উপকৃত হবে, জীবন মানের উন্নতি হবে। এই খাল খনন কর্মসূচি, জলাশয়গুলোকে পরিষ্কার করা, পুকুর খনন বলেন, বৃক্ষরোপণ বলেন, এগুলো তো আপনার দৈনন্দিন জীবনের জন্য সবচেয়ে বড় চাহিদা, মৌলিক চাহিদাগুলো যেগুলো সেগুলো তো রয়েছেই। এই মৌলিক চাহিদাগুলোকে খুব বড়ভাবে প্রভাবিত করবে নিঃসন্দেহে।
4: বিশ্বের অনেক দেশ খাল খনন করে এগিয়ে গেছে, এবং আমাদের দেশ কতটুকু এগিয়ে যাবে বলে আপনি মনে করেন এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে?
6: আমাদের দেশে তো রাজনৈতিক পট পরিবর্তন বলেন, সময়ের পরিবর্তন বলেন, সেই সময়ের পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিভিন্ন কর্মসূচি কিন্তু ইতোমধ্যেই বাধাগ্রস্ত হয়েছে, সফলতার পুরো মুখ দেখেনি। সফলতার পুরো মুখ যদি এই খাল খনন কর্মসূচি দেখে, এর একটা সম্ভাবনার কিন্তু পুরোটাই যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে বহির্বিশ্বেও কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের চেয়েও খুব ভালো সুযোগ বা সম্ভাবনার জায়গা বাংলাদেশে রয়েছে।
4: মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি উদ্বোধন করে তিনি যে সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে সেচ সংকট দূর করা, কৃষি উৎপাদন বৃদ্ধি করা, বন্যা প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, এবং এছাড়াও বৃক্ষরোপণ রয়েছে, এবং প্রথম ধাপে 1204 কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা সত্যি ভূয়সী প্রশংসার দাবিদার।
6: সেই প্রশংসার দাবিদার বলেই কিন্তু আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন তিনি নির্বাচন পূর্ববর্তী সময়ে তার নির্বাচনী ইশতেহারে বিষয়টি নিয়ে এসেছিলেন, তখনই আসলে ভাবা হয়েছিল যে তিনি যদি নির্বাচনে জয়লাভ করেন, বাংলাদেশের নতুন করে প্রথমবারের প্রধানমন্ত্রী হবেন, সুতরাং তার মধ্যে নতুন কিছু পরিকল্পনা অবশ্যই অ্যাপ্লাই হবে, এবং নতুনত্ব সবসময়ই আপনার জন্য একটা রোমাঞ্চকর হয়। এর সাথে যদি আপনি পুরনো কিছু যুক্ত করতে পারেন, যেগুলো অতীতে আপনাকে ভালো সুবিধা দিয়েছে, সব ভালো ফলাফল দিয়েছে, তাহলে দুটো মিলে ষোলকলাপূর্ণ হয়। যেহেতু একটা সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কাজটা সূচনা করেছিলেন এবং তার একটা সম্ভাবনা দেখেছেন, যদিও সেটার পুরোপুরি অ্যাপ্লাই করার সুযোগ হয়নি, মাঝে বড় একটা গ্যাপ হয়েছে, ওটাকে যদি আপনি এখনকার সাথে লিঙ্ক আপ করে এগিয়ে নিতে পারেন, তাহলে সফলতার ষোলকলাপূর্ণ হবে, এটা নিশ্চিত থাকে।
4: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণের মাত্র 27 দিনের মাথায় তিনি এই খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে, অর্থাৎ প্রায় 49 বছর আগে, এই খাল খনন কর্মসূচি কিন্তু হাতে নিয়েছিলেন। অর্থাৎ নতুনত্বের যে দ্বার উন্মুক্ত হলো, এবং বাংলাদেশের বিশেষ করে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে এর সফলতা আপনি কতটুকু দেখতে পাচ্ছেন?
6: আমরা লক্ষ্য করেছি সেটা গত 16 মার্চ, যেটা বাবার মতোই নিজে কোদাল হাতে দিনাজপুরের কাহারোল উপজেলার সাপাহার সহ বাংলাদেশের 54 জেলার 20,000 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন, এবং সেই পুনঃখনন যে উদ্বোধনটা, খাল খনন কর্মসূচির এই সফলতা উপভোগ করবার জন্য কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। এখন এই কাজটা কতটা সফলভাবে শেষ হবে, বা তিনি উপরে একা, তিনি শুধুমাত্র লিড দেবেন, তার সাথে যারা রয়েছেন তাদেরকেও এই কাজের জন্য প্রপার গাইডলাইন থাকতে হবে, প্রপারলি কাজ করতে হবে, তাহলে এই সফলতাটার সঠিকভাবে আমরা এর প্রতিফলন দেখব।
4: ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা আরো একজনের সঙ্গে কথা বলছি। খাল খনন কর্মসূচিতে আপনার মতামত কি, এবং মানুষ কতটুকু উপকৃত হবে বলে মনে করেন?
7: আমি শিহাবুদ্দিন, আমি বর্তমানে প্রধানমন্ত্রী যে খাল খনন প্রজেক্ট হাতে নিয়েছে, এটার জন্য আমি খুবই আশাবাদী। এই খাল খনন প্রজেক্ট কার্যকর হলে বিভিন্ন ধরনের আমরা উপকার পাব, যেমন পানি সংকট সমাধান হবে, আমাদের খাল বিল নদী নালাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো নতুন করে যদি খাল খনন করা হয় তাহলে বিভিন্ন জায়গায় পানি সরবরাহ করা সহজ হবে, আমাদের কৃষকরা উপকৃত হবে, অনেক জমি খরার কারণে চাষাবাদ হচ্ছে না, সেই সব জায়গাগুলোতে চাষাবাদ করা সহজ হবে, এবং আমাদের মাছ চাষের জন্য আমাদের জেলে ভাইরা খুব উপকৃত হবে। খাল খননের সবচেয়ে বড় আরেকটা সুবিধা হচ্ছে যে আমাদের যাতায়াত ব্যবস্থার অনেক উন্নয়ন হবে, কারণ খালের দুই পাড় দিয়ে সুন্দর রাস্তা তৈরি হচ্ছে, এই সব রাস্তাগুলো খুবই উপকার হবে। আমি মনে করতেছি যে সরকার এবং জনগণের সাথে একটা আস্থা বৃদ্ধি পাবে, সরকার নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা বাস্তবায়ন করার মাধ্যমে সরকারের সাথে খুবই একটা আস্থার জায়গা তৈরি হবে, এবং আমরা আশা করব যে সরকার এইভাবে আরো উন্নয়নমূলক মূলক অনেক প্রজেক্ট গুলো হাতে নেবে এবং যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়ন হলে আমাদের দেশের অনেক অর্থনৈতিক ভাবে উন্নতি হবে।
5: ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো আরো একজনের সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির কাজ হাতে নিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এই খাল খনন কর্মসূচিকে?
8: আমরা এর মাধ্যমে যেগুলো সুযোগ সুবিধা ভোগ করতে পারবো বলে আমরা মনে করছি, সে সুবিধার আওতায় কৃষি জমির পরিমাণ বাড়ানো যেতে পারে, এর দ্বারা পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, খালের উৎস থেকে নদী পর্যন্ত পানির অবাধ প্রবাহ নিশ্চিত করা যাবে, এর ফলে সর্বোপরি কৃষি মৎস্য পরিবেশের সার্বিক উন্নতি নিশ্চিত করবে এই খাল খনন কর্মসূচি।
5: অনুষ্ঠান উপস্থাপনায় আমি এম এ মুরাদ, সম্পাদনায় এ এস এম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনায় মোহাম্মদ দুলাল হুসাইন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন বৃক্ষরোপণের উপরে একটি গান শুনবেন শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, কথা ও সুর শিল্পী নিজের।

0: বৃক্ষরোপণের উপরে গানটি শুনলেন গানটির গীতিকার সুরকার শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে আজ মৌলভীবাজার যাচ্ছেন। এই সফরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে মৌলভীবাজার দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন।

0: ধরিত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে গণমাধ্যমের সঙ্গে তাদের কোনো আদর্শিক বিরোধ নেই। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়, একই সঙ্গে সরকারের গঠনমূলক আলোচনা করার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, 1975 সালে 16 জুন বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্বে এসে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, একই সঙ্গে সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছিলেন। সারাদেশে নিরবচ্ছিন্ন সময় সাশ্রয়ী রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু একথা জানান। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদের লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এর ফলে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে জনসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে বৈষম্যের কারণে বেকার হয়ে পড়া সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঐতিহ্যবাহী দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস এবং জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রা পুনরায় চালু করার জোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গতকাল সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী অংশীদার হিসেবে কাজ করতে চায়। ইরানের সেনাবাহিনী বলেছে, রবিবার যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষরের ঘোষণা আসার পর থেকে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এই হামলা অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়া হবে। তবে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননে হামলার ব্যাপারে আরও দায়িত্বশীল হতে হবে। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি সত্ত্বেও ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থান করবে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আশা প্রকাশ করে বলেছেন, জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা আবারও ইরানে যেতে পারবেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের কানসাসে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে লিওনেল মেসির প্রথম হ্যাট্রিকে আর্জেন্টিনা 3-0 গোলের ব্যবধানে আলজেরিয়ার বিপক্ষে জয়লাভ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অস্ট্রিয়া এখন জর্ডানের মোকাবেলা করছে। এছাড়া আজ রাত 11টায় পর্তুগাল ও কঙ্গোর মধ্যকার ম্যাচটি টেক্সাসের হাউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। যারা এই অনুষ্ঠানে একই সাথে সরাসরি দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি একই সাথে

দেখতে ও শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি গায়ক হিসেবে বাবুল রেজা নামে আমাদের কাছে পরিচিত। শিল্পী বাবুল রেজা এখন গাইবেন দুখানি আধুনিক গান। প্রথম গানের গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ, সুরকার বদরুল আলম বকুল। আমাদের মিউজিশিয়ানরা প্রস্তুত আমাদের কলাকুশলী বৃন্দ শিল্পীকে সঙ্গত করার জন্য। তো আর দেরি নয়, চলুন আমরা চলে যাই আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী বাবুল রেজার কাছে সরাসরি দুখানি আধুনিক গান শোনার জন্য।

এবারে যে গানটি গাইব, গানের কথা লিখেছেন মিজানুর রহমান মিথুন এবং সুর দিয়েছেন দীপক কুমার দে।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি দুখানি আধুনিক গান গাইলেন শিল্পী বাবুল রেজা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধু, এখন যন্ত্রসঙ্গীতের আয়োজনে শোনাতে চাই গিটারে পল্লীসুর। বাজিয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ।

0: মোহাম্মদ শফিউল্লাহর বাজানো গিটারে পল্লী সুর শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। শবনম মুশতারি, নজরুল সঙ্গীত।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী শবনম মুস্তারির।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ এবং FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথম পালার শেষে দ্বিতীয় পালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পালায় অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, সুবানা আরফিন এবং জি এম তারিক। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদ উল্লাহ, আফরোজা আক্তার, মুসাম্মদ নূরজাহান, এস এম আল জোবায়ের এবং হাফিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী এস এম লাল, গীতিকার ও সুরকার কালু শাহা ফকির।

0: পরপর দুখানি পল্লিগীতি শুনলেন এস এম লালের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের নিজস্ব অ্যাপে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। যারা এই অনুষ্ঠান একই সঙ্গে সরাসরি দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী শীলা রানী দেবী। শিল্পী পরপর দুখানি আধুনিক গান গেয়ে শোনাবেন। প্রথম গানের কথা শহীদ মাহমুদ জঙ্গি, সুর করেছেন শাহরাজ খান পিলু। তাহলে আর দেরি কেন, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে।

এবারে গাইছি আমি রজনীগন্ধা, ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। গানটির কথা শ্রদ্ধেয় মাসুদ খান, সুর শ্রদ্ধেয় আলম খান, কণ্ঠ শ্রদ্ধেয় সাবিনা ইসমিন।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি দুখানি আধুনিক গান গেয়ে শোনালেন শিল্পী শীলা রানী দেবী।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষক কাডের গান, শিল্পী কে এম আবদুল্লাহ আল মর্তুজা, মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মাকসুদ জামিল মিন্টু।

আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রুমিনা খানম। প্রধানমন্ত্রী তারিক রহমান দিনব্যাপী মৌলভীবাজার সফরে সিলেট পৌঁছেছেন। তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিতে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিকেলে মৌলভীবাজার দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারিক রহমান প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে গণমাধ্যমের সঙ্গে তাদের কোনো আদর্শিক বিরোধ নেই। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। একই সঙ্গে সরকারের গঠনমূলক আলোচনা করার আহ্বান জানান তিনি। তারিক রহমান বলেন,

0: গণতন্ত্র চালু করেছিলেন, একই সাথে সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছিলেন। সারা দেশে নিরবচ্ছিন্ন সময় সাশ্রয়ী রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে রেল ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিবলু একথা জানান। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্রে হিসাবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এর ফলে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে জনসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। চলতি অর্থবছরের 15 জুন পর্যন্ত প্রবাসীরা 34.38 বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 18.61% বেশি। গতকাল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানো এবং রেমিটেন্স গ্রহণকারী ব্যাংকগুলো সর্বোচ্চ ইনসেন্টিভ প্রদান অব্যাহত রাখায় প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে দুই আসামির ডেথ রেফারেন্স ও মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে এবং যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু হবে। ইরানের সেনাবাহিনী বলেছে, রবিবার যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষরের ঘোষণা আসার পর থেকে ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চলে অন্তত 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এই হামলা অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়া হবে। তবে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননে হামলার ব্যাপারে আরও দায়িত্বশীল হতে হবে। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি সত্ত্বেও ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণ অঞ্চলে অবস্থান করবে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভাস আশা প্রকাশ করে বলেছেন, জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা আবারও ইরানে যেতে পারবেন। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের কনসাসে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে লিওনেল মেসির প্রথম হ্যাট্রিকে আর্জেন্টিনা 3-0 গোলের ব্যবধানে আলজেরিয়ার বিপক্ষে জয়লাভ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অস্ট্রিয়া এখন জর্ডানের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রিয়া 1-0 গোলে এগিয়ে রয়েছে। এছাড়া আজ রাত 11টায় পর্তুগাল ও কঙ্গোর মধ্যকার ম্যাচটি টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচটি টোয়েন্টি সিরিজের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে বিএনসিসি আয়োজিত মাসিক অনুষ্ঠান দৃপ্ত শপথ।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সকাল। আজ 17 জুন 2026, তেসরা আষাঢ়, 1433 বঙ্গাব্দ। আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর BNCC কর্তৃক আয়োজিত দৃপ্ত শপথে। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ক্যাডেট জাকারিয়া হোসেন সিয়াম,
1: এবং আমি ক্যাডেট জাকিয়া সুলতান আমিন, রমনা রেজিমেন্ট, ঢাকা। নীল নবঘনে আশার গগনে তিল ঠায়ার নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝর ঝরো, আউশের ক্ষেত জলে ভর ভর, কালিমাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। শ্রোতা বন্ধুরা, এই আষাঢ় মাসে বর্ষা ঋতুর আগমন। খাল বিল নদী নালা পুকুর ডোবা ভরে ওঠে নতুন পানির জোয়ারে, গাছপালা ধুয়ে মুছে সবুজ প্রকৃতি মন ভালো করে দেয় প্রতি বাঙালির। সাথে আমাদের কৃষিকাজে নিয়ে আসে ব্যাপক ব্যস্ততা, ফসলের মাঠে ছড়িয়ে থাকে আনন্দের সুবাস। কৃষকের এই হাসি আমাদের বুকেও ছুঁয়ে যায়, কেননা গ্রাম বাংলার কৃষকদের এই হাসি, এই সোনার ফসলই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, যা বয়ে আনে সমৃদ্ধি। বর্ষার এই আনন্দ, এই সঞ্চয়, এই গর্ব আজ ধারণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেট বৃন্দ আজ নতুন ভোরের প্রতীক, জাগছে তারা ভয়হীন ও সুন্দর আগামী নির্মাণের প্রত্যয়ে। বর্ষার শুভক্ষণে ক্যাডেটদের দৃঢ় প্রত্যয়ে উদ্দীপ্ত মননে আমরা সূচনা করছি আজকের বিশেষ আয়োজন দৃপ্ত শপথ।
0: গান শুধু সুর নয়, এটি আমাদের হৃদয়ের ভাষা। প্রতিটি সুর আমাদের অনুভূতিকে স্পর্শ করে, দুঃখ মুছে দেয় আর আনন্দে মন ভরিয়ে তোলে। গান আমাদের সংস্কৃতি, হৃদয়ের আবেগ ও অনুভূতির পরিচায়ক। চলুন প্রথমেই ক্যাডেট মেহেলুবা সাদিয়া হাওলাদারের কণ্ঠে শুনে আসি একটি আধুনিক বাংলা গান।

0: ধন্যবাদ ক্যাডেট মেহেলুবা সাদিয়া হাওলাদারকে। কবিতা হলো হৃদয়ের ছন্দের মিলন, যা আমাদের অনুভূতি, ভাবনা ও স্বপ্নকে শব্দের সুরে পরিণত করে। আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন মানুষের জীবনে অপেক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় মানুষ, সুখ, স্বপ্ন কিংবা বিধাতার জন্য মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করে। এ পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীক্ষা কবিতা আবৃত্তি করবে ক্যাডেট জাকিয়া সুলতানা মিম।
1: আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রতীক্ষা। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাজের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তোরই আমার বেঁধে এলাম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। গন্ধতারি কুঞ্জে উঠে জাগি, ভরেছি জুই পদ্ম পাতার পুটে, তোমার করপদ্ম দলের লাগে। রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে? আজকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পারে নারিকেলের বনে, দেবালয়ের বিজয় নাগিনাতে পড়বে আলো গাছের ছায়া শানে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে। বাধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমিয়ে আসবে যখন জল, বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল, শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণতলে পড়বে লুটে তবে। বসে আছি স্বয়ং পাতিভূমে, তোমার এবার সময় হবে কবে?
0: অসংখ্য ধন্যবাদ ক্যাডের জাকিয়া সুলতানা মিমকে।
1: লোকগান আমাদের দেশের মানুষের জীবন, সংস্কৃতি ও আবেগের প্রতিফলন। প্রতিটি গানে লুকিয়ে থাকে গ্রাম বাংলার ছন্দ, আনন্দ, দুঃখ, ঐতিহ্যের গল্প। চলুন এবার শুনে আসি আমাদের সংস্কৃতি আর শেকড়ের মিলবন্ধনের লোকগান। লোকগান পরিবেশন করবে ক্যাডেট সাজিদুল ইসলাম।

0: ধন্যবাদ ক্যাডেট সাজিদুল ইসলামকে তার সুন্দর পরিবেশনার জন্য। এবারের পরিবেশনা রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সাম্প্রতিক কার্যক্রমের উপর বিএনসিসি সংবাদ।
1: বিএনসিসি সংবাদ পড়ছি আমি ক্যাডেট জাকারিয়া হোসেন সিয়াম
0: এবং আমি ক্যাডেট জাকিয়া সুলতানা মিম।
1: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি এর মূল লক্ষ্য হচ্ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামরিক, অসামরিক এবং আত্ম উন্নয়নমূলক বিষয়াবলীর উপর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানবিক গুণাবলী সম্পন্ন ও নেতৃত্ব দানে সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলা। বিএনসিসি ক্যাডেটদের মৌলিক সামরিক প্রশিক্ষণ প্রদান, সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, প্রাকৃতিক ও কৃত্রিম দুর্যোগে দেশের জনগণের পাশে স্বেচ্ছাসেবী হিসেবে সহায়তা প্রদান এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিএনসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি বিএনসিসি কর্তৃক সংগঠিত বিভিন্ন কার্যক্রমের প্রধান শিরোনামগুলি পাঠ করছি। প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবা কার্যক্রমে বিএনসিসি ক্যাডেট, রক্তদান কর্মসূচিতে বিএনসিসি ক্যাডেট এবং আন্তঃরেজিমেন্ট উইং প্রতিযোগিতায় বিএনসিসি ক্যাডেট এবং সর্বশেষ শোক সংবাদ।
0: শুরুতে চলে যাচ্ছে প্রশিক্ষণ কার্যক্রমে বিএনসিসি ক্যাডেট। গত মে মাসে বিএনসিসি অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিএনসিসি প্রশিক্ষণ একাডেমি বাইপেল সাভারে বিএনসিসি ক্যাডেটদের ISSB গ্রুমিং সেশন কোর্স 1/2026 অনুষ্ঠিত হয়। সমগ্র দেশ হতে সেনা, নৌ ও বিমান বাহিনীর শাখার 42 জন ক্যাডেট এ কোর্সে অংশগ্রহণ করেন। সরাসরি ISSB তে অংশগ্রহণকারী ক্যাডেটদের ISSB সম্পর্কে সম্যক ধারণা প্রদান ও ভালো ফলাফল অর্জনের সহায়তা করাই এ কোর্সের মূল উদ্দেশ্য ও লক্ষ্য ছিল। রমনা, সুন্দরবন ও মহাস্থান রেজিমেন্টের তত্ত্বাবধানে গত মে মাসে 4টি রেজিমেন্ট কালেকটিভ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিং সমূহে বিএনসিসি সেনা, নৌ ও বিমান বাহিনী শাখার সর্বমোট 1336 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। রমনা, ময়নামতি ও সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক বিএনসিসি ক্যাডেটদের ফায়ারিং অনুশীলনের আয়োজন করা হয়। উক্ত ফায়ারিং অনুশীলনে সেনা, নৌ ও বিমান বাহিনী শাখার সর্বমোট 598 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। মহাস্থান রেজিমেন্টের তত্ত্বাবধানে গত মে মাসে 4টি ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স অনুষ্ঠিত হয়। উক্ত অনুশীলনে সেনা শাখার সর্বমোট 549 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষ প্রশিক্ষক দ্বারা বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
1: ময়নামতি ও মহাস্থান রেজিমেন্টের ব্যবস্থাপনায় 2টি ব্যান্ড প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ দুটিতে মোট 51 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ প্রশিক্ষক দ্বারা বিএনসিসি ক্যাডেটদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়। ময়নামতি, কর্ণফুলী ও সুন্দরবন রেজিমেন্টের তত্ত্বাবধানে 3টি নার্সিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণসমূহে সেনা, নৌ ও বিমান বাহিনী শাখার সর্বমোট 93 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। এই কোর্সে নার্সিং ইনস্টিটিউট এবং সিভিল সার্জন কার্যালয়ের দক্ষ প্রশিক্ষক দ্বারা বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ প্রদান করা হয়। রমনা ও মহাস্থান রেজিমেন্ট কর্তৃক 2টি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কোর্স এর আয়োজন করা হয়। উক্ত কোর্সসমূহে সেনা, নৌ ও বিমান বাহিনী শাখার সর্বমোট 144 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দক্ষ প্রশিক্ষক দ্বারা বিএনসিসি ক্যাডেটদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়। মহাস্থান রেজিমেন্ট ও রাজশাহীর তত্ত্বাবধানে 2টি মাদক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ দুটিতে সেনা শাখার সর্বমোট 162 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে ক্যাডেটদের মাদক ও মাদকের কুফল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। গত মে মাসে রমনা ও মহাস্থান রেজিমেন্টের ব্যবস্থাপনায় যথাক্রমে সমাজে ইফটিজিং এর কুফল ও প্রতিকার এবং মাদকাসক্তি নিয়ন্ত্রণে নৈতিক শিক্ষার গুরুত্ব শীর্ষক 2টি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারসমূহে সেনা, নৌ ও বিমান বাহিনী শাখার সর্বমোট 265 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন।
0: এবারে থাকছে স্বেচ্ছাসেবা কার্যক্রমে বিএনসিসি ক্যাডেট। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এবং বাংলাদেশ বনাম পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপলক্ষে গত মে মাসে ঢাকা মিরপুরস্থ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেনা, নৌ ও বিমান শাখার 112 জন বিএনসিসি ক্যাডেট স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও গত 19 মে 2026 তারিখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে 5 জন বিএনসিসি ক্যাডেট স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন।
1: এবারে থাকছে রক্তদান কর্মসূচিতে বিএনসিসি ক্যাডেট। গত মে মাসে রমনা রেজিমেন্ট ও কর্ণফুলী রেজিমেন্টের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা এবং রেড ক্রিসেন্ট সোসাইটি আন্দরকিল্লা চট্টগ্রামে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিসমূহে বিএনসিসি সেনা, নৌ এবং বিমান বাহিনী শাখার সর্বমোট 69 জন পুরুষ ও মহিলা ক্যাডেট রক্তদান করেন।
0: এবারে আন্তঃরেজিমেন্ট উইং প্রতিযোগিতায় বিএনসিসি ক্যাডেট রমনা রেজিমেন্ট ঢাকার তত্ত্বাবধানে গত 16 মে হতে 19 মে 2026 তারিখ পর্যন্ত বিএনসিসি প্রশিক্ষণ একাডেমি বাইপেল সাভারে আন্তঃরেজিমেন্ট উইং আজান ও কেরাত, কেরাম এবং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজান ও কেরাত প্রতিযোগিতায় রমনা রেজিমেন্ট চ্যাম্পিয়ন এবং সুন্দরবন রেজিমেন্ট রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও কেরাম এবং দাবা প্রতিযোগিতায় সুন্দরবন রেজিমেন্ট চ্যাম্পিয়ন এবং রমনা রেজিমেন্ট রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
1: সর্বশেষ পাঠ করছি শোক সংবাদ। গত 16 মে 2026 তারিখে ক্যাডেট মোহাম্মদ শেফাউল করিম সিফাত তার আপন ছোট ভাই স্বচ্ছ সহ পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মহাস্থান রেজিমেন্টের 32 বিএনসিসি ব্যাটালিয়নের আওতাধীন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাটের একজন মেধাবী ছাত্র ও স্বয়ংক্রিয় ক্যাডেট ছিলেন। আমরা শোকাবহ চিত্তে উক্ত ক্যাডেটের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আপনাদের সকলকে পরবর্তী বিএনসিসি সংবাদ শোনার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
0: শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে এলাম। আপনারা শুনছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি কর্তৃক মাসিক অনুষ্ঠান দৃপ্ত শপথ।
1: গান হলো অনুভূতির ভাষা, প্রতিটি সুর আমাদের মনের প্রতিটি আবেগকে প্রকাশ করে। সুধী মণ্ডলী, চলুন এ পর্যায়ে আমরা ক্যাডেট মারিয়া তাসমিম ছোয়ার কণ্ঠে একটি নজরুল সঙ্গীত শুনে আসি।

দেশাত্মবোধক গান আধুনিক সুরের শক্তিশালী প্রকাশ। এটি আমাদের সময় ও আবেগ বহিঃপ্রকাশের অন্যতম মাধ্যম। এবার আমাদের পরিবেশনায় থাকছে একটি দেশাত্মবোধক গান। গান পরিবেশন করবে ক্যাডেট কর্পোরাল এস এম আশিকুন্নূর।

0: অসংখ্য ধন্যবাদ ক্যাডেট কর্পোরাল এস এম আশিকুন্নুরকে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই আয়োজনের প্রতিটি গান কবিতা আমরা অনুভব করেছি সংস্কৃতি ও শেকড়ের টান। দীপ্ত শপথ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি প্রতিটি তরুণের জন্য একটি আহ্বান। এই আহ্বান জ্ঞান, শৃঙ্খলা ও সেবার পথে এগিয়ে যাওয়ার। এই আহ্বানের সাথেই চলে এসেছি আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। সর্বোপরি আমাদের প্রত্যেক অংশগ্রহণকারী ক্যাডেটদের পক্ষ হতে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সম্মানিত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ আল মাসুদ, বিজিবিএমএস, পিজিবিএমএস, এনডিসি, পিএসসি মহোদয়কে।
0: আপনারা শুনছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি কর্তৃক মাসিক আয়োজন দীপ্ত শপথ। আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হয় বাংলাদেশ বেতার ঢাকা ক কেন্দ্র হতে মাসের তৃতীয় বুধবার বেলা 11:05।
1: আমাদের আজকের অনুষ্ঠানের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসাক, বিজিবিএম, পিএসসি, এডি আর্টিলারি রেজিমেন্ট কমান্ডার, রমনা রেজিমেন্ট, ঢাকা, এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মেজর আবু রিফাত মোহাম্মদ মোতালেব, পিএসসি, জি প্লাস, এডি। আজ এ পর্যন্তই। গ্রীষ্মের স্বর্ণালী রৌদ্রের মতো উজ্জ্বল হোক সকলের জীবন। বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটি একটি জীবন্ত কবিতা যার প্রতিটি স্তবকেই লুকিয়ে আছে প্রাণের স্পন্দন। এদেশের সার্বিক উন্নয়নে আমাদের একতাবদ্ধভাবে কাজ করতে হবে। এ প্রত্যাশা রেখে আমাদের আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি সকলকেই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

0: এতক্ষণ শুনলেন বিএনসিসি আয়োজিত মাসিক অনুষ্ঠান দৃপ্ত শপথ। অনুষ্ঠানটি শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অপু, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রিয় শ্রোতা, তেল ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি জ্বালানির শক্তি ছাড়া আমাদের শরীর কাজকর্ম করতে পারে না। আর খাদ্য হচ্ছে জ্বালানির শক্তি, আর নিয়মিত ব্যায়াম হচ্ছে সেই শক্তিকে কার্যকর রাখার প্রধান হাতিয়ার। নিয়মিত ব্যায়াম স্বাস্থ্য, সুস্থতা ও ফিটনেস বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশি ও হাড় মজবুত করতে, শক্তি ও সহন শক্তি বৃদ্ধি করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত ব্যায়াম এবং শরীর চর্চা করতে হবে আমাদের সকলকেই। শ্রোতা, নিয়মিত ব্যায়ামের মধ্য দিয়ে শারীরিক সুস্থতা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করলে শরীর ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, পেশি ও হাড় মজবুত হয়, শক্তি ও সহন শক্তি বৃদ্ধি পায়, হৃদযন্ত্র সুস্থ থাকে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, বিধায় জীবনের মান উন্নত হয়। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাই আজকের স্বাস্থ্যই সুখের মূল আয়োজনের ডালায়। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আজ আয়োজনের শুরুতে রয়েছে হৃদযন্ত্র সচল রাখার জন্য ব্যায়ামের গুরুত্ব। সাক্ষাৎকার প্রদানে আছেন ডক্টর আরাফি জাওয়াত, আর সাক্ষাৎকারটি গ্রহণ করছেন শফিকুল ইসলাম বাহার।
1: হার্ট, এই শব্দটি আমাদের সবার কাছেই কম বেশি পরিচিত। হার্ট মানে অন্তর, আর এই অন্তরের যদি বাংলা প্রতিশব্দ বলি তাহলে হয় বিয়োগ। সত্যি বলতে কি, হার্টকে অন্তর বা বিয়োগ করে আমরা বাঁচতে পারি না। তার মানে আমরা যদি সুন্দরভাবে বাঁচতে চাই তাহলে হার্টকে সঙ্গে রাখতেই হবে। আর হার্টকে শুধু সঙ্গে রাখলেই হবে না, হার্টকে ভালো রাখতে হবে, সচল রাখতে হবে, এবং তাহলেই শরীর চলবে, রক্ত চলবে, আমরা কাজ করতে পারবো, আমরা বাঁচার মতো বাঁচতে পারবো। এবং এই জন্যে কি করতে হবে, ব্যায়াম করতে হবে। আর ব্যায়ামের কথা বললেই যার কথা আমার মনে উকি দেয়, তিনি এখনো সঙ্গে আছেন আমারই সঙ্গে, এবং শ্রোতা বন্ধুরা এরই মাঝে আপনাদেরও সঙ্গে উনি একাত্ম হবেন। আর তিনি হলেন ডক্টর আরাফে জাওয়াত। আর আজকের আলোচ্য বিষয় হলো হার্ট বা হৃদযন্ত্র সচল রাখার জন্য ব্যায়াম। আমরা একে একে কিছু প্রশ্নের মাধ্যমে আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই এই বিষয় সম্পর্কে। বিশেষ করে যেহেতু হার্ট বা হৃদযন্ত্র বলছি, আপনার বিবেচনায় এই হার্ট বা হৃদযন্ত্রকে কিভাবে সংজ্ঞায়িত করবেন?
2: আমরা প্রথমে এটাকে দুভাবে যেতে চাই, যে আমরা হার্ট বা হৃদযন্ত্র বলতে কি বুঝি, বা এই হৃদযন্ত্র কিভাবে গঠিত, এর মূল কাজটা কি, এবং তারপরে দেখব এর কি কি অসুবিধাগুলো হয়, এবং এই অসুবিধাগুলো থেকে দূর করার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য, অথবা এই অসুবিধাগুলোর পার্সেন্টেজ যত কমানো যায় সেটার জন্য আমরা কি ধরনের ব্যায়াম করতে পারি সেই সম্পর্কে কথা বলব। প্রথমে যদি বলি হৃদযন্ত্র, এটাকে একটা পাম্পিং মেশিন বলা যায়। পাম্পিং মেশিন, এটার মূল কাজ হলো পাম্প করা এবং রক্তটা সারা দেহে সঞ্চালিত করা, যেটাকে আমরা বলি ইংরেজিতে ব্লাড সার্কুলেশন হয়। এখন যদি এটাকেও বলি ব্লাড সার্কুলেশনটা কেন দরকার, এই হৃদযন্ত্রটা আমাদের শরীরের অনেকগুলো অঙ্গ আছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এটার গুরুত্বপূর্ণ কাজ হলো যে রক্তটা সঞ্চালিত করা। এবং এই রক্ত সঞ্চালিত কেন করবে, বেশি করবে বা কম করবে, তাহলে লাভ বা ক্ষতিটা কি? রক্ত সঞ্চালিত হলে রক্ত মূল হলো তার প্রতিটা সেলের, অর্থাৎ শরীরের যে ক্ষুদ্রতম অংশ সেল, সেলে তার খাবারগুলো রক্ত পৌঁছে দেয়। তার মানে রক্ত তার প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো সেলে নিয়ে যায়।
1: একটা বিষয় কি বলতে পারি, যেমন ধরুন আমরা বলে থাকি যে নিঃশ্বাস প্রশ্বাসের কাজ বন্ধ হলেই আমরা মারা যাব বা মৃত্যুবরণ করব, আমরা এ কথাও কি বলতে পারি যে এই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে আমরা মৃত্যুবরণ করব, তাই তো?
2: আসলে হৃদযন্ত্র এবং এই যে আপনি বললেন শ্বাস প্রশ্বাস, হ্যাঁ,
1: দুটো একসাথে,
2: তার মানে দুইটা একসাথে সিঙ্ক্রোনাইজ হয়ে কাজ করে, একেবারে পরিষ্কার। আমরা যেটাকে বলি আমাদের হৃদযন্ত্র, যখন এটা কন্ট্রাকশন রিল্যাকশন হচ্ছে, তখন রক্ত সঞ্চালিত হচ্ছে, রক্তগুলো সারা দেহে যাচ্ছে, এবং দেহে থেকে আবার যেটা ডিঅক্সি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেটা আবার ফুসফুসে ফিরে আসছে, ফুসফুস এটাকে পিউরিফিকেশন করছে এবং আবার হার্টে পাঠিয়ে দিচ্ছে, হার্ট আবার সারা দেহে পাঠিয়ে দিচ্ছে। খুব সহজে যদি বলি আমরা এটাকে এভাবে, তার মানে আমাদের হৃদযন্ত্র এবং ফুসফুস দুটো সমন্বিতভাবে একসাথে কাজ করে। সেই জন্যই যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে হার্ট বন্ধ হয়ে যাবে, আবার যদি হার্ট বন্ধ হয়ে যায় তাহলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তো আমরা যে কথায় যাচ্ছিলাম যে এটা রক্ত সঞ্চালিত করে, এবং যত বেশি পরিমাণ সঞ্চালিত করবে তত বেশি পরিমাণ তার খাদ্য উপাদান রক্তের ক্ষুদ্রতম অংশ অর্থাৎ সেলে পৌঁছে দিবে, আর ক্ষুদ্রতম অংশ, তার যত খাদ্য উপাদান ভালো থাকবে, ক্ষুদ্র অংশ তত ভালো থাকবে, অর্থাৎ সেল যত ভালো থাকবে, আস্তে আস্তে যদি এটাকে দুটো সেল, চারটা সেল, মাসল ফাইবার, মাসল এবং পুরোপুরি দেহটা, যেটাকে আমরা স্কেলেটাল মাসল বলছি, সেটা ভালো থাকবে এবং আপনি তত কর্মক্ষম থাকবেন। আমরা এটাকে বলতে চাই না বা বলি না যে আপনি তত শক্তিশালী থাকবেন। শক্তিশালী কথাটা আমরা তখনই বলি যখন এটা গেমস এন্ড স্পোর্টসে আসে, তখন এটাকে আমরা বলি স্ট্রেংথ কিং কম্পোনেন্ট। স্ট্রেংথ একটা কিং কম্পোনেন্ট, মানে যতগুলো কম্পোনেন্ট আছে তার ভিতরে, তো সেটাকে আমরা ওভাবে বলি। আর এইটা হলো যে আপনার যত বেশি আপনি কার্যক্ষম থাকবেন তত বেশি আপনার গুরুত্ব থাকবে, আপনার ট্রান্সফার ভ্যালু তত বেশি থাকবে।
1: আপনি কিন্তু একটু ইশারা দিয়েছেন, এই যে বললেন খেলাধুলো এবং ব্যায়াম, তার মানে কি খেলাধুলোর মাধ্যমেও আমরা এই হার্ট বা হৃদযন্ত্রকে সচল রাখতে পারি?
2: সাধারণ মানুষের হৃদযন্ত্র এবং একজন খেলোয়াড়ের হৃদযন্ত্র, এর ভিতরে পার্থক্যটা আছে। আমরা গ্র্যাজুয়ালি আসছিলাম, তো আপনি যখন আগেই বললেন এটাকে আমরা বলি অ্যাথলিট হার্ট। অ্যাথলিট হার্ট তাহলে এটা কি? আমরা জানি যে যেটা আমরা বলেছি যে এটা একটা রাবারের পাম্পিং মেশিন, এটার মূল কাজ হলো পাম্প করা, এটার চারটা প্রকোষ্ঠ থাকে এবং এটার যে পাম্প করে, এবং এইটাকে বলা হয় অ্যাথলিট হার্ট হলো যে এটার ভলিউমটা সাধারণ স্বাভাবিক যে লোক, আমরা মানুষ যাদেরকে দেখি তাদের চেয়ে এটা ভলিউমটা বেশি থাকে। এটা হলো এক নম্বর জিনিস। দু নম্বর জিনিস হলো যে হার্টের যে উইথ আছে, ওয়াল আছে, ওয়ালের যে উইথ সেটা বেশি থাকে। মানে আপনি সহজভাবে যদি ধরুন কোনো বিল্ডিংয়ের যদি ওয়ালের উইথটা বেশি থাকে, তার মানে এইটা ভার্টিক্যাল মোবিলিটি অনেক বেশি থাকবে। আর এইখানে উইথটা যদি বেশি থাকে ওয়ালে হার্টের, তাহলে তার মানে সে দীর্ঘ সময় কাজ করতে পারবে। দেখুন, আমার আপনার আমরা যারা আছি তাদের মূল বা মূল্যায়িত করা হয় যে তার কাজের উপর, সে কতটা কাজ করতে পারেন এটা তার মূল। সেভাবেই হার্টের ওয়ালটা যত পুরু থাকবে এবং হার্টের ভলিউমটা যত বেশি থাকবে, সে তত বেশি সময় কাজ করতে পারবে, তার মূল্যটা তত বেশি হবে।
1: তার মানে কাজ করলেও ব্যায়াম হয়। অতএব এখন শুনবো যে হৃদযন্ত্র সচল রাখার জন্য কি কি জাতীয় ব্যায়াম খুব জরুরি আমাদের জন্য।
2: প্রথম জিনিস হলো হৃদযন্ত্রে কি কি অসুবিধা হতে পারে বা হয়। আমরা এটাকে যদি এভাবে বলি যে মানে অন এন অ্যাভারেজ গড়পড়তা যদি ধরি, সারা বিশ্বে হৃদরোগে 50-55% লোক হৃদযন্ত্রের রোগের জন্য মারা যান। তাহলে হৃদযন্ত্রের রোগগুলো কি, এটা যদি আমরা বলি এবং এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেটা যদি বলি, আমার মনে আর একটু সহজ হবে। প্রথমে যেটা গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে রক্ত তার নির্দিষ্ট রাস্তা দিয়ে চলাচল করে, সেই রাস্তাটা ক্রমান্বয়ে শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যায়। কিভাবে শুরু হয় সেটা হলো যে যেটাকে আমরা বলি কোলেস্ট্রল, লাইপোপ্রোটিন বলি, যে এই কোলেস্ট্রল যেটাকে ফ্যাট, মানে যদি চর্বি ফ্যাট, মানে এটাকে যদি আম জনতার কথা হিসাবে বলেন তাহলে চর্বি, আপনার ধমনিতে চর্বি জমে যায়, রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, এক পর্যায়ে গিয়ে এটা বন্ধ হয়ে যায়, তো সেই জন্য এটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা মূল। আবার এরপরে হার্টের যদি আরও যেটাকে বলি, এটাকে বলে হার্ট অ্যাটাক, যেটাকে বলছি হার্ট অ্যাটাক হলো যে রক্তটা, যে হার্টের ফাংশন করার জন্যই তার রক্তের প্রয়োজন হয় এবং সেই এডিকুয়েট রক্ত যদি সাপ্লাই না হয় হার্টে, তাহলে এক পর্যায়ে হয় কি হার্টের কার্যক্ষমতা কমতে থাকে। তার মানে হার্টের যে পেশিগুলো আছে, পেশিগুলোতে রক্ত কমে, আস্তে আস্তে তার কার্যক্ষমতা কমতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে অনেকগুলো সেল ডেড হতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যায়, তার মানে হার্ট অ্যাটাক। এবং আরেকটা হলো স্ট্রোক। এই যে তিনটা প্রকার এটাকে বলি, এর ভিতরে আবার করোনারি হার্ট ডিজিজ আছে, সেটা মানে যেটা আমরা এক পর্যায়ে চলেই আসছে যে হার্টটা নিজের ফাংশন করার জন্যই, কাজ করার জন্যই এটা রক্তের প্রয়োজন হয় এবং এই যে রক্তটা যে আর্টারি দিয়ে চলাচল করে সেটা এক পর্যায়ে বন্ধ হয়ে যায়, মানে এডিকুয়েট সাপ্লাই, পর্যাপ্ত সাপ্লাই হয় না যার ফলে। এখন যদি আমরা আসি যে এটাতে আমরা কি কি ধরনের ব্যায়াম করব, সাধারণত আমরা বলে থাকি এখানে দুটো বিষয়। যদি কেউ হার্টের পেশেন্ট হয়ে থাকেন তার জন্য আমি এটাকে প্রিভেন্ট করতে চাই, তাহলে তার জন্য কীরকম, যদি পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা এটা বারবার বলে থাকি যে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার বলে দিবেন যে এটার ফ্রিকোয়েন্সি কত হবে, কি তার মানে হার্ট রেটটা কতটুকু হবে, আপনার কতটুকু হার্টটা আপনার এই চাপটা সহ্য করতে পারবে। তো ডাক্তার বলে দিবেন যে আপনার হার্ট রেট 120-140 বা যাই কিছু হোক এই পর্যন্ত হবে। তো সুতরাং তখন ফিজিক্যাল এডুকেশনিস্ট যারা আছে তারা তখন এটা ডিজাইন করবেন এক্সারসাইজটা, যে এটা কতবার কিভাবে করলে, ইনটেন্সিটি কত হলে, মানে কত দ্রুততার সাথে করলে এটা এর চেয়ে বেশি হবে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেখানে খেয়াল রাখতে হবে। আমরা সাধারণত বলে থাকি, যদি আপনি হার্ট ডিজিজটা প্রিভেন্ট করতে চান, আপনাকে যেটাকে বলে আমরা এন্ডুরেন্স টাইপ অ্যাক্টিভিটি, সেগুলো করতে হবে, মানে দমের, মানে দীর্ঘ সময় আপনি হাঁটবেন, দৌড়াবেন এবং অন্য অন্য কাজগুলো করবেন সেগুলো। আর যদি আপনি পেশেন্ট হন, তাহলে ডাক্তারের পরামর্শ মতো আপনার হার্ট রেট কতটুকু সর্বোচ্চ হতে পারে সেই অনুযায়ী, মানে আপনার ইন্টেন্সিটি কী হবে, লোয়ার হবে, মডারেট হবে, অথবা মিডিয়াম হবে, অথবা হাই হবে, কোনটা, সেটা ডাক্তার সাহেব নির্ধারিত করে দেবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ সেইভাবে ডিজাইন করবেন, আপনি সেইভাবে এক্সারসাইজ করবেন। সাধারণত আমরা বলে থাকি যে এন্ডুরেন্স টাইপ যে অ্যাক্টিভিটিসগুলো আছে, দমের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে, সেটা ধরুন দীর্ঘ সময় আপনি হাঁটলেন, দীর্ঘ সময় আপনি দৌড়ালেন, দীর্ঘ সময় আপনি দৌড়ানো এবং হাঁটা দুটো মিলিয়ে করলেন, এরপরে আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন বা ফ্লোর এক্সারসাইজ করলেন, যেভাবেই করুন না কেন, আপনার এই করার জন্য যে রেট অফ পেস অফ ডুইং দ্য ওয়ার্ক, যেটাকে আমরা বলি ইন্টেন্সিটি, সেটা গুরুত্বপূর্ণ। এবং যেভাবেই বলি না কেন আমরা, যে আপনার এক্সারসাইজ করতে হলে স্ট্রেচিং করতে হবে, দেন স্লো ওয়াকিং, ফাস্ট ওয়াকিং, জগিং, সবগুলো মিলে আপনার যদি কম্বাইন করে নিতে পারেন, সেটা হলো সবচেয়ে ভালো একটা এক্সারসাইজ প্রোগ্রাম। এবং এরপরে আমরা বলি যে আপনার কিছু পরিমাণ ফ্রি এক্সারসাইজ থাকবে, কিছু পরিমাণ ফ্লোর এক্সারসাইজ থাকবে, তাহলে এটা আপনার শরীরের সর্বাংশের জন্য আপনার ব্যায়াম হলো।
1: তার মানে হার্টকে সচল রাখার জন্য আমাদেরকে ব্যায়াম করতেই হবে, আর হার্ট বিকল হলে আমরা অচল। অতএব হার্টকে গুরুত্ব দিয়ে ভাবতেই হবে। শ্রোতা বন্ধুরা, কথার শেষ টানছি, তাই আসুন আমরা আমাদের হার্টকে সচল রাখি, এবং তাহলে জীবনও থাকবে সচল, কাজেও মন বসবে, আমরা যা স্বপ্ন দেখি সেই স্বপ্ন হবে পূরণ।
0: শ্রোতা বন্ধুরা, এবারে শুনব জনসংখ্যার গান, শিল্পী সেজুতি আশরাফি নদী, কথা মোহাম্মদ আহাদ ভাওয়ালি, সুর করেছেন দীপক কুমার দে।

শ্রোতা বন্ধুরা, আমাদের জীবন কথা অনেক ছোট্ট, কিন্তু লিখতে গেলে ঘটনা প্রবাহ বিশাল আকার ধারণ করে। তেমনি আজ শুনব দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনার রূপক। উপস্থাপনায় আছেন পারভিন আহসান মিলি।

0: মফিজ মিয়া গরিবের ঘরের সাদামাটা মানুষ, একটা ছোট দোকান চালিয়ে চলে সংসার। স্ত্রী হালিমা বেগম ঘরের কাজ সামলান, আর মাঝে মাঝে ধান চালের মৌসুমে মানুষের বাড়িতে কাজ করে কিছু বাড়তি আয় করেন। বিয়ের পর ওদের সংসারে একে একে চারটি কন্যা সন্তান হল, শিউলি, মালা, রুবি আর পারুল। প্রথম প্রথম মুখে কিছু না বললেও চতুর্থ মেয়ের পর মফিজ মিয়া রীতিমতো অস্থির হয়ে উঠলেন। সংসারে একটা ছেলের দরকার, মেয়েরা তো পরের ঘরে চলে যাবে, গ্রামের মানুষ যেন কম না, নানান কথা নানান টিকা টিপ্পনি। ফলে কারো কথা না শুনে, পরিবার পরিকল্পনার কোনো নিয়ম না মেনে আবার স্ত্রীকে সন্তান নিতে বাধ্য করলেন মফিজ মিয়া। এবার ভাগ্য সুপ্রসন্ন হল, পঞ্চম সন্তান ফিরোজের জন্ম হল। এই ছেলের জন্যই এতদিনের অপেক্ষা। ফিরোজের জন্মের পর থেকে ঘরে যেন উৎসব লেগে গেল। মেয়েরা তখনও ছোট, কেউ স্কুলে, কেউ মায়ের কাজে হাত লাগায়। কিন্তু ফিরোজের বয়স যত বাড়ে ততই আদর আহ্লাদে ডুবে যায় সে। খাওয়ার সময় সবার আগে ফিরোজের প্লেট, নতুন জামা ফিরোজের, বই খাতা ফিরোজের, আর মেয়েগুলো যেন শুধু সংসারের বোঝা। একসময় বড় দুই মেয়ে স্কুল ছেড়ে দিল, কারণ ফিরোজের লেখাপড়া, কোচিং এর খরচ মেটাতে বাবা আর পারছিলেন না। আর মেয়েদের ব্যাপারে এত পড়াশোনা করে কি হবে, এই ছিল বাবার যুক্তি। সময় গড়িয়ে চলল, শিউলি আর মালার বিয়ে হয়ে গেল দূরের গ্রামে, রুবি আর পারুল থাকল বাড়িতে। এদিকে ফিরোজ কলেজে উঠেই সঙ্গ পেয়ে গেল এলাকার কিছু বখাটের, সিগারেট, মোটরসাইকেল, গেমস সবকিছুতেই মত্ত, শুধু লেখাপড়ায় মন নেই। বাবা মা বুঝিয়েছেন, বকেছেন, মারধরও করেছেন, কিন্তু যে গাছ ছোটবেলায় বেঁকে যায় বড় হয়ে সে আর সোজা হয় না। ফিরোজ একসময় পড়াশোনা ছেড়ে দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে ব্যবসা করার নাম করে বাবার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেয়, ধীরে ধীরে নেশায় জড়িয়ে পড়ে। মফিজ মিয়ার ততদিনে বয়স হয়েছে, দোকানে বসতে পারেন না আগের মতো, বাড়িতে টানাটানি লেগেই থাকে। এমন সময় পাশে দাঁড়াল রুবি আর পারুল। রুবি স্থানীয় একটা স্কুলে চাকরি পেল, পারুল গ্রামের নারীদের প্রশিক্ষণ কেন্দ্রে কাজ শুরু করল। ওরাই সংসার চালাতে লাগল, বাবা মায়ের ওষুধ, বাজার, রান্নাবান্না সবকিছু। আর ফিরোজ মাঝে মাঝে বাড়িতে আসে, টাকা দাবি করে, না পেলে চেঁচামেচি, রাগারাগি এবং ভাঙচুর শুরু করে। একদিন হালিমা বেগম আক্ষেপ করে বললেন যে মেয়েদের অবহেলা করেছিলাম, তারাই এখন ভরসা, আর যে ফিরোজের জন্য এত কিছু করলাম সেই এখন গলার কাঁটা। মফিজ মিয়া শুধু চুপ করে সবকিছু দেখেন আর চোখের পানিতে বুক ভাসান। তিনি বুঝতে পারেন সন্তান হোক ছেলে বা মেয়ে, তার প্রতি ভালোবাসা, সুযোগ এবং সঠিক শিক্ষা দেওয়া জরুরি। একটি সুখী সংসার গড়তে হলে প্রয়োজন সচেতনতা, সীমিত সন্তান, পরিবার পরিকল্পনা আর ছেলে মেয়ে নির্বিশেষে সবার প্রতি সমান যত্ন।
1: বন্ধুরা, শুনব জনসংখ্যার গান। শিল্পী নাদিয়া ফেরদৌস নিম্মি, গানের কথার মালা গেঁথেছেন রফিকুল ইসলাম ইরফান, আর শুরু করেছেন শওকত হোসেন।

0: শ্রোতা বন্ধুরা, অনেক তো শোনা হলো, জানা হলো অনেক কিছু। এবার একটি বেতার কার্টুন।
1: তোমার কথা শেষ হইতে তো আবার বেলা শেষ হয়ে যাইব। শর্টকাটে বলো,
2: আসনের সময় বড়ি নিয়ে আইসো।
1: ডাইলের বড়ি?
2: মস্করা করো না, মস্করা করো, নিজে তো কিছু ব্যবহার করো না, সব যায় আমার উপর দিয়া।
1: আরে দিলু ভাইরে, কইলেই তো পারো, তার ওষুধের দোকান থেকে বাকিতে এক পাতা বড়ি আইনা দিলেই তো ভেজাল শেষ। পরে আমি টাকা দিয়া দিব না?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই কিনতে পারো, খালি বড়ি কিনার কথা কইলেই ধানাই পানাই। তুমি কও গো তোমার দিলু ভাইয়ের কাছে।
3: ওই কবি বাজারে যাবি না?
1: হ্যাঁ জামু, খারাপ দিলু ভাই, আইতাছি।
3: আইতি আই।
2: সালাম আলাইকুম দিলু ভাই।
3: ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার কোলের বাচ্চার? মনি কি নাম রাখছো?
2: মুক্তা।
3: বাহ বাহ বাহ, আহা, দেখতে তোমার মতোই সুন্দর।
1: দিলু ভাই চলেন।
2: দিলু ভাই, আপনি তো ওষুধ বেছেন, আপাতত আমার এক পাতা খাইবার বড়ি দিতে পারেন, পরে টাকা দিয়া দিই মনে।
3: জন্ম নিয়ন্ত্রণের বড়ি?
2: হ হ,
3: টাকা লাগবে না তো, তোমার এখন বড়ি কিনতে টাকা লাগবে না।
2: কি কোন এসব?
3: সত্য, কারণ তোমার কোলে দুই মাসের বাচ্চা, বুকের দুধ খায়।
2: হ,
1: তার মানে বড়ি খাওয়ার চলবে না।
3: এসব কর, বড়ি খাওয়া চলবে না। হুনমণি
2: বলেন,
3: তোমার এখন সাধারণ বড়ি না খাইয়া মিনি পিল আপন খাইতে হইব। আপন স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে একদম বিনা পয়সায় পাইবা।
2: আপন?
3: হ, আপন। যে মায়েরা বাচ্চারে শুধুমাত্র বুকের দুধ খাওয়ায়, সাথে অন্য কিছু খাওয়ায় না, তাগো জন্য আপন হইল আদর্শ জন্মবিরতিকরণ বড়ি।
2: ও আচ্ছা আচ্ছা।
3: এটা স্বল্পমেয়াদী, আবার অধিক কার্যকর। প্রসবের পর 48 ঘন্টার মধ্যে খাওয়া শুরু করতে হয়, 6 মাস পর্যন্ত খাওয়া যায়। আপন মিনিপিল খাওয়াকালীন 6 মাস আর মাসিক হবে না।
2: আচ্ছা।
3: আর এইটায় বুকের দুধের পরিমাণ, গুণগত মান কোনটাই পরিবর্তন হয় না।
2: আমার মুক্তা তো বুকের দুধ ছাড়া আর কিছুই খায় না। আমার লেগা আদর্শ বড়ি হইল আপন।
0: সুপ্রিয় শ্রোতা, সময় বলছে যেতে হবে। যাওয়ার আগে কিছু কথা না বললেই নয়। আমরা জানি ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়, এবং লক্ষণগুলো মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, শরীর ও মাংসপেশিতে ব্যথা, বমি বমি ভাব, চোখের পেছনে ব্যথা, বসন্তের মতো দাগ সারা শরীরে থাকতে পারে। এ সকল লক্ষণে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা, যেমন বাড়ির আশেপাশে, ছাদে, আঙ্গিনায় পানি জমতে দেওয়া যাবে না, মশারি ব্যবহার করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, সর্বোপরি নিজে সচেতন হতে হবে, অন্যকেও সচেতন করতে হবে। তাহলে বন্ধুরা, আজ এখানে বিদায় নেব। তবে যাওয়ার আগে জানিয়ে দিই আমাদের চিঠি লেখার ঠিকানা। ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের ইমেল অ্যাড্রেস বেতার phnc1207@gmail.com। জানিয়ে দিই আজ স্বাস্থ্যই সুখের মূল গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি কামরুন্নাহার শহীদ, সম্পাদনায় মাহমুদ নুরুল আমিন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামছিয়া শাম্মি। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী মৌলভীবাজার সফরে এখন সিলেটে অবস্থান করছেন। তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিতে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিকেলে মৌলভীবাজার দোসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এর ফলে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে জনসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে দুই আসামির ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে এবং যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু।

0: করেছেন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 18.61% বেশি। গতকাল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানো এবং রেমিটেন্স গ্রহণকারী ব্যাংকগুলো সর্বোচ্চ ইনসেন্টিভ প্রদান অব্যাহত রাখায় প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। ইরানের সেনাবাহিনী বলেছে, রবিবার যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষরের ঘোষণা আসার পর থেকে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এই হামলা অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়া হবে। তবে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননে হামলার ব্যাপারে আরও দায়িত্বশীল হতে হবে। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি সত্ত্বেও ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থান করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকের পর বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে শান্তি স্থাপন করা। শিল্পোন্নত 7 জাতি গ্রুপস G7 নেতৃবৃন্দ ট্রাম্পের এই মন্তব্যের পর ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে জেলেনস্কি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত G7 দেশগুলোর নেতাদের সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রধান লক্ষ্য হল দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং রাশিয়াকে যুদ্ধবন্ধে রাজি করাতে কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়া। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের কানসাসে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে লিওনেল মেসির প্রথম হ্যাট্রিকে আর্জেন্টিনা 3-0 গোলের ব্যবধানে আলজেরিয়ার বিপক্ষে জয়লাভ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অস্ট্রিয়া 2-1 গোলে জর্ডানের বিপক্ষে এগিয়ে আছে। এছাড়া আজ রাত 11টায় পর্তুগাল ও কঙ্গোর মধ্যকার ম্যাচটি টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 17 জুন বুধবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার জেলা সফর করবেন। এ সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী বেলা 1টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে, বেলা 2:30 মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এবং বিকেল 4:45 দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগদান করবেন।

0: এ সকল অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এছাড়াও বাংলাদেশ বেতার ময়মনসিংহ ও গোপালগঞ্জ কেন্দ্র থেকে এ সকল অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি শুনতে পাবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্জ, এফএম 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।

বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 12:50 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 90 MHz, FM 106 MHz, FM 102 MHz অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 12:50 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم, বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে।

0: বাংলাদেশ বেতার। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz ও FM 106 MHz থেকে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা ক 693 KHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এছাড়া বাংলাদেশ বেতার ময়মনসিংহ ও গোপালগঞ্জ কেন্দ্র থেকে এ অনুষ্ঠান কার্যক্রম সরাসরি সম্প্রচার হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার জেলা সফরকালীন শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আমি আমিনুল ইসলাম চৌধুরী। আমরা রয়েছি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চায়ের দেশ খ্যাত শ্রীমঙ্গলে। এখন থেকে অল্পক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হবেন ফ্যামিলি কার্ড ও বিভিন্ন অনুষ্ঠানের বিতরণের জন্য। আমরা অল্পক্ষণের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেব আমাদের বিস্তারিত। আপনাদের শুধু এটুকু জানিয়ে রাখছি, আজকের এই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে 155 জনের মধ্যে। আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করার পরিকল্পনা রেখেছি তাদেরকে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে 5 জনকে, যাদের প্রত্যেককে দেওয়া হবে 50,000 টাকার অনুদান। ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের এককালীন আর্থিক অনুদান দেওয়া হবে 5 জনকে, প্রত্যেকে 10,000 টাকা করে। ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে 5 জনকে, প্রত্যেককে 10,000 টাকা করে। চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন, আবাসনের জন্য প্রত্যেককে দেওয়া হবে 2 লক্ষ টাকা করে, মোট 5 জনকে। দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির বিশেষ অনুদান প্রদান করা হবে মোট 100 জনকে, যার মধ্যে রয়েছেন শ্রীমঙ্গলের 55 জন এবং কমলগঞ্জের 45 জন। প্রতিবন্ধী শিক্ষার্থী, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদান দেওয়া হবে 75 জনকে, যার মধ্যে শ্রীমঙ্গলের 25 জন এবং কমলগঞ্জের 50 জন, প্রত্যেককে দেওয়া হবে 10,000 টাকার চেক। আজকের এই অনুষ্ঠানে মোট 350 জনকে এই অনুদান এবং ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। আমাদের মঞ্চে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। আমাদের মঞ্চে আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, মাননীয় হুইপ আলহাজ মোহাম্মদ GK গোস MP। আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি স্টুডিওতে এবং অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে আমরা ফিরে আসব মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আজকের এই বিশেষ অনুষ্ঠান মঞ্চে। চলুন ফিরে যাই ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান দেখতে।

0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান মঞ্চে, যেখানে ফ্যামিলি কার্ড ও বিভিন্ন অনুদানের বিতরণী অনুষ্ঠান একটু পরেই শুরু হবে। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের অনুষ্ঠান মঞ্চে।
1: আসন গ্রহণ করবেন।
2: ফ্যামিলি কার্ড বিতরণ 2026
0: আমরা দেখতে পাচ্ছি শ্রীমঙ্গল, কমলগঞ্জ সহ মৌলভীবাজারের এবং বৃহত্তর সিলেটের হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর দেখবার জন্য, জনাব তারেক রহমানের কথা শোনার জন্য। আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। ইতিমধ্যেই প্রধান অতিথি মঞ্চে উপবেশন করেছেন।
2: প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করছি।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ 2026 অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন MP।
2: আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী।
3: সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, শত প্রতিকূলতার মাঝেও আপনারা যে ধৈর্য ধরে অপেক্ষা করছেন, সেজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই এবং সবাইকে সংগ্রামী সালাম। আমাদের মঞ্চে অনেক মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়, সংসদ সদস্যগণ, দলীয় নেতা কর্মী, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকগণ উপস্থিত আছেন। আমরা শুধু সময় সংক্ষিপ্ত করার কারণে তাদের কারো নাম এখানে আমরা ঘোষণা করছি না, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবার কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হবে। ধন্যবাদ।

0: অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব মোহাম্মদ রেজাউল করিম।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।

0: ইরশাদ হচ্ছে, প্রকাশ্যে দান করাও মহৎ কাজ, তবে অসহায় ও অভাবী মানুষের হাতে গোপনে সাহায্য পৌঁছে দেওয়া আরও উত্তম। এ ধরনের দান মানুষের পাপ মোচনের কারণ হয়। নিশ্চয়ই তোমরা যা কিছু করো মহান আল্লাহ তার সবই জানেন। আল কুরআন সূরাতুল বাকারা আয়াত নম্বর 271। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: ধন্যবাদ। এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন জনাব শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারী।
2: ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম কৃষ্ণায় বাসুদেবায়, হরয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণনাশায় গোবিন্দায় নমো নমো। শ্রীমদ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানয়োগ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভগবতী ভারত ঐপুত্থান মদর্শ তদাত্মারং সুজাম্য পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাত্মায় সম্ভবামী ইগযোগে। যখন অধর্মের আবির্ভাব হয় এবং ধর্মের প্রাদুর্ভাব হয় তখনই আমি আবির্ভূত হই দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার জন্য এবং ধর্মকে রক্ষা করার জন্য। সর্বে ভবন্ত সুখিন, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ বাগ্রেহ। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, মঙ্গল ভোগ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি।
3: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন জনাব ইপা বড়ুয়া।
4: নমো দর্শ ভগবত হরয়ত সম্ভব সম্বুদ্ধ, শ্রী ভগবান অর্হত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধম শরণং গচ্ছামি, ধম্মম শরণং গচ্ছামি, সঙ্ঘম শরণং গচ্ছামি, অথবনাচ বালানং পণ্ডিতানচ্চ সেবনা, পূজা চ পূজনীয়ানং এতে মঙ্গলমুক্ত। অজ্ঞানী ও অসৎ ব্যক্তির সঙ্গ না করা, জ্ঞানী ও সৎ ব্যক্তির সঙ্গ করা, পূজনীয় ব্যক্তিকে শ্রদ্ধা দান করা। সব্যে সত্তা সুখিত হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এ পর্যায়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন জনাব ফাদার খোগন চন্দ্র বারো।
5: পবিত্র বাইবেল থেকে পাঠ। যিশু একদিন তার শিষ্যদের এই কথা বললেন, তোমরা জানো এই পৃথিবীর নুনেরই মতো, কিন্তু নুনের নিজস্ব স্বাদটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কি করেই বা তাকে আবার নকশা করা যাবে? সুতরাং তা আর কোনো কাজেও লাগবে না, তখন তা শুধু বাইরে ফেলে দেওয়াই যেতে পারে, যেখানে লোকে যাবার সময় তা মাড়িয়ে চলে যাবে। আবার তোমরা যেন এই জগতের আলোরই মতো, পাহাড়ের উপর কোনো শহর তো কখনো মানুষের চোখের আড়ালে থাকতে পারে না, বাতি জ্বালিয়ে তা কখনো ধামার নিচে রাখে না, বরং রাখে বাতি দানে, তবেই তো বাড়ির সবাই আলো পায়। মানুষের সামনেও তোমাদের আলো তেমনি ভাবে উজ্জ্বল হয়েই জ্বলুক, যাতে সকলে তোমাদের সৎকর্ম দেখে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার বন্দনায় মুখর হয়ে ওঠে।
3: শ্রোতৃবৃন্দ, এখন জাতিসংগীত প্রবেশিত হবে। সকলকে দাঁড়িয়ে জাতিসংগীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

সকলকে ধন্যবাদ। সুধীবৃন্দ, অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সঙ্গীত পরিবেশিত হবে।

0: ধন্যবাদ। এ পর্যায়ে স্বাগত বক্তব্য। স্বাগত বক্তব্য প্রদানের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব কামাল উদ্দিন বিশ্বাস মহোদয়কে বিনীত অনুরোধ করছি।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণভারতী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রীবর্গ, স্যার মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবর্গ, উপদেষ্টা, হুইপ এবং সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি এবং বেসরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত সভ্যগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 72 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ এবং 24 গণপদনের শাহাদাত বরণকারী বীর শহীদদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। অদ্য সারা দেশের 18 জেলায় 19 উপজেলার 20 ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং মাধ্যমে ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন। সম্মানিত সুধি, এ ভাতা আমাদের সমাজের অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনসাধারণের জীবনমানের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে, বিশেষ করে নারীর ক্ষমতায়নে এক যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে। এছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচি একটি কল্যাণধর্মী রাষ্ট্রের অত্যন্ত কার্যকরী পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে জনগণের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, বাতাভোগী নির্বাচন একটি কঠিন কাজ। সমাজতন্ত্র মন্ত্রণালয় 3 ধাপে এই শুদ্ধতা নিরূপণ করেছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এতে কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে তা জিরো পর্যায়ে নিয়ে এসেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রোগ্রামকে আজকে আপনারা সকলে এই বিশ্বের ভিতরে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করছেন, এই জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন, এই জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্যকে শেষ করছি। ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
2: এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি অত্র শ্রীমঙ্গল কমলগঞ্জ মৌলিকবাজার 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী এমপি মহোদয়কে।
3: এই স্লোগান আমার নামে হবে না, শুধু জিয়া পরিবার নামে স্লোগান হবে। একটু ধৈর্য ধরেন, আমি সহজেই আমার কথাগুলো শেষ করে দিব। বিসমিল্লাহি রহমানি রহিম। আজকের এই ঐতিহাসিক জনসভায় মাননীয় সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, যিনি জাতির আলু পত্রিকা হিসাবে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করে গণতন্ত্রে দ্বারায় ফিরিয়ে এনেছেন, যার উন্নয়ন ভাবনায় রয়েছে সবার আগে বাংলাদেশ। আমাদের মঞ্চে আমাদের অনেক সম্মানিত মেহমান আসছেন, এমপি মহোদয়রা আসছেন, মন্ত্রী মহোদয় আসছেন, আমি কাউকে অ্যাড্রেস করতে পারলাম না, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আমাদের অনুষ্ঠান সংক্ষেপ করতে হবে। আমি সবাইকে আমার শ্রীমঙ্গল কমলগঞ্জের আসার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গল কমলগঞ্জের প্রায় 500,000 ভোটারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জনকল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন এবং একটি আধুনিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আপনি কাজ করছেন, তারই ধারাবাহিকতায় শ্রীমঙ্গলের মতো অমিত সম্ভাবনার জনপদকে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য বেছে নিয়েছেন, এর জন্য আপনার প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা। আজকের এই জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এই জনগণের লোকজন, এই জনপদের লোকজন আপনাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশলত্রী বেগম খালেদা জিয়াকে অন্তরে কতটুকু ধারণ করে। এরই প্রেক্ষিতে জনগণ এই আসন সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ বুথের ব্যবধানে আপনাকে উপহার দিয়েছে। এই আসনের জনগণ বিশ্বাস করে আপনার দিক নির্দেশনায় সকল উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনাকে বাস্তবে রূপ লাভ করবে। আমি জনগণের সেবক হিসাবে আপনার সকল নির্দেশনা পালন করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী, এটি একটি কেবল সংসদীয় আসন, সংসদীয় এলাকা নয়, এটি বাংলাদেশের চা শিল্পের প্রাণকেন্দ্র, পর্যটনের রাজধানী, জীববৈচিত্র্যের আধার ও সীমান্ত অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। জাতীয় অর্থনীতিতে এই অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর অনেক সম্ভাবনাকে বিগত দিনগুলিতে যথাযথভাবে কাজে লাগানো হয় যায় নাই। মাননীয় প্রধান অতিথি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্যতম সফল উদ্যোগ, নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম, শ্রীমঙ্গল কমলগঞ্জের বহু নিম্ন আয়ের পরিবার, চা শ্রমিক পরিবার, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠী এখনো জীবনযুদ্ধে সংগ্রাম করছে। এই অঞ্চলের ফ্যামিলি কার্ড বিতরণ সময় উপযোগী সিদ্ধান্ত। দেশের চা শিল্পকে টিকিয়ে রেখেছেন যেসব শ্রমিক, তাদের অধিকাংশই এখানে মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, আবাসন এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আরো ব্যাপক উদ্যোগ প্রয়োজন। এই নির্বাচনে চা বাগানগুলিতে দানের শীষের পক্ষে গণজুয়ার সৃষ্টি হয়েছিল। চা শ্রমিকদের উন্নয়ন মানে বাংলাদেশের ঐতিহ্যবাহী চা শিল্পের ভিত্তিকে আরো শক্তিশালী করা। মাননীয় প্রধান অতিথি, শ্রীমঙ্গল কমলগঞ্জে প্রায় 52 কিলোমিটার সীমান্ত এলাকা, আঞ্চলিক সীমান্ত এলাকা, আঞ্চলিক বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। এই সীমান্ত অঞ্চলকে কেন্দ্র করে শিল্প হাব, কৃষিভিত্তিক শিল্প, রপ্তানিমুখী শিল্পাঞ্চল, গুদামজাতকরণ এবং লজিস্টিক সুবিধা গড়ে তোলা হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে এই অঞ্চলের গ্যাস, খনিজ সম্পদের সম্ভাব্য মজুদ অনুসন্ধানে আধুনিক জরিপ ও গবেষণা কার্যক্রম জোরদার করার মাধ্যমে নতুন গ্যাসপত্র আবিষ্কৃত হলে দেশের জ্বালানি নির্ভরতা আরও শক্তিশালী হবে। শ্রীমঙ্গল কমলগঞ্জে কয়েক হাজার একর সরকারি জমি খাস রয়েছে। পরিকল্পিতভাবে এসব জমিকে শিল্প, কৃষি, সামাজিক বনায়ন, পর্যটন, মৎস্য এবং অন্যান্য উৎপাদনমুখী খাতে ব্যবহার করা হলে জাতীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং এক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি হাইজ হাওর মিঠা পানির মৎস্য ভাণ্ডার 40 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার প্রস্থ। হাইজ হাওরকে কেন্দ্র করে মৎস্য সম্পদ উন্নয়ন, ইকো ট্যুরিজম, জলজ জীব বৈচিত্র্য সংরক্ষণ, জেলেদের পুনর্বাসন ও আয়বর্ধক প্রকল্প বাস্তবায়ন করা গেলে এটি জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে। বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গল কমলগঞ্জের প্রতি বছর লাখ লাখ দেশি বিদেশি পর্যটন আগমন করেন, অথচ এই পর্যটন অঞ্চলের জন্য এখনো কোনো স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ নেই। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আদলে শ্রীমঙ্গল কমলগঞ্জ পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হলে পরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত হবে, পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ হবে, আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে উঠবে, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, আন্তর্জাতিক পর্যায়ে এই অঞ্চলের প্রচার ও ব্র্যান্ডিংয়ের সহজ হবে। এতদ অঞ্চলে বহু মানুষ বিভিন্ন দেশে কর্মরত, ভবিষ্যতে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এখানে পরিকল্পিত একটু দৈর্যরে শুনবেন প্লিজ, পরিকল্পিত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে দক্ষ জনশক্তি বিদেশে পাঠালে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গল কমলগঞ্জকে ঘিরে যে সম্ভাবনা রয়েছে তা শুধু একটি অঞ্চলের উন্নয়নের বিষয় নয়, এটি জাতীয় অর্থনীতি, পর্যটন এবং রপ্তানি আয়, কর্মসংস্থান এবং আন্তঃআঞ্চলিক সংযোগ বৃদ্ধির একটি বিরাট সুযোগ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দূরদর্শী নেতৃত্বে ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ, চা শ্রমিকের কল্যাণ, শিল্প হাব প্রতিষ্ঠা, জ্বালানি অনুসন্ধান, হাইলাওয়ারের উন্নয়ন, সরকারি খাস জমির উৎপাদনমুখী ব্যবহার, পর্যটন, উন্নয়ন কর্তৃপক্ষ গঠন এবং আধুনিক যোগাযোগ ওখানে নির্মাণের মতো উদ্যোগ বাস্তবায়িত হলে শ্রীমঙ্গল কমলগঞ্জ বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে। আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমৃদ্ধ আধুনিক কর্মসংস্থানমুখী এবং উন্নত শ্রীমঙ্গল কমলগঞ্জ গড়ে তুলি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী লোক বিএনপি জিন্দাবাদ।
2: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব ফয়জুল করিম ময়ন, আহ্বায়ক মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটি।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে এই সমাবেশে আমাদের প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়, আমরা অত্যন্ত আনন্দিত। আমি আর কারো নাম বলছি না, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, শ্রীমঙ্গলের জনগণ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত মৌলভীবাজার জেলাবাসী, শ্রীমঙ্গল সহ মৌলভীবাজার জেলাবাসী, কারণ আমরা প্রধানমন্ত্রীকে 4 মাসের মাথায় আমাদের এখানে পেয়েছি। আমাদের দাবি দেওয়া ইনশাআল্লাহ তিনি পূরণ করবেন। আল্লাহ তিনিকে হেফাজত রাখুন, সুস্থ শরীরে রাখুন। আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
0: অনুষ্ঠানের এ পর্যায়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এমপি মহোদয়কে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীমঙ্গলের আজকে অনেক আনন্দের একটি দিন। আমি খুব বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা যখন খুশি হন তখন তিনটি জিনিস দেন, একটি হচ্ছে মেহমান আসে, আরেকটি হচ্ছে বৃষ্টি হয় এবং একটি পরিবারে তিনি কন্যা সন্তানের জন্ম দেন, ঠিক কিনা? আজকে শ্রীমঙ্গলের জন্য তিনটি, অসংখ্য মেহমান আমাদের শ্রীমঙ্গলের মাটিতে আছে। আজকে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আমাদের জন্য ব্লেসিংস দিয়েছেন, দোয়া করেছেন এবং যেই কন্যা সন্তানরা আল্লাহর রহমত হয়ে আসে একটি ঘরে, সেই কন্যা সন্তানরা যারা দীপ কাল পরিক্রমায় নারী হন, সেই নারীদের জন্য আজকে ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের প্রধানমন্ত্রী আপনাদের মাঝখানে এসেছেন এবং একটি পরিবারের দায়িত্ব দেওয়ার সাথে সাথে একটি দেশের দায়িত্ব তাদের হাতে দেওয়ার জন্য আজকে সকল এখানে সমবেত হয়েছে। আমরা চাই আপনারা সকলে মিলে ধৈর্য ধরে সকাল থেকে যেভাবে বৃষ্টিতে ভিজে এখানে অপেক্ষা করছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই। আপনাদের সকলের সহযোগিতায় এই ফ্যামিলি কার্ড প্রোগ্রামটি পরিপূর্ণতা পাক এবং ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা যেন দেশ গড়ার কাজে সকলে একসাথে কাজ করতে পারি সেই কামনা থাকলো। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ।
2: সম্মানিত সুধী, এখন মাননীয় প্রধানমন্ত্রী 10
5: সহযোগিতায় এই ফ্যামিলি কার্ড প্রোগ্রামটি পরিপূর্ণতা পাক এবং ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা যেন দেশ গড়ার কাজে সকলে একসাথে কাজ করতে পারি সেই কামনা থাকলো। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ।
2: সম্মানিত সুধী, এখন মাননীয় প্রধানমন্ত্রী 10 জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দেবেন তাদের মর্যাদার ও অধিকারের ফ্যামিলি কার্ড। সবাইকে পর্যায়ক্রমে কার্ড গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে আসবেন হায়াতুন বিবি।
6: প্রস্তুত থাকবেন জখাতুন বিবি।
2: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন হায়াতুন বিবি।
6: প্রস্তুত থাকবেন জখাতুন বিবি।
2: জখাতুন বিবির পরে প্রস্তুত থাকবেন শিরিনা বেগম।
6: প্রস্তুত থাকবেন
2: কার্ড গ্রহণ করছেন জখাতুন বেবি। প্রস্তুত থাকবেন শিরিনা বেগম। শিরিনা বেগমের পরে প্রস্তুত থাকবে রাশেদা বেগম।
7: মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শিরিনা বেগম। এরপরে প্রস্তুত থাকবেন অনিদা রানী দাস, কার্ড গ্রহণ করছেন রাশেদা বেগম। এবারে কার্ড গ্রহণ করছেন অনিতা রানী দাস।
6: প্রস্তুত থাকবেন সবিতা চন্দ।
7: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন সবিতা চন্দ।
6: প্রস্তুত থাকবেন শিউলি দাস।
7: ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শিউলি দাস। প্রস্তুত থাকবেন বাসনা দাস চৌধুরী। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বাসনা দাস চৌধুরী।
6: প্রস্তুত থাকবেন ওয়াজেদা বেগম।
7: এ পর্যায়ে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন ওয়াজেদা বেগম।
6: প্রস্তুত থাকবেন আয়মনা বিবি।
7: ফ্যামিলি কার্ড, আজকের সর্বশেষ ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন আয়মনা বিবি।
6: এরই মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে সরাসরি ফ্যামিলি কার্ড গ্রহণ পর্ব সমাপ্ত হল। এ পর্যায়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় অন্যান্য সেবাগ্রহীতাদের চেক প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
7: প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী বা তার পক্ষে আগত প্রতিনিধিদের আর্থিক সহায়তা প্রদান করবেন। সহায়তা গ্রহণ করছেন সুধাংশু সূত্রধর।
6: প্রস্তুত থাকবেন বিশ্বজিৎ ভট্টাচার্য।
7: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে চেক গ্রহণ করছেন বিশ্বজিৎ ভট্টাচার্য।
6: প্রস্তুত থাকবেন কান্ত সবর।
7: এরপরে চেক গ্রহণ করছেন কান্ত সবর।
6: অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক সহায়তা প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণের জন্য প্রথমেই মঞ্চে আসবেন অর্চনা মুন্ডা।
7: প্রস্তুত থাকবেন ললিতা গঞ্জু।
6: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণ করছেন অর্চনা মুন্ডা।
7: এরপরে প্রস্তুত থাকবেন কাজলি গঞ্জু।
6: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণ করছেন ললিতা গঞ্জু।
7: এবারে ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে। প্রথমে আসবেন রাখি সিনহা।
6: প্রস্তুত থাকবেন প্রভা দেব বর্মা।
7: চেক গ্রহণ করছেন রাখি সিনহা। এরপরে চেক গ্রহণ করছেন প্রভা দেব বর্মা।
6: প্রস্তুত থাকবেন নিপামণি দেবী।
7: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে চেক গ্রহণ করছে নিপামণি দেবী।
6: এ পর্যায়ে চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন, চা শ্রমিকদের জন্য বরাদ্দপত্র প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। প্রথমে আসবেন ভগবতী ভর।
7: প্রস্তুত থাকবেন কীর্তিমান শীল।
6: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বরাদ্দপত্র গ্রহণ করছেন ভগবতী ভর।
7: এরপরে প্রস্তুত থাকবেন হালিমা বেগম।
6: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বরাদ্দপত্র গ্রহণ করছেন কীর্তিমান শীল। বরাদ্দপত্র গ্রহণ করছেন হালিমা বেগম।
7: এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের বিশেষ অনুদান প্রদান করবেন। প্রথমে আসবেন কেশব আচার্য।
6: প্রস্তুত থাকবেন সিজিয়া খাতুন।
7: বিশেষ অনুদান গ্রহণ করছেন কেশব আচার্য। এরপরে চেক গ্রহণ করছেন সিজিয়া খাতুন।
6: এবারে প্রতিবন্ধী শিক্ষার্থী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদান প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণের জন্য প্রথমে আসবেন থাংমি চিরান।
7: প্রস্তুত থাকবে মুন্না বর্মন।
6: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণ করছেন থাংমি চিরান। বিশেষ অনুদান গ্রহণ করছেন মুন্না বর্মন।
7: প্রস্তুত থাকবে তাসলিমা আক্তার।
6: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণ করছেন তাসলিমা আক্তার।
7: সম্মানিত সুধী, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ফ্যামিলি কার্ডের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন।
8: এক মিনিট, এইদিকে সবাইকে এইদিকে তাকাতে হবে, আমার দিকে পরাক্ষর সবাইকে এইদিকে তাকাতে হবে। এই যে আমার সামনে এখন একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপের মধ্যে এখানে লেখা আছে শুভ উদ্বোধন, ওটা আমি টিপ দিলেই সাথে সাথে আজকে যাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দেবো তাদের কার্ডের মধ্যে টাকা পৌঁছে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি এক দুই তিন বলার সাথে সাথে সবাই বিসমিল্লাহ রহমান রহিম বলবেন, ঠিক আছে? আল্লাহর নাম নিয়ে আমরা এইটা শুভ উদ্বোধন করব। সবাই শুনেছেন কথা? আচ্ছা, এক দুই তিন, বিসমিল্লাহির রহমানির রহিম।

0: যারা যারা আজকে ফ্যামিলি কার্ডে টাকা পাওয়ার কথা, দেখেন আপনাদের মোবাইল চেক করে মেসেজ গেছে, মেসেজ গেছে। হ্যাঁ, যারা যারা পাওয়ার কথা হাত তুলেন তো, কারা কারা পেয়েছেন? এখানে আছে না সব সামনে তো, মহিলারা কোথায়? এই সাইডে। হ্যাঁ, এই যে সামনে যারা বসে আছে, কোথায় বসে আছে বাকি যারা? ওদের ওদের মোবাইলগুলো চেক করেন। গেছে, পাইছে মোবাইলে? গেছে, ওকে, গুড, আলহামদুলিল্লাহ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড কার্যক্রম
0: ছেলেরা পাবে না, এটা শুধু মহিলারা পাবে, ছেলেদের হাত তুলে লাভ নাই।
2: এ পর্যায়ে ফ্যামিলি কার্ডের সদস্য হিসাবে অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শিউলি রানী দাসকে।
3: ধন্যবাদ। আমাদের মাঝখানে যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ইনি এসেছেন, যে আমরা শ্রদ্ধেয়, পরম, শান্তিও আমাদের জনাব তারেক রহমান স্যারকে জানাই আমার অন্তরে আন্তরিক অভিনন্দন ও আদর। আর সংসদ সদস্য বৃন্দ, আজি মুজিব ভাইকেও, সহকর্মী তাদেরকেও জানাই আমার নমস্কার ও আদর। ওনারা আমাদের যে গরিব মানুষের জন্য করেছেন ওটাই খুশি, আমিও খুশি যে আমার সংসারে আয় উন্নতি হয়, সন্তানদের লেখাপড়া ও মানুষ করব। অত্যন্ত খুশি হয়েছি, এভাবে কোনো অনুদান আমরা পাই নাই। স্যার আমাদেরকে অনুদান দিয়েছেন, আমরা আরও উন্নতি করব। খুবই খুশি হয়েছি আমাদের এই যে তোমর উপজেলায় এবং হলিবাজার জেলার মধ্যে যে আমরা অনুদান পেয়েছি, সবার মাঝে সবাই আমাদেরকে সাহায্য করেছেন। আমি চাই যে স্যার আরও আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, এবং যে স্যার দেন তারেক রহমান স্যার আমাদেরকে যে খেয়াল করেছেন, আবার চাই যে বারবার হয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য স্যার চির স্মরণীয় হয়ে থাকবেন আমাদের মাঝে। এবং তার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ, তারেক স্যারকেও আমার ধন্যবাদ।
1: সুধীরবৃন্দ, এবারে অনুভূতি প্রকাশ করার জন্য ওয়াজেদা বেগমকে অনুরোধ জানাচ্ছি।
4: আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আসসালামু আলাইকুম, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। উনি আমাকে ফ্যামিলি কার্ড দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ ওনার ভালো করুন, ওনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। বিগত 17 বছরের মধ্যে আমরা কোনো সরকার, সাবেক সরকারের মধ্যে কোনো উদ্যোগ পেয়নি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ দিয়েছেন। আল্লাহ ওনার ভালো করুন। এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ আমি অন্য কোনো কাজে ব্যয় করবো না। আমার 4 ছেলে মেয়ে, ওনার আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ ব্যয় করব। আর আমি চেষ্টা করব আমার ছেলেমেয়েকে উচ্চশিক্ষা থেকে শিক্ষিত করে উন্নত করতে পারি কিনা। আর আমি আরও ধন্যবাদ দিয়ে জানাচ্ছি, এই ফ্যামিলি কার্ডের সহযোগিতার পেছনে আছেন আমাদের এমপি সাহেব শ্রীমঙ্গল জেলার হাজি মুজিব, ওনাকে ধন্যবাদ। এবং শ্রীমঙ্গল উপজেলাবাসীর সকল ফ্যামিলি কার্ডের অফিসার সকলকে আমি ধন্যবাদ জানালাম। এবং আমার সুলপুর গ্রামের অনেক ভাইরাও রুদ্রবৃষ্টিতে বেজে অনেক কষ্ট করেছেন। আমার সেলিম ভাই, কালাম ভাই, সালাম ভাই, শালম ভাই, ওনারা অনেক কষ্ট করেছেন, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি বিদায় নিচ্ছি।
1: সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এমপি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শ্রীমঙ্গল কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড সহ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ উন্নয়ন অর্থাৎ দারিদ্রতা বিমোচন এর যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে উপস্থিত মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দলের সংগ্রামী চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশকে সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান, উপস্থিত মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যগণ, উপস্থিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যগণ, উপস্থিত আমাদের জেলা বিএনপি সভাপতি আহ্বায়ক সদস্য সচিব, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক সহ ডিভিশনাল কমিশনার ডিআইজি অর্থাৎ জেলা প্রশাসক এসপি অর্থাৎ সর্বপর্যায়ের সরকারি উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাগণ এবং সেই সাথে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারের এই কমলগঞ্জের বিভিন্ন চা বাগান থেকে আগত চা শ্রমিক আমার মা বোনেরা এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা আজকে অত্যন্ত আনন্দিত এই কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলে স্বাধীনতা যুদ্ধের পর আজকে ধানের শীষের যে জোয়ার এসছে এবং এই কমলগঞ্জ শ্রীমঙ্গলের মানুষ 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতি যে আস্থা রেখেছে সেজন্য আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন। আগামী দিনে আপনারা ধানের শীষ তথা হাজি মুজিব আপনাদের নির্বাচিত সংসদ সদস্য তাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হয়ে চা শ্রমিক সহ সর্বপর্যায়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ওনার সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদেরকে অভিনন্দন জানাই, শত প্রতিকূলতা উপেক্ষা করে যোগাযোগ ব্যবস্থার যে অবস্থা সেই প্রতিকূলতা উপেক্ষা করে স্থানীয় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন সহ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে মাঠ পর্যায়ে সমাজকর্মী পর্যন্ত সবাই মিলিতভাবে কাজ করেছেন, যার জন্যই আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করার সহজতর হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে এই কর্মসূচি শুধু পাইলটিং, এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটি পরিবারের যারা দরিদ্র, অতি দরিদ্র এবং নিম্নবিত্ত সেই পরিবারের মহিলা সদস্য প্রধান যিনি তিনি ফ্যামিলি কার্ড পাবেন এবং প্রতি মাসে যে ভাতা পাবেন সেটি আপনারা বলেছেন যে আপনাদের পরিবারের উন্নয়নের জন্য আপনারা সেই ভাতাকে আপনারা ব্যবহার করবেন। আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা সেই ঘোষণা উনি আজকে দিবেন। আমরা শুধু আপনাদেরকে বলতে চাই, আপনারা স্বাধীনতার 55 বৎসর পর ধানের শীষের পক্ষে দাঁড়িয়েছেন, ধানের শীষকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আমাদের বর্তমান আন্দোলন, সংগ্রাম, উন্নয়ন, সুশাসন এবং আগামীর মানবিক বাংলাদেশ গড়ার নেতা জনাব তারেক রহমান। আসুন আমরা সবাই মিলে ধানের শীষকে আগামী দিনে প্রতিটি নির্বাচনে ধানের শীষের পক্ষে বিএনপির কর্মসূচির পক্ষে আমরা সবাই থাকব এবং বিএনপিকে আগামী দিনে এই কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের মাটিতে আমাদের আরো শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে, যাতে করে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার দুঃশাসন আর কোনোদিন কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলে তাদের বাসা বাঁধতে না পারে। সেজন্যই প্রয়োজন ঐক্য। আর আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমার এই চা শ্রমিক ভাই বোনেরা, আমার সনাতন ধর্মীরা, আমার সেই ত্রিপুরারা এবং আমার সেই মণিপুরী সহ আমার মুসলমান এবং বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, আমরা যদি সবাই বিএনপির পতাকা তুলে ঐক্যবদ্ধ থাকি, তারেক রহমানের নেতৃত্বে কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলে তথা মৌলভীবাজার ইনশাল্লাহ উন্নয়ন শুধু নয়, একটি মানবিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব। আমি শুধু আজকে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত, এখানে আমাদের সাংগঠনিক সম্পাদকরা আছেন, হুইপরা আছেন, আমাদের দলের নেতৃবৃন্দ আছেন, প্রশাসনের সিনিয়র কর্মকর্তা সহ সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আমরা আপনাদের নাম বলতে পারি নাই, বক্তব্য দিতে পারি নাই, আমি শুধু আপনাদের সবার কাছে দুই হাত করে জোরে ক্ষমা প্রার্থনা করছি আয়োজকদের পক্ষ থেকে। এই অনুষ্ঠানকে আল্লাহর কি অশেষ মেহরবানি, রৌদ্র থাকার কথা এখন এখানে ঠান্ডা, অর্থাৎ আল্লাহর রহমত বর্ষিত হয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টি আর এখন ছায়া। ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমানকে মানবিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ অর্থাৎ করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সেটি বাস্তবায়নের সামর্থ্য দিক। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
2: ধন্যবাদ। সম্মানিত সুধী, এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। এবারে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধী মাননীয় প্রধানমন্ত্রী।
0: বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যবৃন্দ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বীবর্গ, মা বোনেরা, এলাকাবাসী ভাইয়েরা, আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমার জন্য কিন্তু আজকে একটা খুব আনন্দের দিন, কেন জানেন? আজকে থেকে কয়েক মাস আগে যখন নির্বাচনের প্রথম প্রচার অভিযান শুরু হয়, আমি সিলেটের পবিত্র মাটি থেকে সেই প্রচার অভিযান কাজ শুরু করেছিলাম এবং সেই দিনে সিলেটের জনসভা শেষ করে আমি হবিগঞ্জে যখন জনসভা করছি, সেই সময় আমি হবিগঞ্জের জনসভার মঞ্চ থেকে বলেছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় ইনশাল্লাহ, তাহলে আমরা আমাদের চা বাগান শ্রমিকে, যে সকল মায়েরা কাজ করে, তাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব। আজকে আল্লাহর কাছে আমি হাজারো শুক্রিয়া জানাই, লক্ষ শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন আজকে, যে আমি আমার কথা আজকে রাখতে পেরেছি। আমি আজকে আমার সরকার যে কথা আমি দিয়েছিলাম, আমার সরকার আজকে চা বাগানের শ্রমিকদের, যারা নারী শ্রমিক আছেন, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি আজকে। হ্যাঁ, আমরা হয়তো আজকে সবাইকে দিতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বিগত 17 তারিখের, ফেব্রুয়ারির 17-12 তারিখের নির্বাচনে এই বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছিল। কেন? কারণ আমরা সেই সময় মানুষকে বলেছিলাম যে আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা জনগণের জন্য কাজ করব। প্রথম একটি কাজের কথা বলেছিলাম, সেটি হচ্ছে যে আমরা বিশ্বাস করি এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সকলকে একসাথে আমাদের সহযোগিতা করতে হবে, সকলকে একসাথে কাজ করতে হবে। এবং সেজন্যই আমরা মনে করি যে পুরুষদের পাশাপাশি আমরা যদি নারীদেরকে সাহায্য করতে না পারি স্বাবলম্বী হওয়ার জন্য তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবং সেই জন্যই নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা এই ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম। বাংলাদেশে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে। আমরা বলেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই 12 তারিখের নির্বাচনে তাহলে পর্যায়ক্রমিকভাবে সকল পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, বিশেষ করে নারী প্রধানদের কাছে, পরিবারের যে নারী প্রধান তার কাছে। আমরা নির্বাচন হওয়ার সাথে সাথে 1 মাসেরও কম সময়ের ভিতরে আমরা আমাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমাদের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এবং সে কারণেই আপনারা দেখেছেন যে আজকে শুধু ফ্যামিলি কার্ডই নয়, ফ্যামিলি কার্ড দেবার পাশাপাশি এই যে চা বাগানের শ্রমিক, নারী শ্রমিক যারা, তাদের কাছে আমরা, অনেকের কাছে আমরা ঘর প্রদানের জন্য 2 লক্ষ টাকা আমরা দিয়েছি 50 জন শ্রমিককে, 2 লক্ষ টাকা করে দিয়েছি 50 জন। আমি এখানে স্টেজের মধ্যে 3 জনের হাতে সেই 2 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি, আর বাকি আমরা প্রশাসনের মাধ্যমে বাকি যারা পেয়েছেন আজকে সকলের কাছে ইনশাল্লাহ আমরা সেই টাকা পৌঁছে দেবো, আপনারা পেয়ে যাবেন সেই টাকা 2 লক্ষ, যাতে চা শ্রমিকরা অত্যন্ত কষ্টে থাকে আমরা জানি, সে ধীরে ধীরে তাদেরকে একটি একটু ভালো অবস্থায় যাতে আনা যায় সেই জন্য আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। এর বাইরেও চা শ্রমিকদের সন্তানরা যাতে লেখাপড়া শিখতে পারে সেই জন্য আমরা তাদেরকে আমরা বিশেষ স্কলারশিপ দিয়েছি, তাদের সন্তানদেরকে স্কলারশিপ দিয়েছি। প্রায় 150 জনের মতন চা শ্রমিক পরিবারের সন্তানদেরকে আমরা স্কলারশিপ দিয়েছি। এর বাইরে আমরা এখানে দেখেছেন আপনারা, এই হাজার হাজার মানুষ দেখেছেন যে প্রতিবন্ধী মানুষ কয়েকজন এসেছেন এই মঞ্চে, তাদের হাতে তাদের চিকিৎসার জন্য আমরা 50,000 কাউকে, 10,000 কাউকে আমরা টাকাটা তুলে দিয়েছি, চেক তুলে দিয়েছি। বাকিগুলো আমি কয়েকজনের হাতে দিয়েছি, বাকি টাকাগুলো প্রশাসনের পক্ষ থেকে তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা বলেছিলাম এই কাজগুলোর পাশাপাশিও আমরা এই দেশের কৃষকদের পাশেও দাঁড়াতে চাই। এবং এই যে বর্তমান বাজেট, যেটা আমরা কয়েকদিন আগে বাজেট সংসদে উপস্থাপন করেছি, সেই বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি আগামী বছর, এই যে সামনে এখন জুলাই মাস থেকে আগামী 1 বছর পর্যন্ত আমরা বাংলাদেশের 40 লক্ষ কৃষক ভাইয়ের হাতে আমরা কৃষক কার্ড তুলে দেব। ঠিক একইভাবে আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দেব। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা এই বাংলাদেশে, আমি মুসলমান, আরেকজন আছেন হিন্দু ভাই, আরেকজন আছেন বৌদ্ধ, আরেকজন আছেন খ্রিস্টান, আমরা বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে এই বাংলাদেশে বসবাস করি, হাজার বছরের ঐতিহ্য আমাদের। কিন্তু এই যে আমাদের ধর্মীয় শিক্ষক বা ধর্মীয় গুরু যারা, মসজিদ মাদ্রাসাই হোক, গির্জাই হোক, মন্দির হোক, এখানে যারা আছেন ধর্মীয় ব্যক্তিত্ব বা ধর্মীয় গুরু, এই মানুষগুলো মানবতার জীবনযাপন করেন অনেকে। আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠনে সক্ষম হলে এই মানুষগুলোকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন আমাদের সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি, যেভাবে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছি ধীরে ধীরে, যেভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষক কার্ড তুলে দেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে, আমরা একইভাবে ইমাম, মুয়াজ্জিম, খতিব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদের হাতেও সম্মানের ব্যবস্থা তুলে দিচ্ছি। আপনারা আজকে আপনাদের স্বচক্ষে দেখলেন যে আমরা যারা মেধাবী স্টুডেন্ট, যারা কিন্তু অর্থনৈতিক কারণে ঠিকভাবে বই কিনতে পারে না, পড়ালেখা করতে পারে না, এরকম চার শ্রমিক পরিবারের যারা সন্তান তাদের হাতে আমরা তুলে দিয়েছি অর্থ সরকারের পক্ষ থেকে। অর্থাৎ আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষকে সহযোগিতা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা দেশকে এগিয়ে নিতে চাই, দেশের ভাগ্য পরিবর্তন করতে চাই, মানুষকে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আপনারা কি মনে করেন যেই কাজগুলো, যেই বিষয়গুলো আপনাদের চোখের সামনে দেখেছেন, আগামী পাঁচ বছর বিএনপি এই কাজগুলো অব্যাহত রাখুক, আপনারা কি এটা চান? কে মায়েরা, আপনারা কি চান বাংলাদেশের সকল মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেই? আচ্ছা, ধন্যবাদ।

আমরা যে বাজেট উপস্থাপন করেছে সংসদে, সেই বাজেটের মধ্যে আমরা কৃষক কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে ফ্যামিলি বাজেট উপস্থাপন করেছি, সেই বাজেটে আমরা আমাদের দেশের ছেলেমেয়েরা স্টুডেন্টরা যাতে স্কুল কলেজে ভালো করে লেখাপড়া করতে পারে, যাতে খেলাধুলা করতে পারে, তার জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে বাজেট পেশ করেছি জাতীয় সংসদে, সেখানে এই যে হাজার হাজার আপনারা মানুষ, সারা বাংলাদেশে যে কোটি কোটি মানুষ, তারা যাতে সঠিকভাবে চিকিৎসা পেতে পারে, সেই জন্য এই প্রত্যেক উপজেলা পর্যায়ে যে 50 বেডের হসপিটাল আছে, সেটিকে ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা 100 বেড করব, তার জন্য আমরা অর্থ বরাদ্দ রেখেছি, যাতে করে এলাকার মানুষ, উপজেলার মানুষ, গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে, মিনিমাম স্বাস্থ্য সেবা পেতে পারে অন্তত। কিন্তু বাজেটের পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেই বাজেটে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, অনেকে বলেছে সেই বাজেট বলে তারা মানে না। দেখেছেন না পত্রিকায় সংবাদে? আবার অনেকে বলেছে যেই বাজেটে আমরা মায়েদের জন্য ফ্যামিলি কার্ডের বড় অর্থ বরাদ্দ রেখেছি, কৃষকদের জন্য কৃষি কার্ডের বরাদ্দ রেখেছি, প্রতিবন্ধী মানুষ শিক্ষার্থীদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমরা মানুষের স্বাস্থ্য সুবিধার জন্য অর্থ বরাদ্দ রেখেছি, সেই বাজেট নাকি চানাচুরের মতন। শুনেছেন এই কথা? কিছু কিছু লোক বলেছে। প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট জনগণের বাজেট, যেই বাজেটের মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। দেখেছেন না? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা যাতে এই দেশের যারা শিল্প উদ্যোক্তা আছে, যারা মিল ফ্যাক্টরি তৈরি করতে পারে, তার ফলে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেই জন্য এই দেশে বাংলাদেশে যে সকল দ্রব্য তৈরি হয়, একই দ্রব্য কেউ যদি বিদেশ থেকে আমদানি করে, তার উপরে আমরা শুল্ক বাড়িয়ে দিয়েছি, যাতে করে বাংলাদেশের মিল কলকারখানাগুলো রক্ষা পায়, যাতে করে সেই মিল কারখানাগুলো যদি চলে, তাহলে আমাদের ছেলেমেয়েরা সেখানে চাকরি বাকরি করতে পারবে। একই জিনিস যদি বিদেশ থেকে আসে, তখন আমাদের মিল কারখানা চলবে? বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমাদের মিল কারখানাগুলোকে আমরা প্রোটেকশন দিয়েছি, সেই ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বাজেটের মধ্যে অর্থ বরাদ্দ রেখেছি, এবং একই সাথে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল ডাল তেল নুন চিনি, এইসবের উপরে যে শুল্ক আগে ছিল, সেই শুল্ক আমরা, যে ট্যাক্স ছিল, সেই ট্যাক্সও আমরা উঠিয়ে নিয়েছি, যাতে জিনিসের দাম না বাড়ে। জনগণের কথা চিন্তা করে আমরা 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে আমরা শুল্ক প্রত্যাহার করে নিয়েছি এই বাজেটে। এখন প্রিয় ভাই বোনেরা, যেই বাজেটে 60টি পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে না হয়, সেই বাজেটকে একটি দল বলে গণবিরোধী বাজেট। এখন জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী পালে, তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না প্রিয় ভাই বোনেরা। কাজেই যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। এই লোকগুলো, এই দলগুলো যদি দেশে অশান্তি সৃষ্টি করে, তাহলে এই যে আজকে প্রতিদ্বন্দ্বী মানুষগুলো, প্রতিবন্ধী মানুষগুলোকে যে আমরা সহযোগিতা করলাম, এই যে গরিব ছাত্র স্টুডেন্টগুলোকে যে আমরা সহযোগিতা করলাম, এই যে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে 60টি দ্রব্যের উপর থেকে যে আমরা

0: টেক্সট তুলে নিতে পারলাম, এইটি আমরা তাহলে কন্টিনিউ করতে পারবো না। কাজেই যারা এসব কাজে বাধা দিবে কি ব্যবস্থা করা উচিত? তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, তাদের বিরুদ্ধে এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি হচ্ছে জনগণের দল। যতবারই এই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবারই এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, প্রত্যেকবার মানুষ ধানের শীষকে বিজয় করেছে। এবং এবং এই যে মৌলভীবাজারের যতগুলো বড় বড় রাস্তাঘাট, স্কুল কলেজ দেখেছেন, খোঁজ করে দেখুন, এগুলো সব বিএনপি সাইমরুম সাইফুর রহমান সাহেবের সময় এই কাজগুলো হয়েছিল। কাজেই প্রিয় ভাই বোনেরা, কথা সাফ কথা, যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, যদি মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, কৃষক ভাইদের হাতে যদি কৃষক কার্ড পৌঁছে দিতে হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি আছে সেটিকে 55 বেড থেকে যদি 100 বেডে করতে হয়, যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা ঠিক রাখতে হয়, তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকে কারা নষ্ট করেছিল আমরা সেটি ভালো করে জানি, আমরা দেখেছি। দেশ স্বাধীনের সময়, দেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময় গণতন্ত্র বিনষ্টকারী, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবগুলো একসাথে ছিল। মুখে মুখে বলতো আমরা একসাথে নাই, কিন্তু ভেতরে ভেতরে এরা সব সময় একসাথে কাজ করেছে এবং সকল সময়, প্রত্যেকটি সময় বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের কাতারে ছিল। সেজন্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি। সেই জন্যই বিএনপি সকল সময় বলে থাকে, জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, এবং প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি বিভিন্ন সময়ে যখন দেশে জনগণ যখন ফুসে উঠে গণতন্ত্র রক্ষা করার জন্য, আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জনকে বিদেশে চলে যেতে। খালেদা জিয়া আপনাদেরকে রেখে কোথাও যায় নাই, খালেদা জিয়া আপনাদেরকে রেখে কখনো কোথাও যায় নাই। খালেদা জিয়া বলেছিল, বাংলাদেশি হচ্ছে আমার প্রথম ঠিকানা, বাংলাদেশি হচ্ছে আমাদের আমার শেষ ঠিকানা। প্রিয় ভাই বোনরা, আমরা হচ্ছি খালেদা জিয়ার সৈনিক। কাজে বাংলাদেশি হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশি হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আমাদের একটাই কাজ, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের একটাই কাজ, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন। কাজে আসুন, এই দেশ আমাদেরকেই গড়তে হবে। এই দেশ আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে, তাহলেই আমরা এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, অনেকেই ওই যে যারা বিভ্রান্ত ছড়াতে চায়, এরা আবার কি বলে জানেন? এরা বলে, ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে, কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে। আপনাদের সবাইকে সাক্ষী রেখে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই যে আজকে এখানে শ্রমিকদেরকে, চা শ্রমিকদেরকে ঘর নির্মাণের জন্য 2 লক্ষ টাকা দেওয়া হলো, চা শ্রমিকদের পরিবারের সন্তানদের লেখাপড়ার করার জন্য 10,000 করে টাকা দেওয়া হলো তাদের বৃত্তি হিসাবে, এই যে মানুষের চিকিৎসার জন্য 50,000 করে টাকা দেওয়া হলো, এগুলা কখনো আগে শুনেছেন আপনারা, দেখেছেন? কেউ এর আগের সরকার দিয়েছিল? দেয় নাই। এটি কার অর্থ? জনগণের অর্থ। আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ, বিগত 1 যুগ ধরে, 17 বছর ধরে আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে, জনগণের জন্য কাজ করা হবে। কাজে ইনশাল্লাহ টাকার কোনো অভাব হবে না। আসুন, যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণ অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। আমরা যদি সকলে চোখ কান খোলা রাখে, তাহলে এই দেশের মানুষের অর্থ সম্পদ কেউ বিদেশে পাচার করতে পারবে না, এবং সেই টাকা দিয়ে আমরা সকলে মিলে পরিশ্রম করব, এবং সেই অর্থ দিয়ে আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন করব। আছেন নাকি আমার সাথে সবাই এই কাজে? ইনশাআল্লাহ। আসুন তাহলে আজকের এই আনন্দের দিনে আমাদের প্রতিজ্ঞা হবে, আমাদের প্রতিশ্রুতি হবে একটাই, করব কাজ সবার আগে। এবং একই সাথে আরেকটা নতুন কথা বলি, করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, করব কাজ সবার আগে, সবার সবার জন্য বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।
1: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড ও বিভিন্ন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান। কার্ড ও চেক বিতরণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলাম আমি আমিনুল ইসলাম চৌধুরী। প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ। প্রযোজনা মোহাম্মদ দোলাল হোসাইন ও ইকবাল হোসাইন। স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম। তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী। সার্বিক নির্দেশনায় আবদুল্লাহ মোহাম্মদ তারেক। শ্রোতা বন্ধুরা, আমরা এখন ফিরে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
3: এতক্ষণ মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এছাড়া বাংলাদেশ বেতার ময়মনসিংহ ও গোপালগঞ্জ থেকে এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান।

0: বাংলাদেশ বেতার। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz ও FM 106 MHz থেকে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা ক 693 KHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এছাড়া বাংলাদেশ বেতার ময়মনসিংহ ও গোপালগঞ্জ থেকে এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি প্রচার হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার জেলা সফরকালীন মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মৌলভীবাজার জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন আজ করছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এই সম্প্রচার কার্যক্রমের দ্বিতীয় পর্বে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি রোহেনা সুলতানা। শ্রোতা বন্ধুরা, আপনারা ইতোমধ্যে জেনেছেন দুপুর একটায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে শ্রীমঙ্গল উপজেলার চা শ্রমিক সহ দুস্থ অসহায় বিভিন্ন পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং শ্রীমঙ্গলের কর্মসূচি শেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এখন মৌলভীবাজারের উদ্দেশ্যে চলে আসছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নিতে তিনি উপস্থিত হবেন এবং এখানে পরিবারের মধ্যে অসহায় দুস্থ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের কথা রয়েছে এবং একই সঙ্গে তিনি একযোগে আরও 18টি উপজেলায় ভার্চুয়ালি যুক্ত থেকে এই ফ্যামিলি কার্ডের বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল দর্শন, অর্থাৎ ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের প্রধান একক। এই লক্ষ্যেই 2026 সালের মার্চ মাসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার কোড়াইল বস্তি সংলগ্ন TNT মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এটি বাংলাদেশের জাতীয়তাবাদী দল BNP-র নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল এবং এই প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তার ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আজ তিনি মৌলভীবাজার এসেছেন। তার এই সফরকে কেন্দ্র করে পুরো জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তার সফর সফল করতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সেই সাথে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। শ্রোতা বন্ধুরা, ফ্যামিলি কার্ড হল বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক চালু করা একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এর লক্ষ্য হল দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একটি একক ডেটাবেসের আওতায় এনে সরাসরি আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা। 2026-27 অর্থ বছরে বাজেটে সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় প্রায় 41 লাখ নারীকে মাসে 2,500 টাকা করে ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ডিজিটাল গভর্নমেন্ট টু পার্সন G2G সিস্টেমের মাধ্যমে সরাসরি মহিলাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। আর নারীর অর্থনৈতিক ও সামাজিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে এই কার্ডটি কঠোরভাবে মা অথবা পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা হয়, যা তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর এবং সামাজিকভাবে মর্যাদাবান করে তুলবে। শ্রোতা বন্ধুরা, আমরা জানি পরিবারের জন্য আমাদের নারীরা যে নিরলস শ্রম এবং সেবা দিয়ে থাকেন তার যথাযথ স্বীকৃতি বা সম্মান অনেক সময়ই তারা পান না। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিছুটা হলেও তাদের মর্যাদা বৃদ্ধি পাবে বলে সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে। ইতিমধ্যে 60,000-এরও বেশি পরিবারকে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে এবং 2030 সালের মধ্যে পর্যায়ক্রমে দেশব্যাপী এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে এবং আগামী অর্থ বছরে 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিতে প্রায় 14,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিশ্চয়ই আমরা আনন্দিত এই খবরটি শুনে, কারণ আমাদের এই সরকার নারী উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আমরা শ্রোতা বন্ধুরা, আমরা আবারও জানাই দিতে চাই আপনাদেরকে, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছাবেন এবং সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। আমরা জানি চা শ্রমিক সহ দুস্থ অসহায় নারীদের মধ্যে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং সেই সঙ্গে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যেও এককালীন টাকা প্রদানের কথা রয়েছে এবং আমরা জানি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অসচ্ছল চা শ্রমিক পরিবারের গৃহ নির্মাণের জন্য তার বরাদ্দ দেবার কথা রয়েছে এবং দুরারোগ্য রোগে আক্রান্ত আরও কিছু রোগীদের মধ্যেও আর্থিক সহায়তা বরাদ্দ করার কথা রয়েছে এবং এখান থেকেই একযোগে আরও 18টি উপজেলায় ভার্চুয়ালি তিনি যুক্ত থেকে উদ্বোধন করবেন এই ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আসলে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বিচ্ছিন্নভাবে পরিচালিত হয়ে আসছিল এবং 2025 সালে দেখা গেছে প্রায় 25টি মন্ত্রণালয়ের অধীনে 100টিরও বেশি সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু ছিল, যার জন্য আমাদের অনেকভাবে অনেক বরাদ্দ ছিল জিডিপির অনেক অংশই। তবে এই ব্যবস্থায় দেখা গেছে তথ্যের পুনরাবৃত্তি, প্রকৃত দরিদ্রদের বাদ পড়া এবং অনেক ধরনের দুর্বলতাও ছিল এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রকৃত দরিদ্রদের অনেক শতাংশই আসলে কোনো সরকারি সুবিধা পেত না এবং অনেক সচ্ছল পরিবারের ব্যক্তি একাধিক সুবিধা গ্রহণ করতেন এবং এই কারণেই নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর তীব্র অর্থনৈতিক চাপে পড়ে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তোলে। তাই এই ফ্যামিলি কার্ড নিম্নবিত্তদের ভাগ্য পরিবর্তনে নিশ্চিতভাবে ইতিবাচক ভূমিকা পালন করবে। শ্রোতা বন্ধুরা, সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি ভর্তুকিযুক্ত পণ্য সহায়তা সহ বিভিন্ন কর্মসূচিকে একটি কার্ডের আওতায় আনতে চায় এবং এতে প্রশাসনিক অপচয় কমবে এবং একই ব্যক্তির একাধিক সুবিধা গ্রহণের সুযোগও হ্রাস পাবে আসলে বলা যায়। এবং সরকারের এই দীর্ঘমেয়াদী লক্ষ্যই হল 2030 সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে একটি সার্বজনীন সামাজিক পরিচয় পত্র হিসেবে রূপান্তর করা। এই ফ্যামিলি কার্ড কর্মসূচি আধুনিক ডিজিটাল প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে, যেটি আসলে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে আমাদের সকলেরই প্রত্যাশা। শ্রোতা বন্ধুরা, ফ্যামিলি কার্ডের মূল ভিত্তি হল আসলে ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি। এটি একটি কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেস যা নিয়মিতভাবে হালনাগাদ করা হবে এবং এই ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্র সহ জন্ম নিবন্ধন, বিদ্যুৎ বিল, ভূমি রেকর্ড এবং কর সংক্রান্ত যত তথ্য আছে সব কিছুই একত্রিত করা হবে। এর মাধ্যমে পরিবারের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন পর্যবেক্ষণ করা হবে এবং সুবিধাভোগীদের তালিকা বিভিন্ন সময়ে পুনর্মূল্যায়ন করা হবে এবং এতে আসলে আমাদের সুবিধাবঞ্চিত যে নারীরা আছেন তারা উপকৃত হবেন। শ্রোতা বন্ধুরা, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা আছি মৌলভীবাজার জেলার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে, যেখানে আজ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। এবং এই যে চায়ের রাজধানী বলা যায় শ্রীমঙ্গল এবং চায়ের শহর এই মৌলভীবাজার, এই অঞ্চলে আমরা দেখতে পাই এখানে চা শ্রমিকরা রয়েছেন অত্যন্ত ওদের যে করুণ অবস্থা আমরা দেখতে পাই প্রায় সময়ই এবং তাদের অর্থনৈতিক সচ্ছলতার ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে থাকে সব সময় এবং তাদেরকে আসলে অর্থনৈতিকভাবে সচ্ছল করবার জন্য, স্বাবলম্বী করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। আর এই অঞ্চলটির নাম শুনলেই আমাদের চোখের সামনে আসলে ভেসে ওঠে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ চা বাগান এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য আসলে এই অঞ্চলটি বিশেষভাবে পরিচিত। এখানকার জীবন এবং প্রকৃতির মেলবন্ধন এক অনন্য রূপ ধারণ করে, আমরা দেখে থাকি সবসময়ই চা বাগানের সবুজ চাদরে মোড়ানো মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ এবং কুলাউড়া উপজেলা। এই উপজেলা জুড়ে রয়েছে অসংখ্য চা বাগান, মাইলের পর মাইল বিস্তৃত এই সবুজ টিলা এবং আঁকা পাকা মেটো পথ যে কারো মন জুড়িয়ে দেয়। এই বিস্তীর্ণ চা বাগানের মাঝ দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে পড়ে নীল আকাশের নিচে সবুজের গালিচা, যেখানে চা বাগানগুলোর প্রাণ হলেন এখানকার শ্রমিকেরা। তাদের হাত ধরেই বাংলাদেশের বিখ্যাত চা উৎপাদিত হয় এবং ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড রোদ ও বৃষ্টি মাথায় নিয়ে তারা কঠোর পরিশ্রম করে চা পাতা সংগ্রহ করেন। চা শ্রমিকদের এই নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতিও রয়েছে, বিশেষ করে উৎসবের দিনগুলোতে তাদের নাচ গান দারুণ আনন্দের আবহ তৈরি করে। কিন্তু এই চা বাগানে যারা কাজ করেন এই চা শ্রমিকেরা, তারা অত্যন্ত দিন যাপন করেন। আসলে বলা যায় তাদের জীবনমানের উন্নয়ন করার লক্ষ্যেই আসলে এখানে এই ফ্যামিলি কার্ডটি বিতরণ করবার জন্য আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে এসেছেন। এবং এই অঞ্চলের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আসলে এই এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে। তো সুপ্রিয় শ্রোতা, আমরা আজ এই পর্যটন নগরী জুড়ে বইছে আসলে উৎসবের আমেজ, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবেন এবং স্বল্প আয়ের প্রান্তিক পরিবারগুলোকে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। তাকে স্বাগত জানাতে হাজারো জনতা একত্রিত হয়েছে এই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। আমরা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মঞ্চে আসার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদেরকে আবারও মঞ্চে নিয়ে আসবো। এবারে আমরা চলে যাচ্ছি আমরা গান শুনতে, আমরা ফ্যামিলি কার্ড নিয়ে গান শুনবো, সবাই আমাদের সঙ্গেই থাকবেন।

সুপ্রিয় শ্রোতা, আবারও আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ থেকে। আমরা সবাই জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মৌলভীবাজার জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করছেন আজকে, এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। এই সম্প্রচার কার্যক্রমে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আবারও এই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা জেনে খুশি হবেন, ইতোমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা জেনেছেন শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সেই সঙ্গে চা শ্রমিক সহ দুস্থ অসহায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে তিনি এককালীন টাকা বিতরণ করেছেন। এছাড়াও অসচ্ছল ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিক পরিবারের গৃহ নির্মাণের জন্য তিনি জনপ্রতি 2 লাখ টাকা করে সমমূল্যের বরাদ্দপত্র দিয়েছেন, এবং বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে টাকা অর্থ বরাদ্দ দিয়েছেন। এবং এই মুহূর্তে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হয়েছেন। আমাদের এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বেই তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন, এবং এই কর্মসূচির পরপরই তিনি মূল মঞ্চে এসে উপস্থিত হবেন, যেখানে হাজারো জনতা উপস্থিত হয়েছে তাকে স্বাগত জানানোর জন্য। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, মৌলভীবাজার সিলেট এবং হবিগঞ্জের সংসদীয় বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন। এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন আমাদের সিলেটের গর্ব, আমরা বলতে পারি আমাদের মন্ত্রী মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, এছাড়াও মৌলভীবাজারের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ, হবিগঞ্জ এবং সিলেটের সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ সহ সিলেট বিভাগের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, এবং হাজারো জনতা তো আছেনই তাকে স্বাগত জানানোর জন্য। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের প্রধান, এই লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করছেন, এবং প্রাথমিকভাবে তিনি উদ্বোধন করেছেন আরও বিভিন্ন জায়গায়, এবং বর্তমানে তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি উপস্থিত হয়েছেন মৌলভীবাজারে, যেখানে এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, এবং তিনিও উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। সেই সঙ্গে ওনার আরও অনেকেই উপস্থিত আছেন, সিলেট মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক সহ বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন এই সরকারের উদ্যোগে দেশের প্রান্তিক হত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু হয়েছে এই ফ্যামিলি কার্ড। আমাদের তারেক রহমান এই মুহূর্তে উদ্বোধনী মঞ্চে উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত, তিনি হাত নাড়িয়ে জনতার উদ্দেশ্যে অভিবাদন জানাচ্ছেন, ইতোমধ্যে মঞ্চে এসে পৌঁছে গেছেন তিনি, এবং এই আজকের যে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানের তিনি উদ্বোধন করবেন, শুভ উদ্বোধন করবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। এই প্রকল্পের আওতায় আমরা জানি প্রতিটি যোগ্য সুবিধাভোগী পরিবারকে মাসে 2,500 টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা সরাসরি তাদের ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দেওয়া হবে। আমরা

0: আমরা এখন উদ্বোধনী মঞ্চে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা ওখান থেকেই সরাসরি শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠান।
1: বাবু ভাস্বর চন্দ্র রায়, টাঙ্গাইলের গোপালপুরে অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, ফরিদপুরের বোয়ালমারিতে জনাব মাজহারুল ইসলাম, গোপালগঞ্জ সদর ডাক্তার কে এম বাবর, শ্রীপুরের মাওনায় অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম, হিজলা বড়জালিয়া বরিশাল মোহাম্মদ রাজীব আহসান, বেতাগি বরগুনা জনাব নুরুল ইসলাম মণি, শৈলকুপা ঝিনাইদহ জনাব অসাদুজ্জামান, চট্টগ্রাম হাটহাজারি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, খাগড়াছড়ি রামগড় জনাব আব্দুল ওয়াদুদ ভুইয়া, নোয়াখালী সুবর্ণচর জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান, রংপুর পীরগঞ্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ও জনাব নুরুল আমিন, তেঁতুলিয়া দেবনগর ব্যারিস্টার নৌশাদ জমির, শিবগঞ্জ আটমুলিয়া মীর শাহে আলম, চুনারুঘাট দেওরগাছা এস এম ফয়সাল, দুয়ারা বাজার জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন সুনামগঞ্জ, ময়মনসিংহের ত্রিশাল ডাক্তার মাহবুব রহমান, অর্থাৎ আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই মুহূর্তে অনলাইনে সংযুক্ত রয়েছেন আরও আমাদের 19টি জায়গার সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্যগণ, মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়গণ এবং জেলা পরিষদের প্রশাসকগণ সহ 19টি জেলার সুবিধাভোগী ভাই ও বোনেরা। এখন মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমরা আমাদের এই কর্মসূচি শুরু করতে যাচ্ছি। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমি ঘোষক ঘোষিকাকে অনুরোধ করছি, আপনারা আপনাদের অনুষ্ঠান পরিচালনা করুন, ধন্যবাদ।
2: অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, প্রথমে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন জনাব মোহাম্মদ শাহ আলম।
3: السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

0: সদাকাল্লাহুল আযীম।
1: তেলাওয়াত কৃত আয়াতের সরল অনুবাদ এরশাদ হচ্ছে, আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার পরিধি আসমান ও জমিনের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে, যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। আল্লাহ তাআলা সৎকর্মশীল তথা জনকল্যাণকামীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 133 ও 134। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের উপর আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে।
2: এখন পবিত্র গীতা থেকে পাঠ করবেন জনাব রত্না বিশ্বাস।
3: সবাইকে আমার নমস্কার ও আদাব।

অর্থাৎ শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে সকল ভক্তগণ নিত্য যুক্ত হয়ে আমার শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে আমার উপাসনা করে আমার মতে তারাই শ্রেষ্ঠ যোগী ও

0: শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রীকে আমার আবারও ভালোবাসা রইল। সবাইকে আবারও আদাব ও নমস্কার।
1: ধন্যবাদ জনাব রত্না বিশ্বাস। সম্মানিত সুধী, এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন জনাব দুলাল বড়ুয়া।
2: নমস্কার ও আদাব।

0: সাব্বি সত্তা ভবন্ত সুখিতা, জগতের সকল প্রাণী সুখ হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, সবাইকে আবার নমস্কার আদাব।
1: ধন্যবাদ জনাব দুলাল বড়ুয়া। এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন জনাব সাইলাস সরকার।
2: সবাইকে আমার নমস্কার। পবিত্র বাইবেল পাঠ গীত সংহিতা তার 23-এর গীত। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যু ছায়ের উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পাচনী ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেঘ সাজাইয়া থাকো, তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র উথালিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়াই আমার সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভু গৃহে চিরদিন বসতি করিব। আমেন। সকলকে ধন্যবাদ।
3: ধন্যবাদ জনাব সাইলাস সরকার। সুধি বৃন্দ, এবার জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করছি।

0: সকলকে অসংখ্য ধন্যবাদ।
1: সুধী বৃন্দ, এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সঙ্গীত পরিবেশিত হবে।

0: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সঙ্গীত উপভোগ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
1: এ পর্যায়ে স্বাগত বক্তব্য। স্বাগত বক্তব্য প্রদানের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ মহোদয়কে বিনীত অনুরোধ করছি।
2: বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রফেসর ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবর্গ, হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, মাননীয় মেয়র, জেলা পরিষদের প্রশাসকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, ভাতাভোগী ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ ও 2024-এর গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সম্মানিত সুধী, হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত জনগণের দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছেন। ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী চিন্তার ফসল। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন 2011 সাল থেকে ফ্যামিলি কার্ড নিয়ে গবেষণা করেছেন তা আমি জানতে পেরেছি, এবং তাদের গবেষণায় দেখা গেছে যে নারীর হাতে যদি অর্থ দেওয়া হয় তাহলে তা পরিবারের খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষায় ব্যয় করা হয়, পক্ষান্তরে পুরুষের হাতে যদি অর্থ দেওয়া হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অপ্রয়োজনীয় কাজে সে অর্থ ব্যয় করা হয়। সেজন্য এই গবেষণালব্ধ জ্ঞান থেকে শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নারী গৃহকর্তী নামে ফ্যামিলি কার্ড প্রদানের সিদ্ধান্ত নেন। সম্মানিত উপস্থিতি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতির সুফল সরকার প্রতিটি উপযুক্ত পরিবারে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই কর্মসূচি বর্তমান বিএনপি সরকারের ঘোষিত ইকোনমিক ডেমোক্রেটাইজেশন দর্শন বাস্তবায়নের অন্যতম কার্যকরী পদক্ষেপ। ফ্যামিলি কার্ডের ভাতার টাকা পরিবারের প্রয়োজনীয় খাদ্য, পুষ্টি, শিক্ষা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ে ব্যয় হবে বিদায় তা অর্থনীতিতে একটা সুদূর প্রসারী এবং মাল্টিপ্লায়ার ইফেক্ট সৃষ্টি করবে, এবং এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পণ্যের চাহিদা ও উৎপাদন বাড়বে এবং এতে করে কর্মসংস্থানও বাড়বে। সম্মানিত সুধীবৃন্দ, ফ্যামিলি কার্ডের ভাতাভোগী নির্বাচনে যাতে কোনোরূপ অনিয়ম দুর্নীতি না হয় সেজন্য 3 স্তরে অর্থাৎ ওয়ার্ড পর্যায়ে তথ্য সংগ্রহকালে, ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে হাউস হোল্ডের তথ্য যাচাই বাছাই করা হয়। এক্ষেত্রে কোনো উপযুক্ত পরিবার যাতে বাদ না পড়ে কিংবা অনুপযুক্ত কোনো পরিবার যাতে ভাতাভোগীর তালিকায় ঢুকে যেতে না পারে তা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্থানীয় পর্যায়ে সোশ্যাল অডিট অর্থাৎ গণশুনানির মাধ্যমে আমরা সকলের কথা শুনে এবং কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগ অনুযায়ী বাড়ি বাড়ি পুনরায় সর্বজনে গমন করে ভাতাভোগী তালিকা চূড়ান্ত করা হয়। একটি কথা এখানে বলা প্রয়োজন, এই ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনোরূপ রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো ধরনের প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নাই। আমি আমার বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে যেটা বলতে চাই, ফ্যামিলি কার্ড কেবল একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি নয়, এটি বাংলাদেশের হতদরিদ্র গরিব মানুষের অর্থনৈতিক মুক্তির একটি আধুনিক সনদ। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্ভাবনী কার্যক্রম রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে স্বচ্ছ ও মানবিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে 2030 সালের মধ্যে বাংলাদেশকে একটি বৈষম্যহীন, ক্ষুধামুক্ত কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে যেখানে কেউ পিছিয়ে থাকবে না। এই মানবিক সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ সম্মানিত সচিব মহোদয়কে।
3: সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব জনাব আব্দুর রহিম রিপন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফ্যামিলি কার্ড বিতরণের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে পেয়ে আজকে আমরা জেলাবাসী অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত। আমরা সবাই করতালির মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আজকে একটি কথা বলেই, আপনি জানেন দীর্ঘ 17 বছর এই মৌলভীবাজার জেলায় কোনো উন্নয়ন হয়নি। আপনার কাছে বিনীত আবেদন, আপনি আমাদের যে আগামী দিনের যে ভিশন রয়েছে আপনার আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের সাথে আমাদেরকে সংযুক্ত করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
3: এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখবেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব ফয়জুল করিম মঈন ভাই।
5: উপস্থিত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি জনাব তারেক রহমান সাহেব এবং মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য বৃন্দ এবং উপস্থিত জনসাধারণ, আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধান অতিথি, আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করার জন্য রিপন একটা কথা বলে গেছে, আমাদের মৌলভীবাজার আমরা এমন এক জায়গাতে বঞ্চিত আছি যে রেল লাইনটা পর্যন্ত আমাদের শ্রীমঙ্গলের দিকে গেছে, কিন্তু মৌলভীবাজার শ্রীমঙ্গলের মাঝখান দিয়ে যেতে পারত কিন্তু যায় নাই। দুই নম্বর, এই যে ঢাকা সিলেট হাইওয়ে, এটা বর্ষি মৌলভীবাজার হয়ে মিরপুর হয়ে বর্ষিজুড়া হয়ে ফেঞ্চুগঞ্জের দিয়ে যাওয়ার কথা ছিল, এটা ও কিবরিয়া সাহেব আওয়ামী লীগের সময় আসার পরে এটা খেটে উনি স্বাস্থ্যগঞ্জ থেকে ওইদিকে নবীগঞ্জ হয়ে তারপরে সিলেট নিয়ে গেছেন। এখান থেকেও আমাদের মৌলভীবাজারবাসী বঞ্চিত। অর্থাৎ আমরা দুইটা জিনিস থেকে বঞ্চিত, রেলওয়ে লাইন এবং হাইওয়ে লাইন। সুতরাং আপনি আমাদের জিনিসটা অন্তত বিবেচনা করবেন। আর একটা জিনিস আমি আপনাকে সংক্ষেপে বলতে চাই, আমাদের এখানে একটা সুইচ গেট আছে, এই সুইচ গেটটা জিয়াউর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কারণেই আজ থেকে 48 বছর আগে 1976-এ তিনি এসেছিলেন এবং তার তত্ত্বাবধানে এই সুইচ গেটটা হয়েছিল। এখানে শত শত একর জমি চাষ হয়, বুড়োক্ষেত চাষ হয়, আর এই সুইচ গেটের কারণেই আমরা মৌলভীবাজারবাসী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে এখানে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারছি। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম।
3: এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা জনাব মাহিদুর রহমান ভাই। জনাব মাহিদুর রহমান।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের যে প্রধান অতিথি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অত্যন্ত গর্বের মানুষ উনি। গোটা বিশ্বে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যেভাবে বাংলাদেশের মানে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সরকারকে পরিচালনা করে যাচ্ছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং উনি প্রশংসা অর্জন করেছেন। তো আজকে মৌলভীবাজারবাসীরা আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, আজকে ওনার মতো একজন নেতাকে আমরা প্রথমবার পেয়ে আমাদের এলাকায়। এটা আমাদের জন্মস্থান, এই মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুলে আমি এখানে পড়ালেখা করেছি, এই মাঠে অনেক খেলাধুলাও করেছি। আমার কাছে আজকে খুবই ভালো লাগতেছে আমার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে এখানে মঞ্চে বসে আমরা দুটি কথা বলতে পারছি ওনাকে নিয়ে। ওনার যে কমিটমেন্ট জনগণের প্রতি, সেই কমিটমেন্ট পালনের লক্ষ্যেই উনি কিন্তু নিরলসভাবে, সিন্স হি বিকেম দি প্রাইম মিনিস্টার টিল নাও, উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকে যেভাবে মলিজারে আসার সময় দেখলাম, শ্রীমঙ্গলে যাওয়ার সময় দেখলাম, সিলেট থেকে বেরিয়ে যেভাবে মানুষ ওনাকে স্বাগত জানাচ্ছে হাসি মুখে, এটাই আমাদের সবচেয়ে গর্বের বিষয় যে উনি জনগণের হৃদয়ে স্থান পেয়েছেন। অতি অল্প সময়ে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আজকে যেভাবে জনগণের মনকে জয় করেছেন, এটা আমাদের গর্বের বিষয়। আমি দোয়া করি ওনাকে যেন আল্লাহ ন্যাক হায়াত দান করেন। পাশাপাশি আমি যেটা বলতে চাই, শুধু শর্টকাট, এখানে আমাদের মাননীয় এমপি মহোদয়রা আসেন, আমি যেটা বলবো যে মলিজার সৈকুরমান সাহেব যেভাবে উন্নয়ন করে গিয়েছেন, এটা আমরা প্রশংসা করতে করতে শেষ করতে পারবো না। এই এলাকার মানুষ ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারপরেও সৈকুরমান সাহেব মারা যাওয়ার পরে এখানে গত 17 বছর আওয়ামী লীগ শাসন করেছে ফ্যাসিস্ট কায়দায়, এই জেলায় কোনো উন্নতি হয় নাই। আমাদের নেতার কাছে আমাদের কিছু দাবি দাওয়া পেশ করা হয়েছে, আশা রাখি এই জেলার উন্নয়ন করার সুযোগ করে দিবেন আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে। আর আমি শুধু ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর মরহুম আমাদের নেত্রী, যিনি আমার যার হাত ধরে আমি বিএনপি রাজনীতি লন্ডনে শুরু করেছিলাম, তিনি আজকে আমাদের মধ্যে নাই, ওনার রুহের মাগফিরাত কামনা করি। আমাদের দলের নেতা, যিনি দলকে প্রতিষ্ঠিত করেছেন, স্বাধীনতার যুদ্ধ করে বাংলাদেশকে একটি স্বাধীন বাংলাদেশ বানিয়েছিলেন, সেই মহান রাষ্ট্রপতি আজকে আমাদের মধ্যে নেই, ওনার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জনাব প্রধানমন্ত্রী, ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
3: এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখছেন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা পরিষদ মৌলভীবাজারের প্রশাসক জনাব মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আজকে উপস্থিত হয়েছেন ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে। উপস্থিত মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমার সম্পর্কে উপস্থিত মৌলভীবাজারের সর্বস্তরের জনসাধারণ, আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আজকে মৌলভীবাজারের মানুষের আনন্দের দিন, এই কারণে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী এই 4 মাসের ভিতরে 2 বারে মৌলভীবাজার সফর করলেন, নির্বাচনে এসেছিলেন, আর আজকে আসলেন ফ্যামিলি কার্ড বিতরণে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য। প্রিয় বন্ধুগণ, এই জেলার কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান এই মৌলভীবাজারে বিএনপি সরকারের সময় বেগম খালেদা জিয়া আমাদের নেতৃবাদ, উনার সময়ে আমরা ব্যাপক উন্নয়ন দেখছি। 18 বছরের মৌলভীবাজার মানুষ সর্বক্ষেত্র থেকে উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা দাবি, এই মৌলভীবাজারের মানুষের দীর্ঘদিনের দাবি মেডিকেল কলেজ এবং শমশেরনগর বিমানবন্দর মানুষ চায়। আপনি পারবেন মৌলভীবাজারের বিগত দিনের যে বঞ্চনা ছিল, আমরা যে উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম, সেখান থেকে আমরা উত্তোলিত হতে হলে জাতীয়তাবাদী দলের সরকারের ফৌজল এবং আপনার ফৌজল। আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, গত জাতীয় সংসদ নির্বাচনে 4টি আসন থেকে আমরা বিপুল ভোটে জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীদেরকে আমরা জয়লাভ করিয়ে দিয়েছিলাম। তাই আপনাদের কাছে আপনার কাছে আমরা দাবি রাখতেই পারি, এবং আমাদের এখানে শিক্ষার ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থা, আমাদের কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাজুক অবস্থা। আমরা শিক্ষার ক্ষেত্রে আপনার অবদান, বেগম খালেদা জিয়া সরকারের অবদান ছিল, আমরা বিশ্বাস করি আপনি আমাদের এই সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন। তাই আপনাকে পুনরায় আমাদের মৌলভীবাজার জেলার পক্ষ থেকে, মৌলভীবাজার জেলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
3: সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন জাতীয় সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।
8: আসসালামু আলাইকুম, আদাব সবাইকে। সবাই বালা সৈনি, আমার খুব ভাল লাগে, আমি একটা সিলেটে মাতিলাই। আমি মৌলভীবাজারে জন্ম বেড়ে ওঠা, আমি বি ফ্লাওয়ার স্কুলের ছাত্রী। এই মাঠে আমি প্রথম বাংলাদেশ এই গাদের সাথে নেচেছি, আমরা উৎসব করেছি। আজকে আমার এই মানুষের জীবনে স্বপ্ন পূরণ হয়, আমি আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে যে আমি আমার প্রিয় নেতা, আমার দলের নেতৃবৃন্দ সবার সাথে আজকে এই মঞ্চে উপবিষ্ট আছি। আমার আব্বা এবাদুর রহমান চৌধুরী আজকে দিন উনি নেই, আপনারা ওনার অবদানের কথা জানেন। উনি এলাকার আইনজীবী ছিলেন, উনি চারবারের সফল এমপি ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, এই দলের একজন শেষ পর্যন্ত উনি কাজ করে গিয়েছিলেন দলের জন্য। আমি ওনার সাথে কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি অবশ্যই স্মরণ করছি আমাদের নেতা এম সাইফুর রহমানের কথা। ওনার অবদান আমি ছোটবেলা থেকে আমি দেখে এসেছি কিভাবে উনি আমাদের এই এলাকার জন্য কাজ করে গেছেন। যদিও আজকে মঞ্চে উপবিষ্ট নেই আমাদের আরেকজন মুরব্বী, উনি বেঁচে আছেন কিন্তু অসুস্থতার জন্য আমাদের মধ্যে নেই, আমাদের বেগম খালদা রব্বানি খালা, উনাদের কথা আমি স্মরণ করছি। আমি সবচেয়ে ভালো লাগছে যে আমরা যে দলটা নিয়ে কাজ করি এই দলটা আপনাদের জন্য, জনগণের জন্য, এবং আমি এর প্রমাণ। আমি দলের কাজ করছি একদম ক্ষুদ্র মানুষ হিসাবে, আশা করি আপনাদের সবাই নিয়ে আমরা এই দেশকে একটা নতুন বাংলাদেশ গড়তে পারবো। সবাইকে ধন্যবাদ।
3: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এই মৌলভীবাজারে এবার চারটি আসন থেকে এই মৌলভীবাজারের মানুষ অকুণ্ঠভাবে সমর্থন দিয়েছে ধানের শীষকে, সেজন্য আমরা মৌলভীবাজারবাসীকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। বড়লেখা জুরির সম্মানিত সংসদ সদস্য জনাব নাসিরুদ্দিন আহমেদ মিঠু ভাই।
9: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত মৌলভীবাজারের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, এই মৌলভীবাজারের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ইতিমধ্যে জাতীয় সংসদে আপনার নেতৃত্বে আমরা মৌলভীবাজারের সমস্যাগুলো তুলে ধরেছি। আজকে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে এই ফ্যামিলি কার্ডের বিষয়ে আপনি মৌলভীবাজারে জানুয়ারি মাসের 22 তারিখে এসেছিলেন এবং আপনার নির্বাচনী ইশতেহারে আপনি যেভাবে মানুষকে ওয়াদা দিয়েছিলেন এই ওয়াদা পূরণ করতে আপনি সশরীরে আজকে মৌলভীবাজারে এসেছেন। ইতিমধ্যে আপনার দেওয়া কৃষক কার্ডও আমার নির্বাচনী এলাকায় একটি পাইলট প্রজেক্টে অলরেডি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ অর্থনীতিকে সচ্ছল করার জন্য এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড মানুষের কাছে অলরেডি গৃহীত হয়েছে। আগামীতে যদি এই আপনার যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রায় যদি এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডগুলো বিতরণ করা হয় তো অবশ্যই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সচ্ছল হয়ে একটা পর্যায়ে জাতীয় অর্থনীতিতে ইনশাআল্লাহ যোগান দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী, এই মৌলভীবাজারের মানুষ খুব ধর্মভীরু, এই মৌলভীবাজারের অনেক সমস্যা রয়েছে। কিছু সমস্যা আমরা মনে করি আমাদের মৌলভীবাজার তিনের সংসদ সদস্য আপনাদের কাছে তুলে ধরবেন। আমি একটি কথা শুধু বলতে চাই আমার আসনের বিষয়ে। আমার আসন খনিজ সম্পদে ভরপুর একটি আসন, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বারবার এসেছিলেন এই খনিজ সম্পদগুলো উত্তোলন করার জন্য, এবং উনি প্রক্রিয়াও শুরু করেছিলেন কিন্তু অলৌকিক কারণে তৎকালীন সময়ে এগুলো আর উত্তোলন করা সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় দৃষ্টি কামনা করছি। এই খনিজ সম্পদগুলো উত্তোলন করলে আমরা মনে করছি জাতীয় অর্থনীতিতে আমরা ভূমিকা রাখতে পারবো। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। গর্ব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ।
3: এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখছেন আপনাদের নির্বাচিত সংসদ সদস্য, অর্থাৎ কুলাউড়ার নির্বাচিত সংসদ সদস্য জনাব শওকতুল ইসলাম শকু ভাই।
10: বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের চার উপজেলা থেকে আগত আমার সম্মানিত জনসাধারণ, সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম আদাব। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, 18 কোটি মানুষের ভালোবাসা, বাংলাদেশের বীর সিপাহ সালার, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মৌলভীবাজার আগমন উপলক্ষে আমি কোলাউড়া উপজেলা সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করেছি, অনেকেই বলছেন 17 বছর থেকে বঞ্চিত, আমার এই কুলাউড়া স্বাধীনতার পর থেকে বঞ্চিত, স্বাধীনতার পর থেকে আমার এই কুলাউড়ায় কোনো উন্নয়ন হয়নি, আমার কুলাউড়ায় কোনো অভিভাবক ছিল না, আমরা অভিভাবক কর্তৃত্বহীন ছিলাম এবং আজও আছি, সেই বৈষম্য আজও আমার আমরা দেখতে পাচ্ছি। আমার পার্শ্ববর্তী সংসদীয় আসন আপনি জুড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, আজকে মৌলভীবাজার 3 এবং 4 একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, আজ আমি বঞ্চিত, আমি কুলাউড়াবাসীর পক্ষ থেকে আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগুন আহ্বান করছি, কুলাউড়ার মানুষ আপনাকে চায়, আপনাকে কুলাউড়ার মাটিতে আমি আহ্বান করে আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কর্মকাজ গর্ব দেশ সবার আগে, বাংলাদেশ জিন্দাবাদ।
3: ধন্যবাদ সুকু ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আপনাদের রাজনগর সদরের কৃতি সন্তান, বাংলাদেশের উন্নয়নের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মরহুমা বেগম খালেদা জিয়া, আর সিলেট তথা মৌলভীবাজারের উন্নয়নের জন্য যিনি সবচেয়ে পরিশ্রম করেছেন আপনাদের প্রিয় নেতা সাইফুর রহমানের, মরহুম সাইফুর রহমানের উত্তরাধিকার জনাব এম নাসের রহমান।
11: বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের এই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতি আমাদের সমাজ কল্যাণ মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জাহিদ। আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি অভাবনীয় একটা আনন্দের বিষয়, আমাদের পরমপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত আছেন, সিলেট মৌলভীবাজারের উপস্থিত আছেন আমাদের মন্ত্রী আরিফুল হক সাহেব, উইপ জি কে ঘোষ সাহেব এবং সিলেট এবং মৌলভীবাজারের মাননীয় সংসদ সদস্যবৃন্দ সহ প্রশাসন এবং দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, এটা অত্যন্ত কি বলবো যে আমরা উচ্ছিষ্ট একেবারে, মানে যে মাত্র 4 মাসের মাথায় আপনি মৌলভীবাজারে একটা প্রোগ্রাম করেছেন এখানে এই দেওয়ার জন্য, আমি মৌলভীবাজার জেলার পক্ষে এবং আমার এখানে সকল পক্ষের থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা খুশি নি সহ প্রধানমন্ত্রী আইসই, মাননীয় প্রধানমন্ত্রী, এই মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বক্তৃতা করে গেছেন, এই মাঠে আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়া 3 বার বক্তৃতা করেছেন, 1 বার প্রধানমন্ত্রী হিসেবে করেছেন 2005 সালে লাস্ট। আজকে আপনার এই পদার্পণের মধ্যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের সবাই বাবা মা এবং আপনারও এই পদার্পণ এই মাঠের মধ্যে হয়েছে গেছে, যদিও ওয়েদারটা ইনক্লিমেন্ট, আমি ওয়েদার না থাকলে পুরো মাঠ ভরা ফেলতে পারতাম, কিন্তু এই কাদা মাক্ত যার জন্য আমাকে এই সীমিতভাবে আয়োজনটা করতে হয়েছে, আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে উদ্দেশ্যে আসছেন আর যে প্রোগ্রামটা, এটা তো অত্যন্ত মহৎপ্রিয় একটা বিষয় এবং বিএনপি সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবসময় এই আপনার যারা ব্যাকওয়ার্ড গরিব লোকদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি করেছেন বেগম খালেদা জিয়া, আপনিও একটা নতুন এই কর্মসূচি বিভিন্ন ধরনের কার্ড এর প্রবর্তন করেছেন, যেটা জনগণ অত্যন্ত অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের জনগণের একদম একেবারে গরিব শ্রেণী যাদেরকে সাহায্য করার জন্য যে ব্যবস্থা নিয়েছেন, আমরা এগুলি আমাদের নির্বাচনী বক্তৃতায় আমরা সবসময় বলে এসেছি। আমি বলেছিলাম বোধহয় এক বছর লাগবে, আলম যে এক বছরের মধ্যে এটা হয়তো বাস্তবায়ন শুরু হবে, কিন্তু এটা যে আপনি এত তাড়াতাড়ি বাস্তবায়ন শুরু করে দিবেন এটা তো আমরা কল্পনাও করি নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমরা আজকে ফ্যামিলি কার্ড এখানে বিতরণ করছি, সে সাথে আরো অন্যান্য কি বলে সুবিধাভোগীদের আমরা
12: এই যে বললেন এত তাড়াতাড়ি কাজ শুরু করে দিয়েছি, এটার কাজ আমি আজকে থেকে না, এটার কাজ আমি আরো 11 বছর আগে থেকে করছি।
11: ধন্যবাদ, ধন্যবাদ। তো আপনি আজকে এখানে ফ্যামিলি কার্ড না আরো যে অন্যান্য আরো 6-7টা নিগোষ্ঠী এদের জন্য করবেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। তো আজকে আপনার এই শুভাগমন উপলক্ষে আপনি যখন আসছেন দেখেন কি ধরনের ঝমঝমায় বৃষ্টি পড়ছিল, এখন আল্লাহ তাআলার কি শান, কি সুন্দর বৃষ্টিবিহীন অবস্থায় আমরা। এটা আমার মনে হয় কি বলেন মৌলিবাজারের জন্য একটা আশীর্বাদ নাকি? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী, আমি বেশি লম্বা করবো না, এখানে আমাদের 17 বছর আমার মরহুম পিতার স্থানের পরে এই জেলাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চক্ষুশূল হিসেবে দেখত, এবং এইখানে 17টা বছর বড় ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন তো বাদই দিলাম, এই যে আমাদের গ্রামীণ রাস্তার অবকাঠামোর যে মেনটেন্যান্স পর্যন্ত কিছু করে যায় নাই। এই নির্বাচন করার গেলে আপনি দেখবেন কোন রাস্তা, যেগুলো আমরা রাস্তা 2006 সালে করে দিয়ে গেছিলাম, এরপরে নতুন রাস্তা তো দূরে থাক, মেনটেন্যান্স পর্যন্ত করে নাই। যাক, সেগুলিতে আমি যাচ্ছি না। এখন আমাদের মৌলিবাজারবাসীর আশা আকাঙ্ক্ষা তিনটা বড় জিনিসের উপরে। সবচেয়ে বড় দাবি এখানে একটা মেডিকেল কলেজ স্থাপনটা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কয়েক জায়গাতে মেডিকেল কলেজের আপনি নির্দেশনা দিয়েছেন, আমাদের মেডিকেল কলেজটা খুব কম জায়গায় বর্তমান হাসপাতালের মধ্যেই হয়ে যাবে। আমি এটার প্ল্যান টেন করে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছি, এই জায়গার মধ্যেই আমরা সুন্দর একটা মেডিকেল কলেজ করতে বলতে পারবো, আমাদের নতুন জায়গার দরকার নাই। আপনি যদি একটু ডিটেইল দেন ইনশাআল্লাহ আমাদের এই মেডিকেল কলেজের বিষয়টা কাজ ইনশাআল্লাহ আরম্ভ করা যাবে এই আর্থিক বছরে, আগামী আর্থিক বছর। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মৌলিবাজারের আরেকটা বড় দাবি যেটা এই শমশেরনগর এয়ারপোর্টটা চালু করো, অত্যন্ত আনন্দের বিষয়। খুব সম্ভবত আপনার নির্দেশেই মাননীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিববৃন্দ আগামী শুক্রবার দিন আসবেন এই বিমানবন্দরের জায়গাটি পরিদর্শনের জন্য। আপনি জানেন এই মৌলিবাজার জেলা আপনার প্রবাসী অধ্যুষিত, এখানে যারা আসেন সিলেটে নামলে আবার 2 ঘন্টা গাড়ি চালায় নামতে আসতে হয়, আর ঢাকায় নামলে 6 ঘন্টা গাড়ি চালায় আসতে হয়। কিন্তু আমাদের এখানে যদি বিমানবন্দরটা থাকে আমাদের এখানে হাজার হাজার প্রবাসীরা উপকৃত হবে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী, মৌলিবাজার জেলা একটা পর্যটন জেলা, পর্যটনদের এখানে কোনো অভাব নাই, কিন্তু পর্যটকদের আসার জন্য রাস্তা ছাড়া আর কোনো উপায় নাই। তো আমি আপনাকে, আপনি নিশ্চয়ই অলরেডি আপনার নির্দেশে মন্ত্রী মহোদয় আসছেন, এবং এই বিমানবন্দরটাও আপনার অত্যন্ত স্বল্প অর্থের মধ্যেই আপনার এটা হয়ে যাবে, অত্যন্ত স্বল্প অর্থের মধ্যে এই বিমান অলরেডি রানওয়ে আছে, এই ইয়েতে সেটাকে নতুন করেই করে, এবং ছোট একটা টার্মিনাল বিল্ডিং লাগবে, এখানে ওর কোনো রাডারও লাগবে না, এখানে কোনো আপনার রাডারও লাগবে না ইয়েতে। তো বিমানবন্দরের পরে আমাদের এখানে একটা দাবি হইল, আমাদের মৌলিবাজারের একমাত্র কলেজটা, সরকারি কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ব্যাপারে, সেটারও আপনার জায়গা এবং ইনফ্রাস্ট্রাকচার করার মতন সব ব্যবস্থা মৌলিবাজার সরকারি কলেজে জায়গাতে আছে। এই জিনিসটা, এই তিনটা বড় দাবি আমাদের মৌলিবাজারের জন্য। এবং আরেকটা ছোট দাবি ছিল যে মৌলিবাজার আসার জন্য ট্রেনে আসতে গেলে কোনো সিট পায় না শ্রীমঙ্গলের, তা আমাদের যদি একটা এক্সপ্রেস ট্রেন করা যেত শ্রীমঙ্গল টু ঢাকা, তাহলে মৌলভীবাজারের মানুষরা এবং পর্যটকরা অত্যন্ত উপকৃত হচ্ছে। এগুলো ছোটোখাটো জিনিস, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে তেমন কোনো খরচের ইয়ে নাই ইনশাল্লাহ। আমি আপনাকে আর লম্বা বক্তৃতা করব না, আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, আমার কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনি এই 20টা জেলার মধ্যে মৌলভীবাজারকে সিলেক্ট করেছেন আজকে এই এই ফ্যামিলি কার্ড বিতরণের জন্য। সেজন্য আবারও আপনাকে কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ জানাই আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।
12: এমপি সাহেব, এমপি নাসির সাহেব, এই প্যান্ডেলটা কখন বানালেন? কালকে রাত্রে কখন কাজ শুরু করেছেন? পরশু দিন রাত্রে থেকে, তার মানে একদিন পুরো লাগলো, একদিন লাগলো, দেড় দুই দিনের মতন লেগেছে। এটা প্যান্ডেল বানাতে দেড় দুই দিন লেগেছে, যত দাবি দিলেন একটু তো সময় লাগবে।
3: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, এই পর্যায়ে বক্তব্য সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ জি কে ঘোষ, সংসদ সদস্য।
13: বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের এই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের অহংকার, আমাদের গর্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনগণের ভোট দ্বারা নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় জনাব তারেক রহমান, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, এই ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, 4 মাস হয়নি, রাষ্ট্রের জনগণ ভোট দ্বারা নির্বাচিত করে আপনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। এর মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে 2 দিন সিলেট ডিভিশনে আপনি এসেছেন, মানুষের ভালোবাসা কাকে বলে আপনি নিজের চোখে দেখেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে, জোর বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে মানুষ আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার কর্তৃক মনোনীত 18 জন দলীয় এমপিকে হাজার হাজার ভোট নয় লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচিত করে এমপি বানিয়ে আপনাকে উপহার দিয়েছে। এর একটাই কারণ, আপনি সিলেট ভাই, আপনি যখন লন্ডন থেকে ফিরে আসেন সমাপনী একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন, সেইখানে আপনার বক্তব্যে নিজের মুখে বলেছিলেন আপনি হাফ সিলেটি, নিজে বলেছিলেন আমরা সিলেটের মানুষ, সেই কথাটি অন্তরে ধারণ করেছি। যতদিন বেঁচে থাকব আপনার নেতৃত্বে এই অঞ্চলে বিএনপির যে দুর্গ গড়ে উঠেছে ইনশাল্লাহ এটা উত্তর উত্তর আপনার নেতৃত্বে বৃদ্ধি পাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
3: ধন্যবাদ জি কে ঘোষ, এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, প্রবাসী শ্রম কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়।
14: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের এই ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানের আজকের সভাপতি, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব তারেক রহমান। আজকে আমি বক্তব্য শুরুতেই প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের এই অঞ্চলের সাবেক প্রাক্তন অর্থ পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতি, এবং আজকের উপস্থিত মন্ত্রিসভার সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ এবং জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মৌলভীবাজারের আপামর জনগণ, আসসালামু আলাইকুম। আমি সবচেয়ে আমরা সিলেট বিভাগের মানুষ অত্যন্ত গর্বিত এই জন্য যে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন যে সিলেটের সকল দাবি দাওয়ার বিষয়ে তিনি নিজ কাঁধে তুলে নিয়েছেন এবং তারই প্রমাণ ইতিমধ্যে এই সরকারের চার মাসের মধ্যে বাংলাদেশের অন্য কোনো জায়গার চেয়ে তো সিলেটে, সিলেট বিভাগের প্রায় চারটি জেলায় উনি এসেছেন। আমরা দোয়া করি ইনশাআল্লাহ তার নেতৃত্বে অতীত বিএনপি যখন ক্ষমতায় এসেছিল এই সিলেট বিভাগের উন্নয়ন হয়েছে। বিগত 17 বছরে আর কোন সরকারের সময় সিলেট বিভাগের কোনো উন্নয়ন হয় নাই। আজ আমরা মুখ ভরে বিভাগ বলতে পারছি একমাত্র বিএনপির কারণে। ভবিষ্যতেও আমরা ইনশাআল্লাহ যেভাবে সিলেট বিভাগের মানুষ 18টি সিট উপহার দিয়েছেন তেমনি আগামী দিনে এই সংগঠনের দরবার এই সংগঠন এখানে গড়ে তুলবে এবং সেই সাথে আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, আপনারা জানেন প্রবাসে যারা মৃত্যুবরণ করেছিল প্রায় 5-6 জনকে আমরা নিজ সরকারের খরচে আমরা এই লাস্ট এনে বাড়িতে পর্যন্ত পৌঁছে দিয়েছি এবং এবং চা শ্রমিকদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নেব ইনশাআল্লাহ, যাতে এই সিলেট বিভাগের সকল চা শ্রমিক সহ সকল উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সিলেট বিভাগের মানুষের প্রত্যাশা পূরণ হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।
0: সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এমপি মহোদয়কে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি।
15: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ফ্যামিলি কার্ড প্রদান উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপবিষ্ট মাননীয় সংসদ সদস্য, মন্ত্রীবর্গ, সকলকে আসসালামু আলাইকুম। এবং আমার সামনে উপবিষ্ট আজকে যারা ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী রয়েছেন, সাথে বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। ফ্যামিলি কার্ডের এই প্রোগ্রামটি আমরা তিনটি ধাপে, আজকে শেষ ধাপ। আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে প্রায় 70,000 পরিবারকে আমরা পরিবার এবং সুবিধাভোগী, যেই পরিবারের প্রধান হচ্ছে মা এবং বয়োজ্যেষ্ঠ মার হাতে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই তিনটি ধাপে এই কর্মকাণ্ড সফল করতে পেরেছেন। আমরা সকলে একটু তাদের জন্য জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাই। তবে এটা পাইলটিং প্রজেক্ট ছিল, আপনারা জানেন। একটি পরীক্ষামূলক প্রক্রিয়াতে আমরা বোঝার চেষ্টা করেছি যে কীভাবে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সবথেকে বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোগ্রাম ফ্যামিলি কার্ড প্রোগ্রামটিকে নির্ভুলভাবে কীভাবে আমরা আমাদের মায়েদের হাতে পৌঁছে দিতে পারি। ইতিমধ্যে এই তিনটি ধাপে প্রক্রিয়া পরিচালনা করার সময় দায়িত্ব অবহেলার কারণে ইতিমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 8 জন কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ তথ্যটা আমি এ কারণেই দিচ্ছি যে বর্তমান সরকার এই ফ্যামিলি কার্ড প্রজেক্টের সাথে কোনো ধরনের অনিয়মকে কম্প্রোমাইজ করবে না। বর্তমান সরকার চায় যারা সুবিধাভোগী আছেন তাদের প্রত্যেকের হাতে যেন নির্ভুলভাবে এই ফ্যামিলি কার্ড পৌঁছে যেতে পারে। তবে সেখানে আপনাদেরও কিছু সহযোগিতা আমাদের প্রয়োজন। এই ফ্যামিলি কার্ডের মূল উপাত্ত হচ্ছে তথ্য। আমরা যখন তথ্য কালেকশনের জন্য আপনাদের দোরগোড়ায় যাচ্ছি, আপনাদের ঘরে যাচ্ছি, তখন আপনারা যদি তথ্যটি নির্ভুলভাবে আমাদের কর্মকর্তাদের হাতে দিতে পারেন, কর্মচারীদের হাতে

0: বঞ্চিত করতে পারে। আপনাদের সহযোগিতায় আশা করছি ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে সারা বাংলাদেশে আগামী বছরের জন্য আমরা যেন 40 লাখ 20 হাজার ফ্যামিলিকে সুবিধাভোগীকে কার্ড দিতে পারি, সেই কর্মসূচি আমরা চালু রেখেছি। আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, কারণ আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়তে যে বাংলাদেশে আমাদের নারীরা নিজেরা স্বাবলম্বী হবেন অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে। আপনাদের এগিয়ে আসা, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আমরা মৌলভীবাজারে এসেছি শ্রীমঙ্গলে, যখন প্রচণ্ড বৃষ্টিতে সকলে ভিজেছে, নাসের ভাইয়ের এখানে এসে মোটামুটি আমরা শুকিয়ে নিতে পেরেছি। আশা করছি আর বৃষ্টিটা হবে না। সকলে দোয়া করবেন যেন চমৎকারভাবে আগামী বছর আমরা আমাদের এই 40 লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কর্মসূচিটাকে সম্পন্ন করতে পারি। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এমপি মহোদয়কে।
2: সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, বাংলাদেশের 20টি জেলায় আজকে একযোগে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তার মধ্যে ঢাকা জেলায় কেরানীগঞ্জ রোহিতপুরে, ওখানে আমাদের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আমানুর রহমান সাহেব রয়েছেন। কেরানীগঞ্জের তেঘরিয়ায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গহেশ্বর চন্দ্র রায় সংসদ সদস্য। টাঙ্গাইলের গোপালপুরে সাবেক মন্ত্রী সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু। ফরিদপুরের বোয়ালমারিতে জনাব মাজারুল ইসলাম। গোপালগঞ্জ সদরে সংসদ সদস্য ডাক্তার এ কে এম বাবর। শ্রীপুর গাজীপুরে সংসদ সদস্য ডাক্তার রফিকুল ইসলাম। বরিশালের হিজলায় মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজীব হাসান। বরগুনার বেতাগীতে চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি। ঝিনাইদহ শৈলকুপায় মাননীয় আইন সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। চট্টগ্রাম হাটহাজারিতে রয়েছেন আমাদের মাননীয় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। খাগড়াছড়ি রামগুড়ে সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আব্দুল অদুদ ভুইয়া। নোয়াখালীর সুবর্ণচরে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বর্তমান সংসদ সদস্য জনাব শাহজাহান। রংপুরের পীরগঞ্জ উপস্থিত রয়েছেন রংপুর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সংসদ সদস্য জনাব নুরুল আমিন। পঞ্চগড়ের তেঁতুলিয়াতে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির সংসদ সদস্য। বগুড়ার শিবগঞ্জ উপস্থিত রয়েছেন জনাব মীর শাহে আলম মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমাবেশক মন্ত্রী। হবিগঞ্জের চুনারুঘাট উপস্থিত রয়েছেন সাবেক সংসদ সদস্য বর্তমান সংসদ সদস্য জনাব এস এম ফয়সাল। শ্রীমঙ্গলের তাও অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আর সুনামগঞ্জের দুয়ারা বাজারে উপস্থিত রয়েছেন বিএনপি থেকে আমাদের সাবেক সংসদ সদস্য বর্তমান সংসদ সদস্য সহ সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। ময়মনসিংহের ত্রিশাল থেকে সংযুক্ত থাকবেন সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মাহবুব রহমান লিটন। এই এক যুগে বাংলাদেশে এই মৌলভীবাজার থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন। শুধু আপনাদের জ্ঞাত এবং সবাই অনলাইনে আছে, আপনারা এই স্ক্রিনের মধ্যে সবাইকে দেখতে পাবেন। এবং চার জায়গা থেকে, রামগঞ্জ থেকে আমাদের খাগড়াছড়ি রামগঞ্জ থেকে একজন ভাতাভোগী সুবিধাভোগী বক্তব্য রাখবেন ফ্যামিলি কার্ড যারা পেয়েছে তাদের পক্ষ থেকে। রংপুরের পীরগঞ্জ থেকে একজন ভাতাভোগী সুবিধাভোগী ওনার বক্তব্য রাখবেন। তেঁতুলিয়া থেকে পঞ্চগড় থেকে একজন বক্তব্য রাখবেন এবং সুনামগঞ্জের দুয়ারা বাজার থেকে একজন বক্তব্য রাখবেন। কাজে আমরা আমাদের কর্মসূচিতে ফিরে যাচ্ছি। ঘোষক প্লিজ ঘোষণা দেন।
3: এবারে মাননীয় প্রধানমন্ত্রী 10 জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দেবেন তাদের মর্যাদা ও অধিকারের ফ্যামিলি কার্ড। সবাইকে একে একে কার্ড গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
1: ফ্যামিলি কার্ড গ্রহণ করার জন্য প্রথমে আসবেন শাহিনা আক্তার।
3: প্রস্তুত থাকবেন শুক্লা কর।
1: প্রথমে আসবেন শাহিনা আক্তার। মাননীয় প্রধানমন্ত্রী হতে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শাহিনা আক্তার।
3: প্রস্তুত থাকবেন শুক্লাকর।

0: মাননীয় প্রধানমন্ত্রী হতে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শুক্লা কর।
1: প্রস্তুত থাকবেন রোজিনা বেগম।
0: মাননীয় প্রধানমন্ত্রী হতে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন রোজিনা বেগম।
1: প্রস্তুত থাকবেন রীনা কর।
0: এই মুহূর্তে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন রীনা কর।
1: প্রস্তুত থাকবেন শিল্পী বেগম।
0: এবারে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শিল্পী বেগম।
1: প্রস্তুত থাকবেন আওরাতি মালাকার।
0: এবারে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন আওরাতি মালাকার।
1: প্রস্তুত থাকবেন কুন্টু মল্লিক।
0: এবারে কার্ড গ্রহণ করছেন কুন্টু মল্লিক।
1: প্রস্তুত থাকবেন হনুফা বেগম।
0: এ পর্যায়ে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন হনুফা বেগম।
1: প্রস্তুত থাকবেন সায়না বেগম।
0: এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন সায়না বেগম।
1: প্রস্তুত থাকবেন নেওয়া বেগম।

0: ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন নেওয়া বেগম। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করবেন। উপকারভোগীদের অনুদান গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।
1: প্রথমে আসবেন শান্তিরানী পাল।
0: অনুদান গ্রহণ করছেন শান্তিরানী পাল।
1: প্রস্তুত থাকবেন আহমদ আলী।
0: অনুদান গ্রহণ করছেন আহমদ আলী।
1: প্রস্তুত থাকবেন আলেজা বেগম।
0: এ পর্যায়ে অনুদান গ্রহণ করছেন আলেজা বেগম।
1: এবারে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুদ্র জাতিসত্তা নিগোষ্ঠী সম্প্রদায় পরিবারের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক অনুদান প্রদান করবেন। উপকারভোগীদের অনুদান গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
0: আর্থিক অনুদান গ্রহণ করছেন সূর্য গড়াইত।
1: প্রস্তুত থাকবেন চানমণি মুন্ডা।

0: আর্থিক অনুদান গ্রহণ করছেন চানমণি মুন্ডা।
1: প্রস্তুত থাকবেন রীনা গড়াইত।

0: এ পর্যায়ে আর্থিক অনুদান গ্রহণ করছেন রিনা গড়াইত। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করবেন। আর্থিক অনুদান গ্রহণ করছেন অষ্টমী গড়াইত।
1: প্রস্তুত থাকবেন রত্না মুন্ডা।
0: এ পর্যায়ে আর্থিক অনুদান গ্রহণ করছেন রত্না মুন্ডা।
1: প্রস্তুত থাকবেন সোনালি গড়াইত।
0: এ পর্যায়ে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদান গ্রহণ করছেন সোনালি গড়াইত।
1: এবার মাননীয় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন নির্মাণ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে বরাদ্দপত্র প্রদান করবেন।
0: বরাদ্দপত্র গ্রহণ করছেন ময়না রবিদাস।
1: প্রস্তুত থাকবেন বাসন্তী রায়।

এ পর্যায়ে বরাদ্দপত্র গ্রহণ করছেন নাসিমা খাতুন।

0: সম্মানিত সুধী, এবারে মাননীয় প্রধানমন্ত্রী দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদান প্রদান করবেন। অনুদান গ্রহণ করছেন জেনি বেগম।
1: প্রস্তুত থাকবেন মোহাম্মদ হুজাইফা হোসাইন।
0: অনুদান গ্রহণ করছেন মোহাম্মদ হুজাইফা হোসাইন।
1: প্রস্তুত থাকবেন মোহনা দেব।

0: অনুদান গ্রহণ করছেন মোহনা দেব।
1: এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদান প্রদান করবেন।
0: অনুদান গ্রহণ করছেন জয়ন্তী মালাকার।
1: প্রস্তুত থাকবেন মাহফুজুর রহমান রানা।
0: অনুদান গ্রহণ করছেন মাহফুজুর রহমান রানা।
1: প্রস্তুত থাকবেন আমজাদ আলী খান।
0: মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদান গ্রহণ করছেন আমজাদ আলী খান। সম্মানিত সুধি, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপে বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন।
2: আমার সামনে উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ এবং আমার সাথে অনলাইনে কানেক্টেড বাকি 19টা জেলা, ওখানে যারা উপস্থিত আছেন এবং যারা আজকের এই ফ্যামিলি কার্ড পাবেন সহ সকলে উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন এই আমার সামনে একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপে একটা সুইচ আছে, এই বোতামটা আমি চিপ দিলে, এই সুইচটা টিপা দিলে যারা যারা আজকে প্রায় 10,000, এই টোটাল 20টা উপজেলায় 10,000 মানুষ আজকে এই ফ্যামিলি কার্ড পাবে, 10,000 গৃহিণী এই ফ্যামিলি কার্ডটা পাবে। তো আমি এখন 1, 2, 3 বলবো, বলার সাথে সাথে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, ঠিক আছে? এই যে জেলাগুলো আমাদের সাথে কানেক্টেড আছে, আমার কথা শুনতে পেয়েছেন আপনারা? যদি শুনতে পেয়ে থাকেন হাত তুলেন, তাহলে আপনারা অনলাইনে যাদেরকে দেখছি হাত তুলেন, তাহলে বুঝবো শুনতে পেয়েছেন। ওকে, ভেরি গুড। এখন আমি বলছি, 1, তারপরে তারপরে এন্ড বিসমিল্লাহির রহমানির রহিম।
3: চলছেন?

0: সবাই মোবাইল দেখেন, যারা যারা পাবেন সবাই মোবাইল দেখেন, অনলাইনে যারা আছেন আপনাদের ওখানে যারা পাবে তাদের মোবাইল দেখেন, ইনশাল্লাহ সবাই পেয়ে গেছে, সবার চলে আসছে। এই যে আমার হাতে একটা মোবাইল আছে, এটাতে সবার চলে এসছে। আপনারা যারা সামনে পাবেন, এখানে যারা আছেন মোবাইল চেক করেন, ওই যে এই সাইডে বসুন না, যারা পাবে ডাউন দিকে বসে সামনে, এই যে দেখেন দেখেন মোবাইল চেক করেন সবার। ছেলেরা মোবাইল দেখে লাভ নাই, আমরা ছেলেদেরকে দিচ্ছি না, এটা শুধু মহিলাদের জন্য, কাজে ছেলেদের মোবাইল দেখে লাভ হবে না। এই যে মায়েরা সামনে বসে আছেন, পেয়েছেন আপনারা, আসছে আপনাদের, ভেরি গুড। অনলাইনে যারা আছেন আপনারা একটু জিজ্ঞেস করেন, আপনাদের ওখানে যারা পাবে তারা পেল কিনা সবার, মোবাইলে গিয়েছে কিনা। আমি কেরানীগঞ্জে দেখতে পাচ্ছি মানুষের হাত দেখে বোঝা যাচ্ছে পেয়েছে, অন্য অন্য জায়গায় রাঙামাটি রামগঞ্জ কেরানীগঞ্জ, এরপরে আচ্ছা কেরানীগঞ্জে পেয়েছে বোঝা যাচ্ছে। তারপরে আরেকটাতে যাই আমরা, কোনটাতে যাব, শৈলকুপা, শৈলকুপা পেয়েছে, আইনমন্ত্রীর ওখানে গেছে, আচ্ছা গুড পেয়েছে। তারপর নিচের গুলো তো দেখাচ্ছেন, উপর গুলো পীরগঞ্জ, পীরগঞ্জের কি খবর, রংপুর পেয়েছে, ভেরি গুড, আচ্ছা কেরানীগঞ্জ পেয়েছে। দোয়ারা বাজার, দোয়ারা বাজারের কি খবর, নড়াচড়া নাই কেনা দোয়ারা বাজারে, আচ্ছা তারপরে দোয়ারা বাজার হাত তুলেছে, পেয়েছে, ওকে তালি দিচ্ছে। এরপরে লেখাগুলো বোঝা যাচ্ছে না, সেনবাগ, খাগড়াছড়ি, কোথায় খাগড়াছড়ি, খাগড়াছড়ি পেয়েছে, আচ্ছা রাঙামাটি খাগড়াছড়ি, ওকে খাগড়াছড়ি পেয়েছে। তারপরে গোপালপুর, গোপালপুর কোথায় গেল, টাঙ্গাইল গোপালপুর, গোপালপুর নিচে স্ক্রিনের নিচে, আচ্ছা সবাই পাওয়ার কথা, সবাই ইনশাল্লাহ পাবে। এই তো গোপালপুর পেয়েছে, পিন্টু সাহেব পেয়েছেন ওখানে, পিন্টু সাহেব ওকে ভেরি গুড, চলেন আমরা নেক্সট প্রোগ্রামে যাই, সবাই পেয়ে যাবে ইনশাল্লাহ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, তৃতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করার জন্য।
2: এ পর্যায়ে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অনুভূতি প্রকাশ, প্রথমেই শাহিনা আক্তারকে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
3: আসসালামু আলাইকুম, আমার নাম শাহিনা আক্তার, আমার গ্রাম টাঙ্গিছড়া, আমার ইউনিয়ন চ্যাংড়াবাজার, আমার উপজেলা কাজনগর, আমার জেলা মৌলভীবাজার। আমি একটা আমার স্বামী একটা কার্ড তৈরি করুন, আমি প্রধানমন্ত্রী তাই নিজরাতে আমার ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আমি অনেক অনেক খুশি, আল্লাহ যেন তার হায়াত দান হচ্ছেন আরও খুব খুশি, আমরা সারা জীবন আপনার মাঝে যেন তাই বাঁচিয়া তখন আল্লাহ তার হায়াত দান করেন, যেন আমাদের ফ্যামিলি কার্ড দিচ্ছেন, ওই টাকা দিয়ে আমার বাচ্চা কাচ্চা আর আমি লেখাপড়া খরচ করতাম পারবো, দিতাম পারবো, আর হাঁস মুরগো কিনতাম পারবো, যা খুশি হয়েছি আল্লাহর জন্য তাহলে হায়াত দান হল। এখানেও আমার বক্তব্য শেষ হল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।
1: সুধীবৃন্দ, এবার অনুভূতি প্রকাশ করার জন্য শুক্লা করকে অনুরোধ জানাচ্ছি।
4: আদাব, আমার নাম শুক্লা রানী কর, গ্রাম হরিপাশা, ইউনিয়ন ট্যাংরা, জেলা রাজনগর। আমি খুব কষ্টে আছি, আমার চারটা বাচ্চা, আমি ফ্যামিলি কার্ড পাওয়ায় আমি খুব খুশি হয়েছি, আমার স্বামীদের দেখো রাটি গাড়ি চালাইয়া অল্প টাকা আমি পাই, পাইয়া আমার বাচ্চাদের লেখাপড়া আমি করাইতে পারি না, খুব কষ্টে আমি লেখাপড়া করাইতেছে আমার, আমি খুব ফ্যামিলির, আমি খুব কষ্টে এমন বাচ্চাদারে লেখাপড়া করি, ফ্যামিলি কার্ড দিয়ে আমি বাচ্চাদার জামা কাপড় এমন আঁশ মুরুক আমি কিনবো, প্রধানমন্ত্রী আমরারে আমরা ভাবছি না, আমরা খুব ভাগ্যবতী, আমরারে ফ্যামিলি কার্ড দিবা করি, প্রধানমন্ত্রীরে আমরা এমন আশীর্বাদ করি, আমরা তাই সুখে থাকতা, শান্তিতে থাকতা, এমন আমরারে ছায় সাহায্য যেভাবে করতেন এইভাবে আরও করতাম, তাই এমন প্রধানমন্ত্রী আমার মা বাপের যেভাবে টাকা দিয়েছেন এইভাবে আমরা ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী দিয়েছেন আমরা খুব খুশি হয়েছি তান লাগি আমরা আশীর্বাদ করি তান সুখে থাকতাম তান ভালো থাকতাম আদাব।
1: এ পর্যায়ে আমাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত 19টি জেলার মধ্যে খাগড়াছড়ি জেলার রামগড় প্রান্ত থেকে অনুভূতি প্রকাশ করবে উপকারভোগী আনু মার্মা।
5: নমস্কার মাননীয় প্রধানমন্ত্রী, আমি রামগড় খাগড়াছড়ি বসবাস করি। আমি দিন মজুর ঘরে খাই, ছেলে মেয়ে লেখাপড়া করাতে আমি পারছি না। আমার স্বামী অসুস্থতার কারণে কাজকর্ম করতে পারে না, তো আপনার ফ্যামিলি কার্ড দিয়ে আমি অনেক খুশি হইলাম। ছেলে মেয়ে লেখা আপনার দেওয়ার ফ্যামিলি কার্ড পেয়ে আমি আমার ছেলে মেয়ে লেখাপড়া করাবো। তার পাশাপাশি হাঁস মুরগি পালিয়ে সংসার উন্নতি করার চেষ্টা করব। আর আপনার দেওয়া ফ্যামিলি কার্ড পেয়ে আমাদের পরিবারে সুখে বজায় রাখার জন্য চেষ্টা করব। অনেক খুশি হয়েছি আপনার ফ্যামিলি কার্ড পেয়ে, মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করতেছি আপনার ফ্যামিলি যেন সুখে থাকুক। ধন্যবাদ এখানে। নমস্কার মাননীয় প্রধানমন্ত্রী।
2: এবার রংপুর জেলার পীরগঞ্জ প্রান্ত থেকে অনুভূতি প্রকাশ করবে রীতা মুর্মু। এবার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার প্রান্ত থেকে অনুভূতি প্রকাশ করবেন উপকারভোগী সাহেলা বেগম।
6: আসসালামু আলাইকুম, আমি সাহেলা বেগম দোয়ারা উপজেলা থেকে বলছি। সর্বপ্রথম আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই ফ্যামিলি কার্ডের মতো এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করার জন্য। এ ফ্যামিলি কার্ড আমাদের নিম্ন আয়ের মানুষের জীবনে অনেক স্বস্তি এনে দিবে। এ ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা মহিলারা বিশেষ করে স্বাবলম্বী হতে পারবো এবং অর্থনৈতিক ক্ষমতায়ন তৈরি করব। আমি মনে করি এ ফ্যামিলি কার্ড পাইয়া আমি অনেক উপকৃত হয়েছি। এ ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার ফ্যামিলি সচলতা ফিরে পাবে এবং আমার ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবে এবং চাহিদা মতো আমি যে কোনো জিনিস চাইলে আমি আমার ছেলেদের হাতে মেয়েদের হাতে তুলে দিতে পারবো এবং সরকারি সহায়তা পেয়ে আমি খুব খুশি এবং আমার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে উপকৃত। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে।
2: এখন আজকের অনুষ্ঠানের সভাপতি সমাজ কল্যাণ
1: এবারে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে অনুভূতি প্রকাশ করবে সারথি।
7: তারেক জিয়াকে ধন্যবাদ, মিলহালালকে ধন্যবাদ। আমি পরিবার ফ্যামিলি কার্ডে পেয়ে আমি খুব খুশি, আমার বোধ উপকারে আসবে। ধন্যবাদ, আমি ভগবানকে প্রার্থনা করি তাদের আরো অনুভূতির বাঁচুক, আরো ভালো ভালো কাজ করুক। ধন্যবাদ।
1: এখন আজকের অনুষ্ঠানের সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
2: এ পর্যায়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার
8: দাদা, আপনার এখান থেকে একজন সুবিধাভোগীকে বক্তব্য রাখতে দেন। দাদা, আপনার একজন সুবিধাভোগীকে বক্তব্য রাখতে রাখার সুযোগ দেওয়ার জন্য মাননীয় আপনি নামটা বলে দেন। দাদা, আপনি নামটা বলে দেন, নামটা বলে দেন।
9: পিটি রানী দাস, যেখানে অনুষ্ঠানটি হচ্ছে এই পাড়ায় এদের বাড়ি।
10: মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে নমস্কার এবং আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, বলতে আপনার ফ্যামিলি কার্ডটা পাওয়াতে আমার খুবই উপকার হয়েছে। আমার স্বামী একা কাজ করে, আর আমি চাইছি সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমি যাতে মানে নিজের থেকে উঁচু হতে পারি, মানে কিছু হাঁস মুরগি পালন করুম, সেটা দিয়ে আমার কিছু ইনকাম হইব, সেই টাকা দিয়ে আমি মানে সুবিধা মতো চলতে পারি, আর কিছু প্রতিষ্ঠান বাড়াতে পারি, আর আমার ছেলে মেয়ের একটু মানুষ করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গোস্বাবুকে ধন্যবাদ, আর নিপুণা দিদিকে অনেক ধন্যবাদ।
8: দাদা, আমি একটু কথা বলি, তারপরে আপনি আমার পরে একটু কথা বলেন। আপনি একটু বসেন, আপনাকে আবার ডাকবো দাদা।
2: এখন আজকের অনুষ্ঠানের সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের 20টি অঞ্চলে ফ্যামিলি কার্ড বিতরণের এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধান অতিথি জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং 20টি অঞ্চলে ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য, মাননীয় মন্ত্রীগণ, প্রতিমন্ত্রীগণ, সংসদ সদস্যগণ, জেলা পরিষদের প্রশাসকগণ, আর এই মঞ্চে মৌলভীবাজার উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রীগণ, জাতীয় সংসদের হুইপ, জাতীয় সংসদ সদস্যগণ, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের প্রশাসক, জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদকগণ এবং জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টাগণ, সেই সাথে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা মৌলভীবাজার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মীগণ, সর্বোপরি যাদের কথা না বললেই নয়, ওনারা হচ্ছেন মাঠ পর্যায়ের উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, সমাজ কল্যাণ তো অবশ্যই, সেই সাথে জেলা প্রশাসক এবং জেলার সকল পর্যায়ের কর্মকর্তাগণ এবং বিভাগীয় কমিশনার বা বিভাগীয় পর্যায়ের অন্য অন্য সকল পর্যায়ের কর্মকর্তাগণ, আর যাদের জন্য এই আয়োজন অর্থাৎ ফ্যামিলি কার্ডের উপকারভোগী এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, দারিদ্রতা বিমোচনের কর্মসূচির মাধ্যমে যারা আজকে সুবিধাভোগী, সেই সমস্ত মা বোনেরা এবং সম্মানিত উপস্থিতি সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম এবং অন্যদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান, কারণ আপনারা জানেন যে উনি 25শে ডিসেম্বর নেমে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা পরবর্তীতে নির্বাচনী ম্যানিফেস্টোতে ওনার বিভিন্ন পরিকল্পনা দেখেছি এবং যেটি প্রকাশিত হয়েছে জনগণ সেটিকে গ্রহণ করেছে, সে অনুযায়ী জনগণ বিএনপির পাশে দাঁড়িয়েছে, যেমনটি দাঁড়িয়েছে মৌলভীবাজারের 4টি আসনের সকল শ্রেণী পেশার মানুষ। অর্থাৎ মানুষ বিএনপির কর্মসূচিকে গ্রহণ করে এটি তাদের জাতীয় কর্মসূচি হিসাবে এটিকে স্বীকৃতি দিয়েছে এবং যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2011 সন থেকে ফ্যামিলি কার্ড নিয়ে উনি কীভাবে চিন্তাভাবনা করেছেন সেগুলো উনি বলবেন। আমরা শুধু এটুকুই বলতে চাই, আমরা তো সেই উত্তরাধিকার, যেই উত্তরাধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক যিনি প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বাংলাদেশী জাতীয়তাবাদ, যাদের চিন্তা ভাবনা এবং মননে সবসময় রয়েছে দেশের মানুষের উন্নয়ন, দেশের মানুষের ভাগ্য বদল, গণতন্ত্রের প্রতিষ্ঠা করা, মানুষের অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করা, তারই ধারাবাহিকতায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সেটিকে টেনে নিয়েছেন। আজকের বাংলাদেশে যত কিছু উন্নয়ন দেখেন প্রত্যেকটার পিছনেই শহীদ জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া। আর আপনাদের এখানে যে কৃতি সন্তান আজকে এখানে নেই, মরহুম সাইফুর রহমান যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সহকর্মী ছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী ছিলেন, কাজেই আজকে তার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সেই একই লিগেসি টেনে নিয়ে আজকে উনি আরো এক ধাপ এগিয়ে শহীদ বেগম খালেদা জিয়া মেয়েদের ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষাকে অবৈতনিক এবং বইকে ফ্রি করেছেন, আর উনি বলছেন স্নাতকোত্তর পর্যায়ে। আর উনি আমরা বেগম খালেদা জিয়াকে দেখেছি ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনার থেকে ব্যক্তির উন্নয়ন, আর উনি ব্যক্তি নয় পরিবার হবে উন্নয়নের একক, এই ধারার প্রবর্তন করছেন জনাব তারেক রহমান। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে আগামী দিনে এই উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে জাতীয়তাবাদী দলকে সুসংহত করতে হবে, যাতে করে আমাদের এই সিলেট বিভাগ তথা মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী রাজনীতির যে আজকের যে জোয়ার, এই জোয়ারকে ধরে রাখতে হবে, জোয়ার যেন কোনো অবস্থায় ভাটায় পরিণত না হয়, সেই জন্য আমাদের সকল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সকল নেতা কর্মীর ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই ইনশাআল্লাহ আমাদের নেতার যে ঘোষণা অর্থাৎ করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, আর আজকে থেকে নতুন স্লোগান করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ, কাজে আমরা সেই লক্ষ্যেই সবাই ওনার হাতকে শক্তিশালী করব। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আর এই কার্যক্রম পরিচালনায় যারা সহযোগিতা করেছেন এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে যে সহযোগিতা এবং আল্লাহর যে রহমত, আজকে গুগলে দেখেন, ওয়েদার ফোকাসে দেখেন, বৃষ্টি হওয়ার কথা, আল্লাহর কি রহমত আজকে এখানে রৌদ্র করোজ্জ্বল ময়দান, এবং সেই আল্লাহর রহমতের দল হচ্ছে বিএনপি, এবং আমরা সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
2: ধন্যবাদ।
8: আর এই মুহূর্তে আমাদের প্রধান অতিথির বক্তব্যের পূর্বে এই মুহূর্তে আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হবেন এবং সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বাবু গয়েশ্বর চন্দ্র রায়,
11: দাদা আপনার কথা শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা অন আছে ওখানে? নিপুন দাদা মাইক্রোফোনটা অন এখন। এখন বলেন, এখন বোধ হয় এসেছে।
9: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে ছিল, সরাসরি হাত থেকে দেশকে মুক্ত গণতন্ত্র উদ্ধার, পাশাপাশি উদ্ধারের পর দেশটা পরিকল্পিতভাবে একটি সমৃদ্ধ আত্মনির্ভরশীল ও মর্যাদা সম্পন্ন দেশ গড়ে তোলা, হতদরিদ্রদের আর্থিক সচ্ছলতার ছাড়াও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে তিনি বিভিন্ন প্রকারের গবেষণামূলক কতগুলি প্রকল্প হাতে দিয়েছেন। আমরা ধীরে ধীরে জানতেও পারছি, এখন দেখতেই পারছি প্র্যাকটিক্যালি, এবং আশা দীর্ঘ সময় ধরে সবাই কার্টা পাওয়ার আনন্দ হচ্ছে বেশি, ওদের আগ্রহ নিয়ে প্রধানমন্ত্রীর কথা শোনা, আর কার্টা পাড়ে ওটা তো তাদের একটা ধারণা আছে, তাদের অনুভূতি আপনার বুঝতে পারল। যেহেতু আমি এখানে দাঁড়িয়ে আছি, সেখানে তো এই মাঠের কথা দিয়ে একটা বলতে হয়। 1979 সালে 4 ফেব্রুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেরানীগঞ্জে আসলেন চুনকুটিয়া মাঠে, তাহলে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে আসলেন। তার বক্তব্য বললেন, বাতির নিচে অন্ধকার, কেরানীগঞ্জে না আসলে বুঝতাম না। তাই তিনি বললেন, আজ থেকে আমি কেরানীগঞ্জের দায়িত্ব হাতে নিলাম, পরপর হাতে 8 বার তিনি কেরানীগঞ্জে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির আদর্শের উত্তরসূরি, এটি আমার কাছে বড় পরিচয়। আমি আপনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কেরানীগঞ্জের দায়িত্ব নিয়েছিলেন, সেই দায়িত্বটি আপনার কাছে হস্তান্তর করতে চাই। আপনি নিজে নিজের মতো করে কেরানীগঞ্জটা সাজান, এই এলাকার মানুষ আমরা সবাই আপনাকে সহযোগিতা করব। লম্বা চাট বলবো না, আপনি নিজেই দেখেন কেরানীগঞ্জে কি কি করাটা দরকার, করলে দেশের উপকার হবে, কেরানীগঞ্জের উপকার হবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই মাথার উপর দুটো এলিভেটেডটা এক্সপ্রেস যাওয়ার কথা, সেই সাদার থেকে একটা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেস, যেটা কয়েক লক্ষ স্থানীয় লোককে গৃহহারা করবে, বাড়িহারা করবে। এটা যেহেতু প্রকল্প শুরু হয়নি, আমি তাদেরকে বারবার বলছি প্রকল্পটি নির্বাসন রিভাইজ করা যাবে, স্বল্প ক্ষতি করে যাতে আমাদের লক্ষ্য অর্জন করা যায়, সেটি আমাদের কাম্য হবে। এই ডাগর গ্রামটি অনেক বড়, হিন্দু মুসলমানের বসবাস, এরপরে পশ্চিম দিয়ে নোয়াগা, এই অঞ্চলটা যদি যায়, এই ইউনিয়নের অর্ধেক লোক তাদের পৈতৃক বিজয় ধরা হারা হবে। কিন্তু বাড়িগুলো রক্ষা করে, কিন্তু এলিভেটেড এক্সপ্রেস এর নকশা পরিবর্তন করে একই খরচায় এই কাজটি সমাধান করা যায়। আমি বিস্তারিত আমার এলাকার লোকদের খুশি করার জন্য বেশি কথা বলে আপনাকে বিব্রত করবো না, আমি আপনার উপরে দায়িত্ব ছেড়ে দিলাম কেরানীগঞ্জে। আপনি কেরানীগঞ্জকে কিভাবে সাজাবেন সেটা আমাদের এলাকার যদি 2-4 জন লোক নিয়ে বসতে হয়, বা মন্ত্রণালয় দিয়ে একটা জরিপ করে সমীক্ষা করে কোন জায়গায় কোন জিনিসটা, কারণ ক্যারানিমিস কিন্তু এখন শহরে বলা যায় না, গ্রামেও বলা যায় না, এটা নগরায়নের কিন্তু অপরিকল্পিত, ভবিষ্যতে একটা বিরাট বিরাট হবে। এখান থেকে মাত্র 7 কিলোমিটার দক্ষিণে হলো জেলখানা, এটি ক্যারানগঞ্জের ঐতিহ্য আছে, এছাড়া কিছু নাই। সদস্য বিশিষ্ট একটা হসপিটালের নাম শুনি, ওটা মাদকে আক্রান্ত, ওখানে কোনো ডাক্তার যায় না, রোগীও যায় না, ওখানে দারোয়ান আছে কিনা তাও আবার জানা নাই। এই একটা অঞ্চলের মধ্যে 10 সদস্য সদ্যবিশিষ্ট হসপিটাল, তাও করোনা আক্রান্ত না, একের মাদক আক্রান্ত। সুতরাং আমি জানি আপনার বিশাল বাজেট নিয়ে অনেক আশঙ্কা করছে, আমি এটা আশঙ্কা করি না। এই বাজেটের পরিপূর্ণরূপে বাস্তবায়ন করার অনেকগুলো ক্ষেত্র আপনি তৈরি করেছেন, এই ফ্যামিলি কার্ডও কিন্তু এটা বলে একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। সেজন্যই এই কে কি ব্যবস্থিকতা না আপনাকে কাজ করতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে এবং কঠিন কাজটা আপনাকে করতে হবে, এটাই স্বাভাবিক। আর সহজ কাজটা হলো সমালোচনা করা, আর কঠিন কাজটা হলো কাজটা করা। কাজটা করতে গেলে ভুল হবে, কাজ না করলে ভুল হবে না, আপনাকে কাজ করতে হবে, পেয়ে গিয়ে যেতে হবে। আপনার অজস্র বিশ্বস্ত কর্মী আছে, নেতা আছে, সহকর্মী আছে, তাদেরকে আপনি কাজে লাগান এবং আপনি আপনার মতো জজ করেন। যে অভিযানে পিছনে সারা দেশ ছিল, একইভাবে আপনার পিছনে যেমন খালেদা জিয়ার পিছনে ছিল, আপনার পিছনেও সারা দেশ আছে, সারা দেশের মানুষ আছে। এই কারণে আপনাকে আমাদের সকল কল্যাণের জন্যই কাজ করছেন। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে তৌফিক দিক, আপনি জনগণের বড় স্বপ্ন বাস্তবে যোগদান দিতে পারেন। বাংলাদেশ জিন্দাবাদ।
12: এ পর্যায়ে যার বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি, বলিবাজারের মানুষ অপেক্ষা করছে, আরো 20টি জেলার মানুষ অপেক্ষা করছে, মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান,
13: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, আমার দলীয় নেতৃবৃন্দ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ লোকাল প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপস্থিত মা বোনেরা, এলাকাবাসী ভাইয়েরা, মুরব্বীবর্গ এবং আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামে আসার আগে আমি শ্রীমঙ্গলে গিয়েছিলাম, শ্রীমঙ্গলের প্রোগ্রাম ছিল একটা, একই প্রোগ্রাম, ফ্যামিলি কার্ডের প্রোগ্রাম। তো ওখানে আমি বলেছিলাম যে আজকের এই দিনটা আমার জন্য অত্যন্ত আনন্দের দিন। কেন? এই জন্য বলেছিলাম যে আজকে থেকে কয়েক মাস আগে যখন নির্বাচনী প্রচারণা শুরু হলো, এই যে 12 তারিখে নির্বাচন হলো, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনী প্রচারণা যখন শুরু হলো, খুব সময় 11 জানুয়ারি থেকে শুরু হয়েছিল না, 11 জানুয়ারি থেকে বোধহয় প্রচারণা শুরু হয়েছিল, 11 জানুয়ারি না কবে থেকে, এনিওয়ে, তো সেই নির্বাচনী প্রচারণা আমরা শুরু করেছিলাম সিলেটের পবিত্র মাটি থেকে। এবং সেদিন সিলেট থেকে জনসভা শেষ করে আমি যখন হবিগঞ্জে এসেছিলাম, হবিগঞ্জে একটি জনসভা ছিল, মৌলভীবাজার শেষ করে যখন হবিগঞ্জে গিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে এই অঞ্চলের চা শ্রমিক যারা আছে, বিশেষ করে নারী শ্রমিক যারা আছে, তারা আমি জানি অত্যন্ত কষ্টে থাকে। আমরা 17-12 তারিখে নির্বাচনে যদি ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, তাহলে আমরা সারা বাংলাদেশে যেমন ফ্যামিলি কার্ড দিব নারীদের হাতে, প্রত্যেকটি পরিবার নারী প্রধানের হাতে, আমরা প্রথম দিকে চেষ্টা করব এই নারী শ্রমিকদের মাঝেও, চা বাগানের নারী শ্রমিক যারা আছে, দুস্থ মানুষ যারা আছে, তাদের হাতেও ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে। শ্রীমঙ্গলে আজকে আমরা এটি উদ্বোধন করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া যে আমার সেই কথা আমি রাখতে পেরেছি। সেই জন্য আমার জন্য একটি আজকে অত্যন্ত স্মরণীয় দিন। প্রিয় ভাই বোনেরা, আজকে এখানে ফ্যামিলি কার্ডের অনুষ্ঠান হচ্ছে, এই যে আপনাদের সামনে দেখছেন অনেক মা বোন বসে আছে, 150-র মতন মা বোন বসে আছে, তাদেরকে আমরা আজকে ফ্যামিলি কার্ড দিয়েছি। এই ফ্যামিলি কার্ডের বাইরেও আপনারা দেখেছেন মঞ্চে কয়েক কিছু মানুষ এসেছিল, তাদের মধ্যে কিছু দুস্থ মানুষ ছিল যাদেরকে ঘর নেই, অত্যন্ত দুস্থ যাদের ঘর বাড়ি নেই, ঘর নির্মাণের জন্য 2 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন কিছু স্টুডেন্ট এসেছিল, একদম খেটে খাওয়া মানুষের ঘরের সন্তান তারা, তাদের অনেক সময় পড়ালেখার বই খাতা কিনতে বা পড়ালেখা চালাতেও কষ্ট হয়। সরকারের পক্ষ থেকে হতে পারে অল্প মানুষ, কিন্তু তারপরেও এই অল্প মানুষকেই সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। আপনারা দেখেছেন কিছু গরিব মানুষ এসেছিল এখানে আমার সামনে, তাদেরকে চিকিৎসার জন্য সহযোগিতা করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এর মধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, এমনকি আমাদের মিঠু এমপি সেও বলেছে যে তার ওখানে এরই মধ্যে পাইলট প্রজেক্টের ভেতরে কৃষক ভাইদেরকে কৃষি কার্ড, আপনার ওখানে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা হয়েছে? হ্যাঁ, কবে দিবে? ওদিনে একই হয়ে সাথে হয়েছে। আচ্ছা, তার ওখানেও কৃষক কার্ড দেওয়া হয়েছে। তো এখন বিষয়টা কি, এর সাথে আরো বিষয় আছে, এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন পত্রপত্রিকা, আপনারা দেখেছেন যে আমরা বলেছিলাম শুধু কৃষকদেরকে কৃষক কার্ডই নয়, শুধু মা বোনদেরকে ফ্যামিলি কার্ডই নয়, আমরা বলেছিলাম বাচ্চাদেরকে সারা দেশে এই যে গ্রামে গঞ্জে বিশেষ করে প্রাইমারি স্কুলের যে বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা, বিদেশে যখন আমি ছিলাম আমি দেখতাম যে প্রাইমারি স্কুলের বাচ্চারা যখন স্কুলে যেত কি সুন্দর কাপড় চোপড় পরে যেত, কিন্তু আমার দেশের অধিকাংশ প্রাইমারি স্কুলে বিশেষ করে যেই প্রাইমারি স্কুল গ্রামে গঞ্জে বাচ্চারা কাপড় চোপড়গুলো ছিঁড়ে গেছে, স্কুলে যাচ্ছে। আমরা বলেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ আমরা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে নতুন এক জোড়া কাপড় দেবো, শুধু কাপড়ে দিব না, তারা যদি বই খাতাগুলো সাথে সুন্দর নিতে পারে সুন্দর একটা ব্যাগও তাদেরকে দিব, এটাও ইনশাল্লাহ আমরা এই জুলাই মাস থেকে শুরু করব। এই আমরা বলেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই তাহলে সারা বাংলাদেশে কৃষক ভাই যারা আছে, যাদের বিশেষ করে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, সেই কৃষি ঋণ সুদ সহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করব। সরকার গঠনের পরে 1 সপ্তাহের ভিতরে আমরা সারা বাংলাদেশে 10,000 টাকা পর্যন্ত কৃষকদের প্রায় 12 লক্ষ কৃষকের কৃষি ঋণ আমরা সেদিন মওকুফ করে দিয়েছি সরকার থেকে, সরকার গঠন করা। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম ফ্যামিলি কার্ডের কথা, কৃষক কার্ডের কথা, কৃষি লোন মওকুফ করে দিব আমরা বলেছিলাম। আমরা বলেছিলাম এই যে এখানে মুসলমান, আমি মুসলমান একজন, এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, এখানে অন্য অন্য সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায়ের হয়তো মানুষ আছেন, বৌদ্ধ সম্প্রদায়ের হয়তো মানুষ আছেন। আমরা বলেছিলাম এই যে আমাদের মুসলমানদের মসজিদ বা মক্তবে যে খতিব থাকে, ইমাম সাহেবরা থাকে, অন্য ধর্মের যে গির্জায় হোক মন্দিরে হোক যে বিভিন্ন ধর্মীয় গুরু থাকে, এই মানুষগুলো অনেকেই আমরা দেখেছি বিশেষ করে জেলা লেভেলে অথবা উপজেলা লেভেলে মানুষগুলো যে আছে, এদেরকে আমরা সরকার থেকে সম্মানের ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সরকার গঠনের 1 মাসের ভিতরে আমরা সেটিও করেছি, সবাই এখনো পাই নাই, প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে, আমরা কিছু কিছু করে দিচ্ছি ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে। এই যে কয়েকদিন আগে বাজেট উপস্থাপিত হলো, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি, আগামী 1 বছরের মধ্যে প্রত্যেকটা উপজেলা ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি উপজেলা বাংলাদেশের 600 উপজেলায় এই যে আজকে যেরকম মাত্র আমরা আজকে দিতে পেরেছি 150 পরিবারের কাছে, 150 মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলেছি, আগামী বছরে 1 বছরের মধ্যে প্রত্যেক উপজেলা আমরা অন্তত 8,000 পরিবারের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিব, প্রত্যেকটি উপজেলা অন্তত আল্লাহর রহমতে 8,000 পরিবার 8,000 মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিব আগামী 1 বছরের মধ্যে। তার জন্য আমরা অর্থ বরাদ্দ রেখেছি বাজেটের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, শুধু ফ্যামিলি কার্ডই নয়, ওই যে কৃষক ভাইদের কথা বললাম, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, এই দেশের অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। এখন কৃষক ভাইরা যদি অর্থনৈতিকভাবে দুর্বল থাকে, কৃষক ভাইরা যদি সরকার থেকে সহযোগিতা না পায়, সার বীজ অথবা কীটনাশক ঔষধ যদি ঠিক মতন কিনতে না পারে, তাহলে তাদের ফসল ফলাবে কী করে? তার জন্য আমরা বলেছিলাম আমরা কৃষক ভাইদের জন্য একটি কৃষক কার্ড দিতে চাই আমরা, যার কাজ এর মধ্যেই শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে, এর প্রায় 40,000-এর মতন এর মধ্যেই আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিয়েছি আমরা। ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে নতুন বাজেট হয়েছে, আমরা সেই বাজেটে অর্থ বরাদ্দ রেখেছি, আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 40 লক্ষ কৃষক ভাইয়ের কাছে কৃষি কার্ড পৌঁছে দিব, যাতে করে এই কৃষক কার্ডের মাধ্যমে তারা যেই সহায়তাটা পাবে, এককালীন একটি প্রতি বছর এককালীন একটি সহায়তা পাবে, তার সেই সহায়তা দিয়ে তারা তাদের কৃষির বীজ বলেন, ফসলের বীজ বলেন, কীটনাশক ঔষধ বলেন, এইগুলো তারা কিনতে পারবে এবং কেনার মাধ্যমে তাদের কিছুটা সহায়তা, তাদের উপরে যে অর্থনৈতিক চাপ সেই চাপটি কমে নিয়ে আসবে। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা এই দেশের মানুষ যাতে স্বাস্থ্য সুবিধা, মিনিমাম স্বাস্থ্য সুবিধাও যাতে পায়, বিশেষ করে গ্রামের মানুষ, গ্রামের নারীরা, শিশুরা, পুরুষ মানুষ বা বয়স্ক মানুষ যারা আছে তাদেরকে যাতে কষ্ট করে শহরে আসতে না হয়, তারা যাতে উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা পায়, সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই জন্য আমরা বলেছিলাম দেশের মানুষের কাছে যে এই যে এখন উপজেলা পর্যায়ে যে 50 শয্যার হাসপাতাল রয়েছে, এই 50 শয্যার হাসপাতালকে এমপি সাহেব যদিও মেডিকেল কলেজ চেয়েছেন এখানে, কিন্তু প্রত্যেক উপজেলা, এই মৌলভীবাজার জেলার প্রত্যেকটি উপজেলায় যে 50 শয্যার হাসপাতাল আছে উপজেলা পর্যায়ে, সেটিকে ইনশাআল্লাহ আমরা 101 শয্যার হাসপাতাল করব, যাতে আপনাদেরকে বেশি দূরে যাওয়া উপজেলা পর্যায়ে। এবং শুধু উপজেলা পর্যায়ে আমরা হাসপাতালই করব না, এই হাসপাতালগুলোতে আমরা জানি বহু মানুষের কিডনির প্রবলেম আছে, তাদেরকে যাতে দূরে যেতে না হয় সেই হাসপাতালে, উপজেলা হাসপাতালে যাতে তারা কিডনির ডায়ালিসিস করার সুবিধা পায়, সেজন্য কিডনি ডায়ালিসিস করার মেশিন প্রত্যেক উপজেলা হাসপাতালে আমরা নিয়ে আসব। প্রিয় ভাই বোনেরা, আমি একটু আগেই বলেছি যে ছোট বাচ্চাদেরকে, প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা নতুন স্কুল ড্রেস এবং ব্যাগ তাদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের বাচ্চাদেরকে শুধু লেখাপড়া শেখালেই চলবে না, আমাদের দেশের বাচ্চাদের মধ্যে অনেক গুণাবুল আছে, কেউ ভালো খেলতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারে, এক একজনের একটা কোয়ালিটি আছে, গুণ আছে। আমরা চাই আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্ম, এদের মধ্যে পড়ালেখার পাশাপাশি যে সকল কোয়ালিটি আছে সেই গুণাবলীকেও যারা তারা যাতে করে তারা প্রকাশ করতে পারে, সেই গুণাবলী দিয়ে এক্সট্রা কারিকুলাম দিয়ে যাতে তারা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা এর মধ্যেই দেখেছেন, এর মধ্যে আপনারা দেখেছেন আপনাদের এই জেলার মধ্যে সহ সারা বাংলাদেশে প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে কিন্তু বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, এবং আগামী এই মাসের 20 তারিখে ঢাকা শহরে আর্মি স্টেডিয়ামের মধ্যে এইটি জাতীয় পর্যায়ে হবে। এই যে সারা দেশে হয়ে গেল, প্রায় 22 লক্ষ বাচ্চা এই ক্রীড়া প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে অংশগ্রহণ করেছিল, 22 লক্ষ বাচ্চা। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো করছি, এই যে ফ্যামিলি কার্ডের কথা বললাম আপনাদের কাছে, এই যে ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে সম্মানের কথা বললাম, এই যে কৃষক কার্ডের কথা বললাম, এই যে বাচ্চাদের লেখাপড়ার করার কথা বললাম, এই যে মানুষের স্বাস্থ্যসেবার কথা বললাম, এই কাজগুলো যদি সফলভাবে আমরা, এই সরকার, বর্তমান সরকার সফলভাবে করতে পারে, তাহলে উপকারটা কাদের হবে, উপকারটা কাদের হবে? রাস্তাঘাট, স্কুল, কলেজ, এমপি সাহেবরা যেসব দাবি করেছেন সেগুলো তো নর্মালি হবে, সেটা অটোমেটিক হবে, কিন্তু আমি যেই কাজগুলোর কথা বললাম এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কি উপকার কাদের হবে বলেন তো? জনগণের উপর, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ কম বেশি এইটা সুবিধা পাবে, পাবে না? হ্যাঁ, সে আমার দলের মানুষ হোক অথবা আমার দলের মানুষ না হোক, কিচ্ছু যায় আসে না, সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, বাংলাদেশের নাগরিক হলেই সে এই সকল সুবিধা পাবে। আমরা প্রথমেই বলে দিয়েছি, আমরা প্রথমেই বলে দিয়েছি যে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে, আমরা 17 ফেব্রুয়ারি সরকার গঠন করেছি, 12 তারিখের নির্বাচন পর্যন্ত আমরা একটি দল ছিলাম, একটি রাজনৈতিক দল, কিন্তু 17 তারিখে যখন আমরা সরকার গঠন করেছি আমরা তখন বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশা মানুষের সরকার। এটি কারা আমাদেরকে ভোট দিয়েছে, কারা আমাদেরকে ভোট দেনি, সেটি আমাদের কাছে বিবেচ্য নয়। এই বর্তমান সরকার, যা সরকারকে যারা ভোট দিয়েছে তাদের যেমন বর্তমান সরকার, যারা বর্তমান সরকারকে ভোট দেনি তাদেরও সরকার হলো বর্তমান সরকার। আমরা সকলের জন্য কাজ করতে চাই, আমরা সকল ধর্ম মানুষের জন্য কাজ করতে চাই, সকল শ্রেণী পেশার মানুষের কাজ করতে চাই। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে, বর্তমান সরকারের মুখ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষ। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আরেকটি বক্তব্য রাখতে চাই আমি, আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যে আপনারা বললেন এই কাজগুলো, যেই কাজের সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমরা সফলতার সাথে করতে পারি তাহলে উপকারভোগী কারা হবে? কি ভাই ওই যে পিছনে গেটের মধ্যে দাঁড়াচ্ছেন, উপকারভোগী কারা হবে? বিদেশিরা হবে না বাংলাদেশের মানুষ হবে? বাংলাদেশের মানুষ হবে, বাংলাদেশের মানুষ উপকার ভোগী হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে এখন তাহলে একটি সিদ্ধান্ত নিতে হবে। আজকে এই যে দেখুন, কারো যদি কোনো বক্তব্য থাকে, সেটি সরকারের পক্ষে হোক সেটি সরকারের বিপক্ষে হোক, সেই ব্যক্তি নির্দ্বিধায় সেই কথা বলতে পারে। আজকে দেখুন সংবাদপত্রে, কোনো সংবাদপত্র যদি কোনো খবর ছাপে, সেটি সরকারের পক্ষেই হোক অথবা সরকারের বিপক্ষেই হোক, সেই সংবাদপত্র কিন্তু ভয় পায় না, সে তার কথা বলে। সত্য কি, সঠিক কি, বেঠিক, এটি হচ্ছে পরের বিষয়। কিন্তু মূল বিষয় হচ্ছে যে আজ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বলেন অথবা বাক বা ব্যক্তি স্বাধীনতা বলেন, সেটি প্রতিষ্ঠিত হয়েছে আজকে। এই বাক বা ব্যক্তি স্বাধীনতা আজকে প্রতিষ্ঠিত হয়েছে, এই ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে আমরা জনগণের জন্য কাজ করতে পারছি। এই বাক ব্যক্তি স্বাধীনতা হয়েছে বলেই আজকে আমরা দেশের জন্য কাজ করতে পারছি। এখন প্রিয় ভাই বোনেরা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই যে গণতান্ত্রিক স্বাধীনতা, গণতন্ত্রের যে স্বাধীনতা, এই যে ভোট দিয়ে যে আপনারা নির্বাচিত করেছেন একটি গণতান্ত্রিক সরকারকে, এই সরকার যদি এই সকল কাজ, যে সকল কাজ আপনাদেরকে আমরা 12 তারিখের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করতে না পারি, ক্ষতিটা কার হবে? আবার কার হবে? হলে যদি জনগণের লাভ হয়, না হলে কার ক্ষতি হবে? জনগণের ক্ষতি হবে। এখন প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এখানে এমপি সাহেবরা বক্তব্য রেখেছে।

আমরা যা উন্নয়ন দেখেছি, যা উন্নয়ন রাস্তাঘাট, স্কুল কলেজ, ঈদগামার যাই হয়েছে কিনা, স্কুল কলেজ হাসপাতাল যেগুলাই হয়েছে, সব আমরা আজকে বিগত বিএনপি সরকার, খালেদা জিয়া সরকারের সময় সাইফুর রহমান সাহেব এই কাজগুলো করেছেন। ঠিক বিগত এক যুগেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষ উন্নয়নের তেমন কোনো ছোঁয়া তারা দেখতে পায় নাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, মানুষ বিগত এক যুগ ধরে 71 সালে যেরকম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল, গত এক যুগ ধরেও কিন্তু বাংলাদেশের মানুষ রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে তার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। গত এক যুগ ধরে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে তার ব্যক্তি বাক স্বাধীনতা রক্ষা করার জন্য, যেটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, তার কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের মানুষ, ছাত্র, জনতা, নারী, পুরুষ সকলে সকলে রাজপথে নেমে এসল এবং স্বৈরাচারকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে বক্তব্যের প্রথমে আপনাদেরকে যেই কাজগুলোর ফিরিস্তি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনাদের আমি জিজ্ঞেস করেছি এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি কাদের উপকার হবে, আপনারা বলেছেন এই দেশের মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, আবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে না পারি, আজকে যদি বেকারদের কর্মসংস্থান করতে না পারি, আজকে যদি আমার ভাই বোনদের জন্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য সঠিকভাবে খেলাধুলা, লেখাপড়া সব ব্যবস্থা করতে না পারি, তাহলে ক্ষতিকার হবে দেশের হবে, ক্ষতিকার হবে জনগণের হবে। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ এখন স্থিতিশীলতা চায়, দেশের মানুষ দেশে এখন শান্তি চায়, দেশের মানুষ দেশে এখন স্থিতিশীলতা চায়, শান্তি চায়, কর্মসংস্থান চায়, শিক্ষার ব্যবস্থা চায়, চিকিৎসা সুবিধার ব্যবস্থা চায়, তাই তো নাকি? তাই তো, ভুল বলেছে কি ভাই? ভুল বলছে? ওই যে শহীদ মিনার উপরে মানুষ দাঁড়িয়ে আছেন, কি ভুল বলেছি? কথা শুনছেন সঠিক? এই যে গেটের মধ্যে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, সঠিক বলছি না বেটেক বলছে? সঠিক হলে হাত তোলেন, ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, তাই যদি হয়ে থাকে, আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে। সরকারের যেমন দায়িত্ব আছে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য উন্নয়ন কাজ করা, সরকারের যেমন ভাগ্য আছে দেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, সরকারের যেমন দায়িত্ব আছে দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং কিভাবে নারীদেরকে ক্ষমতায়ন করা যায় তার ব্যবস্থা করা, সরকারের যেমন দায়িত্ব আছে দেশের মানুষের জন্য নিরাপদ ব্যবস্থা করা, ঠিক একইভাবে জনগণকেও তাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। কারণ এই জনগণ নিয়েই বাংলাদেশ, কোনো সরকার নিয়ে শুধু বাংলাদেশ না, কোনো দল নিয়ে শুধু বাংলাদেশ না, কোনো ব্যক্তি বা পরিবার নিয়ে বাংলাদেশ না, বাংলাদেশ হলো 20 কোটি জনগণকে নিয়ে বাংলাদেশ। এই দেশের যদি ভাগ্যের পরিবর্তন হয়, এই 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্যের পরিবর্তন হয়, তাহলেই একমাত্র দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আজকে আমাদেরকে ধীর স্থির ভাবে চিন্তা করতে হবে। আমরা দেখেছি অতীতে যখনই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগোতে ধরে, যখনই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হতে থাকে, যখনই দেশের নিরাপত্তা ব্যবস্থা, দেশের সিকিউরিটি যখন ধীরে ধীরে স্থির হতে থাকে, যখনই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে স্থির হতে থাকে, তখনই আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি যে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা হয়েছে, 173 দিন হরতাল করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অবরোধ করা হয়েছে। মনে আছে এসব কথা আপনাদের? প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে এই দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছিল, নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছিল। এখন দেশের মানুষ কাজ চায়, দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ ভালোভাবে বেঁচে থাকতে চায়, তাই তো নাকি? এই তো সোজা কথা নাকি? এর মধ্যে আর কোনো ব্যাপার আছে? আঁকা বাঁকা কিছু আছে সোজা হিসাবে? তাহলে আমাদের সকলকে চোখ খান খোলা রাখতে হবে। বর্তমান সরকার আপনাদের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে। এই যে আমরা একটা ফ্যামিলি কার্ড

0: আজকে দিলাম, এখানে সব ধরনের মানুষ পেয়েছে না? সব ধরনের মানুষ পেয়েছে তো। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? আমরা সরকার জনগণের অর্থ দিয়ে জনগণের জন্য কাজ করতে চায়। কাজে জনগণের অর্থ যাতে সঠিকভাবে জনগণের জন্য এবং দেশের জন্য ব্যবহৃত হয়, জনগণকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আজকে অতীতে যেমন আমরা দেখেছি, বলেছিল বিএনপিকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেওয়া যাবে না, আজকে আবার দেখছি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় যারা একত্রিত হয়ে আন্দোলন আন্দোলন খেলা খেলেছিল, বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। প্রিয় ভাই বোনেরা, বর্তমান সরকার বাংলাদেশে 4 কোটি পরিবারের, প্রত্যেকটি পরিবারের কাছে, নারীর কাছে, পরিবার প্রধানের কাছে, মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার বাংলাদেশের প্রায় 3 কোটি কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার প্রাইমারি স্কুলের সকল শিক্ষার্থীর কাছে, ছাত্রের কাছে, ছাত্র হোক ছাত্রী হোক, তাদের কাছে নতুন পোশাক পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার যত মসজিদ মাদ্রাসা আছে বাংলাদেশে, সেগুলোর যে ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, বা অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছে, তাদের কাছে একটি সম্মানের ব্যবস্থা, মিনিমাম হলেও একটি সম্মানের ব্যবস্থা পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার এই দেশের খালগুলোকে খনন পুনর্খনন করতে চায়। বর্তমান সরকার এই দেশের মানুষ, ছোট হোক বড় হোক, সবাই যেন বুক ভরে শ্বাস নিতে পারে, তার জন্য বৃক্ষ রোপণ করতে চায়, আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাতে চায়। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে সরকারকে সময় দিবে না, বর্তমান সরকার এই যে বাজেট উপস্থাপন করেছে, এই বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স বলতে গেলে তুলে নিয়েছে, যাতে নিত্য প্রয়োজনীয়, তাও নিত্য প্রয়োজনীয়, যাতে করে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের কম বেশি নাগালের মধ্যে থাকে। এখন প্রিয় ভাই বোনেরা, যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের পক্ষে কথা বলে নাকি বিপক্ষে কথা বলে? বিপক্ষে কথা বলে। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। প্রিয় ভাই বোনেরা, আমি করি বিএনপি, আমার প্রত্যেকটি নেতাকর্মী যারা বিএনপি করে, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা সকল সময় একটি কথা বলি, আমরা রাজনৈতিক দল, আমাদের শক্তির উৎস কি? আমাদের শক্তির উৎস জনগণ। আমাদের পলিটিক্স, আমাদের রাজনীতি হচ্ছে জনগণকে সাথে নিয়ে। এই জনগণই আমাদেরকে 12 তারিখের নির্বাচনে সরকার গঠনে সহায়তা করেছে। এই জনগণ সাথে ছিল বলেই গত এক যুগের আন্দোলন 2024 সালের 5ই আগস্ট সফল হয়েছে। নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ম্যানিফেস্টো দিয়েছিলাম, নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে। নির্বাচনের আগে আমরা যেই ম্যানিফেস্টো দিয়েছি, সেটা নির্বাচনের আগে পর্যন্ত ছিল বিএনপির ম্যানিফেস্টো, কিন্তু নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে নির্বাচনের পরদিন থেকে এটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ম্যানিফেস্টো। আমাদের যে প্রতিশ্রুতি, এটা আর এখন আমাদের প্রতিশ্রুতি না, এটা হচ্ছে জনগণের প্রতিশ্রুতি। প্রিয় ভাই বোনেরা, জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি আগামী 5 বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি তার দেওয়া, জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি পালন করতে কাজ করবে। তাহলে আমার প্রশ্ন, জনগণের রায়ের বিরুদ্ধে যারা কথা বলে, যারা জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর, যারা বলে জনগণকে, বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মনে আছে তো এখানে অনেক মুরব্বী আছেন, মনে আছে তো 71 কি করেছিল, মনে আছে তো 86 কি করেছিল, মনে আছে তো এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল সেই আন্দোলন তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই। আজকে যদি আন্দোলনে শহীদদের তালিকা বের করা হয়, দেখা যাবে যে ছাত্রটি মারা গিয়েছে ছাত্র দলের এক কর্মী, যে ছাত্রটি গুম হয়েছে ছাত্র দলের কর্মী, যে যুবকটি মারা গিয়েছে যুবদলের কর্মী, যে যুবকটি গুম হয়েছে যুবদলের কর্মী। প্রিয় ভাই বোনেরা, যেই মানুষটি বিনা কারণে জেল খেটেছে খুঁজলে দেখা যাবে বিএনপির কর্মী, যে মানুষটি মিথ্যা মামলা মাথায় করে বই বাড়িয়েছে বছরের পর বছর খোঁজ করলে দেখা যাবে শহীদ জিয়া খালেদা জিয়ার কর্মী। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের সময় এখন বেশি না। মানুষ বিএনপিকে বলেছে তোমরা দেশকে গড়ে তুলো, মানুষ বিএনপিকে বলে দিয়েছে আগামী 5 বছর তোমাদেরকে সময় দিলাম, দেশকে ঠিক করো তোমরা। স্বৈরাচার দেশকে খালি করে রেখে চলে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বিএনপিকে সময় দিতে চায় না তারা আবার বলে ফ্যামিলি কার্ড কোত্থেকে করবা, টাকা পাবা কই? পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বিগত এক যুগ আমরা দেখেছি, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী সাক্ষ্য দিয়েছে কিভাবে এই দেশের মানুষের অর্থ বিদেশে পাচার হয়ে গিয়েছিল। মনে পড়ে? এখন থেকে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সেই পাচার আমরা রুখে দিব। এই দেশের মানুষের অর্থ, এই দেশের মানুষের সম্পদ এই দেশেই থাকবে, কোথাও যেতে পারবে না। এই দেশের মানুষের অর্থ, এই দেশের মানুষের সম্পদ এই দেশ আর এই দেশের মানুষের ভালোর জন্য ব্যবহার করা হবে। এই হচ্ছে যারা বলে টাকা কোথায় পাবা, তাদের কাছে এই হচ্ছে আমার জবাব, এই দেশের মানুষের অর্থ এই দেশের জন্যই ব্যবহার হবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, মানুষকে নিয়ে চিন্তা করুন, মানুষের জন্য কাজ করার চিন্তা করুন, দেখবেন উপায় বের হয়ে যাবে, আল্লাহই উপায় বের করে দিবে। প্রিয় ভাই বোনেরা, সামনে এখন সময় কাজ করার, সামনে সময় হচ্ছে দেশ গড়ার, সামনে সময় হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার, সামনের সময় হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন করার। আজকে দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি অবশ হয়ে পড়ে থাকে, অলস হয়ে পড়ে থাকে, তাহলে দেশের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। এই দেশ 71 সালে স্বাধীন করেছিল কে? কে করেছিল? এই দেশের জনগণ। এই যে 2024 সালের 5ই অগস্টে দেশকে যে স্বৈরাচার মুক্ত করেছিল, বিদেশ থেকে কেউ এসে মুক্ত করেছিল? কে করেছিল মুক্ত স্বৈরাচার থেকে? বাংলাদেশের জনগণই মুক্ত করেছিল। কাজেই এই দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের জনগণ, এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশের জনগণ, কাজে এই দেশকেও গড়ে তুলবে এই বাংলাদেশের জনগণ। কারণ খালেদা জিয়াকে যখন বলেছিল দেশ ছেড়ে চলে যাও, খালেদা জিয়া কি বলেছিল? এই বাংলাদেশের মাটি হচ্ছে আমার প্রথম এবং আমার শেষ ঠিকানা। মনে আছে আপনাদের? আমাদের সকলের এই বাংলাদেশই হচ্ছে প্রথম এবং শেষ ঠিকানা। কাজে এই দেশকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, এই দেশকে যদি গড়ে তুলতে হয়, সকলে আমাদেরকে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে হবে। আজকে এই যে ফ্যামিলি কার্ড অনুষ্ঠান, এই ফ্যামিলি কার্ড অনুষ্ঠানে এখানে প্রত্যেকটি মানুষ আসুন, আমরা হাত তুলে প্রতিজ্ঞা করি যে আমাদের আগামী দিনের রাজনীতি, আমাদের আগামী দিনের প্রত্যাশা, আমাদের আগামী দিনের সকল কর্ম পরিকল্পনা হবে এই দেশ এবং এই দেশের মানুষকে ঘিরে। দেশ করাই হবে আমাদের আগামী দিনের রাজনীতি। ঠিক আছে, চলবে এই রাজনীতি কি ভাইরা? দেশ গড়ের রাজনীতিতে কে আছেন আমার সাথে? কে কে আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনরা, সেই জন্য সকল কথার শেষ কথা আমি একটি কথা বলি, আজ সেই কথার সাথে নতুন আরেকটি লাইন যোগ করতে চাই। সেই কথাটি হচ্ছে করব কাজ গর্ব দেশ। কি ভাই কি কথা? করব কাজ সবার আগে। আর আজকে দলমত বলেছি আমি আমার বক্তব্যে, বর্তমান সরকার হচ্ছে দলমত ধর্ম নির্বিশেষে সবার সরকার। সেজন্যই আমরা বলি করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, একই সাথে হচ্ছে সবার জন্য বাংলাদেশ। এই তালে আজকে আমাদের প্রতিজ্ঞা। এবং বক্তব্য শেষ করার আগে আবার আপনাদের স্মরণ করে দিতে চাই, যারা বলেছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের সম্পর্কে সতর্ক করে আপনাদের বলতে চাই, বিএনপির প্রতিশ্রুতি বিএনপির পরিকল্পনা জনগণের পরিকল্পনা। এইটি যারা ভেস্তে দিতে চায় তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে, বিএনপির কিছু করা লাগবে না। জনগণ সতর্ক থাকলেই বিএনপির কাজ হয়ে যাবে জনগণের, কারণ এই দেশের মালিক হচ্ছে জনগণ। মালিক যদি সতর্ক থাকে, মালিক যদি সতর্ক থাকে আর কারো কোনো টেনশন থাকবে না। মালিককে, মালিককে কি ভাই? মালিককে দেশের জনগণ। সেই জনগণের হাতেই আজকে আমি এই দেশের নিরাপত্তা, সেই জনগণের হাতেই আজকে আমি এই দেশের উন্নয়ন, এই সেই জনগণের হাতেই আজকে আমি এই দেশের ভবিষ্যৎ সঁপে দিয়ে গেলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আপনারা এতক্ষণ শুনছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। এই সরকার দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যেই সফলভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করে দেখিয়েছে যে সঠিক নেতৃত্ব ও ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো বৃহৎ অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন সম্ভব। ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন জনগণের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতা ও দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। এই কর্মসূচি নারীদের মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত করার প্রথম পদক্ষেপ, যা তাদের আর্থিক স্বাধীনতা, আত্মমর্যাদা এবং সামাজিক অবস্থানকেও আরও শক্তিশালী করবে। এই কর্মসূচি দেশের দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য নতুন আশার দ্বার উন্মোচন করবে। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে সামাজিক সুরক্ষা আরও কার্যকর, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর হবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করবার আগে জানিয়ে দিতে চাই, পুরো অনুষ্ঠানটির ধারা বর্ণনায় ছিলাম আমি রোহেনা সুলতানা, সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, নির্দেশনায় ছিলেন আবদুল্লাহ মোহাম্মদ তারিক, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং মোহাম্মদ মোমিনুর রহমান, স্টুডিও তত্ত্বাবধানে ছিলেন মাহফুজুল ইসলাম ও মোহাম্মদ শহীদুল্লাহ, এবং প্রকৌশল দায়িত্বে ছিলেন ইফতেহাজ আহমদ, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শামীম আহমেদ, এবং এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন দেলওয়ার হোসেন, মোহাম্মদ দেলওয়ার হোসেন। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, ধন্যবাদ।
2: এতক্ষণ মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এছাড়া বাংলাদেশ বেতার ময়মনসিংহ ও গোপালগঞ্জ কেন্দ্র থেকেও এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার সময় পাঁচ মিনিট। ধন্যবাদ আপনাকে।
1: ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার সময় পাঁচ মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে মাননীয় অর্থমন্ত্রীকে একটি জনকল্যাণমুখী ও উন্নয়ন বান্ধব বাজেট প্রণয়নের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমি পাশাপাশি এটাও বিশ্বাস করি, এই বাজেটের মাধ্যমে বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পথ সুগম হবে। অতীতে বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা গেলেও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বাজেট ঘোষণার পর বাজারের স্থিতিশীলতা বজায় রয়েছে এবং জনমনে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরের বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা হাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার যে প্রচেষ্টা নেওয়া হয়েছে তা একটি মানবিক ও ভূমিকা পালন করবে। দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন উন্নয়ন ও তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং প্রবীণ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলি অত্যন্ত প্রশংসনীয়। তাই দেশের সকল শ্রেণী পেশার মানুষ এই বাজেটকে স্বাগত জানিয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষা খাতের উন্নয়ন ছাড়া একটি জাতি কখনই এগিয়ে যেতে পারে না। বর্তমান সরকার শিক্ষাবান্ধব শিক্ষানীতি গ্রহণ করে এ খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেছেন। বিশেষ করে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ঘোষণা এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, মিড ডে মিল, স্কুল ব্যাগ, জুতা প্রদানের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি এই বিনিয়োগ দেশের মানব সম্পদ উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই বাজেটে বিশেষ করে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি যে এই কারিগরি শিক্ষা মাধ্যমে আমাদের দেশের যুব সমাজ কারিগরি শিক্ষা নিয়ে বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। মাননীয় স্পিকার, একটি সুস্থ জাতি গঠনের পূর্ব শর্ত হল উন্নত মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা। এবারের বাজেটে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যা অত্যন্ত সময় উপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি দেশের সকল 50 শয্যা বিশিষ্ট সকল হাসপাতালকে 100 শয্যা উন্নীত করার মতো যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া হৃদরোগীদের জন্য হার্টের রিং এর দাম 47,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে, যা সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তির বিষয়। একই সঙ্গে কিডনি রোগীদের ডায়ালিসিসের উপকরণ থেকে কর প্রত্যাহার করা হয়েছে। এটি একটি মানবিক ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি এই বাড়তি বরাদ্দ ও বাস্তবমুখী উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে, চিকিৎসা সুবিধা জনগণের দূরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং সাধারণ মানুষ আরও সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা লাভ করবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং এদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত। জাতীয় অর্থনীতিতে কৃষি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিকাঠ, কৃষি উন্নয়নের জন্য হাল কর্মসূচি, কৃষকের জন্য বিনামূল্যে সার ও কৃষি যন্ত্রপাতি প্রদান এবং 10,000 টাকা পর্যন্ত কৃষির মৌকুফের মতো উদ্যোগে কৃষিকাজকে আরও শক্তিশালী করবে এবং কৃষকের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই বাজেটে সামাজিক নিরাপ
1: ধন্যবাদ মাননীয় সদস্য, সময় 1 মিনিট দেয়া হলো, দয়া করে 1 মিনিটে শেষ করবেন প্লিজ, থ্যাংক ইউ।
2: মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া পাস নবীনগর একটি অবহেলিত জনপদ। আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আসার মতো এখনও কোনো সড়ক পথে কোনো যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে নাই। আমাদের নবীনগর থেকে বাঞ্ছারামপুর হয়ে করিতলা হয়ে 2,500 যে রাস্তা, সেই রাস্তা দ্রুত কাজ সম্পূর্ণ কাজ নির্মাণ করার জন্য আমি এই বাজেটে বরাদ্দের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আমাদের নবীনগর আমার নির্বাচনী এলাকা পূর্ব এলাকায় লাইফ লাইন হিসাবে খ্যাত আমাদের একটি রাস্তা আছে, সেটা হলো মহেশ রোড। সে দীর্ঘদিন যাবত এই মহেশ রোডের সংস্কারের অভাবে এই রাস্তা ব্যবহারের অনুযোগী হয়ে গেছে, অনুপযোগী হয়ে গেছে। কাজেই এই আজকের বাজেটে আমাদের এই রাস্তায় বাজেট বরাদ্দ করার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রী বরাবর আমি দৃষ্টি আকর্ষণ।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মেহেরপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তাজ উদ্দিন খান। জনাব মোহাম্মদ তাজ উদ্দিন খান, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
3: আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 বাজেটের উপরে আলোচনার সুযোগ দেওয়ার কারণে। মাননীয় স্পিকার, 26-27 অর্থ বছরের বাজেটের স্বাস্থ্যটা অনেক বড় হয়েছে, কিন্তু পুষ্টির মাত্রা কম আছে। আমরা দেখছি যে দেশি বিদেশি ঋণ বর্তমানে 19-20 লক্ষ কোটি টাকা। আমাদের এই বাজেটে সুদ পরিশোধের জন্য 1,27,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেটা শিক্ষা অথবা স্বাস্থ্যের মতো খাতে দিলে পরে আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যেত। মাননীয় স্পিকার, সাধারণ মানুষ বোঝে না জিডিপি কী জিনিস, মুদ্রাস্ফীতি কী জিনিস, কর কী জিনিস। সাধারণ মানুষ জানতে চায় এই বাজেটে যে গ্যাস সিলিন্ডারের দাম কিছুদিন আগে 1250 থেকে 1950 টাকা হলো, তার দাম কতটুকু কমেছে। সাধারণ মানুষ জানতে চায় রাতারাতি যে বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি করা হলো, তা কতটুকু কমেছে। চাষিরা জানতে চায় তাদের চাষের জন্য যে পর্যাপ্ত সারের প্রয়োজন, আজকে এই সময়তে পাচ্ছে না, আমার কাছ থেকে এলাকার মানুষ বারবার খোঁজ নিচ্ছে পাওয়া যাবে কি না। আবার 1,300 টাকার সারে যদি 500 টাকা বেশি দেওয়া হয় তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে, এই ব্যবস্থাপনাটা ঠিক হবে কি না এই বাজেট। মাননীয় স্পিকার, কৃষকের উৎপন্ন ফসল যেটা সাধারণ মানুষ চাল ডাল ভোগ করবে, এর উপরে উৎসকর না রাখার কারণে দামটা কম থাকবে, কিন্তু কৃষকের উৎপন্ন ফসলের মূল্য পেঁয়াজ উৎপাদন করতে খরচ 25-15 টাকাতে বিক্রি করছে, ধান উৎপাদন খরচ মন প্রতি 1,200 টাকা, সেখানে 1,000 টাকায় বিক্রি করছে। কৃষকরা জানতে চায় এই বাজেটে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে কিনা। বিধায় আমরা যে বলছি সারা দেশে আনন্দের জোয়ার বয়ে গেছে বাজেট দেখে, মানুষের মুখটা মলিন হয়ে গেছে এই বাজেট দেখে তাদের সমাধান না পাওয়ার কারণে। মাননীয় স্পিকার, ব্যবসায়ীরা বিদ্যুতের দাম বাড়ার কারণে, জ্বালানির দাম বাড়ার কারণে তাদের পণ্যের দাম ঠিকই সমন্বয় করে নেবে। বিধায় এই বৃদ্ধিকৃত মূল্যটা সাধারণ মানুষের উপরে যেয়ে পড়বে, অথচ এই সাধারণ মানুষ হাসপাতালে যে যথাযথ চিকিৎসা পাচ্ছে না, হাটের রিংয়ের দাম কমানো হয়েছে, এক্ষেত্রে ধন্যবাদ, ডায়ালিসিস খরচ কমানো হয়েছে ধন্যবাদ, কিন্তু হাটের রিং শখ করে একজন একটার বেশি দুইটা নেবে না, ডায়ালিসিস একবার প্রয়োজন হলে দুইবার প্রয়োজন হবে না। বিধায় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা, সেগুলার কতটুকু দাম করলো জনগণ এদিকে চেয়ে আছে। মাননীয় স্পিকার, এই মুহূর্তে একটা কথা বলতে হয়, আমার মেহেরপুর সদর হাসপাতালের দুরবস্থা চলছে, প্রেস ক্লাবের, ঢাকা প্রেস ক্লাবের সামনে কিছু মানুষ, বর্তমান তত্ত্বাবধায়ক কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। আমি দৃষ্টি আকর্ষণ করব মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অতি দ্রুত এটা দেখার জন্য, এবং মেহেরপুর হাসপাতালে যাতে চিকিৎসা ব্যবস্থাটা দ্রুত ভালো হয়। মাননীয় স্পিকার, ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, কিন্তু অবস্থাটা যদি এমন হতো যে 65 বছর হলেই সে ভাতা পাবে, বিধবা হলেই সে বোন ভাতা পাবে, এটা যথাযথ ছিল, কিন্তু 75 বছর বয়স হয়ে গেলেও বিধবা হওয়ার পরে 5 বছর পার হলে এখনো তারা ভাতাভোগী হতে পারছে না। বিধায় এই সংখ্যাটাকে আরো বৃদ্ধি করলে তবেই জনগণ বুঝত যে বাজেটে আমরা কিছু একটা পাচ্ছি। মাননীয় স্পিকার, আমার সময় শেষের দিকে, আগে একটু সময়।
1: জি মাননীয় সদস্য, খুব 2 মিনিট সময় আপনাকে দেয়া হলো। আর
3: ধন্যবাদ মাননীয় স্পিকার, 6টি রোগের জন্য টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, ধন্যবাদের জন্য, কিন্তু উপকার ভোগীর সংখ্যা যদি বৃদ্ধি করা হতো, আমরা এখানে সকল সংসদ সদস্য জানি কি পরিমাণ এই 6টা রোগের অসুস্থ রোগীরা আমাদের কাছে আবেদনপত্র নিয়ে আসে, তাহলে জনগণ এর দ্বারা উপকার পেত। মাননীয় স্পিকার, ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, 41 লক্ষ ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এটা হিসাব করলে পরে ওয়ার্ড পিছু 90টা করে পরিবার পাবে, তাহলে বাকি যে দরিদ্র ফ্যামিলিগুলো আছে তাদের অবস্থাটা কি হবে? এবং এইটা পাওয়ার প্রতিযোগিতার কারণে আমরা দেখেছি ইতোমধ্যে সংবাদপত্রগুলোতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে টাকা নেওয়া হচ্ছে, এটা প্রতিদিনের রিপোর্ট আছে। মাননীয় স্পিকার, এজন্য আরও যে প্রান্তিক জনগোষ্ঠী আছে, ফ্যামিলি কার্ডের বাইরে যারা থাকবে, তাদের মানটা বাড়াবার জন্য, জীবন মানটা বাড়াবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করব। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে অবকাঠামোগত দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে মোগল আমলের অনেক বিল্ডিং এখনো খাড়া হয়ে আছে। আমরা যদি দেখি ব্রিটিশ আমলের রেল লাইনের যে স্টেশন আছে এখনো সগর্ভে দাঁড়িয়ে আছে, পাকিস্তান আমলের বিল্ডিংগুলো আমরা ব্যবহার করছি, কিন্তু স্বাধীনতার পরে এমন অনেক বিল্ডিং হয়েছে যেগুলা এক্ষুনি ভেঙে যাচ্ছে, আবার নতুন করে বানাবার প্রয়োজন পড়ছে। মাননীয় স্পিকার, যে বিল্ডিংটা 60 বছর চলার কথা ছিল সেটা যদি নতুন করেন 30 বছরে আবার নতুন করে বানাতে হয়, তাহলে আমরা 30 বছর জাতিগত।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, টাইম ইজ আপ, পরে আবার কথা বলার সুযোগ থাকলে পাবেন ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ফেনী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মুন্সি রফিকুল আলম। জনাব মুন্সি রফিকুল আলম, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 2026 এবং 27 অর্থবর্ষের যে প্রস্তাবিত বাজেট, এই বাজেটের উপর আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিয়েছে, সুযোগ পেয়েছি। এজন্য সর্বপ্রথম আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করছি, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফেনীর মানুষ যারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমাদের সকলের প্রিয় নেত্রী যার স্মৃতিবিজড়িত নির্বাচনী এলাকা ফেনী এক, আমাদের সেই প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, বর্তমানে যে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা, 17 বছরের লুটে পুড়ে খেয়ে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি, এই পরিস্থিতিতে আমাদের এই সরকার যেই বাজেটের প্রণয়নের প্রস্তাব দিয়েছেন, আমি মনে করি এই বাজেট একটি গণমুখী, সময় উপযোগী, বাস্তবধর্মী এবং জনকল্যাণে দেওয়া হয়েছে। আমি এই বাজেট প্রণয়নের জন্য যারা কাজ করেছেন, বিশেষ করে অর্থমন্ত্রী, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘদিন এই দেশ পরিচালনায় যার অনেক অভিজ্ঞতা, আমাদের সেই প্রিয় মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেটের মাধ্যমে আমি বিশ্বাস করি দেশ আরও সামনে এগিয়ে যাবে, একটি সুন্দর সমৃদ্ধশালী আমরা অর্থনীতি পাব। এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্পিকার, মাননীয় স্পিকার, আজকে যারা এই বাজেট নিয়ে সমালোচনা করছেন, একসময় আমরাও বাজেট নিয়ে সমালোচনা করেছিলাম, বাজেট প্রকাশিত হওয়ার পর আমরা বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিলাম, কারণ তখনকার বাজেটগুলো ছিল লুটে পুড়ে খাওয়ার জন্য বাজেট, অবৈধ অত্যাচারিত সরকারের বাজেট, যার কারণে আমরা বিরোধিতা করেছিলাম। আর এখন যারা বাজেট দিচ্ছেন ওনারা হচ্ছেন সরাসরি এদেশের মানুষে ভোটে নির্বাচিত সরকার। কোনো নির্বাচিত সরকার কখনোই লুটে পুড়ে খাওয়ার বাজেট দিতে পারে না মাননীয় স্পিকার। আর বিএনপি এমন একটি দল, আমি শুনেছিলাম আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি বলতেন মানি ইজ নো প্রবলেম, কারণ তার দেশের প্রতি অনেক ভালোবাসা ছিল, দেশপ্রেম ছিল, ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল। আজকে তারেক রহমান তিনি হচ্ছেন সেই প্রিয় নেতার যোগ্য উত্তরসূরি। সেই শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার রক্ত এই তারেক রহমানের শরীরে প্রবাহিত হচ্ছে। সুতরাং একজন দেশপ্রেমিকের সন্তান কখনো লুটে পুটে খাওয়ার বাজেট দিতে পারে না প্রিয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, আমরা এখানে যারা সংসদ সদস্য হিসাবে আমরা এসেছি, সরকারি দল, বিরোধী দল, সবাই যদি আমাদের সদিচ্ছা থাকে, আমরা যদি বিশ্বাস করি এই বাজেটকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, এই বাজেটের মাধ্যমে দেশকে শক্তিশালী করব, মানুষের কল্যাণে কাজ করব, আমি মনে করি অবশ্যই এই বাজেট আগামী দিনে দেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। মাননীয় স্পিকার, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করা ঠিক নয়, সব জায়গায় বিরোধিতা করলে দেশের অর্থনীতি সামনে এগিয়ে যাবে না। তাই বলবো, আসুন সবাই মিলে একসঙ্গে কাজ করি, যে বাজেট আমাদেরকে দিয়েছেন আমরা সেই বাজেটকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করি। মাননীয় স্পিকার, আমাকে আরো 5 মিনিট সময় আমি চাচ্ছি।
1: জি, আর 2 মিনিট দেয়া হলো, আপনি মাননীয় স্পিকার
4: বলতে পারবো না, 5 মিনিট দেন, অনেকদিন পর আপনাকে পেয়েছি। মাননীয় স্পিকার, আমি 5 মিনিট সময় চাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আজকের এই সংসদে আরেকটি ধন্যবাদ জানাচ্ছি, সেটা হচ্ছে ফেনীবাসীর দীর্ঘদিনের কষ্ট ছিল, দুঃখ ছিল, প্রত্যাশা ছিল যে একটি শক্তিশালী বাঁধ আমরা ফেনীতে নির্মাণ করব। বিগত 17 বছরে ফ্যাসিবাদী সরকার শুধু লুটপাট করে খেয়েছে, একটি বাঁধ নির্মাণ করেননি। আরেকটি কথা হচ্ছে, আমার যে নির্বাচনী এলাকা, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা হওয়ার কারণে বিগত 17 বছর এই এলাকায় কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। প্রতি বছর বন্যার পানিতে এলাকার মানুষ প্লাবিত হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। গতকাল একনেকের সভায় এই প্রকল্পটি অনুমোদন হয়েছে, যে বন্যা যে বাঁধ নির্মাণ, শক্তিশালী বাঁধ নির্মাণ, সেই প্রকল্পটি অনুমোদন হয়েছে। সেজন্য আমি ফেনীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রীকে আমি আমার পক্ষ থেকে, এলাকার মানুষের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং আমার এই ফেনী এলাকার দুজন সংসদ সদস্য আছেন, একজন মাননীয় মন্ত্রী আব্দুল ওয়াল মিন্টু, আরেকজন জয়নাল আবেদিন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ওনাদের সকলের আন্তরিকতায় আমরা এই প্রকল্পটি পেয়েছি। মাননীয় স্পিকার, আমি আরেকটি কথা বলতে চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন আগে সংসদে একটি বক্তব্য দিয়েছিলেন যে একজন সন্ত্রাসী পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ওনাকে সাধুবাদ জানিয়েছি। আমি আজকে সংসদে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, শুধু এই বেনজির আহমেদ নয়, এই পুলিশ প্রশাসনে যারা আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের সহযোদ্ধাদের গুণ করেছে, খুন করেছে, অত্যাচার করেছে, আওয়ামী লীগের কর্মী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে, তারা আজকে কোথায়? তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। মাননীয় স্পিকার, শুধু একজন বেনজিরকে গ্রেপ্তার করলেই আমাদের কষ্ট শেষ হবে না, একজন বেনজিরকে গ্রেপ্তার করলেই আমাদের দুঃখ শেষ হবে না। আমাদের সহযোদ্ধারা আমাদের কাছে এখনো আমাদেরকে ডাকে, কোথায় আমাদের হত্যাকারীদের বিচার?
1: মাননীয় সদস্য, আচ্ছা এক মিনিটে শেষ করে, আচ্ছা ঠিক আছে যান, দুই মিনিট শেষ করে, ওকে দুই মিনিট শেষ করে।
4: মাননীয় স্পিকার, আমি আজকে আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকলকে আহ্বান জানাবো, আমরা আজকে যারা সরকারি দল বিরোধী আছি, আমরা প্রত্যেকে নির্যাতনের শিকার হয়েছি, প্রত্যেকে মাইর খেয়েছি, জেলখানে একসঙ্গে ছিলাম, কিন্তু আমি চাই অনতি বিলম্বে যারা আওয়ামী লীগের কর্মী হিসাবে সরকারি প্রশাসনের পুলিশের বিশেষ করে দায়িত্বে যারা ছিল, যারা কাজ করেছে, যাদের নেতৃত্বে 18 সালে হাজার হাজার কোটি টাকা ব্যয় নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তাদের প্রত্যেককেই শাস্তির আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হয়। মাননীয় স্পিকার, আমাদের রফিকুল ইসলাম হেলালিবা একটি বক্তব্য দিয়েছিলেন, সেটি ছিল আইনমন্ত্রী, আমরা সবাই চাই মাদককে সমাজ থেকে নির্মূল করতে হবে। শুধু আমি, রফিকুল ইসলাম হেলালি, আবার আমরা যারা সংসদ সদস্য আছি, আমরা চাইলে হবে না। সেখানে মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হচ্ছে, আবার 10 দিনের মধ্যে তারা জামিন নিয়ে যাচ্ছে। তাইলে আমি বলব, মাননীয় স্পিকার, আমাদের আইনে যদি কোনো ধরনের দুর্বলতা থাকে, ঘাটতি থাকে, আমরা যারা সংসদ সদস্য, আমরা চাচ্ছি সবাই মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তাহলে আমাদের অনিয়কতায় আমরা চাই সকল মাদক ব্যবসায়ীদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, আইনের আওতায় আনতে হবে, বিচার ব্যবস্থা শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটকে রাখতে হবে। তাহলেই এই মাদকের হাত থেকে আমার সন্তানরা, আপনাদের সন্তানরা, এদেশের মানুষরা এই মাদকের হাত থেকে রক্ষা পাবে। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। যখন বিভিন্ন সময় মামলা খেয়েছি, অনেক দিন কারাগারে ছিলাম, মাসের পর মাস আপনি সহযোগিতা করেছেন। আজকে যেহেতু সুযোগ পেয়েছি এই মহান সংসদে, আপনাকেও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো শেষ করছি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। একটু বসেন প্লিজ। আপনার আগে দাঁড়িয়েছেন এম মাহবুবউদ্দিন খোকন সাহেব, দেখি উনি কি বলেন, একটু দয়া করে বসেন। এম মাহবুবউদ্দিন খোকন সাহেব, আপনি কি জন্য দাঁড়ালেন, একটু মাইকটা দিবেন দয়া করে প্লিজ।
5: মাননীয় স্পিকার, পয়েন্ট অর্ডার বলছি, মেহেরপুর একের মাননীয় সংসদ সদস্য তার বক্তব্যে বলেছেন, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে দর্শন করা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে দর্শন করা হয়েছে, মানে এটা দুঃখজনক ব্যাপার। সংসদে ভাবে ঢালাভাবে কথা বলা উচিত না, সংসদে বাসা জানতে হবে, সেভাবে বলতে হবে। তার বক্তব্যটা স্পাস করার জন্য আমি অনুরোধ করছি, মানে আপত্তিকর।
1: মাননীয় সদস্য, আপনি বলতে চাচ্ছেন যে বসেন আপনি, মেহেরপুর এক আসনের মাননীয় সদস্য তিনি তার বাজেট বক্তব্যে বলেছেন ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে, প্রলোভন দিয়ে ধর্ষণ করেছেন, এই বক্তব্যটা এক্সপান্স চাচ্ছেন, এইটাই তো আপনার বক্তব্য? আমিও শুনেছি এরকম কথা বলেছেন, পয়েন্ট অফ অর্ডারে আপনি দাঁড়িয়েছেন, এই স্টেটমেন্টটা এক্সপান্স করা হলো। বাজেট আলোচনায় এ পর্যায়ে অংশগ্রহণ করবেন বাংলাদেশ জাতীয় সংসদ আসন নম্বর 320, মহিলা আসন নম্বর 20, সুবর্ণা সিকদার। সুবর্ণা সিকদার, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
6: স্পিকার, আমি এই মহান সংসদে দাঁড়িয়ে শুরুতে স্মরণ করছি আমার আরাধ্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ও সর্বদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মরণ করছি গণতন্ত্রের মানুষকন্যা, আপোষহীন নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। কৃতজ্ঞতা জানাই দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আরও কৃতজ্ঞতা জানাই বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নীতি নির্ধারণী বোর্ডের সমস্ত সদস্যবৃন্দ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। মাননীয় স্পিকার, সবুজের বুকে লাল সে তো উঠবেই চিরকাল। যে সম্প্রদায় সমাজে অবহেলিত সুবিধাবঞ্চিত ছিল সেই মতুয়া সম্প্রদায় তথা সনাতনীদের পক্ষ থেকে দাঁড়িয়ে আজকে আপনার সামনে আমি এই মহান সংসদে কথা বলছি। স্মরণকালের এই ঐতিহাসিক 2026 এবং 2027 অর্থ বছরে বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট, যেটি গত 11 জুন মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে পেশ করেছেন। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি আমার হৃদয়স্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, এ বাজেট শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে আমি বিশ্বাস করি। সেই সাথে ব্যাংকিং খাতের যে অবস্থা সেটিও লাঘব করবে বলে, সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সরকার তার নির্বাচনী ইশতেহারে 31 দফা দিয়েছিল এবং জুলাইকে ধারণ করার মাধ্যমেই এই বাজেট পরিপূর্ণতা ফুটে উঠবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আধুনিক ও প্রযুক্তি নির্ভর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুন্দর, সমৃদ্ধশালী, স্থিতিশীল বাংলাদেশ চাই এবং এই স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের পথে এই বাজেটের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারব। প্রথমত শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিশু কল্যাণ, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, এমন কোনো খাত নেই যেখানে আমাদের সরকার বরাদ্দ দেননি। এমন যদি হয় মাননীয় স্পিকার, সালিস মানি কিন্তু আমি তালগাছটি আমার, এরকম হলে তো হবে না। আমাদেরকে সবাইকে আমাদের দৃষ্টিকোণ বদলাতে হবে, তাহলেই আমাদের জীবন বদলে যাবে। কৃষিখাতের বরাদ্দ একজন কৃষকের মুখে হাসি ফোটাবে, আমি প্রান্তিক কৃষকের সাথে সরাসরি কথা বলেছি মাননীয় স্পিকার। কৃষকের কাছে শুনেছি তার হৃদয়ের কথা, তার হৃদয়ের কথোপকথনে তার ভাবব্যক্তি অভিব্যক্তি ফুটে উঠেছে। তিনি বলেছেন, বর্তমান সরকার আমাদের জন্য যে বাজেটটি দিয়েছেন সেটা যথাযথ, সময় উপযোগী, আমরা আমাদের ফসলের ন্যায্য মূল্য পাব বলে আমরা বিশ্বাস করি। এটা একজন কৃষকের কথা মাননীয় স্পিকার। আমি একজন চিকিৎসকের সাথে সরাসরি কথা বলেছি, তিনিও এই বাজেটকে সুস্বাগতম জানিয়েছেন মাননীয় স্পিকার। শিক্ষাখাতে 1,36,606 কোটি টাকার বরাদ্দ, প্রান্তিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, পোশাক, জুতা, বিভিন্ন সম্প্রসারণে একটি নবদিগন্তের দ্বার উন্মোচিত হলো। শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার এবং মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ প্রমাণ করে দিয়েছে এই বাজেট শুধু আজকের ব্যয় নয়, আগামী প্রজন্মের সক্ষমতার বিনিয়োগ করেছে। ওয়ান টিচার, ওয়ান ট্যাব, লার্নিং উইথ হ্যাপিনেস। মাননীয় স্পিকার, নারী ও শিশু যেখানে কল্যাণে যে বরাদ্দ হয়েছে, এটি একটি নারীকে তার নিজস্ব পরিচয় তৈরি করতে সাহায্য করবে বলে এবং উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। একটি পরিবার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই পরিবারের শিশু যদি সুন্দর একটি সাবলীল পরিবেশে বেড়ে ওঠে, একজন মা যদি তার সন্তানকে সুন্দরভাবে বেড়ে তোলার জন্য সমস্ত সাহায্য সহযোগিতা পায়, তাহলে সেই শিশু শুধুমাত্র পরিবার নয়, একটি দেশের জন্য সম্পদ হয়ে দাঁড়াবে। মাননীয় স্পিকার, 42 লক্ষ ফ্যামিলি কার্ড নবদিগন্তের দ্বার উন্মোচন করলো। আমি মনে করি ডে কেয়ার সেন্টার, যেখানে শিশুরা নিরাপত্তা ও নির্ভরতার মাধ্যমে সুস্থ পরিবেশে বেড়ে উঠবে। আমি বিরোধী দলকে বলতে চাই, এই ডে কেয়ার সেন্টারে শুধুমাত্র সরকারি দলের কোনো লোকের বাচ্চারা বড় হবে না, সুন্দর পরিবেশে গড়ে উঠবে না, আপনাদের সন্তানেরাও আত্মীয় স্বজনেরাও এই ডে কেয়ার সেন্টারে পরিষেবা পাবেন। সামাজিক নিরাপত্তা খাতে 1,44,363 কোটি টাকার বরাদ্দ দেশের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আশার আলো হয়ে এসেছে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আপনাকে 1 মিনিট সময় বাড়িয়ে দেয়া হলো, ধন্যবাদ।
6: 2 মিনিট সময় চাচ্ছি মাননীয় স্পিকার। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ, যার পরিপ্রেক্ষিতে আমরা সনাতনীরা এবং অন্য যে কোনো ধর্মের বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রে মিলেমিশে বসবাস করার যে সুযোগটি আমরা পেয়েছি, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যার জন্য আজকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট একটি সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান। আমি ধর্মমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব, এই প্রতিষ্ঠানে বাজেট বরাদ্দের মাধ্যমে কিছুটা বরাদ্দ হলেও যদি এই সনাতনীদের দিতেন আমরা উপকৃত হতাম। পরিশেষে আমি আমার এলাকার কথা একটু বলতে চাই মাননীয় স্পিকার। আমার এলাকার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী জংশন থেকে গোপালগঞ্জ পৌঁছানোর পথে চাপ্তা স্টেশন ও বাহিরবাগ স্টেশনের মাঝে প্রায় 15 থেকে 20 স্থাপন করা।
1: জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, পরে আবার সুযোগ আসবে, তখন বলবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদুল্লাহ। জনাব মোহাম্মদুল্লাহ, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
7: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাদিসে একটি বাক্য আছে, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে জানিয়ে দাও। স্পিকার, এই সংসদ সদস্যদের সামনে আমি আপনাকে অনেক ভালোবাসি, এটি জানিয়ে দিলাম। মাননীয় স্পিকার,
1: অসংখ্য ধন্যবাদ।
7: আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব ময়মনসিংহ একটা প্রোগ্রামে গিয়েছিলেন, উনি অসংখ্য মানুষের সামনে ওনার আসনে আমাকে বসিয়ে আমাকে মাননীয় শিক্ষামন্ত্রী বলে সম্বোধন করে আমাকে সম্মানিত করেছিলেন, আপনার মাধ্যমে তাকেও আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার দল বাংলাদেশ খেলাফত মজলিস এর আমির আল্লামা মামুনুল হক সাহেব জোর করেই আমাকে ইলেকশনে নামিয়েছিলেন, যে কারণে জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আল্লামা মামুনুল হক সাহেবকে আমি ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই ফুলপুর তারাকান্দার মানুষগুলোকে, যারা তাদের দুঃখ কষ্ট এবং মনের কথাগুলো সংসদে বলার জন্য আমাকে সংসদে পাঠিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বঙ্গর অর্থনীতিতে আমাদের অর্থমন্ত্রী হৃষ্ট পুষ্ট এবং হ্যান্ডসাম একটা বাজেট ঘোষণা করেছেন। আমি মনে করি বাজেটটা সর্বদিক থেকে ভালো না হলেও মোটামুটি তুলনামূলক ভালো। এরপরে এখানে আরেকটা এরকম বাজেট এই সংসদে অসংখ্য হয়েছে, বাজেটটা বাস্তবায়ন আমাদের স্থানীয়ভাবে বাস্তবায়ন হয় না। আমি এই বছর আশা করি, যেহেতু আমরা বঙ্গর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছি, আমরা 300-350 এমপি মন্ত্রী এখানে আছি, আমরা যদি হাদিস আল্লাহ রাসুল বলেছেন খাইরুন নাস মাইয়ান ফাউন নাস, যে মানুষের কল্যাণ করে সে সবচেয়ে উত্তম ব্যক্তি, আর সংসদ সদস্যরা সবচেয়ে বেশি কল্যাণকর কামী, কল্যাণ করার সুযোগ থাকে। আমি মাননীয় স্পিকার আপনার আসন নিয়েও কিছু কথা আমি বলবো, যে কারণে আপনার পক্ষ থেকে আমাকে একটু সময় দিবেন। আর আমার মাননীয় বিরোধী দলের চিফ হুইপ আমাকে বলেছেন সময়ের পরে দুই মিনিট উনি বাড়াবেন, তাহলে দুইজন যদি দুই মিনিট করে বাড়ান চার মিনিট সময় আমি পাবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার,
8: এই চিফ হুইপ মহোদয় কিন্তু নেই, মাননীয় চিফ হুইপ মহোদয় নেই
7: পক্ষে যিনি আছেন আমাদের রফিকুল ইসলাম খান সাহেব আছেন, উনি হয়তো সময় বাড়িয়ে দিবেন, হুইপ আছেন। মাননীয় স্পিকার, যে অর্থনীতির উপর আমাদের এই দেশ দাঁড়িয়ে আছে সেই অর্থনীতির উপরে সবচেয়ে বেশি লুটপাট হয়, সেই অর্থনীতি লুটপাট যদি না হতো এই দেশ উন্নয়নের জন্য 54 বছর অপেক্ষা করা লাগতো না। আজকে 54 বছর যাবত এ দেশের মানুষ সাফারার হচ্ছে। আমাদের এই দেশে যারা জনপ্রতিনিধি হয় এবং বিশেষ করে অনেক সরকারি কর্মচারী আছেন যারা ঘুষ বাণিজ্য এবং অর্থ লুটপাটের সাথে জড়িত থাকার কারণে গত 17 বছরের ইতিহাস আপনার এবং আমাদের সামনে আছে। আমি এখানে যারা আছেন এই বছরে 350 এমপি মন্ত্রীদের কাছে অনুরোধ করব, 5টা বছর জনগণের জন্য আপনারা মেহনত করেন, 5টা বছরের এই অর্থ বরাদ্দ জনগণের পিছনে ব্যয় করেন। এখানে যদি আপনারা এখানে খেয়ানত না করেন এই 1 বছরে অর্থ বাজেটে আমাদের গ্রামের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনার কাছে একটা ছোট্ট আবদার থাকবে, আপনার মাধ্যমে আমাদের অর্থমন্ত্রীর কাছে আমার ছোট্ট একটা আবদার থাকবে। বিএনপি যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের কৌমি গণনার প্রতিটি মানুষ বিএনপির সাথে ছিল, এখনও আছে, কিন্তু বিগত সময়ে কৌমি গণনার কোনো মানুষদের নিয়ে কোনো বরাদ্দের কথা কখনো আসে নাই। এই বছর আমরা ভেবেছিলাম যে এই বছর যেহেতু বিএনপি ইসলামপন্থী দল, ইসলামে মূল্যবোধে বিশ্বাসী, তারা যেমন নৃগোষ্ঠীকে তারা অর্থনীতির বরাদ্দের মধ্যে এনেছে কৌমি অঙ্গনকেও তার বরাদ্দর মধ্যে আনবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কৌমি গণনার আলেম ওলামা এবং সেই সমাজের মানুষগুলোকে তারা কোন গ্রহের মানুষ মনে করে এটা আমার বুঝে আসে না মাননীয় স্পিকার। এই জন্য আমি অর্থমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করব যে কৌমি গণনার আলেম ওলামা ছাত্রদেরকেও আপনাদের এই অর্থ মন্ত্রণালয়ের একটা বাজেট দিয়ে তাদেরকে আপনাদের এই দেশ উন্নয়নের কাজে তাদেরকে কাজে লাগানোর ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, আপনি যে অঞ্চলের এমপি আমি আপনার কাছাকাছি এমপি, আপনার এলাকায় যত সমস্যা সেই সমস্যা আমার এলাকাও, লক্ষ লক্ষ মানুষের শুধু একটাই ফোন আসে এই বৃষ্টির দিন মানুষ কোথাও চলাচল করতে পারে না, প্রতিটা রাস্তাঘাটে হাঁটুপানি পর্যন্ত জমে যায়, রিক্সা উল্টে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আপনার মাধ্যমে অনুরোধ করব।
1: মাননীয় সদস্য, সময় শেষ, তারপরেও দুই মিনিট দাবি করা হচ্ছে, দুই মিনিট বাড়িয়ে দেওয়া হলো, আর আপনার কনস্টিটিউয়েন্সির উপর দিয়ে আমি যাই একটা তো দায়বদ্ধতাও আছে, দুই মিনিট বাড়িয়ে দেওয়া হলো
7: আপনার পক্ষ থেকে, দুই মিনিট চাই। মাননীয় স্পিকার, গ্রামীণ অর্থনীতিকে আগে আনতে হলে রাস্তাঘাটের উন্নয়ন লাগবে। এই রাস্তাঘাটে আমার এলাকায় প্রায় 2 থানায় প্রায় 400 কিলোমিটার রাস্তা কাঁচা, যতটুকু পাকা আছে ওইটুকু অচলযোগ্য। আমি মাননীয় সড়ক যোগাযোগ মন্ত্রীর কাছে অনুরোধ করব যে আমার দিকে একটু নজর দিবেন এবং আমার এলাকার মানুষের চলাচলের একটা সুব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলবো, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমি আপনার প্রতি অনেক সন্তুষ্ট খুশি। আমাদের এলাকার যতগুলো স্কুল আছে স্কুলের কোনো ভবন নাই, এখানে শিক্ষক নাই, তাদের ভালো ফ্যানের ব্যবস্থা নাই, কারেন্টের ব্যবস্থা নাই, বাচ্চারা লেখাপড়া করে অনেক কষ্টে। আপনি একটু শিক্ষাখাতে যেমন বড় বরাদ্দ পেয়েছেন এই বরাদ্দটা যেন সুসম্পন্টন হয় আমার এলাকায়, যেন আমি আমার প্রাপ্য অনুযায়ী যেন আমি পাই এলাকার উন্নয়নে আমি কাজ করতে পারি। মাননীয় স্পিকার, আমার এলাকার 2টা থানা একটা পৌরসভা আছে, পৌরসভা ইউনিয়নের মতো কোনো উন্নয়ন নাই, রাস্তাঘাট নাই, ড্রেনেজ নাই, ফুলপুর থানার উপজেলার মানুষ এবং পৌরসভার মানুষগুলো বৃষ্টি আসলে তারা চলাচল করতে পারে না। আমি বলবো প্রত্যেকটা পৌরসভাকে যেন উন্নত করা হয়, হ্যাঁ, সি গ্রেড থেকে এ গ্রেডে উন্নত করা হয়। ঠিক তেমনিভাবে তারাকান্দা বিশাল একটা বাজার এবং বিশাল জনগোষ্ঠী এখানে বসবাস করে, এটা পৌরসভা না থাকার কারণে এলাকার গ্রামের এলাকার মতো ইউনিয়ন পরিষদের মতো রাস্তাঘাট নাই, ড্রেনেজ নাই, জলবদ্ধতার কারণে মানুষ চলাচল করতে পারে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে তারাকান্দা যেমন উন্নয়ন চাই ঠিক তেমনিভাবে তারাকান্দাকে পৌরসভা ঘোষণা করা হোক, এই আবেদন আমি আপনার মাধ্যমে জানাই। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি দয়া করে একটু সময় আমাকে বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, স্বাস্থ্যখাত নিয়ে আমি কথা বলেছিলাম, কিন্তু স্বাস্থ্যখাতের আমি শুনেছি যে 101 সজ্জা বিশিষ্ট হাসপাতালের একটা অনুমোদন হয়েছে, কিন্তু অনুমোদন

0: আচ্ছেন আপনার জন্য এক মিনিট, ভালো জনপ্রিয় মানুষ নেন এক মিনিট।
1: মাননীয় স্পিকার, আমরা বৃহত্তর ময়মনসিংহ সবসময় উন্নয়ন থেকে বঞ্চিত, যেমন আপনি জানেন আমরাও জানি, সামনে যারা আছেন তারাও জানেন। আজকে প্রধানমন্ত্রী বেগম খালেদা বেঁচে থাকলে হয়তো আমি এই বেঞ্চে না থেকে ওই বেঞ্চে থাকতাম। তা আমি আপনাকে আমাদের অভিভাবক মনে করি, আপনি অভিভাবক হয়ে আমাদের বৃহত্তর ময়মনসিংহ উন্নয়নে আমাদেরকে অবদান রাখার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। সাথে সাথে গতকালকে এক থেকে আমরা সংবাদ পাইলাম যে ময়মনসিংহ থেকে শেরপুরের রেল লাইনের একটা অনুমোদন পাশ হয়েছে। আমি আপনার মাধ্যমে রেলমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই রাস্তাটা যেন শেরপুর থেকে জামালপুর থেকে শেরপুর না হয়ে ময়মনসিংহ তারাকান্দা ফুলপুর হালুয়াঘাট হয়ে শেরপুর হয়, তাহলে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার পক্ষ থেকে এক মিনিট সময় দিয়েছেন, এটা আমার জন্য লাখ মিনিট। আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় জি, আচ্ছা একটু বসেন, আমি একজনকে কল করছি, তারপরে দেখব। আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নুরুল আমিন। নুরুল আমিন নেই। আলোচনায় অংশগ্রহণ করবেন নরসিংদী তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মঞ্জুর এলাহি।
2: বিসমিল্লাহির রহমানির
0: রহিম। একটু শেষ হোক, আমি যেহেতু কল করছি উনি দাঁড়িয়েছেন, বসেন। মঞ্জুর এলাহি মাননীয় সদস্য, আপনার সময় পাঁচ মিনিট, ধন্যবাদ আপনাকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বাজেটের উপর আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বলতে চাচ্ছি, জাতীয়তাবাদী দল বিএনপি সরকার এই 2026-27 অর্থবছরের যে বাজেট ঘোষণা করেছেন, সেই বাজেট যে আমাদের কাছে পছন্দ হয়েছে, আমাদের বিরোধী দলের ভাইদের কাছেও পছন্দ হয়েছে, সারা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে কিন্তু এই বাজেট খুব পছন্দ হয়েছে, তারা কিন্তু জানেন এটা। তারপরও তারা বিরোধিতা করছেন, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে সবসময় একটা কথা বলেন, যদি আওয়ামী লীগের সময় বিরোধী দলের ভূমিকা যেমন ছিল, আমাদের ভূমিকাও যদি তেমনই থাকে, তাহলে আমরা তো লেজির ভিত্তিক হয়ে গেলাম, আমরা তো আর বিরোধী দল থাকলাম না। এ কারণে তারা কথাটি বলে, তাদের কথা আমাদের খুব মনে কষ্ট নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এই কথায় আমার কিন্তু একটা গল্পের কথা মনে পড়ছে। একজন সরকারি চাকরিজীবী সৎ মানুষ, জীবনেও ঘুষখার নাই, তার কাছে পয়সা নাই, উনি রিটায়ারমেন্টে আসছেন, ওনার মেয়ের বিয়ে দিতে হবে, 25,000 টাকা লাগবে। তো উনি নিয়ত করলেন, মানুষের কাছে জীবনে চাই নাই, মানুষের কাছে আর কোনোদিন চাবো না। উনি আল্লাহর কাছে একটা চিঠি লিখলেন, হে খোদা, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমাকে 25,000 টাকা দিবা। পোস্টমাস্টার এই চিঠি দেখে চিন্তা করল, প্রতি আল্লাহ তো চিঠি পাঠাবে কোথায়, চিন্তার মধ্যে পড়ে গেল। পোস্টমাস্টার সবাইকে ডেকে নিয়ে আসলো, চিঠিটা খুললো, খোলার পরে দেখে আল্লাহর কাছে 25,000 টাকা চেয়ে চিঠি পাঠিয়েছে। পোস্টমাস্টারের মায়া লাগলো, স্টাফদের সবাইকে ডেকে বলল, এই লোককে কিছু সহযোগিতা করা দরকার, 2,000-5,000 করে চাঁদা দিয়ে তারা 15,000 টাকা ম্যানেজ করে এই খামের ভিতরে ঢুকাইয়া ওই লোকের বাড়িতে পাঠিয়ে দিল। ওই লোক চিঠি পেয়ে খুব খুশি, 15,000 টাকা আল্লাহ পাঠিয়েছে, আল্লাহকে ধন্যবাদ দিতে হয়, হে খোদা আমি তোমার কাছে কৃতজ্ঞ, শুনেছি তোমার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে না, আজকে আমিও খালি হাতে ফিরি নাই, তুমি আমাকে 25,000 টাকা দিয়েছিলে সত্য, বাটপার পোস্টমাস্টার 10,000 টাকা রেখে দিছে। এখানে আপনাদের বিরোধী দলের ভাইদের প্রতি উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এরকম মনে করতে পারেন, কিন্তু আমাদের হেডমাস্টার, এই মুহূর্তে প্রধানমন্ত্রী, বাংলাদেশের কর্ণধার, উনি যে বাজেট দিয়েছেন, এই বাজেট কিন্তু এখানে আস্থা বিশ্বাসের অভাবের কিছু নাই। হ্যাঁ, আজকে আমাদের সেই নেতা 2,50,000 টাকা ঘাটতি বাজেট ঘোষণা করেছেন, উনি এই টাকাটা ওনার যোগ্যতা দিয়ে উনি পূরণ করবেন, আপনারা দেখবেন। আজকে আমাদের সকলের উচিত ছিল তারেক রহমানকে ধন্যবাদ দেওয়া, যে আমাদের ঘরের সেই ছেলে কবে হবে, কথায় বড় না হয়ে কাজে বড় হবে, আর সেই ছেলেটার নাম কিন্তু জনাব তারেক রহমান। আমরা আরেকটি কথা না বললেই নয়, স্থানীয় সরকারকে গতি বাড়ানোর জন্য বর্তমান

0: সরকার কিন্তু জেলা পরিষদের প্রশাসক বসিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় এই বর্তমান জেলা প্রশাসকের 3 লক্ষ টাকা উনি নিজে কিন্তু অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখেন না। জরুরি কাজে অনেক সময় কিন্তু এটা প্রয়োজন হয়। আমি এই মহান সংসদে দাবি করছি জেলা পরিষদের প্রশাসকরা মিনিমাম 10 লক্ষ টাকা যাতে তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে করার জন্য। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম তখন কিন্তু আমি দেখেছি প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে বদলি করা হতো উপজেলা শিক্ষা অফিসার, পরবর্তীতে এটা জেলা অফিসারের কাছে নিয়ে যাওয়া হলো, এখন মন্ত্রণালয়ে যেতে হয়। আমার প্রশ্ন, আমার বাড়ি নরসিংদী, 1.5 ঘন্টা লাগে ঢাকা আসতে মন্ত্রণালয়ে। নর্থ বেঙ্গল, সিলেট, বগুড়া, পাবনা, দিনাজপুর যে সকল প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছেন তারা যদি একদিন মন্ত্রণালয়ে আসে কোনো কমপ্লেনের জন্য তাদের 3 দিন সময় নাই, 3,000 টাকা খরচ। সে কারণে এই প্রাইমারি স্কুলের শিক্ষকদের বদলিটা আবার জেলা পর্যায়ে দিয়ে দেওয়া হোক, এটা আমার দাবি, আমার পক্ষ থেকে বলছি। নরসিংদী জেলা শিল্প সমৃদ্ধ জেলা, এখানে ডাইং প্রিন্টিং অনেক বেশি, তো ডাইং প্রিন্টিং করতে গেলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কিন্তু খুব জরুরি প্রয়োজন। অনেক মিল মালিক আছেন যারা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করার ক্ষমতা সক্ষমতা তাদের নাই, সে কারণে আমি সরকারের কাছে এই যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব, আপনারা যদি সরকারিভাবে একটা জায়গায় ইটিবি করে আমাদের কাছ থেকে গ্যাস বিদ্যুৎ বিলের মতো বিলটা নেন, এটা আমরা দিতে পারি। যদি এটা সম্ভব না হয় আমাকে 2 মিনিট সময় বাড়িয়ে দিলে আমি কৃতজ্ঞ থাকব স্পিকার মহোদয়।
1: 1 মিনিট বাড়ানো হলো, প্লিজ 1 মিনিট, ধন্যবাদ।
0: যদি হ্যাঁ এটা সম্ভব না, সুদবিহীন ঋণ যদি আপনারা দেন 5 বছর মেয়াদে তাহলে কিন্তু পরিবেশটা আরো সুন্দর সবাই রাখতে পারে। আজকে আমার নির্বাচনী এলাকা নরসিংদী 3 শিবপুর, এখানে সবজির জন্য বিখ্যাত। আমরা মনে করি ঢাকা শহরের মিনিমাম 50% সবজি আমাদের এই নরসিংদী শিবপুর থেকে আসে, এটা পচনশীল এই সবজি, সে কারণে ওইখানে যদি একটা কোল্ড স্টোরেজ করা হয় তাহলে কিন্তু কৃষক তার ন্যায্য মূল্যটা পাবে বলে আমি বিশ্বাস করি। আমার লাস্ট কথাটা হচ্ছে আমার নির্বাচনী এলাকা শিবপুর, এই শিবপুরের রাস্তাঘাট পাকা করার জন্য আমি কোনো দিন কোনো বরাদ্দ চাবো না, কারণ আমার নির্বাচনী এলাকায় 99% রাস্তা পাকা। দুঃখের বিষয় হচ্ছে গত 18 বছরের মধ্যে একটা রাস্তাও মেরামত করা হয় নাই। যদি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আমার এই সমস্ত রাস্তাগুলি পাকা মেরামত করে দেন তাইলে কিন্তু আমি আপনার প্রতি খুশি থাকব। ধন্যবাদ মাননীয়।
1: অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রফিকুল ইসলাম খান, আপনি দাঁড়িয়েছেন, একটু মাইকটা দিবেন দয়া করে, ফর এ মিনিট।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনি একটু আগে একটা বক্তব্য এক্সপান্স করেছেন, আমাদের মেহেরপুর একের মাননীয় সংসদ সদস্য তাজউদ্দিন খান সাহেবের বক্তব্য এক্সপান্স তো হবে যদি অসত্য বক্তব্য দিয়ে থাকেন অথবা অসংসদীয় শব্দ যদি ব্যবহার করেন তাহলে এক্সপান্স হবে। এজন্য আমার ধারণা উনি কোনোটাই বলেন নাই, কাজে উনি দাঁড়িয়েছিলেন, ওনাকে ওনার বক্তব্য রাখার সুযোগ দেওয়া হোক। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: জি আপনাকেও ধন্যবাদ, আপনি বসেন দয়া করে। মেহেরপুর এক, আপনি দাঁড়ান দয়া করে, কি বলতে চেয়েছিলেন শুনি, 1 মিনিটের মধ্যে প্লিজ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার আলোচনার ভিতরে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে অনেক জায়গাতে এই কথাটা ব্যবহার করেছিলাম। অবশ্য মাননীয় সদস্য এই কথাটার উপরে আপত্তি করেছিলেন যে এই ভাষাটা ব্যবহার না করার ক্ষেত্রে, আমি যতটুকু শুনেছি। আমাদের কাছে যে তথ্য আমার কাছে ছিল সময়ের অভাবে দিতে পারেনি, আমি তথ্যগুলো আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। জি জি মাননীয় স্পিকার, 10/4/2026 ফরিদপুর সোনাগাজী কোতোয়ালি থানাতে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগে একটা মামলা হয় নারী ও শিশু নির্যাতন আইনে। ওসি সাহেব এর প্রাথমিক সত্যতা পেয়েছে বলে এটা প্রমাণ হয়েছে। 25/4/2026 রংপুর মিঠাপুকুর উপজেলা ভাঙ্গনা ইউনিয়ন বিএনপির সহসম্পাদক এনামুল হক দল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে। আরো
1: মাননীয় সদস্য আপনি দয়া করে বসেন। জি। জনাব এম মাহবুবউদ্দিন খোকন সাহেব একটু বসেন, আপনি যা বলতে চেয়েছিলেন একটু বসেন, আমি ওনাকে বলি। জি, মাননীয় সদস্য, ফ্যামিলি কার্ড যে প্রজেক্ট সেটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী বা এই সরকারের না, সারা দেশের মানুষের একটা আকাঙ্ক্ষিত বিষয়। সো এই প্রজেক্ট সম্পর্কে যেহেতু একটা অভিযোগ এনেছেন আপনি, আপনি নিজে পার্সোনালি এটার কোনো ক্লারিফিকেশন করেননি, যে কারণে মাননীয় সদস্য হিসাবে আমি এটা বলেছি যে উনার বক্তব্যের প্রেক্ষিতে যে আপনি যে ধর্ষণের অভিযোগ প্রলোভন দেখিয়ে সেই লাইনটা এক্সপান্স করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এক্সপান্সড হয়ে গেছে, আর উনি নিজে ক্লারিফিকেশন না করে একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেই জন্য এক্সপান্স করা হয়েছে। বসেন, আমরা একটু প্রসিডিংস অব্যাহত রাখি, পরে আবার আসবো। বসেন, আচ্ছা দেখা যাবে, থ্যাংক ইউ। বাজেট সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করবেন চাঁদপুর চার আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল হান্নান। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, আপনার সময় পাঁচ মিনিট, ধন্যবাদ আপনাকে।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় ডেপুটি স্পিকার, আপনি সরকারি দল এবং বিরোধী দল বলেন, আমরা মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় স্পিকার, আপনি সরকারি দল ও বিরোধী দল বলেন, কিন্তু আমরা কোন দল আমরা নিজেরও জানি না, এবং আমাদের হুইপ কে সেটাও আমরা জানি না। তারপরও কিছুক্ষণ পূর্বে হুইপ মহোদয় সেফ হুইপ বলে গিয়েছেন, আট মিনিট উনি সময় দিয়েছেন, আমি আপনার কাছে বেশি সময় দাবি করছি। মাননীয় স্পিকার, এই বাজেট ব্যবসা বান্ধব বাজেট, এই বাজেট নারী বান্ধব বাজেট, এই বাজেট আমাদের দেশের উন্নয়নের বাজেট। দীর্ঘ ১৭ বছর পর পেশি সরকার যাওয়ার পর গণতান্ত্রিক সরকারের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক, তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সুন্দর একটি বাজেট দিয়েছেন, তবে এই বাজেটটুকু যাতে ওনারা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারেন ইয়ার আহ্বান আমি জানাচ্ছি। তবে এই বাজেট সম্পন্ন করার জন্য সবারই সহযোগিতার প্রয়োজন। আমি অর্থনীতিবিদ নই, আমি বাজেট বিশ্লেষণকারীও নয়। আমাদের ৯,৩৮,০০০ কোটি টাকা বাজেট হয়েছে বিভিন্ন খাতে দিচ্ছে, আমি সেই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি দেশের বর্তমান অবস্থা নিয়ে। মাননীয় স্পিকার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নেই ও আছে, এখন এসেছেন, উনি বলেছেন মাদক জিরো টলারেন্স। আমি একজন স্বতন্ত্র প্রার্থী, তবে আমি দলের লোক, বিএনপির লোক, বিএনপি মানুক আর না মানুক, আমি জিয়াউর রহমানের আদর্শে বুকে ধারণ করে ১৭ বছর মধ্যে আমি জেলে গিয়েছি, জেল খেটেছি, আমার ব্যবসায় কোটি কোটি টাকা সেই পেশি সরকার বিভিন্নভাবে আমাকে সেই কর বসিয়েছে এবং আমার উপর ট্যাক্স ধারণ করেছে। দেখা যায় আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী, এই ব্যবসায়ী হিসাবে আমার সেই গার্মেন্টসের কী কী সমস্যা হচ্ছে সেটা আমি আপনার কাছে বলতে চাই। মাননীয় স্পিকার, গার্মেন্টস ছিল একমাত্র বৈদেশিক মুদ্রা অর্জনের মেইন হাতিয়ার, আর ছিল সেই আমাদের প্রবাসী বন্ধুরা। এক সময় গার্মেন্টস থেকে ৭৭% বৈদেশিক মুদ্রা অর্জন হতো, এখন সেটা কমে ৬৭-৬৮% হয়েছে। তার কারণ আমরা প্রতিযোগিতায় আশেপাশের দেশের সাথে পারি না। আমাদের বিদ্যুতের দাম বেড়েছে, আমাদের গ্যাসের দাম বেড়েছে, শ্রমিকের দাম বেড়েছে, কিন্তু প্রক্রান্তরে ১৯৯১ সালে আমাদের সোর্স ট্যাক্স ছিল মাত্র 0.25, সেটা বাড়িয়ে বর্তমানে করা হয়েছে 1.03। শুধু এইখানেই সমাপ্ত নয়, সেই ফেসিস সরকারের আমলে আমরা যারা বিএনপি করতাম, যারা বিএনপির ব্যবসায়ী ছিলাম, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে। যে এলসি আমাদের নয়, যে এক্সপোর্ট আমাদের নয়, সেই এক্সপোর্ট আমাদের নামে দেখিয়ে ভুয়া ডিমান্ড নোট জারি করেছে। সেই ডিমান্ড নোটের দেখা গেলে করার পর তাদের ইচ্ছার উপরে করেছে। আমরা যখন আপিল করতে গিয়েছি, সেই আপিলে একটা পার্সেন্টেজ দিয়ে আপিল করতে হয়, কারণ 25% ট্রাইব্যুনাল করতে গেলে আবার করতে হয় এবং হাইকোর্টে গেলেও আবার টাকা দিতে হয়। এইভাবে অনৈতিকভাবে আমরা কোটি কোটি টাকা দিয়ে আমাদের ব্যবসা চালিয়ে রেখেছিলাম। সেই টাকা এখন কোর্টে যখন যায়, সেই মামলা এনে আমরা এই অবৈধ ডিমান্ড নোটকে বাদ দেওয়ার জন্য কোর্টও সহজে আসে না। তাই এই সমস্ত অহতুক সরকারি কর্মকর্তা প্রত্যেক যেন হয়রানি বন্ধ করা হয়, সেই সমস্ত বিশেষ আইন বাদ দেওয়ার জন্য আমি সংসদে অনুরোধ করব।
5: মাননীয় সদস্য, আপনাকে আর 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, ধন্যবাদ। 2 মিনিটস।
4: আমি আমার এলাকার সমস্যা বলতে মনে হয় পারবো না, কারণ বিশেষ আইন, যেমন যেই আপিল করতে গিয়েছিলাম সেই DCDRকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছে, যদিও গার্মেন্টসের সেই 1.03 নেওয়ার পর আর কোনো ট্যাক্স হয় না, কিন্তু এমন বিশেষ ক্ষমতা দিয়েছে আমাদের শ্রমিকের বেতনের উপরে উচ্চকর ধার্য করে, এবং এই ব্যবসায়ীদের উপর, অনেক ব্যবসায়ীদের উপর কোটি কোটি টাকা তারা ডিমান্ড নোট করেছে, কারণ আমরা যাতে ব্যবসা না করতে পারি সেটার জন্য। এখন এসেছে আমাদের যেহেতু সরকার আমাদেরকে এই সমস্ত হয়রানির হাত থেকে রক্ষা করার জন্য তদন্ত সাপেক্ষে যেন করা হয়। মাননীয় স্পিকার, আমি ব্যাংক সম্বন্ধে বলি, আমি ব্যাংকার না, তবে আমি ব্যাংকের একজন ডাইরেক্টর। আমাদের এই অর্থ মন্ত্রণালয় থেকে এমন কিছু সুবিধা দেওয়া হয়, তাতে সৎ ব্যবসায়ীরা অসৎ হওয়ার পরিকল্পনা করে, কারণ সৎ ব্যবসায়ীরা রেগুলার তারা তাদের টাকা দেয় এবং তারা ব্যবসা করে, আর কিছু অসৎ ব্যবসায়ী টাকা নিয়ে লুটপাট করে বাড়িঘর দুয়ার করে, ব্যাংকের টাকা দেয় না। এই টাকা হলো জনগণের টাকা, জনগণকে যারা ব্যাংকার ডিপোজিট করে তাদেরকে যথারীতি তাদের লভ্যাংশ দিতে হয়, কিন্তু এই ব্যবসায়ীগণ যেমন নীতি সহতার আওতায় অনেকগুলি সহযোগিতা দেওয়া হয়েছে, সেটা জুনের মধ্যে 2% দিয়ে নীতি সহতার আওতায় আনা হয়েছিল, কিন্তু সেই 2%ও দেওয়া হয় নাই। এখন অর্থ মন্ত্রণালয় থেকে পুনরায় সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এইভাবে যদি বাড়ানো হয় তাহলে অসৎ ব্যবসায়ীরা কোনো দিনও ব্যাংকের টাকা পরিশোধ করবে না। এইটা
5: জি, অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, আলোচনায় অংশগ্রহণ করবেন কুষ্টিয়া 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমির হামজা। জনাব মোহাম্মদ আমির হামজা, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026-27 সম্পর্ক বাজেটে বলতে গেলে আমি এই কথা বলবো যে এটা লুটপাটের বাজেট। এই বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। আমি আমার কুষ্টিয়ার 3 আসনের জনগণের পক্ষ থেকে বাজেট সম্পর্কে কিছু আলোচনা এবং প্রস্তাবনা রাখতে চাই মহান সংসদে। মাননীয় স্পিকার, জাতীয় বাজেট একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম। বাজেটের মূল ভিত্তি হল রাষ্ট্রের আয় এবং ব্যয়। তাই রাষ্ট্রীয় আয় বৃদ্ধির ব্যাপারে যেমন আমাদের সচেষ্ট থাকতে হবে, তেমনি ব্যয়ের ক্ষেত্রেও আরও সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, অতি প্রয়োজনীয় উল্লেখযোগ্য ব্যয়ের খাত চিহ্নিত করে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণের স্বার্থে অগ্রাধিকারের ভিত্তিতে যথাযথভাবে ব্যয় করতে হবে, এটাই আমরা মনে করি। রাষ্ট্রের আয় বৃদ্ধির জন্য কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি রোধ, অর্থ প্রচার, রপ্তানি বৃদ্ধি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে রাজস্ব আহরণের নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে। দেশের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেকার সমস্যা। এই বেকার সমস্যা নিরসনে শিল্পায়নের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন। বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা অধিক প্রয়োজন। মাননীয় স্পিকার, ব্যয়ের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান খাতে খাতকে অগ্রাধিকার প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। কৃষিক্ষেত্রে যত উন্নয়ন হবে দেশ তত অর্থ সমৃদ্ধ হবে। এজন্যে কৃষকদের স্বল্প মূল্যে সার, বীজ এবং শুল্ক মুক্ত কৃষি সরঞ্জামাদি সরবরাহ করা প্রয়োজন। শিক্ষা খাতে বাজেট বরাবরই কম থাকে, এবার যতটুকু হয়েছে আমরা চাই বিশেষ করে বিশেষত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার ক্ষেত্রে এই বাজেটের সঠিক ব্যবহার যেন করা হয় এবং গবেষণার জন্য বাজেটকে আরও বৃদ্ধি করা দরকার। এই বাজেট এত কম যে তা দিয়ে দেশে অর্থনৈতিক সমৃদ্ধিতে তেমন কোনো ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না বলে গবেষকরা জানাচ্ছে। মাননীয় স্পিকার, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের এবতেদায়ী মাদ্রাসা এবং সকল জেলা শহরে আমি একটা করে ফাজিল এবং কামিল মাদ্রাসা জাতীয়করণের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ব্যবস্থা এবং এবারের বাজেটে আসলে বাজেট আরও যথার্থ হতো বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে বলে আমি মনে করি। তাই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিকায়ন, উন্নয়ন এবং রেল সম্প্রসারণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে আমার কুষ্টিয়া ঝিনাইদহের এই 45 কিলোমিটার মাঝখানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, এখানে প্রায় 20-22 হাজার ছেলে মেয়েরা লেখাপড়া করে। এদের জন্য ট্রেনের যে ব্যবস্থাটা করা হয়েছে, রেল লাইন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা শুনেছি, এখনও কার্যকর কোনো ভূমিকা দেখতে পাইনি। আশা করি এই ব্যবস্থাটাও এই আগামী বাজেটে অন্তত আসবে। এই বিশাল বাজেট পুনরায় হওয়ার বিগত সময়ের মতো বর্তমান সরকার দলীয় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ব্যক্তিবর্গ যে অর্থ পাচার করবে না তার নিশ্চয়তা কে দেবে? দুই দল থেকেই আমরা বহু কথা শুনেছি বাজেটের ওপরে। আমার মনে হচ্ছে গতানুগতিক কথাই বেশি আসতেছে। ওনারা কথা তুললেই বলা হচ্ছে যে বাজেট নিয়ে সারা দেশে আনন্দের বন্যা মিছিল বয়। তো আমরা বাজেট 11 জুন এটা উপস্থাপন করার পর সারা দেশের যে সমস্ত জায়গায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের মতো যে প্রতিক্রিয়াগুলো দেখলাম, আমার মনে হয় এই মানুষগুলো কি ওনাদের দৃষ্টিতে মানুষ না বা এই দেশের জনগণ না? এরা যদি জনগণ হয় বা মানুষ হয় তাহলে তাদের এই প্রতিক্রিয়া কেন? সুতরাং বাজেট নিয়ে এক্ষেত্রে অর্থপ্রচার রোধে সরকারের সুনির্দিষ্ট কোনো পলিসি আমরা যেহেতু জানতে পারিনি।
1: মাননীয় সদস্য, সময় তো শেষ, অসংখ্য ধন্যবাদ, বসেন প্লিজ, একটু একটু বসেন, দয়া করে আমরা একটু আগিয়ে নিই, বসেন। উইল রিটার্ন ব্যাক টু ইউ, থ্যাংক ইউ। জি জি জি, একটু বসেন, আমরা আসবো আপনার কাছে। আলোচনায় অংশগ্রহণ করবেন রাজশাহী 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শফিকুল হক মিলন। জনাব শফিকুল হক মিলন, আপনার সময় 7 মিনিট, ধন্যবাদ আপনাকে।
7: বিসমিল্লাহ রহমান রাহিম। 2026 এবং 2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করতে দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। রাজশাহী 3 পবা মোহনপুরবাসী যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের পক্ষ থেকে এই বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট একটি সময়োপযোগী, জনমুখী ও উন্নয়ন বান্ধব বাজেট। বৈশ্বিক অর্থনীতির চলমান অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের ভূরাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত বাস্তবতা, জ্বালানি ও খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা এবং বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে একটি ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়ন করা খুব সহজ কাজ নয়। সেই কঠিন বাস্তবতার মধ্যেও এই বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সুরক্ষা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের মধ্যে একটি গ্রহণযোগ্য ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে। আমি মনে করি বর্তমান অর্থনৈতিক বাস্তবতার এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি একদিকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, অন্যদিকে উন্নয়ন ব্যয় সংকুচিত না করে বিনিয়োগ ও কর্মসংস্থানের ভিত্তি ধরে রাখছে। এটি একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে এবারের বাজেটের সবচেয়ে প্রশংসনীয় দিক হচ্ছে এর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন দর্শন। স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে উন্নয়নমূলক প্রবাহ রাজধানী এবং কয়েকটি বড় শহরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, কিন্তু আজকে বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে আছে। দেশের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হলে উন্নয়নের সুফলকে প্রান্তিক অঞ্চল, সীমান্তবর্তী জনপদ, কৃষি নির্ভর জেলা, অপেক্ষাকৃত অনুন্নত এলাকাগুলোতে পৌঁছে দিতে হবে। আমি সন্তোষের সঙ্গে লক্ষ্য করছি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যোগাযোগ, পানি সম্পদ, কৃষি, গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং স্থানীয় সরকার খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ফলে উত্তরাঞ্চল, চরাঞ্চল, হাওড় এলাকা, উপকূলীয় অঞ্চল এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়নের মূলধারায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। মাননীয় স্পিকার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এর দর্শন বাংলাদেশের সংবিধানের চেতনাকেও ধারণ করে। উন্নয়নের প্রকৃত সাফল্য তখনই অর্জিত হবে যখন রাজশাহীর কৃষক, কুড়িগ্রামের দিনমজুর, ভোলার জেলে, সুনামগঞ্জের হাওড়বাসী এবং পার্বত্য অঞ্চলের জনগণ সমানভাবে উন্নয়নের সুফল ভোগ করবে। আমি বিশ্বাস করি এবারের বাজেটে সেই লক্ষ্যকে সামনে রেখে প্রণীত হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3,00,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমি বিশেষভাবে সন্তোষ প্রকাশ করছি যে এডিপির দর্শনের মধ্যে ব্যালেন্স রিজিওনাল ডেভেলপমেন্ট বা সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। উন্নয়নের কেন্দ্রে শুধু ঢাকা বা কয়েকটি মহানগর নয়, বরং জেলা, উপজেলা এবং প্রান্তিক অঞ্চলকে অন্তর্ভুক্ত করার যে অঙ্গীকার এডিপিতে পরিলক্ষিত হয়েছে তা প্রশংসনীয়। উত্তরাঞ্চল, উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল, খরাপ্রবণ এলাকা, সীমান্তবর্তী জনপদ ইত্যাদির জন্য উন্নয়ন বিনিয়োগ বৃদ্ধির যে নীতিমালা গ্রহণ করা হয়েছে তা দীর্ঘদিনের আঞ্চলিক বৈষম্য কমাতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমি রাজশাহী 3 আসনের জনগণের প্রতিনিধি হিসাবে উত্তরাঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। রাজশাহী অঞ্চলকে সাধারণত বাংলাদেশের খাদ্যভাণ্ডার এবং ফলের রাজধানী বলা হয়। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এই অঞ্চলের কৃষকদের অবদান অসামান্য। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় কৃষিকে শুধু একটি উৎপাদন খাত হিসাবে নয় বরং জাতীয় নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসাবে বিবেচনা করতে হবে। আমি সরকারের কৃষি ভর্তুকি অব্যাহত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানাই। কৃষি যন্ত্রের প্রণোদনা, সেচ সহায়তা, উন্নত বীজ সরবরাহ এবং কৃষি সম্প্রসারণ কার্যক্রম দেশের কৃষি উৎপাদিত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে উত্তরাঞ্চলের কৃষকদের জন্য কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি। মাননীয় স্পিকার, রাজশাহীর আম শুধু একটি পণ্য নয়, এটি একটি ব্র্যান্ড। রাজশাহীর আম আজ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পরিচিতি বহন করে। মোহনপুর, বাগমারা, পবার, পানও সেরকম বাংলাদেশের পরিচিতি বহন করে, কিন্তু উৎপাদন বৃদ্ধির তুলনায় রপ্তানি এখনও আশানুরূপ নয়। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো
8: দুঃখিত।
9: রাজশাহীতে একটি আধুনিক ম্যাঙ্গো এক্সপোর্ট জোন প্রতিষ্ঠা করা হোক। ভ্যাপার হিট ট্রিটমেন্ট, হোয়াট ওয়াটার ট্রিটমেন্ট এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাকেজিং সুবিধা সম্প্রসারণ করা হোক। শাহমুখদম বিমানবন্দরকে কৃষিপূর্ণ রপ্তানি উপযোগী কার্গো সুবিধার আওতায় আনার সম্ভাবনার বিবেচনা করা হোক। যদিও শাহমুখদম বিমানবন্দরকে গেটওয়ে হিসাবে, আন্তর্জাতিক গেটওয়ে হিসাবে বিবেচনা করা হয়েছে, সেজন্য আমরা ধন্যবাদ জানাই। আমভিত্তিক কৃষি প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনা প্রদান করা হোক। এ ধরনের উদ্যোগ রাজশাহীর অর্থনীতি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাননীয় স্পিকার, বরেন্দ্র অঞ্চল দেশের সবচেয়ে সংকটাপন্ন অঞ্চলগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের ফলে খরা পরিস্থিতি আরও প্রকট হচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচের দিকে নেমে যাচ্ছে, দীর্ঘমেয়াদী এটি কৃষি উৎপাদন, পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকিপূর্ণ তৈরি করতে পারে। বাংলাদেশের জলবায়ু অভিযোজন নীতিতে উপকূলীয় এলাকার পাশাপাশি খরা প্রবণ উত্তরাঞ্চলকেও সমান গুরুত্ব দিতে হবে। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে, এটি শুধু কৃষি নয়, দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। আমি প্রস্তাব করছি বরেন্দ্র অঞ্চলের জন্য একটি নর্দার্ন গ্রোথ রেজিলিয়েন্স প্রোগ্রাম করার। পুনর্ভবা পদ্মা মহানন্দ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় শেষ, আরেক মিনিট দেয়া হলো আপনাকে। এক মিনিট আমাদের এদিকেও যেতে হবে, প্লিজ আপনি।
9: বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প এবং পৃষ্ঠস্থ পানি নির্ভর সেচ ব্যবস্থা সম্প্রসারণ, এগুলোকে আগামী এডিপির অগ্রাধিকার প্রকল্পের হিসাবে বিবেচনা করা উচিত। আমি পানি সম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনের প্রতি অনুরোধ জানাব যে উত্তরাঞ্চলের জন্য একটি সমন্বিত বরেন্দ্র পানি নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হোক। নদী পুনরুদ্ধার, খাল পুনর্খনন, পৃষ্ঠস্থ পানির ব্যবহার বৃদ্ধি, বৃষ্টির পানি সংরক্ষণ এবং আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি প্রস্তাব করছি রাজশাহীতে কৃষিভিত্তিক শিল্প পার্ক প্রতিষ্ঠা, সংরক্ষণ এবং গুদামজাত সুবিধা সম্প্রসারণ, রেল ও সড়ক সংযোগ আরও আধুনিকীকরণ এবং ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে অর্থায়নের সুযোগ বৃদ্ধি। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতি আজ সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, বৈশ্বিক কারণ।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন জনাব শামসুন্নাহার বেগম, আসন নম্বর 343। জনাব শামসুন্নাহার বেগম, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
10: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মহান আল্লাহ সুবহান তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরের বাজেট আমাদের সামনে। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই বাজেট প্রণয়ন করার জন্য। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই দেশের সব শ্রেণীর মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে এই বাজেট। তাই বাজেট ঘোষণার আগে থেকেই মোটামুটিভাবে একটি উৎসাহ সবার মধ্যে বিরাজ করে। কিন্তু দেশের মধ্যে এমনও মানুষ আছে যারা বাজেট বুঝে না, আবার বুঝার তেমন আগ্রহ দেখায় না। বাজেট বলতে তারা যেটা বুঝে সেটি হলো, আবার বুঝি দ্রব্যমূল্যের দাম বাড়ল। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আমি গঠনমূলক কিছু পর্যালোচনা করতে চাই, কারণ আমরা জনগণের স্বার্থবিরোধী কোনো বিষয় নীরবে মেনে নিতে পারি না। মাননীয় স্পিকার, বাংলাদেশ শিল্প নির্ভর হয়েছে যেমন সত্য, তেমনি আরও অনেক শিল্প হারিয়ে গেছে কিংবা যাচ্ছে। আমি বলতে চাই, বাজেট যেহেতু বড় এবং জিডিপির 3.6% ঘাটতিও আছে, তাহলে আমাদের সম্ভাবনাময় শিল্পগুলোকে জাগিয়ে তুলতে হবে। মাননীয় স্পিকার, বিপুল সম্ভাবনাময় পর্যটন শিল্প আজ হেলায় হারিয়ে যাচ্ছে। অব্যবস্থাপনা ও অনিরাপত্তার কারণে বিদেশি পর্যটকরা আকৃষ্ট হচ্ছে না। মাননীয় স্পিকার, এমনকি দেশীয় পর্যটক ও বিনিয়োগকারীরাও কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করায় প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। মাননীয় স্পিকার, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দরবন এবং অসংখ্য প্রাকৃতিক সম্পদ থাকার পরও আমাদের আন্তর্জাতিক পর্যটন আয় মাত্র $100 মিলিয়ন সীমাবদ্ধ। মাননীয় স্পিকার, চামড়া শিল্পের মতো একটি লাভজনক শিল্প সিন্ডিকেটের ফাঁদে পড়ে হারিয়েছে এটির ঐতিহ্য। মাননীয় স্পিকার, এশিয়ার অন্যতম কাগজকল কর্ণফুলী পেপার মিল আজ ধুকে ধুকে চলছে। 2010 সালে পাটের জিনোম সিকোয়েন্স তথা জীবন রহস্য আবিষ্কার করে বাংলাদেশের বিজ্ঞানীরা ধারণা করা হয়েছিল এরপর হয়তো পাটের উৎপাদন বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, আজ আমরা যতটা প্লাস্টিকমুখী তার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে পাটের উৎপাদন কমে যাওয়া, পাটকল বন্ধ হয়ে পাটজাত পণ্যের ব্যবহার কমে যাওয়া। মাননীয় স্পিকার, তৈরি পোশাক রপ্তানিতেও আমরা শীর্ষে, তবে এখনও কাঁচামাল উৎপাদনে আমরা পিছিয়ে আছি। দেশীয় কাঁচামাল ব্যবহার করতে পারলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির সাথে সাথে একটি শক্ত শিল্পবিদ গড়ে উঠবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা যদি স্বনির্ভরতার পথগুলো বন্ধ করে শুধুমাত্র বৈদেশিক ঋণ আর কর আরোপ করে বাজেট ঘাটতি পূরণ করতে চাই, তাহলে অদূর ভবিষ্যতে বাজেটের কথা শুনলে দেশের মানুষের দম আটকে আসবে। তাই গঠনমূলক পর্যালোচনার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ করতে আমরা আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে যে বাজেট প্রস্তাব করা হয়েছে তা পূর্ববর্তী বছরের তুলনায় অনেক বেশি হওয়ায় আমি আশাবাদী স্বাস্থ্যখাতে আমরা দৃশ্যমান ও উল্লেখযোগ্য কাজ দেখতে পাব। মাননীয় স্পিকার, আমি চট্টগ্রামের সীতাকুণ্ডা এবং মিরসরাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে যে অবকাঠামোগত দুর্বলতা এবং লোকবল সংকটের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি দেখেছি, আশা করি সেটা দ্রুত হ্রাস পাবে। মাননীয় স্পিকার, একটি কথা না বললেই নয়, মিরসরাই এবং সীতাকুণ্ড উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ শিল্প নির্ভর উপজেলা, অথচ এই দুটি উপজেলা মিলিয়ে একটি ট্রমা সেন্টার নেই। মাননীয় স্পিকার, মহাসড়কের কিংবা যে কোনো দুর্ঘটনা তাৎক্ষণিক সেবা দেওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্যে এই অঞ্চলে অর্থবছরে একটি ট্রমা সেন্টার প্রতিষ্ঠা হবে, এটি আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এখনকার যুগকে বলা হয় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। গত কয়েক বছরে প্রযুক্তির পরিবর্তন বা আধুনিকায়ন হয়েছে অত্যন্ত দ্রুততার সাথে, কিন্তু আমার মনে হয় না আমরা সেই গতির সাথে তাল রাখতে পারছি। মাননীয় স্পিকার, আমি যেহেতু শিক্ষকতা পেশায় ছিলাম, আমি সচক্ষে দেখেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যে ICT পড়ানো হয় সেটা কেবলমাত্র পরীক্ষা পাশের জন্য।
1: ২ মিনিট চাচ্ছেন, জি ২ মিনিট বাড়ানো হলো, ধন্যবাদ।
10: মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, এআই এর যুগে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শুধুমাত্র কম্পিউটার যন্ত্রাংশ চেনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের উদ্ভাবনী শক্তিকে আরও বিকশিত করার পরিকল্পনা ও বাস্তবায়ন এই বাজেটে দেখতে চাই। মাননীয় স্পিকার, বাজেটে আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে আসা উচিত। নির্যাতনের শিকার নারী ও শিশুকে বিভিন্ন মেয়াদে সরকারের পক্ষ থেকে সাপোর্ট করা উচিত। মাননীয় স্পিকার, শুধুমাত্র সাম্প্রতিককালে আলোচিত ধর্ষণ খুনের ঘটনাগুলি নয়, বিগত সময়েও যারা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে তাদের কর্মসংস্থান নিশ্চিত করে সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মাননীয় স্পিকার, বাজেটে বেসরকারি বিনিয়োগ বাড়ানো উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার কথা থাকলেও বাস্তবে ব্যবসাবান্ধব পরিবেশ এখনও নিশ্চিত হয়নি। মাননীয় স্পিকার, সমাজের সকল স্কেলে চাঁদাবাজির যে ত্রাস, এখানে তরুণ যুবকরা একটি ছোট ফুডকার্ট খুলে বসতেও 10 বার চিন্তা করে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এসব লক্ষ্য অবশ্যই প্রশংসনীয়, কিন্তু প্রশ্ন হল এই লক্ষ্য অর্জনের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা কোথায়? মাননীয় স্পিকার, আজ দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি চিন্তিত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, চিকিৎসা ব্যয় এবং শিক্ষার খরচ নিয়ে। মধ্যবিত্ত পরিবারগুলো আয়ের চেয়ে ব্যয়ের চাপে নুয়ে পড়েছে। মাননীয় স্পিকার, একটি বাজেটের সাফল্য কেবল তার আকারে নয়, বরং সাধারণ মানুষের জীবনে তার ইতিবাচক প্রভাবের মাধ্যমে পরিমাপ করা হয়। জনগণ এমন একটি বাজেট চায় যা কাগজে নয়, যা বাস্তব জীবনে স্বস্তি এনে দেয়, যা বৈষম্য কমায় এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নয়নের পথ তৈরি করে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন, আপনি শিক্ষক নিয়োগের ব্যাপারে 300 বিধিতে বিবৃতি দিতে চেয়েছেন, আপনি এখন বিবৃতিটি পড়তে পারেন। ধন্যবাদ আপনাকে।
8: মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আজ আসরের পূর্বে পয়েন্ট অফ অর্ডারে নোয়াখালী 2 মাননীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক, যিনি 6 বার নির্বাচিত হয়েছিলেন এবং সাবেক চিফ হুইপ ছিলেন, তিনি তার পয়েন্ট অফ অর্ডারে তার এলাকা সহ সারা বাংলাদেশে প্রাথমিক স্কুলে হেডমাস্টারের অভাব, এই নিয়ে তিনি এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছিলেন। তার উত্তরে বলতে চাই মাননীয় স্পিকার, 32,509 এই যাবৎ, এরপরে আরও 2,600, এরপর আরও 17,000। এই শিক্ষক নিয়োগ বিভিন্ন মামলার জটিলতার কারণে আমরা এই নিরসন করতে পারছি না। আজকে 4 মাস হতে চলল এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, প্রথম সপ্তাহ থেকেই এই আদালত পাড়ায় এই মামলার জটিলতা নিরসনের জন্য চেষ্টা করেছি, কিন্তু জানি না এখন পর্যন্ত অ্যাপিলেট ডিভিশন থেকে কোনো কজ লিস্টে এগুলি আসছে না এবং সারা বাংলাদেশে এই শিক্ষকের অভাব সকলেই বলছে। এটি একটি নয়, এরপরে NTRC-তে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, কলেজের প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, সেটিও মামলার জটিলতায় ঝুলে আছে। সেখানেই শেষ নয়, প্রত্যেকটি প্রাথমিক স্কুলে আমাদের দপ্তরি কাম নাইট গার্ড, সেগুলিও মামলার কারণে ঝুলে আছে। আমাদের মামলার যদি পরিসংখ্যান দেখি তাহলে হাজার হাজার মামলা আমরা দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যে আরও 33,000 হেডমাস্টারের পজিশন খালি হয়েছে। আপনি একটু ভেবে দেখুন, সারা বাংলাদেশে এই হেডমাস্টার, এখনও যারা হেডমাস্টার হতে পারেননি তারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন এবং তারা হেডমাস্টার প্রমোশন পাচ্ছেন না। আমি মাননীয় সংসদ সদস্য এবং সকলের অবগতির জন্য বলছি, আপ্রাণ চেষ্টা করার পরও মামলা জটিলতার কারণে এইগুলি নিরসন হচ্ছে না। ইতিমধ্যেই আবার প্রাথমিক স্কুলের প্রশাসনিক বদলির কথা বলা হয়েছে। আমি মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতসারে বলতে চাই, এগুলি উপজেলা এবং জেলা এবং বিভাগ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি এডুকেশন ইজ দ্য এসেন্স কমোডিটি ফর এভরিবডি, অতএব সকলে এই বিষয়টি গুরুত্ব দেয়। আপনার মাধ্যমে আমি এই বিষয়টি সকলকে অবগত করলাম। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরেবের নামাজের জন্য 30 মিনিটস বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
11: শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনুন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল্লাহ।

যে পথে ভ্রান্তি চির মনস্তাপ।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পাঁচমিশালী গান। প্রথমে আধুনিক গান গেয়েছেন রবি চৌধুরী, গীতিকা শহীদুল্লাহ ফরাইজি, সুর করেছেন মান্নান মোহাম্মদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: আপনিও দাঁড়িয়েছিলেন, উনিও দাঁড়ালেন, সবারই তো একটাই তো বিষয় নাকি? খান সাহেব, মাননীয় সদস্য, আপনি তো দাঁড়িয়েছিলেন, দুজন থেকে একজন কে বলবেন? আপনি বলবেন? জি বলেন। মাইকটা একটু দিবেন দয়া করে। জনাব রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ।
1: মাননীয় স্পিকার,
0: মাইক আসেনি, এই যে এসছে।
1: হ্যাঁ, এবার আসছে।
0: জি বলেন মাননীয় সদস্য।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি যে বিষয়টি বলার জন্য দাঁড়িয়েছি, এমনি ওখানে যে ঘটনা ঘটছে এটা তো পত্রপত্রিকা একেবারে আমভাবে আসছে, এটা তো কোনো গোপন কিছু না। কাজেই এবং এটার জন্য তো একটা দলের লোকদেরকে বহিষ্কারও করা হয়েছে এবং আর এক জায়গায় গ্রেপ্তারও করা হয়েছে এক দলের লোককে। কাজেই এটার জন্য এক্সপান্স করার তো কিছু নেই, ঘটনা তো অসত্য তো না। আর দুই নম্বর কথা হলো, আপনি বলছেন যে ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে না, নো, ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে উনি বলেন নাই বক্তব্যে, উনি ফ্যামিলি কার্ডকে ব্যবহার করে এই কাজটা করা হয়েছে এটা বলছেন, এটা ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে বুঝায় না। আমি এটা বলার জন্যই বলছি, আসলে এটা এক্সপান্স হওয়ার মতো কোনো বিষয় নয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য বসেন, আপনিও বসেন। আপনি আগেই বলছি একজন, তো উনি বলেছেন, আপনি দয়া করে বসেন। মিস্টার রহমান, মিস্টার রহমান, আমি মিস্টার রহমান, মে আই হাম্বলি রিকোয়েস্ট ইউ টু টেক ইউর সিট বিফোর ইউ স্ট্যান্ড। আমি বলেছি যেহেতু উনি সিনিয়র মেম্বার, এই জন্য ওনাকে বললাম, উনি সুযোগ চেয়েছেন, আপনারা দুজনের আলোচনার ভিত্তিতে ওনাকে দেওয়া হয়েছে। মাননীয় সদস্য, উনি যখন স্টেটমেন্টটা দিলেন, ওই পাশের একজন সদস্য আহ্বান জানালেন, অনুরোধ জানালেন যে তত্ত্বভিত্তিক না, সেটার ভিত্তিতে এক্সপান্স করা হয়েছে। তো এখন যদি যে কথাটা আপনি বললেন এবং উনিও পরবর্তীতে বললেন মামলা রেফারেন্স দিয়ে, এটা তো রেকর্ডে থেকেই গেল। থ্যাংক ইউ সো মাচ। বাজেট সম্পর্কিত সাধারণ আলোচনা সভা অব্যাহত রয়েছে। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ, আমি দুঃখিত, মুন্সিগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আব্দুস সালাম আজাদ। জনাব আব্দুস সালাম আজাদ, আপনার সময় 6 মিনিট। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের এই বাজেট বক্তৃতায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং সমস্ত প্রশংসায় মালিক আল্লাহকে আমি কৃতজ্ঞতা জানাই। যেখানে থাকার কথা ছিল আমার কবরে, সেখানে আজকে আমি আছি সংসদে। আজকের এই সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংসদ। আজকের এই সংসদ 17 বছর যিনি নির্বাসনে থেকে এ জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতার মধ্য দিয়ে সেই 24 সালের 5ই অগাস্ট ফ্যাসিস্ট বিরোধী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সেই প্রিয় নেতা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে বলে বাংলাদেশ নামে একটি দেশ থাকতো না, আজও হয়তো বা দেশ পাকিস্তান হিসেবে থাকতো। আমার সেই স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি, তাকে যার নেতৃত্বের বলে আপোষহীনতার মধ্য দিয়ে যিনি গণতন্ত্রকে রক্ষা করেছেন, গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে যিনি বারবার নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, তারপরে তিনি আপোষ করে নিয়ে সে আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি প্রশংসা, আমি শ্রদ্ধাবাদ জানাই। আমার এলাকার জনগণকে যারা আমাকে এই সংসদে পাঠিয়েছেন, আমি সে আমার এলাকার সর্বস্তরের জনগণকে এবং পার্লামেন্টে যারা উপস্থিত আছেন, আজকের এই পার্লামেন্ট, আজকের এই বাজেট অধিবেশন নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার। যে দেশে যেখানে অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, যেখানে একটি একটি সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশকে ধ্বংসের মুখোমুখি নিয়েছিলেন, সেখানে জনগণের ম্যান্ডেট নিয়ে আজকে দল ক্ষমতায় এসে আমাদের অর্থমন্ত্রীর নেতৃত্বে তার মধ্য দিয়ে একটি সুন্দর বাজেট তিনি উপস্থাপন করেছেন। যে বাজেট গণমুখী বাজেট, যে বাজেট এদেশের জনগণের কল্যাণের জন্য এ বাজেট দেওয়া হয়েছে। এ বাজেট আগামী দিনে শিক্ষাখাতে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করার জন্য, এদেশের শিল্প উন্নয়নের জন্য একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য, এদেশের মানুষকে আত্মনির্ভরশীল করার জন্য, এদেশের কৃষক সমাজকে একটি উন্নয়নশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, এদেশকে স্বাস্থ্যখাতকে সমৃদ্ধশালী জাতি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এ বাজেটে অনেক রকমভাবে অনেক কিছু এখানে উত্থাপন করেছেন। আজকে আমাদের বলতে হয়, আজকে যেভাবে আমরা এই দেশে অবস্থান করছি, আজকে আমি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলতে চাই, বিরোধী দলের প্রশ্নে বিরোধিতার প্রশ্নেই কথা বলা যেতে পারে, কিন্তু যে বাজেট আজকে দেখেন, এই বাজেট একটি কল্যাণমুখী বাজেট। এই বাজেটকে যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আগামী দিনে এই বাজেট একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে। কথা যে কথাই না বলি কেন, আজকে যেখানে বাজেট দেওয়া হয়েছে, আপনারা দেখেন স্বাধীনতার পরে হাজার হাজার টাকা বাজেট দেওয়া হয়েছে, ইতিপূর্বে কয়েক লক্ষ টাকার বাজেট দেওয়া হয়েছে, আজকের যে বাজেট দেওয়া হয়েছে 9,38,38,00,000 কোটির বাজেট দেওয়া হয়েছে। এই বাজেট স্বাস্থ্যখাতকে একটি সমৃদ্ধশালী হিসাবে, স্বাস্থ্য নির্ভরশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য স্বাস্থ্যখাতকে অনেক বাজেট দেওয়া হয়েছে। আমাদের সেই শিক্ষাখাতে, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষাখাতেও বাজেট দেওয়া হয়েছে। অর্থাৎ এমন কোনো জায়গা নাই যেখানে জনগণের কল্যাণের জন্য আগামী দিনে এই রাষ্ট্র ব্যবস্থাকে একটি নির্ভর সঠিক আত্মনির্ভরশীল জাতি হিসাবে এই যা এই বাজেটকে ঘোষণা করা হয়েছে। আজকে আমাদের সরকার দল বলেন, বিরোধী দল বলেন, আজকে বিরোধীদের খাতিরে বিরোধীদের প্রশ্ন আসতে পারে, কিন্তু দেশকে উন্নত করতে হলে জাতি ধর্ম সবাইকে ঐক্যবদ্ধভাবে এই বাজেটকে সামনে রেখে দেশটাকে একটি অর্থনৈতিক মুক্ত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আমাদের লক্ষ্য করতে হবে, আজকে দেশের জনগণ, যেখানে আমাদের মাননীয় স্পিকার, দেশের এই বাজেট শুধু রাজস্ব ব্যয়ের হিসাব নয়, এটি একটি রাষ্ট্রের এবং রাজনৈতিক দর্শন রূপায়ণ, রূপরেখা এবং জনগণের দায়বদ্ধতার দলিল। এই বাজেট দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি অঙ্গীকারমূলক বাজেট। মাননীয় স্পিকার, দেশের অর্থনীতি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে সরকার রাজস্ব আহরণ বৃদ্ধি, কর বাস্তবায়ন আধুনিকরণ, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করার পদক্ষেপ এই বাজেটের মধ্যে আছে। আজকে আমাদেরকে এই বাজেট আগামী দিনের এই দেশ একটি কৃষি নির্ভরশীল দেশ, বাংলাদেশের এই কৃষি নির্ভরশীলের দেশে কৃষককে আজকে আমাদের উন্নয়নশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে এই কৃষকদের আমাদেরকে বাঁচাতে হবে। এই কৃষি নির্ভরশীল দেশে আজকে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সেখানে এই কৃষকদের জন্য এই বাজেট করা হয়েছে। এই বাজেটে কৃষক ভর্তুকি, কৃষিঋণ, আধুনিক কৃষি ব্যবস্থা, সেচ ব্যবস্থা, উন্নত বীজ, খাদ্য স্বয়ংসন্ন এবং খাল খনন সহ অনেক কিছু যেটা এ জনগণের দেশের জন্য মানুষ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, দুই মিনিট সময় দেয়া হলো, অসংখ্য ধন্যবাদ।
2: আমার এলাকা নিয়ে একটু কথা বলতে চাই, 5 মিনিট সময় দেন। আমার এলাকা, আমি মুন্সিগঞ্জ 2 থেকে নির্বাচিত আপনাদের কাছে এসেছি। মুন্সিগঞ্জ একটা অন্ধকার এলাকা, ঢাকার অত্যন্ত সন্নিকটে, এখানে রাস্তাঘাট তেমন কোনো ভালো কোনো অবস্থা নাই। সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 অথবা 78 সালে যদি এই ঢাকা মহাসড়ক সেই দিন উদ্বোধন না করতেন, আজকে এই ঢাকা মহাসড়কের এত উন্নয়ন হতো না। আজকে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, সর্বনাশা বিক্রমপুরকে বাঁচার জন্য, সর্বনাশা মুন্সিগঞ্জকে বাঁচানোর জন্য আমাদের লৌহজনের জসিলদা, মামা জসিলদা, টঙ্গেবাড়ি হাসাল দিঘির পাড়া হয়ে মুন্সিগঞ্জের বাংলা বাজার পর্যন্ত একটি স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ করা, ঢাকা কেরানীগঞ্জের মোল্লা বাজার ব্রিজ থেকে টঙ্গিবাড়ির পর্যন্ত 2 লেন বিশিষ্ট একটি রাস্তা করা, পাকা রাস্তা করা, ঢাকা মাওরাডের নিমতলী থেকে পদ্মা ব্রিজ পর্যন্ত একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা এবং রাস্তার আমাদের আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়, অনেক আমাদের আশেপাশের সমস্ত জেলাগুলোতে আছে এখানে একটা বিশ্ববিদ্যালয় করা দরকার। লৌহজং মেদিনী মণ্ডল কলেজকে, মহিলা কলেজকে সরকারি কলেজ হিসাবে সুপারিশ করছি। এই এই কলেজটি অত্যন্ত গুরুত্ব বহন করে, আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করবো এই কলেজটাকে, এই মহিলা মেদিনী মণ্ডলের মহিলা কলেজটাকে সরকারি কলেজ করার জন্য। মাওয়া শিমুলিয়া ঘাটকে ইকো পার্কে করা যায়, কারণ এখানে অনেক অনেক ঢাকা থেকে অনেক পর্যটকরা যায়, সেখানে একটা ইকো পার্ক করার সুপারিশ করছি। মাওয়া পুরাতন ঘাটে একটা নৌবন্দর প্রস্তাব করা হয়েছে, এখানে এই বাজেটের মধ্যে দিয়ে এখানে যেন আমাদের অর্থ বরাদ্দ করা হয়। সর্বশেষ আমি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ রাখবো, আমার আইনমন্ত্রীর প্রতি অনুরোধ রাখবো, মাদক আসক্ত বাংলাদেশ, আমরা অনেক জায়গায় শুনি, পত্রপত্রিকায় দেখেছি ড্রোন দিয়ে অনেক ভিন দেশে থেকে এখানে মাদক আসে, আমার লৌহজং মাদকের সয়লাব, এই মাদকের হাত থেকে বাঁচাতে হবে। আমি অনেক সময় লৌহজং ওসি অথবা এসপি সাহেবের সাথে কথা বলি।
0: ধন্যবাদ। মাননীয় সদস্য আলোচনা অংশগ্রহণ করবেন মেহেরপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজমুল হুদা। জনাব মোহাম্মদ নাজমুল হুদা, আপনার সময় 5 মিনিট। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয়স্বার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই আমি বলতে চাই, জাতীয় বাজেট শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি দেশের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং জনগণের ভবিষ্যৎ স্বপ্নের প্রতিফলন। তাই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তবতা, জবাবদিহিতা এবং জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। মাননীয় স্পিকার, সরকার একটি উচ্চাভিলাষী বাজেট উপস্থাপন করেছে, কিন্তু প্রশ্ন হল এই বাজেট কতটা বাস্তবসম্মত? অতীতের অভিজ্ঞতা থেকে বলে, সরকার বারবার রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা অর্জনে ব্যর্থ হয়েছে, ফলে বছর শেষে ঋণ গ্রহণ এবং সম্পর্ক বাজেটের উপর নির্ভরশীলতা বেড়েছে। আজ দেশের অর্থনীতি কয়েকটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। মূল্যস্ফীতি এখনও সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। খাদ্যপণ্য, চিকিৎসা, শিক্ষা ব্যয় ক্রমাগত বাড়ছে। মধ্যবিত্ত ও নিম্নমায়ের মানুষ তাদের জীবনযাত্রার মান ধরে রাখতে হিমশিম খাচ্ছে, কিন্তু এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটা কার্যকর ও সুস্পষ্ট পদক্ষেপ রয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মাননীয় স্পিকার, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে ব্যয় বৃদ্ধি, সময়ক্ষেপণ এবং অনিয়মের অভিযোগ দেখে আসছি। জনগণের কষ্টার্জিত অর্থ যেন অপচয় না হয়, সেজন্য প্রকল্প ব্যবস্থাপনায় কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। উন্নয়নের নামে অপ্রয়োজনীয় ব্যয় এবং প্রদর্শনীমূলক প্রকল্প গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করছি বাজেটে ঘাটতি পূরণে সরকার আভ্যন্তরীণ বৈদেশিক ঋণের উপর নির্ভর করছে, কিন্তু ঋণের অর্থ যদি অপচয় হয় অথবা প্রত্যাশিত অর্থনৈতিক ফল না আসে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে এর বোঝা বহন করতে হবে। তাই ঋণ ব্যবস্থাপনায় আরও সতর্কতা ও স্বচ্ছতা প্রয়োজন। অর্থমন্ত্রী মহোদয় বাজেটে 6,95,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহের কথা বলেছেন। বেশি রাজস্ব সংগ্রহ করবেন, সিডিপি হিসাব করে দেখিয়েছেন চলতি বছরের তুলনায় আগামী বছর প্রায় 54% অতিরিক্ত বাজেট রাজস্ব আদায় করতে হবে। যে এনবিআর কোনো বছরই তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না, তার উপরে আপনি 54% বেশি অর্থাৎ আরও 1,07,000 কোটি টাকা আয়ের বোঝা চাপিয়ে দিলেন। এটা তো মরার উপরে খড়ার ঘা। কর ফাঁকি রোধ, অদক্ষতা, অপচয় কমানোর কোনো পরিকল্পনা আপনি বাজেটে দিলেন না। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব সংগ্রহ না হলে আপনাকে ঋণ করতে হবে, সেক্ষেত্রে ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা হবে। মাননীয় স্পিকার, আমি আবার এলাকা সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমার নির্বাচনী এলাকায় একটা পৌরসভা, যে পৌরসভাটি খুব ব্যস্ততম পৌরসভা, 3টা উপজেলার সংযোগ স্থলে পৌরসভা, ফলে প্রতিনিয়ত এখানে জঞ্জাট লেগে থাকে। এবার গত বছরে যখন 4 লেন বিশিষ্ট রাস্তা মেহেরপুর থেকে কুষ্টিয়ায় যখন আরম্ভ হলো এবং আমরা প্ল্যানে দেখলাম যে এখানে গোলচত্বর করা হবে এবং এখানে একটা ফোয়ারা করা হবে, যেহেতু প্রচুর জায়গা আছে, আমরা আশায় বুক বাঁধলাম যে এবার বোধহয় এই যানজট থেকে আমরা মুক্তি পাব। কিন্তু পরবর্তীতে এখন এসে দেখতে পেলাম অজানা এক কারণে এর যে ডিজাইন এটা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ 4 লেন রাস্তাতে ডিভাইডার দিয়ে বিভক্ত করা হয়েছে এবং ওই মূল যে মোড় থেকে এদিকে 500 গজ, ওইদিকে 500 গজ, পরে ইউটার্ন দেওয়া হয়েছে, যাতে করে আমাদের যে আরও জঞ্জট এরা সৃষ্টি হয়েছে বিধায় আমরা দাবি করছি, এতে করে আমাদের ওইখানে আরও যে যানজট প্লাস দুর্ঘটনা সহ যে হাইওয়ে দিয়ে যে রাস্তা গাড়িগুলো যায় তাদেরও সমস্যা সৃষ্টি হচ্ছে। বিধায় এলাকার জনগণের দাবি এখানে একটা গোলচত্বর তৈরি করা হোক যাতে করে এই সমস্যাগুলো দূর হয় এবং পৌরসভা আরও সৌন্দর্যমণ্ডিত হয়। মাননীয় স্পিকার, আমার উপজেলার পাশ দিয়ে একটা মাথাভাঙা নদী বয়ে গেছে, সেই নদীর আমার অংশে এই অংশে বেদবাড়িয়া এবং দৌলতপুর অংশে মধুগাড়ি নামক একটা জায়গার উপরে একটা ব্রিজ নির্বাচিত হয়েছে নির্মাণ হয়েছে, যেটা এলজিইডি করেছে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে, যেটা নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালে, শেষ হয়েছে 2024 সালে। কিন্তু এই দৌলতপুর অঞ্চলে যে সংযোগ সড়কটি এটা নির্মিত হয়েছে, কিন্তু আমার এই অংশে এখনও জমি অধিগ্রহণের কারণে এই সংযোগ সড়কটি নির্মিত হয়নি। বিধায় মানুষকে এখনও 6-7 কিলোমিটার দূর দিয়ে এই জায়গায় তাদেরকে আসতে হচ্ছে। বিধায় আমি অনুরোধ করব যে অতি জরুরি ভিত্তিতে এই সংযোগ সড়কটি জমি অধিগ্রহণের মাধ্যমে চালু করে যাকে আমার এই বিষয়টা দূর সহযোগিতা করার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার বলতে চাই আমার উপজেলার অভ্যন্তরে যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, বিশেষ করে এই বর্ষার কারণে বিভিন্ন রকম খাদ খন্দকের সৃষ্টি হয়েছে। বিধায় আমি অনুরোধ করব দ্রুত ভিত্তিতে আমার এই উপজেলার রাস্তাঘাটগুলো সংস্কার করে জন।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন ময়মনসিংহ এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সালমান ওমর। জনাব সালমান ওমর, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে একটি জনবান্ধব ও ব্যবসাবান্ধব বাজেট ঘোষণা করার জন্য। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা 146 ময়মনসিংহ এক হালুয়াঘাট ধুবরার সর্বস্তরের জনগণকে, যাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আমি এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমাদের যারা ট্রেডিং ব্যবসায়ী আছে আমরা তাদেরকে প্রায় দেখি ভ্যাটের সমস্যা নিয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। আমাদের এই ভ্যাটের প্যাকেজ আওতায় অনেক সময় এটা চালু থাকে, অনেক সময় এটা বন্ধ থাকে। আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই বিভিন্ন উপজেলা পর্যায়ে যারা শুধু ভ্যাটের আওতায় এসেছে, ভ্যাটের কর্মকর্তারা শুধু সেই সকল ব্যবসায়ীর উপরেই চাপ সৃষ্টি করছে ভ্যাটের পরিধি বৃদ্ধি করার জন্য, কিন্তু যেই সকল ব্যবসায়ীরা ভ্যাটের আওতায় আসে নাই তাদেরকে নতুন করে ভ্যাটের আওতায় আনার জন্য বা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য সরকার কী ব্যবস্থা নিয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে বলবো এমন একটি আইন করার জন্য, জানে তারা ভ্যাটের লাইসেন্স না নিলে, তারা ট্রেড লাইসেন্স না পায় সেই ধরনের একটা ব্যবস্থা করলে ভ্যাট সম্বন্ধে সকল ব্যবসায়ীরাই অবগত হতে পারত। মাননীয় স্পিকার, আমি আমার ময়মনসিংহের যে বিসিক শিল্পনগরী সেইটি ময়মনসিংহ শহরের সিটি কর্পোরেশনে অবস্থিত হওয়ায় সেইখানে শিল্প প্রতিষ্ঠানের কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে। ময়মনসিংহ একটি সিটি কর্পোরেশনে রূপান্তর হয়েছে, এই বিসিক শিল্পনগরটি অনেক পুরাতন। আমি আপনার মাধ্যমে মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীকে বলবো যেন উনি এই বিসিক শিল্পনগরীটা ময়মনসিংহ শহরের সিটি কর্পোরেশনের বাইরে নিয়ে অন্য জায়গায় হস্তান্তর করে আরও বৃহৎ আকারে এই বিসিক শিল্পনগরী গড়ে তোলার জন্য। মাননীয় স্পিকার, আমার এলাকা ময়মনসিংহ এক হালুয়াঘাট এবং ধুবাওড়া, এইখানে 2টি উপজেলায় আমাদের 19টি ইউনিয়ন, আমাদের হালুয়াঘাটে 12টি ইউনিয়নের মধ্যে 268টি গ্রাম, 165টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় আছে, 38টি বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে, বাকি গ্রামগুলোতে 85টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। আমার আরেকটি উপজেলা ধুবাওড়া 60টি ইউনিয়নে 164টি গ্রাম, 90টি গ্রামে সরকারিভাবে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, 74টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। এই উপজেলার বিভিন্ন গ্রামে প্রাথমিক বিদ্যালয় না থাকার কারণে আমাদের বাচ্চারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা নিতে পারছে না। আমাদের এই শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ে না যাওয়ার কারণে আস্তে আস্তে দেখা যাচ্ছে হাই স্কুলগুলোতে প্রতিনিয়তই ছাত্রের সংখ্যা কমছে। আমি মাননীয় মন্ত্রীকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করব যেন অতি দ্রুত বিভিন্ন গ্রামগুলো যেগুলোতে প্রাথমিক বিদ্যালয় নেই সেখানে প্রাথমিক বিদ্যালয় কীভাবে স্থাপন করা যায় সেটার ব্যবস্থা করার জন্য। নাহলে প্রতিনিয়তই দেখা যাচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র সংকট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, পাশাপাশি সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। আমাদের প্রাথমিক বিদ্যালয় একটি থেকে আরেকটি বেশ অনেক দূরে, ছাত্ররা পায়ে হেঁটে 4-5 কিলোমিটার এলাকায় তারা স্কুলে যেতে চায় না। মাননীয় স্পিকার, আমাদের এই হালুয়াঘাট এবং ধুবরা সহ সারা বাংলাদেশেই মাদকের যে ব্যাপক হারে মাদকের সমস্যা বেড়েছে, আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারা কোনো উপজেলায় প্রতি মাসে তারা একটা দুইটা করে তারা অভিযানে যায়, যেই কারণে আমরা এই মাদকের যে সমস্যা সেটা থেকে বেরোতে পারছি না। মাননীয় স্পিকার, মাদকের ব্যাপারে সরকারের আরও কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, যেন বাংলাদেশ থেকে মাদকের এই সমস্যা চিরমূলে নির্মূল করার ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার দুইটি উপজেলায় দুটি পুলিশ ফাঁড়ি একান্তভাবেই প্রয়োজন। আমার মূল উপজেলার থেকে আরেকটি ইউনিয়নের প্রায় 23 কিলোমিটার দূরে। এই দূরত্বের কারণে আমি মনে করি আমার দুইটি উপজেলা হালুয়াঘাট এবং ধুবরায় দুটি পুলিশ ফাঁড়ির প্রয়োজন।
0: জি, আপনাকে আরো 2 মিনিট দেওয়া হলো, ধন্যবাদ।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিদ্যুতের সমস্যার জন্য আমরা এলাকায় যে মানুষের কাছে মুখ দেখাতে পারি না, এই বিদ্যুতের সমস্যার কিভাবে আশু সমাধান করা যায় মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা এটা সমাধান চাই, কারণ এলাকায় গেলেই মানুষ নানা ধরনের কথাবার্তা বলে। মাননীয় স্পিকার, আপনি জানেন আপনার সীমান্তবর্তী এলাকা আমারও সীমান্তবর্তী এলাকা, পাহাড়ি ডলে প্রতিনিয়ত পানি এসে পাহাড়ি ডলে আমাদের রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি করে ফেলে। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমার হালুয়াঘাট পৌরসভা আছে, কিন্তু 2018 সালে পৌরসভার প্রথম নির্বাচন হওয়ার পরে এখন পর্যন্ত একটি ড্রেনেজ ব্যবস্থা নাই। মানুষ যেভাবে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে মনে করে যে ড্রেনেজ ব্যবস্থা আমরা এটার জন্য দায়ী, কিন্তু বিগত সরকারের আমলে যে কোনো ধরনের কাজ হয় নাই সেই ব্যাপারে কেউ কিন্তু কোনো কিছু বলছে না। এই প্রতিনিয়ত ড্রেনেজ ব্যবস্থার কারণে মানুষের চলাচলের খুবই সমস্যা হচ্ছে। এই পৌরসভাগুলো উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দর আবেদন করছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে বলতে চাই আমাদের সরকারের যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো যেন সমভাবে বণ্টন হয়। মাননীয় স্পিকার, আপনি আমাদের অভিভাবক, আপনি শুধু আপনার দুর্গাপুর এবং কলমাকান্দার উন্নয়নের চিন্তা করলেই হবে না, আপনার আশেপাশের সকল সংসদীয় আসনের উন্নয়ন হচ্ছে কি না সেটা দেখভাল করার দায়িত্ব কিন্তু আপনার। আপনি অবশ্যই খোঁজখবর রাখবেন আপনার পার্শ্ববর্তী এলাকার, আমার, আমরাও যেন সেই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত না হই, সেটা আপনি আমাদের অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য। মাননীয় স্পিকার, আমরা একটি প্রত্যন্ত এলাকার লোক, আমরা পাহাড়ের পাদদেশে, আমাদের সনাতন ধর্ম আদিবাসী মুসলমান আমরা সকলেই মিলেমিশে বসবাস করি। আমরা উন্নয়নের একবারেই উন্নয়নের থেকে আমরা বঞ্চিত, বিগত সময়গুলোতে আমাদের এলাকায় তেমন কোনো কাজই হয় নাই, সেই জন্য আপনি আপনার এলাকার পাশাপাশি।
0: জি, ধন্যবাদ মাননীয় সদস্য। আসলে আমি এখনও ক্ষুধার্ত, এলাকায় তেমন কিছু এখনও হয়নি, চেষ্টা করছি, আপনিও করতে থাকেন, ধন্যবাদ। আলোচনা অংশগ্রহণ করবেন রাজশাহী 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু সাঈদ চাঁদ। জনাব মোহাম্মদ আবু সাঈদ চাঁদ, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
5: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, পাশাপাশি আজকের এই বাজেটে অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে আমি কথা আরম্ভ করতে চাই। আপনি জানেন মাননীয় স্পিকার, এটা একটা ঐতিহাসিক বাজেট হয়েছে, ঐতিহাসিক বাজেট, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো সময় হয়নি, এটাই প্রথম ঐতিহাসিক একটা বাজেট। এই বাজেটের পরপরই আমরা গ্রামে ছিলাম, আমি গ্রামে আমার নির্বাচনী এলাকায় আমি বাস করি, সেখানে মানুষের হাট বাজারে যত দূর গিয়েছি ততদূর মানুষ খুশি এই বাজেটে। মাননীয় স্পিকার, পাহাড়কে ধাক্কা দিলে ফেলা যায় না, পাহাড়কে ধাক্কা মারি মাননীয় স্পিকার ফেলা যায় না। তা আজকে আমার বন্ধুরা যেসব কথা বলেন, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা জনগণের সঙ্গেই ছিল বাংলাদেশ জাতীয়বাদী দল, জনগণের সাথে কোনোদিনই বিশ্বাসঘাতকতা করে নাই। আপনি জানেন যে 1971 সালে আমরা জনগণের সাথেই ছিলাম, আন্দোলনের সাথে ছিলাম, স্বাধীনতার পক্ষে ছিলাম। 1976 সালে বাংলাদেশের সমস্ত দল, বিরোধী দল এরশাদের কোলে উঠেছিল, আমরাই বাংলাদেশ জাতীয়বাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরাই তখন আন্দোলন করেছিলাম এবং 1991 সালে ক্ষমতাতে আসছিলাম। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দেবেন, আমি দু একটা পুরাতন ইতিহাসের কথা বলতে চাই। 1991 সালে এই দেশে প্রেসিডেন্ট গভর্নমেন্ট বাদ দিয়ে এই দেশে মন্ত্রিপরিষদ শাসন আমাদের বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠান করে। 1996 সালে মাননীয় স্পিকার, 1996 সালে সমস্ত দল একখানে হয়ে গেছিল, আন্দোলন করেছিল বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে। মাননীয় স্পিকার, সেদিনকে তিনি তাদেরকে অস্ত্র দিয়ে, সেদিনকেও তিনি বাংলাদেশে প্রথম এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে। আমি বলতে চাই পাহাড়কে যেরকম ধাক্কা দিলে ফেলা যাবে না, শেখ মুজিব লাল ঘোড়া দাবড়াতে চাইছিল, ইতিহাস সাক্ষী দেয়, কোথায় শেখ মুজিব আজকে? শেখ হাসিনা অনেক কথা বলেছিলেন এই দেশের মানুষের সাথে, দেখবো, দেখা যাবে কোথায় বিএনপি, কোথায় জামাত, আজ শেখ হাসিনা কোথায়? আমরা বিএনপি বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে ছিলাম, মানুষের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস আমাদের জানা নাই, আমরা করি নাই। 96 বলেন, 2001 সালে বলেন, 2009 সালে বলেন, 2017 সালে বলেন, আমরা কোনোদিন জানি না। বিরোধী দল আজকে আপনারা সমালোচনা করছেন, আমাদেরকে ধাক্কা দিলে আমরা পড়ে যাব, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা মনে রাখেন বিএনপি একটা বিশাল দল, এর পিছনে গণগণ আছেন। আপনারা ওই ঢাকা ইউনিভার্সিটি যখন ছাত্র শিবির পাস করেছিল, আপনারা যখন চিটাগাঙ্গে পাস করেছিলেন, আপনারা যখন রাজশাহী পাস করেছিলেন, আপনারা ঘোষণা দিয়েছিলেন যে আমরা এবার ক্ষমতায় যাব, যার কারণে সেই ক্ষমতা কোথায় গেল, কি অবস্থা হলো, বাংলাদেশের জনগণ কাকে সমর্থন করলো, ইতিহাস সাক্ষী দিবে, ইতিহাস সাক্ষী। কাছে গেলাম ভোট চাইতে, তো মেয়েটা স্পিকার বলবো না বলবো না, বলবো কি বলবো, খোকন ভাই বলছে,
6: মাননীয় সদস্য যাই বলেন সংসদীয় রীতিনীতি মেনে বলেন,
5: কথা বলছি না,
6: কি বলবেন আমি তো আর জানি না, সংসদীয় রীতিনীতি মেনে বলেন।
5: হ্যাঁ, একটাও বলিনি আমি, শুধু একটুকুই বলি যে আমি এক মেয়ের কাছে গেলাম ভোট চাইতে, মেয়েটা বললো যে বাবা নতুন করে কথা শুনছে, কি গো? তো বলছে মা বাবা এখন নাকি মরার পর, মানুষের মরার পর আমরা জানি তোমার দিনকে, তোমার রবকে এগুলো আল্লাহ জিজ্ঞাসা করে। ওই মেয়েটা আমাকে বলছে যে ভোট কাকে দিস সেটাও নাকি আল্লাহ রব্বুল আলমিন এবার জিজ্ঞাসা করবে। শুনতে শুনতে তো আমার মাথা খারাপ হয়ে গেল, আমি আবার গেলাম যে তো ভোট তো সব শেষ হয়ে গেল। পরবর্তীকালে আমি যাই দেখলাম যে এইসব কথা যে মানুষ কর্ণপাত করে নাই। অতএব আমরা আপনাদেরকে
6: মাননীয় সদস্য মাইকটা তো লাগবে, একটু থামেন, মাইক চলে গেছে। জি ঠিক আছে, মাননীয় সদস্য টাইম শেষ হয়ে গেছে, একটু শুনেন মাননীয় সদস্য, দয়া করে, টাইম শেষ হয়ে গেছে, আপনাকে আরো চার মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার উদ্দেশ্যে বলি, আমি আপনি আমার সাক্ষী, বাংলাদেশে শেখ হাসিনাকে তার জীবনকালে তাকে ঘোষণা দিয়েছিলাম, আমি বাংলাদেশের প্রথম পুরুষ, আমি তাকে ঘোষণা দিয়েছিলাম যে তোর ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ। যখন ম্যাডাম খালেদা জিয়াকে ওই পদ্মার থেকে ফেলে দিতে চালো, হুমকি দিল ইউনূসকে পদ্মার থেকে বুড়িগঙ্গাতে ফেলে দিত, তখন প্রথমে আমি ঘোষণা দিয়েছিলাম। তখনকার আমার স্থানীয় কমিটির সদস্য আপনাদের সেলিনা রহমান সহ জামালপুরে যত ছিল আমাদের বাবুভাই টাবু সব, আমি বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় 28টা জেলায় আমার নামে কেস হলো, আপনার জেলা তো আমার কেস ছিল, সাতক্ষীরা বলেন সব জায়গায়, ঢাকা বলেন আর নোয়াখালী বলেন কোনো জায়গায় আমার বাদ ছিল না, মুন্সিগঞ্জ সব জায়গায় আমার নামে কেস ছিল। সেটা কি আমরা ভয় করিনি শেখ হাসিনাকে? এখন তো ভয় করার প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। মাননীয় স্পিকার, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সেলিম ভাই কুমিল্লার মন্ত্রী, উনি এই আমাদের বিরোধী দলের বন্ধুরাও বলেছেন, আমিও বলছি যে 15-20 বছর চাকরি করে যদি বেতন না পায়, এমপি আমাদের সেলিম ভাই এমপি, আমার
6: মাননীয় সদস্য, মাননীয় সদস্য বলে বলবেন, মাননীয় ভাই বন্ধু না,
7: মাননীয় সদস্য এমপি সাহেব আমার বন্ধু মানুষ, উনিও বলেছে, বিরোধী দলেরও বলেছে, আমাদেরও সরকারি দলের অনেক এমপি মহোদয়রা বলেছেন যে আজকে এই নন এমপিও যারা আছে তাদের বেতনটা দেওয়ার জন্য আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি, তাদের সংসারে অশান্তি, তারা সংসার চালাতে পারছে না, তাদের বেতন হয় না, আওয়ামী লীগ দেয়নি বলে আমরা দিব না, এটা হতে পারে না তো, আমরা বেতন দিব, তাদের সংসারে সুখ শান্তি ফিরাই দেব। মাননীয় স্পিকার, আর একটা ঘটনা ঘটছে আমার এলাকা বাগা থানায়, লালপুর এবং দৌলতপুর থানায়, প্রত্যেক দিন একটা দুইটা করে মানুষ সন্ত্রাসী, এই মাদকের কথা তো বারবার বলতে বলতে আমাদের মুখ দিয়ে ফ্যান্টা উঠেছে, মাদকের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। অতএব এই মাদককে ধ্বংস করতে হলে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে, কারণ পুলিশ অতি ভালো হয় কী করবে, দারোগারা হলো 2 নম্বর সব, এই 2 নম্বরের কারণে, এই কারণে ওই ফেন্সিডিলের সাথে তাদের যোগাযোগ এবং তারা ব্যবসা করে বাণিজ্য করে। মাননীয় স্পিকার, অতএব এই ব্যবস্থা করতে হবে, তারে গোলাগুলি চলছে, আমি অনুরোধ করব আজকে আমাদের নাটোরের হুইপ আছে, লালপুরের আমাদের এমপি সাহেব মন্ত্রী সাহেব পুতুল আছে, সহ আমাদের বাচ্চু ভাই আছে, দৌলতপুরের আমি আছি, আমাদের ওই এলাকার যাতে শান্তি ফিরায়, মানুষ শান্তি পাচ্ছে না। মাননীয় স্পিকার, আমার মিলন ভাই বলেছে আমের কথা, আমি বলতে চাই না, আম মানুষ না খায় এখন পড়ে যাচ্ছে, মাননীয় স্পিকার, কিছু কিছু আম আছে এগুলো চলছে না, অতএব ওখানে আমের একটা কলিস্টোর করেন। আমার বন্ধুরা বলছেন যে জিনিসের দাম, পেঁয়াজের দাম আমার মনে হয় 1 বছর পর পেঁয়াজ রপ্তানি করবো, আমরা চাইলেও রপ্তানি করবো ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আর এটা জিয়া রহমানের সাহেবের সন্তান, মনে রাখতে হবে কথাটা, জিয়া রহমান সাহেব যখন 1974 সালে এদেশে দুর্ভিক্ষ হয়, তখন এই জিয়া রহমান সাহেবই এই দেশের মানুষকে 2 বেলা ভাত খাওয়াইছিল, মানুষের মুখে হাসি ফুটাইছিল, তারই উপযোগ্য সন্তান আমাদের তারেক রহমান সাহেব এই ঘাটতি বাজেট ইনশাল্লাহ পূরণ করবে, যেখান থেকে হোক আইনি পূরণ করবে, আপনারা ঘাবড়েন না, আপনারা আমাদেরকে সমর্থন করেন, 1 বছর সমর্থন করেন, আপনাদের সাথে অনেক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, দেলোয়ার হোসেন মারা যাওয়ার পর দেলোয়ার হোসেনের সন্তান
6: মাননীয় সদস্য, আপনার সময় উত্তীর্ণ হয়েছে, বসেন। আপনি অনেক জনপ্রিয়, ডান বাম মধ্য সব জায়গায় চাচ্ছে, ঠিক আছে 2 মিনিটের মধ্যে শেষ করেন, 2 মিনিট।
7: আচ্ছা, ভূমিমন্ত্রী নাই, ইন্ডিয়া থেকে যে লোকগুলো আসছে ভারত থেকে, তাদের জমি আজ পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, এই জমিগুলো রেজিস্ট্রেশন করার আপনার মাধ্যমে ভূমিমন্ত্রীকে খুব তাড়াতাড়ি যাতে রেজিস্ট্রি হয়, তার জন্য আমি অনুরোধ করছি, এটা হলো আমার অনুরোধ। এই বিষয়টা অনেক দিন দীর্ঘ হয়ে যাচ্ছে, এটা করবেন। আর আমার এলাকার সারিয়া বলে এক লোক ছিল আপনার মন্ত্রী, তার বিচার কি এই বাংলাদেশের মাটি হবে, হওয়ার সুযোগ আছে? সে লুটেরা, তার বাপ ছিল একটা পিয়ন, সে হাজার হাজার কোটি টাকার মানুষ করতে গিয়ে হলো, তার মেল কারখানা এখনো চলছে, তার ব্যবসাতে মানুষ চলছে, তার হসপিটাল চলছে, এর বিচার বাংলার মাটিতে করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। সে রাশিয়ায় পালায় থাকলে তাকে আনার ব্যবস্থা করতে হবে, তার দ্বারা আমরা নির্যাতিত, তার কারণে আমার মাকে হারাইছি, আমার বউকে আমি দেখতে পারিনি। অতএব এই বিচার যাতে খুব শীঘ্র হয় তার ব্যবস্থা করতে মাননীয় স্পিকার। আর আমার আরো কথা ছিল, আপনি সময় দিতে চাচ্ছেন না? আর একটু বলি মাননীয় স্পিকার, আমি আপনাকে বলি, আমার এলাকার আমের সমস্যা, কৃষি ভূমির সমস্যা, রাস্তাঘাট নাই, এমপিও শিক্ষকরা রোজ আসে আমার বাড়ির কাঁদতে চায়, ভাত নাই, কাপড় নাই, ওর বউ আইসি পর্যন্ত কামে, ওই জন্য আমি এই ব্যবস্থা। আর হসপিটালের অবস্থা তো সবাই বলে, আমার হসপিটালের অবস্থা সবার থেকে আরও খারাপ, চারঘাট বাগাত আরও খারাপ, এই বলার ভাষা নাই। আমি এইগুলার স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বিশেষ করে আমি যে কথাটা বললাম এটা আমার একার কথা না, এটা আমার মাননীয় সংসদ সদস্য আমাদের পুতুলের কথা, এখানে আমাদের বাচ্চু আছে, বাচ্চুর কথা আমার কথা। অতএব এই ব্যবস্থাটা আমি অতি শীঘ্র দেখতে চাই, কেন জানে কত সন্ত্রাসী আছে বাংলাদেশে, যখন থেকে গুলি করি, মারামারি করি, তারা এইভাবে ব্যবস্থা করে।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 18 জুন 2026 তারিখ চৌঠা আষাঢ় 1433 রোজ বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
8: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026

0: শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
1: আগামী শুক্রবার একই ভেন্যুতে দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি বেলা দুইটায় শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। এদিকে ইংল্যান্ডের লিডসে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া 9 উইকেটে বাংলাদেশকে পরাজিত করেছে। বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 77 রান করে। 78 রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া 9 ওভারে 3 বলে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। একই স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 6 ওভারে বিনা উইকেটে 59 রান করেছে। বার্মিংহামে বাংলাদেশ সময় রাত 11:30টায় পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে। আগামীকাল বিশ্বকাপ ক্রিকেটে দিনের একমাত্র খেলায় স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লিডসে বাংলাদেশ সময় রাত 11:30টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। লখনৌতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারতের বিরুদ্ধে আফগানিস্তান জয়ের জন্য 403 রানের বিশাল লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 23 ওভার 2 উইকেট হারিয়ে 128 রান করেছে। এর আগে ভারত প্রথমে ব্যাট করতে নেমে এক বল হাতে থাকতেই সবকটি উইকেট হারিয়ে 204 রান করে। 3 ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। আগামী শনিবার চেন্নাই দু দলের মধ্যে সিরিজের তৃতীয় শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 2টায় দিবারাত্রির এই ম্যাচ শুরু হবে। রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল প্রতিযোগিতায় হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। আজ পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা ফাইনালে হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয় কাচাডিপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন রানার্স দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় 5টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আগামী শনিবার ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষ নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। একে তো জ্বর, সর্দি, ঠান্ডা লাগার মতো সমস্যা রয়েছে, তার সাথে যোগ হচ্ছে অন্য সমস্যা। বিশেষজ্ঞদের মতে এই সময়ে ক্যালসিয়ামের অভাবের জন্য হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেই সাথে দাঁত, হার্ট ও পেশিতে একাধিক সমস্যা দেখা দিচ্ছে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে অস্টিওপরোসিস, অস্টিওপেনিয়া এবং হাইপোক্যালসেমিয়ার মতো সমস্যা দেখা দেয়। এমনকি শিশুদের ক্ষেত্রে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে যে সকল খাবার খাই তার মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা যায়, আবার প্রয়োজনে সাপ্লিমেন্টও গ্রহণ করা যেতে পারে। তবে তার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করতে যা খাবেন। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: প্রথমে আপনার কাছে জানতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি কেন হয় বা এর কারণগুলো কি কি?
1: ক্যালসিয়ামটা আসলে আমরা জানি যেটা আমাদের খুব অল্প পরিমাণে প্রয়োজন হলো, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু যখন আমরা এই ক্যালসিয়াম যুক্ত খাবারগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারি না, বা কোনো কারণে আমাদের যদি এই পুষ্টিজ্ঞান সম্পর্কে ধারণা না থাকে,

0: যে কোন খাবারটাতে ক্যালসিয়ামের মাত্রা বেশি আছে, এবং সেগুলো না জানার কারণে কিন্তু অনেক সময় আমরা প্রতিদিনের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি না। আসলে এই না খাওয়া বা না জানার কারণে কিন্তু মূলত আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে। এবং আরো ব্যাপার যেটা হচ্ছে কি, যে ক্যালসিয়ামটা অনেক সময় আমরা খেলেও এটা আমাদের বডিতে শোষণ হয় না, তার আরেকটি কারণ হলো যে ভিটামিন ডি এর উপস্থিতি। আপনি জানবেন যে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য কতটা জরুরি, এবং ভিটামিন ডি যখন আমাদের শরীরে অ্যাক্টিভ থাকবে তখনই কিন্তু ক্যালসিয়ামটা আমাদের শরীরে শোষণ হতে শুরু করে। তাই আমি মনে করি যে আমাদের দুটোই খুব জরুরি। এ কারণে আমাদের অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার কোনটার মধ্যে আছে এটা আমাদের জানতে হবে ভালো করে, এবং কতটুকু খেতে হবে সেটাও আমাদের জানতে হবে।
1: ক্যালসিয়ামের ঘাটতি কোন বয়সে সবচেয়ে বেশি হতে পারে?
0: ক্যালসিয়ামের ঘাটতিটা আসলে দেখা যায় যে বেশি চাহিদা যেটা শুরু হচ্ছে সেটা আপনার মেয়েদের ক্ষেত্রে 50 বছরের সময় থেকে, এবং ছেলেদের ক্ষেত্রে অ্যারাউন্ড 70 বছরের কাছাকাছি। এছাড়াও দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতিটা বলতে আমরা বুঝি ক্যালসিয়ামের চাহিদা আসলে কোন সময় বেড়ে যাচ্ছে। মূলত প্রেগনেন্সিতেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়, এবং যারা স্কুল গোয়িং বা গ্রোয়িং চাইল্ড যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদাটা বেড়ে যাচ্ছে। এবং তাদের কিন্তু এই সময়টা যদি ক্যালসিয়ামযুক্ত খাবার না দেওয়া হয় তাদের ওই সময়টাতে তার ডেফিসিয়েন্সিটা তৈরি হচ্ছে।
1: প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম আমাদের শরীরে প্রয়োজন হয়?
0: ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু আমরা প্রতিদিনই গ্রহণ করি, এবং আমাদের বলা হয়ে থাকে একজন সুস্থ মানুষকে আমরা রিকমেন্ডেশন যেটা দিয়ে থাকি যে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম তার পার ডে রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যেমন WHO থেকেও কিন্তু রিকমেন্ড করা হয় যে 500 মিলিগ্রাম তার প্রয়োজন, কিন্তু আবার অন্যান্য জায়গাতেও দেখা যাচ্ছে 700 মিলিগ্রাম। তো আমরা বলে থাকি যে 1000 মিলিগ্রামটা কিন্তু তাদের জন্য ভালো, সবার জন্য যদি গড়ে আমরা হিসাব করি। কিন্তু যাদের জন্য বেশি চাহিদা, যেটা আমরা বলেছি যে একটু বয়স বেড়ে গেলে, যেমন 50 বছর বয়স মহিলাদের ক্ষেত্রে, বা যাদের হচ্ছে 70 বছর যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম প্রয়োজন হয়ে থাকে।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে কি ধরনের ক্যালসিয়ামযুক্ত খাবার রয়েছে যে খাবারগুলো আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে?
0: ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে কিন্তু আমরা জানি যে আমাদের প্রতিদিনের চাহিদা যদি আমরা পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রতিদিন শাকসবজিটা ঠিক মতো রাখতে হবে। আপনি জানবেন যে আমাদের যত গাঢ় সবুজ শাকসবজি রয়েছে, যেমন আমাদের ব্রোকলি, পালং শাক বা এই টাইপের গাঢ় সবুজ যে শাকসবজিগুলো, এখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি যদি আমরা কেউ দিনে 1 কাপ পরিমাণ শাকসবজি রাখতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেকটা দেখা যাচ্ছে 30% বা 31% আমরা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। এছাড়াও ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে আমরা সবাই জানি দুধের খাবারটা খুব জরুরি। দুধের খাবারের মধ্যে কিন্তু দই একটি ভালো উৎস, যেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। সাধারণত নর্মাল দুধেও কিন্তু আমরা ক্যালসিয়াম পাচ্ছি, এবং দুধ থেকে তৈরি আদার্স যে খাবারগুলো আছে সেখানে আমরা ক্যালসিয়ামটা পেয়ে থাকি। আরও যে ক্যালসিয়ামের সোর্স সেটা হচ্ছে আমরা জানি যে বাদাম কিন্তু খুব ভালো একটি উৎস, যেমন অ্যালমন্ড বা ক্যাসিনো যে কাঠবাদাম যে বলে থাকি, এটার মধ্যেও ক্যালসিয়ামটা ভালো পরিমাণে পাচ্ছি। পাশাপাশি বিচি মানে সিড যেটাগুলো আমরা বলছি যে সিসিমি সিড বা চিয়া সিড অথবা যে ডাল, এইগুলো খাবার থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। এছাড়াও সবজি যেগুলো আমরা বলেছি আবার ঠিক একইভাবে কিন্তু ফলের মধ্যেও আমরা পেয়ে থাকি, যেমন আপনি যদি কমলা বা মালটা এই টাইপের যদি ফলগুলো খেতে পারেন সেখান থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে একটা ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি আসলে আমাদের প্রতিদিনে যে খাবারের চাহিদা আমরা বলি যে প্রোটিনযুক্ত খাবার, যেখান থেকে ছোট মাছ, দুধ, দই, বাদাম, এগুলো খেলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে 50% আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। বাকি 50% যদি আমরা শাকসবজি খেতে পারি প্রতিদিন 1 থেকে 2 কাপ করে, দুটা ফল রাখতে পারি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের সারাদিনের যে চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করা সম্ভব হয়ে যায়।
1: ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি ধরনের রোগ হতে পারে?
0: যেমনটা আপনি প্রশ্ন করেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি সমস্যা হতে পারে, ঠিক সেই সূত্র ধরেই বলতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে আমাদের বোন ডেন্সিটি বা যে বোনের যে ক্ষয় হওয়া বা আমরা যেটা বলছি হাড়ের ক্ষয় সেটা কিন্তু বেশি আমরা ফেস করে থাকি। মূলত যে সিমটমগুলো হয় যে আপনার ব্যাক পেইন হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, আপনার আরো দেখবেন যে একটা বয়স পর ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 50 বছরের পর থেকে তার হাঁটু ব্যথা কিন্তু এটা খুব কমন। অনেকে দেখা যাচ্ছে হাঁটু ব্যথার জন্য নামাজ পড়তে পারেন না বা চলাফেরা করতে পারছে না, যারা অনেক বয়স হয়ে গেছে 70 বছরের কাছাকাছি তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি হলে একদম বিছানায় পড়ে যাচ্ছেন, বড় সময় কিন্তু এমনও হয় যে হাড়ও ভেঙে যায়। তো এটার একটা কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি হওয়া। আর একটা যেটা হচ্ছে যে আমাদের নখ বা আমাদের চুলের যেই ব্যাপারগুলো সেগুলোতেও কিন্তু ক্যালসিয়ামের গুরুত্ব অনেক বেশি। যখন আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে তখন কিন্তু আমাদের নখ ভেঙে যাওয়া থেকে শুরু করে চুলের যে অপুষ্টি সেটাও কিন্তু দেখা দিচ্ছে। মাঝে মাঝে কিন্তু আমাদের ওভারঅল কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা ফেস করি যেটা আমাদের ক্যালসিয়ামের ঘাটতির জন্য হয়ে থাকে। তাই মূলত আমরা বলবো যে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের ব্যাক পেইন, হাড়ের ক্ষয়, হাঁটু ব্যথা, তারপর পিঠে ব্যথা বা আমাদের নখ ভেঙে যাওয়া, এই সমস্যাগুলোই বেশি দেখা দেয়।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের জীবনযাত্রার চলার পথে আমরা যে ধরনের খাবার দাবার খাই বা আমরা যে ধরনের লাইফ স্টাইল ফলো করে থাকি এর সাথে কি ক্যালসিয়ামের ঘাটতি বা ক্যালসিয়ামের জাতীয় রোগের হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে?
0: অবশ্যই রয়েছে, কারণ আমরা জানি যে আমাদের যদি প্রতিদিনের যে চাহিদা রয়েছে আমরা ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো বলছি সেগুলো যদি আমরা না কমপ্লিট করতে পারি, মানে না খেতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে। এমনকি যেটা আমি শুরুতে বলেছিলাম যে ভিটামিন ডি কিন্তু আমাদের খুব জরুরি একটা জিনিস ক্যালসিয়ামটা শোষণ করার জন্য বডিতে, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি আমরা কি জানি যে ভিটামিন ডিটা আমাদের শরীরে কিন্তু অ্যাক্টিভ করতে হয়। যেমন আমি মাছ খেলাম, ডিম খেলাম বা অন্যান্য ফল খেলাম, সেগুলো থেকে ভিটামিন ডি ঠিকই পাচ্ছি, কিন্তু অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু আমাকে সূর্যের আলোতে যেতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু জীবনযাত্রা কিন্তু একটা বড় জিনিস যে আমি কোন সময়টা সূর্যের আলোতে যাব, আমাকে কতটুকু টাইম থাকতে হবে। যেমন সকাল 10 থেকে দুপুর 3 পর্যন্ত আমাদের বলা হয়ে থাকে যে সূর্যের আলোটা আমাদের বডিতে স্কিনে পড়লে আমাদের ভিটামিন ডি অ্যাক্টিভ হচ্ছে, তার মানে এটাও কিন্তু একটা জীবনযাত্রার মধ্যে চলে আসছে। এবং প্রতিদিন আমি কতটুকু সবজি খাবো, কতটুকু ফল খাবো, কতটুকু দুধ বা দই খাবো, এই ব্যাপারগুলো কিন্তু ওভারঅল আমরা আমাদের লাইফ স্টাইলের মধ্যেই পড়ে যায়। তো আমি মনে করি যদি আমরা এই জিনিসগুলো ঠিক রাখতে না পারি তখন কিন্তু আমাদের এই ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
1: ক্যালসিয়ামের ঘাটতি পূরণে বা ক্যালসিয়ামের জাতীয় রোগ, ক্যালসিয়ামের অভাবে যেন কোনো রোগ না হয়, এটা প্রতিরোধ করার জন্য আমাদের কি করণীয়?
0: এটা খুবই একটা ভালো প্রশ্ন করেছেন যে আমাদের আসলে জানতে হবে যে আমরা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা যে ঘাটতি সেটা প্রতিরোধ কিভাবে করতে পারি। আমরা তো আসলে প্রত্যেকেই যে যার ইচ্ছা মতোই খেয়ে ফেলি, প্রতিদিন খেতে বসলে দেখা যায় যে আমাদের রুচির ব্যাপারটা আমরা বেশি খেয়াল করি যে কোনটা খেতে ভালো লাগে সেই খাবারটাই খেয়ে ফেলছি, কিন্তু আমরা কেউ মাথায় রাখি না যে আসলে এই খাবারটা খেলে আমি এই পুষ্টিটা পাচ্ছি। যেমন আপনি শুরুতে প্রশ্ন করেছেন যে একটা মানুষের প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম দরকার, এটা অনেকেই জানেন না যে তার কতটুকু দরকার বা কোন খাবারটি খেলে তার এই পুষ্টি চাহিদা বা ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হচ্ছে। যেমন আমরা বলেছি যে 1000 মিলিগ্রাম, কমপক্ষে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম তার প্রতিদিন কভার হতে হবে। তো সেই হিসেবে কিন্তু তাকে মিনিমাম শাক সবজিটা রাখতে হবে প্রতিদিন খাদ্য তালিকায়, দুধ না হলেও দইটা খেতে হবে বা ছোট মাছ খেতে হবে, একটু বাদাম বা ডাল জাতীয় খাবার খেতে হবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার প্রতিদিনের যে ক্যালসিয়ামের চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে। এবং আমরা যদি প্রতিরোধমূলক চিন্তা করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই খাবারগুলো কিন্তু খেতে হবে। পাশাপাশি যেটা বলেছি যে লাইফ স্টাইল বা জীবনযাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা হচ্ছে আমাদের সূর্যের আলোতে যেতে হবে, ভিটামিন ডি টা আমাদের ঠিক রাখতে হবে, তাহলে মোটামুটি আমাদের যে ক্যালসিয়ামের ঘাটতির অভাবে যে রোগগুলো হয়, হাঁটু ব্যথা, পিঠে ব্যথা বা কোমরের ব্যথা, এগুলো কিন্তু আমরা অনেকটাই আমরা রিলিফ করতে পারবো ইনশাল্লাহ।
1: প্রিয় শ্রোতা বন্ধু, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে প্রথমেই লিখেছেন ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে, বলেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি ধরনের সমস্যা হতে পারে?
0: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ক্যালসিয়ামের ঘাটতি হলে যে সমস্যাটা হতে পারে সেটা প্রথমত আপনি দেখবেন যে আপনার পিঠে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, তার মানে আপনার হাড়ের যে ক্ষয় হচ্ছে সেখান থেকে কিন্তু সমস্যাগুলো সূত্রপাত হয়ে থাকে। এর পাশাপাশি আপনার নখ ভেঙে যাওয়া বা আপনার চুলের সমস্যা হওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন ক্যালসিয়ামের ঘাটতি হলে।
1: এরপরে আমাদেরকে আদিল হাসান খান, তিনি সিরাজগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, এবং সেই সাথে মোহাম্মদ আব্দুল লতিফ নওগাঁ থেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন, ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হাড়ের জয়েন্টের ব্যথা অনুভূত হয়, এবং জানতে চেয়েছেন যে মানব শরীরে কি কি লক্ষণ দেখা দিলে বুঝবো যে আসলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে।
0: আপনার প্রশ্নটি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, যে আসলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কোন কোন সিমটম গুলো বা কোন কোন সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। এটা হচ্ছে প্রথমত দেখবেন যে আপনি বলেছেন যে হাড়ের ব্যথাটা কি এটা ক্যালসিয়ামের ঘাটতির কারণে হচ্ছে কিনা, এটা একটি যেমন সত্য কথা আবার ইনডিরেক্টলি কিন্তু একটা টার্মও চলে আসে। যেমন আমরা কিন্তু আলোচনায় বলেছি যে ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু আমরা খাচ্ছি, কিন্তু ক্যালসিয়ামটা শোষণ করতে কিন্তু আমাদের সাহায্য করে থাকে ভিটামিন ডি। তো অনেক সময় যেটা হচ্ছে যে আপনি হয়তো ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছেন কিন্তু ভিটামিন ডিটা আপনার শরীরে অ্যাক্টিভ হয়তো হচ্ছে না, যেমনটি হচ্ছে যে আপনি সারাদিন হয়তো ঘরের মধ্যে থাকছেন বা রোদ্রে যাচ্ছেন না, তখন কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর একটা ঘাটতি দেখা দিতে পারে। এবং এই ভিটামিন ডি যখন ঘাটতি হচ্ছে তখন কিন্তু আপনি ক্যালসিয়ামযুক্ত খাবার খেলেও কিন্তু আপনার বডিতে ক্যালসিয়ামটা শোষণ হচ্ছে না, তখন কি হচ্ছে আপনার এই যে ক্যালসিয়ামটা যদি শোষণ না হয় তখন কিন্তু আপনার হাড়ের যেই নারিশমেন্ট যেটা বলে থাকি বা পরিচর্যা সেটা কিন্তু ব্যাহত হয়, এবং ব্যাহত হলে কি হচ্ছে হাড়ের ক্ষয় দেখা দিচ্ছে বা সেখানে বোন ডেন্সিটি যেটা বলছে সেগুলো হচ্ছে, তখন থেকে কিন্তু আপনার এই যে হাঁটুর ব্যথা বা হাড়ের ক্ষয় সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তার মানে কিন্তু আমরা বলতেই পারি যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু সমস্যাটা হচ্ছে। মূলত ক্যালসিয়ামের ঘাটতি হলে যেটা আমরা বুঝি যে আমাদের আসলে শুরুই হয় আমাদের হাত ব্যথা, কোমরের ব্যথা, পিঠে ব্যথা, বা এমন হচ্ছে যে আপনার হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, এরকম টাইপের ব্যথা দিয়ে কিন্তু আমরা ফেস করি। কারণ আমরা জানি যে ক্যালসিয়ামটা কিন্তু মূলত আমাদের এই হাড় এবং আমাদের যে ভেতরে যে স্কেলিটন যে ইয়েগুলো আছে সেগুলোতে কিন্তু কাজ করে থাকে। পাশাপাশি কিন্তু আপনি দেখবেন যে আপনার নখের ক্ষয় হচ্ছে, নখটা খুব সহজে ভেঙে যাচ্ছে, আমরা বলি যে ভঙ্গুর নখ যেটাকে বলি। এছাড়াও কিন্তু দেখবেন আপনার চুলের কিছু রুক্ষতা আপনি ফেস করতে পারেন, সেই সমস্যাগুলো কিন্তু মূলত আপনার ক্যালসিয়ামের ঘাটতি থেকেই হয়ে থাকে। তাই যখন আপনি এই সিমটমগুলো ফেস করবেন তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতিদিনের যে চাহিদা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারছেন না। তাই আপনাকে ক্যালসিয়ামযুক্ত যে খাবারগুলোর নাম বলেছি, শাকসবজি, দুধের খাবার, বাদাম, ডাল, এই জাতীয় খাবারগুলোকে আপনার খাদ্য তালিকায় রাখা, পাশাপাশি কিন্তু ফলগুলোকেও আপনাকে চেষ্টা করতে হবে দিনে দুইটি করে ফল খাদ্য তালিকায় রাখা।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে যে ধরনের খাবার এই টপিকে কথা বলার জন্য।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার। রাব্বিন লিমান জালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। হে আমার রব, তুমি আমার জন্য যে অনুগ্রহ করবে আমি তারই ভিখারি। সুরা আল কাসাস আয়াত ২৪। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
4: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন নাহার। শুরুতেই শিরোনাম, জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেয়া হবে না, দেশবাসীর জীবনমান উন্নয়নে তা ব্যয় করা হবে বললেন প্রধানমন্ত্রী। সরকারকে সময় বেঁধে দেয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, মৌলভীবাজারের সমাবেশে তারেক রহমানের আহ্বান। বাজারে চালের দাম ও সরবরাহ বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে, মন্তব্য বাণিজ্যমন্ত্রীর। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির প্রেক্ষাপটে তেলের মূল্য হ্রাস, লেবাননে যুদ্ধবিরতির আহ্বান G7 নেতৃবৃন্দের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়লাভ, আজ রাতে কঙ্গো পর্তুগালের এবং ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেয়া হবে না, বরং তা দেশে জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। তিনি আজ মৌলভীবাজারের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা হবে, কাজেই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে টাকার কোনো অভাব হবে না। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে অনেক বড় রাজনৈতিক নেতৃবৃন্দরা দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন, তবে বেগম খালেদা জিয়া দেশের জনগণকে রেখে কোথাও যাননি। পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি সরকারকে সময় দেয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। আরও শুনুন প্রতিবেদনে।
2: বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নেমে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। অবশ্য সকাল 10:00 পর থেকে শ্রীমঙ্গলে থেমে থেমে বৃষ্টি। দুপুর 1:00 বৃষ্টির মধ্যে মৌলভীবাজার জেলার চায়ের জনপদ শ্রীমঙ্গলে পৌঁছলে সবাই উচ্ছ্বাস জানান। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সাশ্রমিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নির্গোষ্ঠী সদস্যদের আর্থিক সাহায্য তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী 1 বছরে 40 লাখ ফ্যামিলি কার্ড ও 40 লাখ কৃষক কার্ড দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।
3: আগামী 1 বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাল্লাহ। আমরা এই দেশের কৃষকদের পাশেও দাঁড়াতে চাই। বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি আগামী বছর, এই যে সামনে এখন জুলাই মাস থেকে আগামী 1 বছর পর্যন্ত 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব।
2: পরে তিনি যান মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, সেখানে রাজনগর উপজেলার বরাদ্দকৃতদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সেখানে মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্য দেন। এরপর সারাদেশে একযোগে আরো 19 উপজেলায় প্রায় 10,000 জনকে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়, দেশে স্থিতিশীলতা চায়। এ সময় তিনি বাজেট নিয়ে বিভিন্ন মহলের সমালোচনারও জবাব দেন।
4: সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায় তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না।
2: এ সময় প্রতি উপজেলায় 101 শয্যার হাসপাতাল করবে বর্তমান সরকার বলেও জানান তারেক রহমান।
5: এই যে এখন উপজেলা পর্যায়ে এ সময় করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ নতুন স্লোগান দেন সরকার প্রধান।
3: করব কাজ সবার আগে এবং একই সাথে আরেকটা নতুন কথা বলি, করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ।
5: নেক্সট রিপোর্ট বাংলাদেশ বেতার।
0: আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকা চিহ্নিত এক প্রশ্নের লিখিত জবাবে জানানো হয় যে কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক আজ বিকেলে পুনরায় শুরু হয়। আরও জানানো হয়, প্রধানমন্ত্রী বলেছেন উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা সহিষ্ণুজাত উদ্ভাবনের পাশাপাশি স্মার্ট কৃষির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে সংসদে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন বর্তমানে দেশের 75টি কারাগারে ধারণ ক্ষমতার 1.7 গুণ বন্দী আটক রয়েছে। সালাউদ্দিন আহমদ বলেন বন্দী আবাসন সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই বিশেষ কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার 2, ফেনী জেলা কারাগার 2 এবং খুলনা জেলা কারাগার 2 চালু করা হয়েছে এবং কিশোরগঞ্জ জেলা কারাগার 2, মাদারীপুর জেলা কারাগার 2, পিরোজপুর জেলা কারাগার 2 শীঘ্রই চালু করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। সালাউদ্দিন আহমদ অপর এক প্রশ্নের জবাবে সংসদকে জানান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি বলেন গত 17 ফেব্রুয়ারি থেকে 31 মে পর্যন্ত সারাদেশে 30,744 মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 9,251 মামলা দায়ের করা হয় এবং 9,685 জন মাদক চোরা কারবারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে সংসদকে বলেন বিদেশে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশ অভিবাসীদের বৈধতার সুযোগ বৃদ্ধিতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার কার্যক্রম পুনরায় সচল ও গতিশীল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সমন্বিত ও বহুমাত্রিক অ্যাকশন প্ল্যান প্রস্তুতের পরিকল্পনা করছে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে। সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুত রয়েছে। তিনি আজ রাজধানীর বাদামতলি পাইকারি চালের বাজার ও নয়াবাজারের খুচরা বাজার পরিদর্শন শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন একটি সংবাদপত্রে চালের বাজারের মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতির সত্যতা যাচাই করতে তিনি ও খাদ্য প্রতিমন্ত্রী সরেজমিনে বাজার পরিদর্শনে যান। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন তারা বিভিন্ন পাইকারি আড়ত ও খুচরা দোকান ঘুরে দেখতে পেয়েছেন চালের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন ভোজ্য তেলসহ অন্যান্য পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো রয়েছে এবং বাজারে মূল্য স্থিতিশীল রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি রাষ্ট্রদূতকে একথা বলেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন মাইকেল মিলার। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ তা কাজে লাগাতে পারে। জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর, তবে স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব। জহিরউদ্দিন স্বপন আরও বলেন এই দুই লক্ষ্যকে সামনে রেখেই সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে। চট্টগ্রামে 4 বছর আগে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার পর লাশ টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আসামি আবির আলী আসামি আবির আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত। চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আজ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। 2022 সালের 14 নভেম্বর চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াজ মুন্সিবাড়ির বাসিন্দা সোহেল রানার 5 বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াতকে হত্যা করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। দেশের পোলট্রি খাতকে আরও আধুনিক, নিরাপদ ও রপ্তানিমুখী করতে দীর্ঘ 18 বছর পর প্রকাশ করা হয়েছে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026। নতুন নীতিমালায় উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা, খামার নিবন্ধন, রপ্তানি সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর খামার গড়ে তোলার বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্পোরেট খামারের পাশাপাশি গ্রামীণ পর্যায়ের ক্ষুদ্র ও পারিবারিক পোলট্রি খাতেও আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: দেশের প্রাণীজ আমিষের অন্যতম প্রধান উৎস এখন পোলট্রি খাত। ডিম ও মাংসের উৎপাদনের পাশাপাশি প্রায় 60 লাখ মানুষের কর্মসংস্থানেরও উৎস এই শিল্প। খাতটিকে আরো সংগঠিত, নিরাপদ ও টেকসই করতে প্রকাশ করা হয়েছে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026। নীতিমালায় প্রান্তিক খামারিদের সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সহজ শর্তে ঋণের সুযোগ, পোলট্রি খাদ্যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার নিরুৎসাহিত করা এবং খামারিদের দোরগোড়ায় সম্প্রসারণ সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উৎপাদন শাখার পরিচালক ডক্টর ABM খালেদুজ্জামান,
8: আমাদের প্রান্তিক খামারিরা পোলট্রি পালনে তাদের বড় চ্যালেঞ্জ হলো দিনের বাচ্চার মূল্যটা সহনীয় পর্যায়ে থাকা, খাদ্যের মূল্য কিভাবে কম করা যায়, এই যে উৎপাদন উপকরণগুলো, এই উপকরণগুলোকে কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় এবং পোলট্রি থেকে লাভবান হতে পারে, সে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই নীতিমালায় দিক নির্দেশনা আছে।
7: বিশেষজ্ঞদের মতে, নীতিমালাটি পোলট্রি শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ বেতারকে জানান 21 পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ এবং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম।
9: সাম্প্রতিককালে গ্রামীণ পরিবেশে যে পোলট্রি প্রতিপালন করা হয় সেটা অনেকটাই স্তিমিত হয়ে গেছে। এটাকে যদি উৎপাদনশীলতা বাড়ানো হয় এবং ঘরে ঘরে যে পোলট্রি প্রতিপালনটা আবার পুনরুদ্যমে চালনা করা হয়, তাহলে সবচেয়ে সুবিধা হবে যে এটা একটা কম্পিটিশন হবে এবং শহরে ডিম এবং পোলট্রি আমরা পাই, এটা বিভিন্ন সোর্স থেকে আসবে এবং তাতে করে পোলট্রির যেই দাম বেড়ে যায়, যে সরবরাহ সংকট হয়, এটা থাকবে না।
7: সরকারের আশা, জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026 কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশের পোলট্রি শিল্প আরও প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী হয়ে উঠবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
6: দেশের প্রত্যেক জেলা উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর জন্য ডায়ালিসিসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে ডায়ালিসিস সেবা পেতে পারেন সে লক্ষ্যে জেলা উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর ডায়ালিসিসের ব্যবস্থা করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের প্রথম বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ড্রিংস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী, জিপিএ 5 না দেখে ছেলেমেয়েদের সৃজনশীলতা কতটুকু অর্জন হয়েছে তা দেখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার। চট্টগ্রামের মাতারবাড়ি বন্দরের কাছে একটি এবং চট্টগ্রাম বন্দরের কাছে আরেকটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করা হবে। আজ সচিবালয়ে অর্থনীতি বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভার সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, 600 একরের এই বিশেষ অঞ্চলে বিদেশিদের জন্য করমুক্ত সুবিধা থাকবে। বৈঠকে রাশিয়া ও সৌদি আরব থেকে 55,000 মেট্রিক টন ইউরিয়া সার ও সেশেলস থেকে সালফিউরিক অ্যাসিড তৈরির 15,000 মেট্রিক টন কাঁচামাল কেনার বিষয়েও সিদ্ধান্ত হয়।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, চুক্তিটি কার্যকর না হলে যুক্তরাষ্ট্র আবার বোমা হামলা শুরু করবে। মার্কিন প্রেসিডেন্ট আজ ফ্রান্সে G7 সম্মেলনের শেষ দিনে বক্তৃতায় একথা বলেন। এদিকে G7-ভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ লেবাননেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসানের অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানিয়ে নেতারা আজ ফ্রান্সে অনুষ্ঠিত G7 বৈঠকে বক্তব্যে এই আহ্বান জানান। আগামী শুক্রবার জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান আন্তর্জাতিক আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে ধারণা করা হচ্ছে। G7 নেতারা আরও বলেন, ইরান যুদ্ধের প্রেক্ষিতে হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে তাঁরা জ্বালানি সরবরাহ পথে বিকল্প আনবেন। এদিকে ইরানি তেলবাহী বেশ কয়েকটি ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ রেখা অতিক্রম করেছে। আজ ট্যাঙ্কার ট্র্যাকার্সের একটি ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। এটি ছিল গত 2 মাসে ইরানের প্রথম অপরিশোধিত তেল রপ্তানি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ অবসানের একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরের আশা বৃদ্ধির প্রেক্ষাপটে তেলের দাম ক্রমাগত হ্রাস পাচ্ছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম গত মার্চের শুরুর দিকের তুলনায় ব্যারেল প্রতি সর্বনিম্ন $80 নিচে নেমে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার কাঠামোগত চুক্তিকে বিনিয়োগকারীদের স্বাগত জানানোর প্রেক্ষিতে আজ বিশ্বব্যাপী পুঁজিবাজারে চাঙ্গাভাগ পরিলক্ষিত হয়। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে বেশ কয়েকটি খেলা আজ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ সময় রাত 11:00 পর্তুগাল DR কঙ্গোর বিপক্ষে খেলবে। ডালাসে রাত 2:00 ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল ভোর 5:00 কানাডা টরেন্টোতে ঘানা পানামার এবং সকাল 8:00 মেক্সিকো সিটিতে উজবেকিস্তান কলম্বিয়ার মোকাবেলা করবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-0 গোলে আলজেরিয়াকে পরাজিত করে শুভ সূচনা করেছে। বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি হ্যাট্রিক করেন। 38 বছর বয়সী মেসির এটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের 200তম ম্যাচ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
12: Stage the beginning of Group J. Argentina's title defense.
13: বুধবার বাংলাদেশ সময় সকাল 7:00 যখন সূর্য উঠছিল বাংলার আকাশে, তখন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির GEHF ফিল্ড অ্যাট অ্যারোহেড স্টেডিয়ামে রচিত হলো ফুটবলের মহাকাব্য। বিশ্বকাপের মাঠে নেমেছিলেন ফুটবলের অমর কবি লিওনেল মেসি, মাঠে যার প্রতিটি মুহূর্ত লিখে ছন্দ আর প্রতিটি গোলে লেখা হয় ইতিহাস। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা এক অপূর্ব ফুটবল মহাকাব্য রচনা করল। মেসি বল পায়ে নামতেই মাঠটা জাদুর আঙিনা হয়ে উঠল। 17 মিনিটে প্রথম আঘাত, দুর্দান্ত এক লং রেঞ্জ কাটিং পয়েন্টে তিনি আলজেরিয়ার জাল কাঁপিয়ে দিলেন। স্টেডিয়াম কেঁপে উঠল উল্লাসে।
12: মেসি ফ্লাইং ফরওয়ার্ড, লিওনেল মেসি! হি ট্রান্সেন্ডস টাইম!
13: দ্বিতীয়ার্ধে মেসির জাদু আরো তীব্র হয়ে উঠল। 60 মিনিটে রিবাউন্ড থেকে দ্বিতীয় গোল আর 76 মিনিটে দুর্দান্ত মুহূর্ত, বাইরে থেকে বাঁ পায়ের অলৌকিক শটে তৃতীয় গোল, হ্যাট্রিক।
12: ব্যাক টু মেসি, মেসি! হিজ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ হ্যাট্রিক!
13: লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক। এই 3 গোলের সাথে তিনি বিশ্বকাপের সর্বকালীন সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও স্পর্শ করলেন। 6টি বিশ্বকাপে খেলে এই কীর্তি, এ যেন ফুটবলের চিরন্তন কাব্য। আলজেরিয়ার যোদ্ধারা সাহসের সাথে লড়েছে, কিন্তু মেসির জাদুর সামনে সব প্রতিরোধ মরুভূমির বালির মতো উড়ে গেছে।
12: Stage the beginning of Group J. Argentina's title.
13: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
6: ক্রিকেট। চট্টগ্রামে 3 ম্যাচ টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ 19 ওভারে 131 রানে অল আউট হয়। জবাবে অস্ট্রেলিয়া 18 ওভার 2 বলে 6 উইকেট হারিয়ে 133 রান করে। এদিকে ইংল্যান্ডের লিডসে ICC নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে 9 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 77 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 9 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে 78 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আর একবার। জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না, দেশবাসীর জীবনমান উন্নয়নে তা ব্যয় করা হবে, বললেন প্রধানমন্ত্রী। সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, মৌলভীবাজারের সমাবেশে তারেক রহমানের আহ্বান। বাজারে চালের দাম ও সরবরাহ বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে, মন্তব্য বাণিজ্যমন্ত্রীর। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্ম পরিকল্পনা তৈরি করা হচ্ছে, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির প্রেক্ষাপটে তেলের মূল্য হ্রাস, লেবাননে যুদ্ধবিরতির আহ্বান G7 নেতৃবৃন্দের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে মেসির হ্যাট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়লাভ, আজ রাতে কঙ্গো পর্তুগালের এবং ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে। খবর শেষ হলো।
14: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি সাদিয়া ইসলাম। বর্ষা মৌসুম ঢাকাবাসীর আতঙ্ক, এর কারণ জলাবদ্ধতা। এই মৌসুমে ভারী বৃষ্টিপাতে বিশ্বের দ্রুততম বর্ধনশীল মেগাসিটিগুলোর অন্যতম ঢাকার অধিকাংশ অংশেই পানি আটকে যায়। এক হাঁটু পানি ঠেলে চলতে হয় নগরবাসীকে। বিশেষ করে অফিসগামী মানুষ ভয়াবহ ভোগান্তির শিকার হন, যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়, সম্পত্তির ক্ষয়ক্ষতি ও জলবাহিত রোগ বেড়ে যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। মূলত অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা, প্রাকৃতিক জলাধারের দখল এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে জলাবদ্ধতা ক্রমশ প্রকট হয়ে উঠেছে। পাশাপাশি অপরিকল্পিত নগর সম্প্রসারণের কারণে কৃত্রিম জলাধার ও নিষ্কাশন পথ উল্লেখযোগ্যভাবে সংকুচিত বা বিলুপ্ত হচ্ছে, ফলে ভারী বৃষ্টিতেই শহরের অধিকাংশ অংশে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। ঢাকায় বিশেষ করে জুন থেকে অক্টোবর পর্যন্ত দীর্ঘ বর্ষা মৌসুমে অতি বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা দেখা দেয়, টানা বৃষ্টিতে বন্যাও দেখা দেয়, তখন শহরে তীব্র পানি নিষ্কাশন সমস্যা সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণে আগের সরকারগুলো যা কাজ করেছিল সেগুলো মূলত পানি পাম্প করে সরিয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। অথচ ঢাকার যেসব খাল একসময় শহরের প্রধান নিষ্কাশন নালা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, সেগুলো অবৈধভাবে দখল ও ভরাট করে জমি উন্নয়নের কাজে ব্যবহার করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজধানী ঢাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে সমাধানের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে বর্তমান সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি জাতীয় সংসদে বলেছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক সমস্যা মোকাবিলার পাশাপাশি টেকসই সমাধানের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। মূলত স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর জলাবদ্ধতা দূর করা হবে বলে তিনি জানান। ইতোমধ্যেই এই কাজ শুরু হয়েছে। যেমন স্বল্পমেয়াদী কার্যক্রমের আওতায় রাজধানীর নর্দমা, বক্স কালভার্ট ও খালসমূহ থেকে নিয়মিত পলি ও বর্জ্য অপসারণ করা হচ্ছে। ভারী বর্ষণের সময় জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো থেকে বহনযোগ্য পাম্পের মাধ্যমে দ্রুত বৃষ্টির পানি সরিয়ে ফেলা হচ্ছে। এছাড়া বিদ্যমান পাম্প স্টেশনগুলো ব্যবহার করে পানি নিষ্কাশন কার্যক্রম জোরদার করা হয়েছে। জলাবদ্ধতা রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক জরুরি প্রতিক্রিয়া দল বা এমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে। এসব দল তাৎক্ষণিকভাবে পানি প্রবাহে প্রতিবন্ধকতা দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে মন্ত্রী জানান। মধ্যমেয়াদী পরিকল্পনার আওতায় খাল পুনরুদ্ধার, সংস্কার এবং নান্দনিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রাজধানীর 4টি বড় খালের উন্নয়ন কার্যক্রম চলছে। জিয়া সরণী খাল ও শ্যামপুর খালের পানি নিকটবর্তী বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশনের জন্য আউটলেট নির্মাণের কাজও এগিয়ে চলছে। এছাড়া রাজধানীর পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে নতুন নর্দমা নির্মাণ এবং বিদ্যমান নর্দমাগুলোর সংস্কার ও মেরামত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে জিয়া সরণী খাল, কাজলা খাল ও মৃধাবাড়ি খাল সহ প্রায় 50 কিলোমিটার খাল উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নবসংযুক্ত এলাকার জলাবদ্ধতা দূর করতে নতুন 18টি ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ডে ড্রেনেজ মাস্টার প্ল্যানের আওতায় দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নতুন পাম্প স্টেশন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকার জলাবদ্ধতা সংকট একটি জটিল সমস্যা, যার সমাধানের জন্য তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী হস্তক্ষেপ প্রয়োজন। সরকার এটি বিবেচনায় নিয়েই জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নিয়েছে। আশা করা যায় 3 ধাপের এই পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে নগরীর বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতাজনিত ভোগান্তি থেকে রক্ষা পাবেন, শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল হবে, জলাবদ্ধতার বহুমাত্রিক প্রভাব থেকে ঢাকার অর্থনৈতিক উৎপাদনশীলতা, জনস্বাস্থ্য এবং সামগ্রিক জীবনমান মুক্ত থাকবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।

0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: মাটি যখন ফাটে, নদী যখন শুকায়, আকাশ যখন নির্দয় হয়ে ওঠে, তখন বোঝা যায় প্রকৃতি আমাদের কাছে কিছু একটা চাইছে। আজ সেই চাওয়াটা একটু মনে রাখি।
1: শিল্প সাহিত্য সংস্কৃতি আর সমসাময়িক প্রসঙ্গের এই বৈচিত্র্যময় আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের উত্তরণ একটু বিশেষ।
0: শ্রোতা বন্ধুরা, আজ 17 জুন বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস। প্রতিবছর এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর মাটি, পানি আর সবুজ কতটা ভঙ্গুর হয়ে পড়ছে।
1: সারা পৃথিবীতে আজ কোটি কোটি মানুষ মরুকরণের কারণে বাস্তুচ্যুত। ফসল নেই, পানি নেই, ভবিষ্যৎ নেই, অথচ একটু সচেতনতা, একটু সদিচ্ছা, এই সংকট ঠেকানো সম্ভব। এই দিনে আমাদের সেই অঙ্গীকারটুকু নতুন করে করা দরকার।
0: পৃথিবীকে রক্ষা করতে হলে আগে তাকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার কথা মনে রেখে শুরু হোক আজকের উত্তরণ

0: বন্ধুরা, বিশ্বকাপ মানে শুধু ট্রফি নয়, বিশ্বকাপ মানে সেই খালি পায়ের ছেলেটির জীবনের দীর্ঘতম যাত্রার পরিণতি।
1: চার বছরের অপেক্ষা, চার বছর, 1400 দিনের বেশি। এই সময়ে শিশু বড় হয়, বাবা বৃদ্ধ হন, কেউ কেউ চলেও যান, কিন্তু বিশ্বকাপের অপেক্ষা থেকে যায়। চলছে 2026 বিশ্বকাপ ফুটবল। পৃথিবীর প্রতিটি কোণে আজ একই স্পন্দন, একই উত্তাপ, একই স্বপ্নের আগুন। মাঠের সবুজ ঘাসে যখন বলটি গড়িয়ে যায়, তখন ভুলে যায় মানুষ সমস্ত বিভেদ।

0: কাঁপে স্টেডিয়াম, আর সেই কম্পন ছড়িয়ে পড়ে মহাদেশ থেকে মহাদেশে, যেন পৃথিবী নিজেই একটি বিশাল হৃদয় হয়েই একসাথে স্পন্দিত হচ্ছে। এই ফুটবলই তো পারে যুদ্ধক্লান্ত পৃথিবীতে ভালোবাসার পতাকা উড়িয়ে দিতে, শত্রুকে বন্ধু বানিয়ে একই গ্যালারিতে কাঁধে কাঁধ মিলিয়ে বসাতে।
1: আসুন এই বিশ্বকাপের আলোয় আলোকিত হোক প্রতিটি মন, ফুটবল বিশ্বকে এক করুক, মানুষকে মানুষের কাছে ফিরিয়ে দিক।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই পৃথিবীতে প্রতিদিন এমন কিছু না কিছু ঘটছে যা শুনলে চোখ বড় হয়ে যায়, মন আশ্চর্য হয়ে যায়। কোথাও বিজ্ঞান নতুন দরজা খুলে দিচ্ছে, কোথাও মানুষ অসম্ভবকে সম্ভব করছে, কোথাও প্রকৃতি তার রহস্যের পর্দা একটু সরিয়ে দিচ্ছে।
1: সেই বিচিত্র অবিশ্বাস্য পৃথিবীটাকে প্রতি সপ্তাহে একটু একটু করে সামনে তুলে ধরে বিশ্ববিচিত্রা। আজকের এই আয়োজনে খবর সংগ্রহ সংকলন করেছেন আবরার জাহিন পাটোয়ারি। আর সেই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেবেন কোনুজ শিকদার।

প্রত্যেক দেশেই মানুষকে সুশৃঙ্খলভাবে চলার জন্য বিভিন্ন ধরনের আইন রয়েছে, কিন্তু পৃথিবীতে এমন কিছু আইন আছে যেগুলো শুনলে হাসিও পায় আবার অবাকও হতে হয়। আজকের বিশ্ববিচিত্রে আমরা জানব বিশ্বের কিছু অদ্ভুত ও বিস্ময়কর আইন সম্পর্কে। সিঙ্গাপুরে চুইংগাম বিক্রি করা প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ একসময় মানুষ রাস্তাঘাট ও ট্রেনের দরজায় চুইংগাম আটকে রাখত, যার ফলে অনেক সমস্যা তৈরি হতো। এরপর সরকার কঠোর আইন তৈরি করে, আজও সেখানে অনুমতি ছাড়া চুইংগাম বিক্রি করলে জরিমানা গুনতে হতে পারে। ইতালির ভেনিস শহরে প্রকাশ্যে কবুতরকে খাবার খাওয়ানো নিষিদ্ধ, কারণ অতিরিক্ত কবুতরের কারণে ঐতিহাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই আইন ভাঙলে পর্যটকদেরও জরিমানা দিতে হতে পারে। স্পেনে হাইহিল পরে গাড়ি চালানো নিরুৎসাহিত করা হয়, আর কিছু ক্ষেত্রে জরিমানাও হতে পারে, কারণ এটি দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় বলে মনে করা হয়। নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করতেই এমন নিয়ম চালু করা হয়েছে। সুইজারল্যান্ডের কিছু অ্যাপার্টমেন্টে গভীর রাতে টয়লেট ফ্ল্যাশ করা অসভ্য আচরণ হিসেবে ধরা হয়, কারণ এতে অন্য বাসিন্দাদের ঘুমের সমস্যা হতে পারে। যদিও এটি পুরো দেশের আইন নয়, তবুও অনেক জায়গায় এটি বেশ গুরুত্বের সাথে মানা হয়। আমেরিকার কিছু এলাকায় রাস্তা পার হওয়া হাঁস বা প্রাণীদের পথ না দিলে জরিমানা হতে পারে। প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের নিয়ম করা হয়েছে, ফলে অনেক সময় গাড়ি থামিয়ে মানুষকে হাঁসের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

0: বিশ্ববিচিত্রার এই অদ্ভুত সুন্দর পৃথিবীটা প্রতিবার আমাদের মনে করিয়ে দেয় জানার শেষ নেই, বোঝার শেষ নেই।
1: ঠিকই বলেছ, এই খবরগুলো শুনলে মনে হয় পৃথিবীটা আসলে আমরা যতটুকু ভাবি তার চেয়ে অনেক বেশি বড়, অনেক বেশি আশ্চর্যজনক।
0: ঠিক তাই শ্রোতা বন্ধুরা, এবার আমাদের প্রিয় আয়োজন বিহঙ্গ। পাখি যেমন মুক্ত আকাশে একদম মুক্ত হয়ে উড়ে বেড়ায়, এই আয়োজনটাও ঠিক তেমনি, কোনো বাঁধন নেই, কোনো সীমা নেই। এখানে শুধু আপনাদের কথা, আপনাদের মন, আপনাদের ভালোবাসা।
1: বন্ধুরা, আপনারা কি জানেন, প্রতিদিন যখন আপনাদের চিঠি হাতে নিই মনে হয় যেন একজন পুরনো বন্ধু দূর থেকে হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি লাইনে থাকে

0: একটা মানুষের মন, একটা মানুষের জীবনের গল্প, আর সেই গল্পগুলোই এই অনুষ্ঠানকে শুধু আমাদের নয় সত্যিকার অর্থে আপনাদেরও করে তোলে।
1: তাই বলি লিখতে থাকুন, জানতে থাকুন, আমরা সবসময় আপনাদের চিঠি ও ইমেইলের অপেক্ষায় আছি। চলুন শুরু করি আজকের বিহঙ্গের আয়োজন।
2: ইমেইল প্রথমে মোহাম্মদ মনোয়ারুল ইসলাম, কলেজ রোড, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে। উত্তরণের আপনার লেখা পড়বে নিঃসন্দেহে সৃজনশীলতা, চিন্তা এবং লেখনীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এমনটাই বলেছেন আপনি। আরও অনেকগুলো কথা এই আয়োজন নিয়ে, আমাদের ভালো লাগলো। আশা করি বন্ধু বলেছেন শেষে যে পর্যাপ্ত সময় নিয়ে নিজেদের লেখা প্রস্তুত এবং পাঠানোর সুযোগ পাবেন যদি একটু সময় বাড়ানো হয়, এরকমই মনে হয় মন্তব্য বন্ধুর বিষয়গুলো পরিবর্তনের জন্য। আচ্ছা, আমরা কর্তৃপক্ষকে সদয় বিবেচনার জন্য জানিয়ে দিলাম।
1: আছেন আহমেদ আরিফ, তিলনা খোঁজাপাড়া, তিলনা সাপাহান, নওগাঁ থেকে। আপনি বলেছেন 8/6/2026 উত্তর অনুষ্ঠান শুনলাম আমার মিসেস সঞ্জিদা সরকার এবং আমি। সেদিন উত্তরণ অনুষ্ঠানে নন্দিত জন পর্বে সঙ্গীত শিল্পী সালমা জাহানের সাক্ষাৎকার শুনতে পেলাম। এত সুন্দর শিল্পীকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সেই সাথে সঞ্জিদা সরকারকেও।
2: আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘে ঘোড়া দাইড সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, 7ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে সচেতনতামূলক অনেক কথা শুনলাম। নিরাপদ খাদ্য মানে সুস্থ জীবন, আর সুস্থ জীবনই একটি উন্নত দেশের সবচেয়ে বড় সম্পদ। শিল্পকথা পর্বে সৈয়দ ওয়ালিউল্লাহর দরদ মাখা সহজ আবেগের এক অসামান্য উপস্থাপন নয়ন চারা উপন্যাস থেকে সংক্ষিপ্ত পর্যালোচনাটি অসাধারণ ছিল। পুরো অনুষ্ঠান নিয়ে আপনি লিখেছেন, অনেক ধন্যবাদ বন্ধুকে। আফিয়া খানম জুলি।
1: ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদার সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, বলেছেন 8ই জুন প্রচারিত নন্দিত জন পর্বে দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী সালমা জাহানের সাথে আলাপ ও তার কণ্ঠ শুনলাম, ভীষণ ভালো লেগেছে, আন্তরিক শুভকামনা জানিয়েছেন। আর এই ক্ষেত্রে এই পর্বে আপনি অভিনেত্রী জয়া আহসানের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন, ধন্যবাদ আপনাকে।
2: শ্রীদীপক চক্রবর্তী আমাদের বন্ধু হাজরাডাঙ্গা সুন্দর দেখি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন, উত্তরণ সবসময় আমি শুনে থাকি রেডিও সেট থেকে, এবং ই বিহঙ্গ 2 দিন প্রচার করা যায় না, তাহলে হবে কিনা কোন শ্রোতার বন্ধুর চিঠিপত্র বা ইমেল বাদ যাবে না, তাই বিষয়টি উত্তরণ ম্যাগাজিন কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি বিবেচনার জন্য। আমরা বন্ধুকে বলবো যে হ্যাঁ, অনেক বেশি চিঠি, অনেক বেশি ইমেল যখন আমরা পাবো নিশ্চয়ই তখন কর্তৃপক্ষ বিষয়টি আরও আন্তরিকভাবে বিবেচনা করবেন, ধন্যবাদ ইমেল করবার জন্য।
1: সেলিম হোসেন বিএসসি মেরিন ওয়ার্কশপ সরগোড়া রোড বন্ধ চট্টগ্রাম থেকে লিখেছেন, বলেছেন 9ই জুন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে পর্বে আলজেরিয়ার অত্যন্ত সমৃদ্ধ বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাসঙ্গিক অনেক তথ্য শুনেছেন, তথ্যগুলো আপনার অনেক বেশি ভালো লেগেছে সেটি জানিয়েছেন। বলেছেন ক্লাসিক সিনেমা পর্বটিও অনেক ভালো লেগেছে, 20শ শতাব্দীর অন্যতম সেরা ব্রিটিশ চলচ্চিত্রটি সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন।
2: আব্দুল ওহাব প্রধান সম্রাট আমাদের বন্ধু কুকিবাজিতে বড়িহাট শিবগঞ্জ বগুড়া থেকে, উত্তরণের গত 8ই জুন তারিখের পরিবেশনা নন্দিত জনে সালমা জাহানের সাক্ষাৎকার এবং ভালো লেগেছে সেটি জানিয়েছেন, হৃদয় ছুঁয়ে গেছে। আর টাঙ্গুয়ার হাওড় নিয়ে বন্ধু জানতে চেয়েছেন প্রচার করবার জন্য, অনুরোধটা আমরা পাঠিয়ে দিলাম, জানিয়ে দিলাম।
1: আছেন ওয়াসিউর রহমান মিন্টু গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে, বলেছেন বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে যে ব্যস্ততা, সারা বিশ্ব আনন্দময় সময় কাটাচ্ছে, সবাই অন্যরকম মধুময় ও ভালোবাসাময় হয়ে যাচ্ছে সময় সবার কাছে, এমন সুন্দর পরিবেশে আপনাদের জানায় বিশ্বকাপ ফুটবল খেলার শুভেচ্ছা। এসহ আপনি আরও অনেক কথা বলেছেন, উত্তরণের কথা বলেছেন, 12/6/2026 তারিখে প্রচারিত উত্তরণের, হ্যাঁ উত্তরণের কথা বলেছেন,
2: সমস্ত অনুষ্ঠানটি বন্ধু শুনেছেন সেটি আমরা বুঝতে পারছি। বন্ধুদেরকে ধন্যবাদ, চিঠি ইমেল চাই এমনি করেই।
1: শোনা হল, জানা হল আমাদের প্রাণপ্রিয় শ্রোতা বন্ধুদের মনের নানা কথা। যারা এখনো লেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, আজই লিখুন, দেরি করলে মনের কথাগুলো হয়তো হারিয়ে যায়। উত্তরণের বিহঙ্গ সবসময় আপনাদের জন্য অপেক্ষায়।
2: আপনারা আপনাদের একটি চিঠি হয়তো আর 10 জন শ্রোতার মনেও কথাগুলো বলে দেবে, সেই শক্তি একটি চিঠির মধ্যে হোক, লিখতে থাকুন ইমেইলেও। আর চিঠি লিখবেন বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণেশ্বর, বাংলানগর, ঢাকা 1207, এই আমাদের যে ঠিকানা নির্দিষ্ট সেটিতে।
1: আর ইমেইল আইডি utaronbb@gmail.com। প্রিয় শ্রোতা, ক্রীড়া জগৎ শুধু জয় পরাজয়ের হিসাবের জায়গা নয়, এখানে কিছু মানুষ আছেন যাদের জীবন নিজেই একটা অনুপ্রেরণার গল্প। আজকের ক্রীড়াঙ্গনের মুখে এই পর্বে আমরা কথা বলব এমনই এক অদম্য মানুষকে নিয়ে।
0: তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার। অ্যাথলেটিক্সের দুনিয়ায় যাকে বলা হয় পৃথিবীর দ্রুততম নারী, 1988 সালের সিউল যে অলিম্পিক তিনি যে রেকর্ড করেছিলেন সেখানে আজও তা অক্ষত। গতি, সৌন্দর্য আর আত্মবিশ্বাসের এক অনন্য মিলন ছিলেন ফ্লোজো।
1: ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার সম্পর্কে বিস্তারিত গবেষণা ও গ্রন্থনা করেছেন সাগর আহমেদ, পাঠ করেছেন শামসুল ইসলাম।
3: ল্যারি বার্ড বাস্কেটবল ইতিহাসের অন্যতম সেরা মার্কিন খেলোয়াড়, যিনি তার পুরো খেলোয়াড়ি জীবন বোস্টন সেলটিক্সের হয়ে খেলেছেন। 1956 সালে জন্ম নেওয়া এই কিংবদন্তি খেলোয়াড় কোচ এবং নির্বাহী তিনটি ভূমিকাতেই এনবিএতে অসামান্য সাফল্য অর্জন করেছেন। তিনি বোস্টন সেলটিক্সকে 1981, 1984 ও 1986 সালে তিনটি এনবিএ শিরোপা এনে দেন। 1984 থেকে 1986 সালে বার্ড টানা তিনবার এনবিএ এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন, যা একজন ফরওয়ার্ড হিসেবে বিরল কৃতিত্ব। 1992 সালের অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ঐতিহাসিক মার্কিন ড্রিম টিমের সদস্য ছিলেন তিনি। 13 বছরের ক্যারিয়ারে তিনি গড়ে 24.3 পয়েন্ট, 10 রিবাউন্ড এবং 6.3 অ্যাসিস্ট করেছেন। 1979 সালে ল্যারি বার্ড এবং ম্যাজিক জনসন যখন এনবিএতে যোগ দেন তখন লীগটি আর্থিকভাবে সংকটে ছিল। তাদের দুজনের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ বোস্টন সেলটিক্স বনাম লস অ্যাঞ্জেলস ল্যাকার্স বাস্কেটবলকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। মজার ব্যাপার হল মাঠে চরম শত্রুতা থাকলেও বাস্তবে তারা খুব ভালো বন্ধু ছিলেন। তিনি এনবিএ ইতিহাসের অন্যতম সেরা শুটার ছিলেন, বিশেষ করে চাপের মুখে বা ম্যাচের শেষ মুহূর্তে তিনি প্রায় অসম্ভব সব শট থেকে বাস্কেট করতে পারতেন। 1986 থেকে 1988 সাল পর্যন্ত তিনি টানা তিনবার এনবিএ থ্রি পয়েন্ট কনটেস্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন। বার্ড কেবল খেলার দক্ষতার জন্য নয়, তার থ্র্যাশ টকিং বা স্লেজিং এর জন্যও পরিচিত ছিলেন। তিনি প্রায়ই প্রতিপক্ষকে বলে দিতেন তিনি কোথা থেকে এবং কিভাবে গোল করবেন এবং ঠিক সেভাবেই করে দেখাতেন। বার্ডের ক্যারিয়ার আরও লম্বা হতে পারত, কিন্তু 1985 সালে তার মায়ের বাড়ির ড্রাইভওয়ে পরিষ্কার করতে গিয়ে পিঠের নিচের অংশে গুরুতর আঘাত পান। এই ইঞ্জুরি তাকে ক্যারিয়ারের বাকি সময় যথেষ্ট ভোগায় এবং শেষ পর্যন্ত 1992 সালে ড্রিম টিমের হয়ে অলিম্পিক গোল্ড মেডেল জেতার পর তিনি অবসরের ঘোষণা দেন। ল্যারি বার্ড এনবিএ এর ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি এই তিনটি বড় ট্রফি জিতেছেন, যেমন খেলোয়াড় হিসেবে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, কোচ হিসেবে জিতেছেন কোচ অফ দ্য ইয়ার এবং ম্যানেজার হিসেবে জিতেছেন এক্সিকিউটিভ অফ দ্য ইয়ার। বর্তমানে তিনি খুব একটা ক্যামেরার সামনে আসেন না। তিনি ইন্ডিয়ানা পেসার্স দলের উপদেষ্টা হিসেবে কাজ করলেও বছরের বেশিরভাগ সময় ফ্লোরিডার নেপলসে তার নিজস্ব বাড়িতে সময় কাটান। তার মতে তিনি এখন সাধারণ মানুষের মতো জিম করা, হাঁটাহাঁটি করা এবং পরিবারের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করেন।
1: ফ্লোরেন্সের জীবনটা যেন একটা কবিতার মতো ছোট কিন্তু অসম্ভব উজ্জ্বল। মাত্র 38 বছরের জীবনে তিনি এমন কিছু রেখে গেছেন যা আরও বহু দশক মানুষকে স্বপ্ন দেখাবে।
0: অনুষ্ঠানের শেষ পর্বে আসার আগে আমরা একটু থামি, কারণ এবার যা শুনবেন তা গানের সুরে নয়, কারো জীবনের সুরে বাঁধা। হ্যাঁ, আজকের স্মরণে বরণেতে আমরা ফিরে দেখব এমন একজনকে যার সুর শুনলে মনে হয় সময় থমকে যায়, স্মৃতি ফিরে আসে।
1: তিনি বাংলা সুরের এক অনন্য কারিগর, সুরকার ও সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ। তার সুরে বাংলা চলচ্চিত্র সঙ্গীতের যে সোনালী অধ্যায় রচিত হয়েছে, আজ সেই স্মৃতির কাছে ফিরে যাব আমরা। এ পর্বটি গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় মোহাম্মদ আমিনুল ইসলাম।
4: অসংখ্য জনপ্রিয় কালজয়ী গানের সুরস্রষ্টা আনোয়ার পারভেজ, বরেণ্য সুরকার সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ 2006 সালের 17 জুন ঢাকায় ইন্তেকাল করেন। গুণী এই সঙ্গীতজ্ঞর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আনোয়ার পারভেজ 1944 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এম ফজলুল হক, মা আসিয়া হক। তার বোন শাহনাজ রহমতুল্লাহ ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী। ছোট ভাই জাফর ইকবাল ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার প্রবল ঝোঁক ছিল। একসময় প্রখ্যাত মিউজিশিয়ান করিম শাহাবুদ্দিনের সংস্পর্শে আসেন তিনি। আনোয়ার পারভেজ ষাটের দশকে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন, চট্টগ্রাম বেতারে সুরকার হিসেবে যোগ দেন। পরবর্তীতে ঢাকায় এসে বিভিন্ন মাধ্যমে সঙ্গীত পরিচালনা করেন আনোয়ার পারভেজ। চাঁদ আউর চাঁদনি এবং বাবলু ছবিতে করিম শাহাবুদ্দিনের সহযোগী সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। তার একক সুর ও সঙ্গীত পরিচালনায় প্রথম ছবি বিন্দু থেকে বৃত্ত মুক্তি পায় 1970 সালে। আনোয়ার পারভেজ আরও যেসব চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কত যে মিনতি, ছন্দ হারিয়ে গেল, রংবাজ, বেইমান, বন্দিনী, দি রেইন, রং বেরং, সাহেব বিবি গোলাম, রূপের রানী, চোরের রাজা, জোকার, বেদিন, লুটেরা, মোকাবেলা, ওমর শরীফ, সোহাগ মিলন, মধুমালতী, মানসী, বদনাম, ঘরের বউ, তালাক, সবুজ সাথী, সকাল সন্ধ্যা, অভিযান, রাজিয়া সুলতানা, সুখ দুঃখের সাথী, মাটির কোলে, নিষ্পাপ, ঢাকা 86, ছুটির ফাঁদে, মিস্টার মওলা, বউ শাশুড়ি যুদ্ধ প্রভৃতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন আনোয়ার পারভেজ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক হিসেবে যোগ দেন। তাঁর সুর করা গানগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন দেশাত্মবোধক গানের মধ্যে সবচেয়ে বেশি উদ্দীপনাময় ও জনপ্রিয় ছিল। অসংখ্য জনপ্রিয় কালজয়ী গানের সুরস্রষ্টা আনোয়ার পারভেজ। তাঁর সুরারোপিত বহুল জনপ্রিয় ও কালজয়ী গানগুলোর মধ্যে রয়েছে আমি সাত সাগরের ওপার হতে, তোমায় দেখেছি, যেভাবে বাঁচি, বেঁচে তো আছি, এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এই পথে পথে আমি একা চলি, ইশারায় শীষ দিয়ে

কালোত্তীর্ণ বহু গানের সুরকার আনোয়ার পারভেজ। একজন সংগ্রামী সুরকার ছিলেন আনোয়ার পারভেজ। চলচ্চিত্রে অনেক হিট সুপারহিট গানের স্রষ্টা তিনি। জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন সুরকার আনোয়ার পারভেজ। প্রতিভাবান এই সঙ্গীতজ্ঞ আমাদের দিয়ে গেছেন শ্রুতিমধুর সুরের অসংখ্য ভালো গান।

0: আনোয়ার পারভেজকে স্মরণ করতে গিয়ে বারবার মনে হয়, এই মানুষগুলো চলে গেলেও তাঁদের সৃষ্টি আমাদের ছেড়ে যায় না, সুর মরে না, সুর বেঁচে থাকে।
1: আজকের উত্তরণ এখানেই শেষ করব। মরুকরণ প্রতিরোধের এই দিনে শেষ কথাটুকুও বলি, একটি গাছ লাগানো মানে একটি প্রতিশ্রুতি দেওয়া, আগামী প্রজন্মকে একটু ছায়া দেওয়ার প্রতিশ্রুতি। এই কাজটুকু আমরা সবাই মিলে করতে চাই।
0: আর একটি গুরুত্বপূর্ণ কথা, নারীর নিরাপত্তা দয়া নয়, নারীর মর্যাদা অনুগ্রহ নয়, এটা অধিকার, জন্মগত, অলঙ্ঘনীয়, অবিচ্ছেদ্য। সহিংসতার বিরুদ্ধে প্রথম প্রতিরোধ শুরু হয় একটি কণ্ঠস্বর থেকে, সেই কণ্ঠস্বর আপনারই হোক। প্রিয় শ্রোতা, মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশের গ্রন্থনায় আজকের উত্তরণ উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা,
1: এবং আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: সবার জন্য শুভকামনা
1: আর আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ।
0: শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা ইংরেজিতে।

0: Assalamu alaikum. 9:30 p.m. This is Bangladesh Betar. The news read by Ronuk Jahan. First, the headlines. Government will take tough stance against money laundering, Prime Minister says at family car distribution ceremony in Srimangal. Tariq Rahman urges people to remain alert against those who are threatening government that it should not be given time. Price and supply of rice in market are quite stable, comments Commerce Minister. National Action Plan is being prepared to form Independent Media Commission, informs Information Broadcasting Minister. Court sentenced Abir Ali to death for murdering child Alina Islam Ayat in Chattogram. Oil prices drop as US and Iran agree on peace deal. G7 leaders call for ceasefire in Lebanon. And in FIFA World Cup, footballer Argentina beat Algeria with Messi's hat-trick. DR Congo face Portugal and England take on Croatia tonight. Now the details. Prime Minister Tariq Rahman has said his government will take a firm stance against money laundering abroad. He said that people's money will not be allowed to be laundered abroad in any way. Rather, it will be spent on the welfare of the people and improving their standard of living. The Prime Minister said this while speaking as the chief guest at family car distribution ceremony at the Victoria High School ground in Srimangal Upazila of Maulavi Bazar today. Tariq Rahman urged all concerned to remain alert so that none can launder money abroad. Referring to BNP as the party of the common people, the Prime Minister said, BNP has always been on the side of the people. Therefore, BNP's greatest strength is the strength of the people. Remembering former Prime Minister late Begum Khaleda Zia, he said the people of the country have seen at various times that when the people of the country rose up to protect democracy, many major political leaders left this country and went abroad. Tariq Rahman said, Begum Khaleda Zia did not leave the people of the country and go anywhere. At the event, the Prime Minister personally handed family cards to 10 female heads of households. Later, by pressing a button on a computer, Tariq Rahman inaugurated the third phase of the family card program. At the same time, he also provided grants of 2 lakh taka each of tea workers to help resolve housing problems, awarded scholarships to the children, and distributed financial assistance checks to persons with disabilities. Later, the Prime Minister addressed a rally at Maulavi Bazar Government High School ground. Speaking on the occasion, called upon the people to remain vigilant against those who are threatening the government that it should not be given time. Tariq Rahman said those who are saying that BNP should not be given time are speaking for their own interests. The Prime Minister said all must remain alert against them as the people have decided that BNP will govern the country for the next 5 years. At the event, he distributed family cards among marginalized women. In a written reply to a stirred question assigned for the Prime Minister during the question and answer session in the Jatiya Sangsad today, it has informed that initiatives are being taken to formulate short, medium and long-term action plans for the use of modern technologies such as artificial intelligences in agricultural sector. Earlier, the sitting of the House resumed with Speaker Hafizuddin Ahmed Birbikram in the chair this afternoon. It has further informed that the Prime Minister said special importance is being given to smart agriculture along with the development of high-yielding and adversity-tolerant varieties. Commerce Minister Khandakar Abdul Muqtadi has said the price and supply situation of rice in the market remains stable and the government maintains a satisfactory reserve of both rice and wheat. He made these remarks at a press briefing at the Commerce Ministry following an inspection of the Badamtoli wholesale market and Noya Bazar retail market in the capital today. The Commerce Minister also assured that the supply and pricing of other essential commodities including edible oil are stable and being monitored daily by various agencies. Information Broadcasting Minister Jahiruddin Shopun has said a national action plan is being prepared with a view to forming an independent media commission in the country. He informed this to EU Ambassador Michael Miller when the envoy paid a courtesy call on him at his office at the ministry today. During the meeting, both sides held detailed discussions on various aspects of media freedom and freedom of expression in Bangladesh. Michael Miller praised the current government's initiative to form an independent media commission and expressed the European Union's interest in providing all necessary support in this regard. The Information Broadcasting Minister said the current government is committed to ensuring media freedom. However, alongside freedom, protecting people from misinformation and disinformation is also one of the government's key responsibilities, he added. A Chattogram court has sentenced a man to death for abducting and murdering a 5-year-old girl in 2022, dismembering her body into 6 pieces and dumping the remains. The verdict was delivered by the court of 6 additional Metropolitan Session Judge Muhammad Ali Akkas in the presence of the accused today. 5-year-old Alina Islam Ayat, daughter of Sohil Rana, was abducted and murdered in the Noyahat area under the EPZ in the port city of Chattogram on November 14, 2022. This is Bangladesh Betar giving you the news. U.S. President Donald Trump has warned the Iran deal is not final. He said the U.S. could go back to dropping bombs if the agreement does not work out. The U.S. president was speaking during the final day of the G7 summit in France today. Meanwhile, leaders of the G7 countries have demanded a ceasefire in Lebanon. Welcoming the interim deal to end U.S.-Iran war, the leaders made the call while speaking at the G7 meeting in France today. A formal signing ceremony of U.S.-Iran ceasefire agreement is expected to take place in Geneva, Switzerland on Friday. G7 leaders also said they will diversify energy supply routes to reduce dependence on the Strait of Hormuz in response to the war in Iran. Meanwhile, several tankers carrying Iranian oil have crossed the U.S. blocked line in the Strait of Hormuz. The information was disclosed by a tanker tracker's website today. It was Iran's first crude oil exports in 2 months. Oil prices are continuing to drop as hopes rise for the signing of a framework agreement on ending the U.S.-Israel war on Iran. Brent crude dropped under $80, the lowest price since early March. Meanwhile, the stock markets around the world surged today as investors welcomed the U.S.-Iran framework deal. FIFA World Cup football and Portugal will take on Dia Congo at Texas at 11 p.m. tonight Bangladesh time. At 2 a.m. tonight, England will encounter Croatia at Dallas. The match between Ghana and Panama will begin at Toronto of Canada at 5 a.m. tomorrow morning, while Uzbekistan will face Colombia at Mexico City at 8 a.m. tomorrow. Meanwhile, defending World Cup champion Argentina defeated Algeria by 3-0 at Kansas this morning. The 38-year-old football superstar Lionel Messi scored his first World Cup hat-trick and a record, equaling 16th World Cup goal. Finally, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary east-southeasterly gust or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Government will take tough stance against money laundering, Prime Minister says at family card distribution ceremony in Srimongol. Tariq Rahman urges people to remain alert against those who are threatening government that it should not be given time. Price and supply of rice in market and quite stable, comments Commerce Minister. National Action Plan is being prepared to form Independent Media Commission, informs Information Broadcasting Minister. Court sentences Abir Ali to death for murdering child Alina Islam Ayat in Chattogram. Oil prices drop as US and Iran agree on peace deal. G7 leaders call for ceasefire in Lebanon. And in FIFA World Cup football, Argentina beat Algeria with Messi's hat-trick. DR Congo face Portugal and England take on Croatia tonight. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now, here is the news commentary, written by Alhamra Islam and read by Ushojo Khairul Oishi. Every year in monsoon, both city corporations of Dhaka experience a common waterlogging even after a moderate rainfall. During the season, heavy downpour causes immense suffering for the city dwellers. Public transport remains scarce, forcing the commuters to switch multiple vehicles to get to their destinations. Rainwater infiltrates underground parking spaces, reservoirs, and ground floors of residential buildings. Many shops were also affected, with stored goods being damaged. City planners, however, say it is the inadequate drainage system, not the rainfall, that floods our streets. They opine city's drainage system cannot clear out water even after a moderate rainfall, as excess water cannot flow into the rivers or retention ponds because of the clogging of surface drains and connected canals. This situation resulted from lack of excavation of majority of the canals, illegal encroachment, and continuous development projects, which ultimately contribute to waterlogging. The city saw some irregular initiatives from both the city corporations in the previous governments to recover the grabbed canals, but what they lacked or failed to mitigate the problem is that they largely relied on temporary solutions, such as using water pumps to remove water from the affected areas. Several other projects they had initiated during their tenure but yielded a little impact. In order to mitigate the chronic waterlogging in Dhaka City, local government, rural development and cooperatives Minister Major Fakhrul Islam Alamgir has placed in the parliament a three-tier comprehensive action plan of short, medium and long term, which the government has already begun. Under the short-term program, silt and waste are being removed from drains, box culverts and canals, while rainwater is being discharged through existing pump stations. Besides, portable pumps are being used to remove accumulated rainwater from waterlogging-prone areas during heavy rainfall. As preparedness measures, emergency response teams have been informed in words, while government is taking immediate action to remove blockages obstructing water. Public awareness programs are also being carried out to prevent waste disposal into drainage canals. On medium-term initiatives, four major canals are currently being developed under a canal restoration, rehabilitation, and beautification project. When completed, these canals will discharge water from Jia Sharni Canal and Shempur Canal into the nearby Buriganga River. Besides, new drains are being constructed while existing drainage infrastructures are being repaired and renovated to improve the overall water discharge system. It is imperative that the authorities preserve Dhaka's natural infrastructure and recover its lost water bodies, canals and flood flow zones as a matter of priority to solving the city's perennial waterlogging problem. For that, the government has designed a long-term plan, according to the minister, mainly to modernize Dhaka's drainage network. Under this plan, approximately 50 kilometers of canals, including Jia Sharni Canal, Kajla Canal, and Mridhabari Canal, along with other waterways, will be developed, as well as improving drainage systems and road infrastructure in newly incorporated wards to mitigate waterlogging. The government also plans to evaluate the capacity of existing drainage facilities and undertake necessary upgrades to increase water flow. With the monsoon season approaching, waterlogging began haunting residents and commuters in major cities. We hope the three-tier plan the government has undertaken will be executed successfully within the stipulated time frame while maintaining quality standards so that the city's residents can quickly benefit from them. With the steps, Dhaka City is expected to get permanent solution to the waterlogging problem to become a livable and modern city. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। বিশ্ব মরুময়তা ও খরা দিবস 2026 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান এবং সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা। আজ বিশ্ব মরুময়তা ও খরা দিবস 2026 বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আজ বাংলাদেশেও নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁয়ে পরিবেশ অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল্লাওয়াল মিন্টু এমপি বলেন,
4: বিশ্ব মরুময়তা ও খরা দিবস 2026 এই দিবসটি শুধু একটি আন্তর্জাতিক দিবস নয়, এটি আমাদের ভূমি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, জীবিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এবছরের প্রতিপাদ্য হল রেঞ্জল্যান্ডস রিকগনাইজ রেসপেক্ট রেস্টোর, আমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছে। পৃথিবীর প্রায় অর্ধেক স্থলভাগ কোনো না কোনো ধরনের রেঞ্জল্যান্ড বা চারণভূমি ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত। এই ইকোসিস্টেমের কোটি কোটি মানুষের জীবিকা, বৈশ্বিক খাদ্য ব্যবস্থা, জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং পানিচক্র ও কার্বন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে বিশ্বের বহু চারণভূমি ও তৃণভূমি অবক্ষয়ের শিকার, যা খাদ্য নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং জলবায়ু সহনশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। বাংলাদেশে মরুভূমির দেশ নয়, কিন্তু তাই বলে আমরা মরুময়তা, ভূমি অবক্ষয় ও খরা ঝুঁকি থেকে মুক্ত নই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অনিয়ন্ত্রিত ভূমি ব্যবহার, মাটির উর্বরতা হ্রাস, লবণাক্ততার বিস্তার, নদী ভাঙ্গন, বন উজাড় এবং দীর্ঘস্থায়ী শুষ্ক মৌসুম দেশের বিভিন্ন অঞ্চলে ভূমি অবক্ষয়ে ঝুঁকি বাড়িয়ে তুলেছে। উত্তর পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ এলাকা, উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, পার্বত্য অঞ্চলের ক্ষয়প্রাপ্ত পাহাড়ি ভূমি এবং নদী অববাহিকার ভঙ্গুর ইকোসিস্টেমে আমাদের জন্য এখন উদ্যোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গবেষণায় দেখা গেছে বাংলাদেশে 2000 সালে মাঝারি থেকে অতি তীব্র মাত্রায় ভূমি অবক্ষয়ের পরিমাণ ছিল 10.70 মিলিয়ন হেক্টর, যা 2020 সালে বেড়ে দাঁড়ায় প্রায় 11.24 মিলিয়ন হেক্টর। অর্থাৎ 2000 সাল থেকে প্রতি বছর গড়ে প্রায় 27,000 হেক্টর ভূমি মাঝারি থেকে অতি তীব্র মাত্রার অবক্ষয়ের শিকার হয়েছে। অন্য কথায়, গত 2 দশকে বাংলাদেশের ভূমির অবক্ষয় প্রবণতা অব্যাহত রয়েছে, যা দেশে খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন, জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের বিষয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘ শুষ্ক মৌসুম, অতিবৃষ্টি, আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড় এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধি আমাদের ভূমি ও পানি সম্পদের উপর বহুমাত্রিক প্রভাব ফেলতে শুরু করেছে। খরা বাংলাদেশের জন্য একটি নীরব কিন্তু গুরুতর সংকট। বন্য, ঘূর্ণিঝড়ের মতো দৃশ্যমান না হলেও উত্তর পশ্চিমাঞ্চলে খরা কৃষি উৎপাদন, পানি সম্পদ এবং জীবিকা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে। বরেন্দ্র অঞ্চল এই বাস্তবতার অন্যতম একটি উদাহরণ। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণায় দেখা যায়, 2000 সালে খরাপ্রবণ এলাকার পরিমাণ ছিল 1.43 মিলিয়ন হেক্টর, 2020 সালে যা বেড়ে দাঁড়ায় 1.54 মিলিয়ন হেক্টর, যা দেশের মোট জমির 10.4% এলাকা। অন্যদিকে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার বিস্তার, কৃষি উৎপাদন, সুপেয় পানি এবং জীব বৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি ভবিষ্যতে আরো বাড়তে পারে। সামাজিক কর্মসূচির মাধ্যমে লাখ লাখ মানুষকে সম্পৃক্ত করে দেশের বিভিন্ন অঞ্চলে বৃক্ষ আচ্ছাদন বৃদ্ধি করা হচ্ছে। উপকূলীয় সবুজ বেষ্টনী কর্মসূচি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি ভূমি সংরক্ষণ ও জীব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
3: বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর ফাহমিদা খানম উল্লেখ করেন,
5: ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি এন্ড অ্যাকশন প্ল্যান, যেটা কুনমিং মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের আওতায় আছে। তো কুনমিং মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের মোট 23টা টার্গেট আছে। ওই 23টা টার্গেটের মধ্যেও আমার ক্লাইমেট চেঞ্জ এসছে, ডেজার্টিফিকেশন আসছে বায়োডাইভার্সিটি কনজারভেশন পার্টে। তো প্রথম 3টা টার্গেটের প্রথম টার্গেটটা হচ্ছে ন্যাশনাল, রিজিওনাল এবং আরবান প্ল্যানিং। এটা করতে হবে, বায়োডাইভার্সিটি ইনক্লুসিভ প্ল্যানিং করতে হবে, এই জিনিসটাই এসছে আমাদের। এবং অর্গানিক ফার্টিলাইজার আমাকে দিতেই হবে, আমার মাটিকে অর্গানিক ম্যাটার বাড়াতে হবে, না বাড়ালে আমি যে ল্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে এবং ফার্টিলাইজার কমানো একটা ইস্যু, কিন্তু ফার্টিলাইজার কমানো কৃষককে শেখানোর আগে তার পাশাপাশি আমাকে অর্গানিক ম্যাটার মাটিতে বাড়ানোর জন্য অ্যাক্টিভিটি কিন্তু নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রাইভেট সেক্টরকে রিকোয়েস্ট করি, আমরা প্রচুর প্রাইভেট সেক্টর আছে যারা কাজ করেন, তারা মাটির অর্গানিক ম্যাটার বাড়ানোর জন্য অর্গানিক ফার্টিলাইজার এবং অর্গানিক ফুড প্রোডাকশনের অনেক উদ্যোক্তা আছেন যারা অর্গানিক ফুড প্রোডাকশনের সাথে জড়িত, তারা কিন্তু অর্গানিক ম্যাটার মাটিতে বাড়ানোর কাজগুলো রিসার্চও করছেন প্লাস মার্কেটে প্রোডিউস করছেন। ওই টিমটাকে যদি আমরা নিয়ে আসি সরকারের সাথে, কৃষি মন্ত্রণালয়, মৎস্য এবং আমাদের সাথে, আমরা যদি একসাথে কাজ করতে পারি তাহলেও কিন্তু আমরা আগাতে পারবো। আর দুটো জিনিস আছে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এবং অ্যাওয়ারনেস, কমিউনিটি লেভেলে অ্যাওয়ারনেস, কৃষক লেভেলে অ্যাওয়ারনেস, আর আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর পার্ট তো আছেই। আমাদের সরকারি সংস্থায় যে ক্যাপাসিটি বিল্ডিং, সেই ক্যাপাসিটি বিল্ডিং এর অংশে আমাদের অনেক কাজ আছে। তারপর আরেকটা জিনিস যেটা এসেছে, ডাটা শেয়ারিং মেকানিজম, ডাটা শেয়ারিং মেকানিজমটা ডেফিনেটলি আমাদের একটা কমন প্ল্যাটফর্মে থাকা, এবং আমাদের ন্যাশনালি যে বিভিন্ন গ্রুপ আছে, এনভায়রনমেন্ট গ্রুপের ইয়ার ক্লাব আছে, গ্রুপ আছে, তাদেরকে যদি আমরা অ্যাওয়ারনেসে ইনভলভ করতে পারি তাহলে আমার মনে হয় আমরা এই কাজগুলোতে আস্তে আস্তে আগাতে পারবো এবং সাকসেসফুলি কাজ করতে পারবো। আমাদের যে একাডেমিয়া আছে, একাডেমিয়া এবং আমাদের যে ইয়ার গ্রুপ, আমাদের যে এনভায়রনমেন্ট গ্রুপ, তাদের ইনভলভমেন্টও আমরা চাচ্ছি যে একসাথে আমরা কাজ করব।
3: সভাপতির বক্তৃতায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর লুৎফর রহমান বলেন,
6: মাসের ঘের, ব্রিকফিল্ড, ইউরিয়া সারের যে জমিতে অ্যাসিডিটি হচ্ছে, আবাসিক এরিয়া, এবং আমাদের কোনো এরিয়া নাই যেখানে এই ডিগ্রেডেশন হচ্ছে না। আমরা যদি বলি বরেন্দ্র অঞ্চল, সেখানে হচ্ছে, আমরা যদি ইভেন যদি পাহাড়ি এলাকা বলি, ওখানে জুম চাষ বাদ দিয়ে মানুষ ইটের ভাটা তৈরি করতেছে, ওখানে ডিগ্রেডেশন হচ্ছে না এমন কোনো জায়গা নেই। বাংলাদেশে ইউরিয়া সার ব্যবহারের ফলে প্রায় অ্যাসিডিটি এমন পর্যায়ে গেছে যে ফসল হওয়াটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে, প্রায় 4-5 এই পর্যায়ে পিএস। যদি আমরা এটার অ্যাসিডিটিটাকে যদি অ্যালকালিনিটিতে নিতে পারি তাহলে হয়তো আমাদের সার যে আমদানি করি আমরা, এটা মনে হয় অনেক কমানো যাবে। আমরা তো পুরোপুরি সার আমদানির জন্য আমরা সবসময় বিভিন্ন দেশের উপর নির্ভরশীল, ফলে হচ্ছে কি যে মাটির যে অম্লতা এটা যদি আমরা অন্তত যদি অ্যাড্রেস করি তাহলে হয়তো বা আমাদের সারের ইয়েটা কমে আসবে। তো কৃষি মন্ত্রণালয় এই ব্যাপারে অনেক কাজ করতেছে যে মাটির খারত্ব বাড়ানোর জন্য যদি চুন ব্যবহার করা যায়, সেক্ষেত্রে হয়তো উত্তরবঙ্গে যে আমাদের যে বিরাট এরিয়া কৃষির জন্য সেটা ডিগ্রেডেশন পর্যায়ে কমে আসবে। আর একটা গুড এগ্রিকালচার প্র্যাকটিস, যেমন যেখানে যেমন স্যালাইনিটি যেটা বিরাট অসুবিধা, আমাদের প্রায় 18টা জেলা স্যালাইনিটির দ্বারা এফেক্টেড। ওখানে আমাদের লোকেশন স্পেসিফিক যে ক্রপ গুলো, ওগুলো যদি সিলেক্ট করে আমরা লাগাতে পারি, আমরা খুব আশাবাদী যে আমাদের 25টি গাছ লাগাচ্ছে, এটাও কিন্তু সয়েল ডিগ্রেডেশনে অনেক ভূমিকা রাখবে। গাছের মূল সয়েল ডিগ্রেডেশনে ভূমিকা রাখে, যে ওটার পাতা পড়বে, ওটার অর্গানিক ম্যাটার যোগ হবে। আমাদের তো গাছের আমাদের অর্গানিক ম্যাটার খুবই কম, এবং এটা যে উৎস এটাও আমাদের খুবই সীমিত। এই যে গাছগুলো লাগানোর ফলে যদি মা গাছগুলোকে বাঁচানো যায়, সেক্ষেত্রে আমরা আশা করি যে এটা সয়েল অর্গানিক ম্যাটারের পার্সেন্টেজ ওখান থেকে আমরা পাবো।
3: শুধু একাডেমিক শিক্ষা নয়, দক্ষ মানব সম্পদ গঠনে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি এ কথা উল্লেখ করে আরো বলেন,
7: এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পর্যায়ক্রমে তিনি 5% পর্যন্ত উন্নত করবেন এবং নির্বাচনী ইশতেহার তিনি ঘোষণা করেছেন। তো আমরা অনেক ভেবে চিন্তে বাজেট করলাম অ্যাবসলিউটলি শিক্ষা মন্ত্রণালয়ের জন্য, সে 87,000 crore আমরা নিয়ে আসলাম 136,000 crore of data. Exactly 2% of GDP. এবং আগামীবারে আমরা প্ল্যান করেছি 3.5 চলে যাব, তারপর 4, তারপর আমরা 5 চলে যাব। এইভাবে বাজেট ক্রমান্বয়ে আমরা নিয়ে যাব সামনের দিকে। এই যে উনি বাজেট দিবেন, দিস বাজেট মাস্ট বি ওয়ার্থ ইট, এটাকে আমাদের কার্যকর করতে হবে। এভরি নিকেল এন্ড ডাইম যে আমরা স্পেন্ড করব সেটা আমাদের রিটার্ন পেতে হবে। দ্যাট রিটার্ন ফ্রম দিস দিন ওয়ার্ড পেলো তারা, তারা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে যাবে, সেখানে তারা নতুন জাতি গঠন করার জন্য, কমিউনিটিকে সার্ভিস করার জন্য, বাংলাদেশকে আগামী বাংলাদেশ তৈরি করার জন্য রিবিল্ড দ্য নেশন তাদের কর্তব্য যারা আজকে অ্যাওয়ার্ড পেয়েছে। দ্যাটস দেয়ার ডিউটি টু গিভ দ্য লিডারশিপ দ্য কমিউনিটি। তো আমরা আশা করব যারা আগামী যে লিডারশিপ দিবে তাদের মধ্যে এই এনথুসিয়াজম থাকতে হবে যে আমরাই গর্ব আমাদের বাংলাদেশকে। আমাদের দেশ কত সুন্দর দেশ, ভাবা যায় যে আমাদের দেশে একটা বিশাল জনসংখ্যা যেটা আল্লাহর রহমত হিসেবে আমরা পেয়েই যাচ্ছি, পেয়েই যাচ্ছি। কিন্তু দেখুন আদার নেশন, ডেভেলপ নেশন, যে নেশনের নাম নেন, সাউথ কোরিয়া নেন, জাপান নেন, সিঙ্গাপুর নেন, ইউরোপ নেন, আমেরিকা নেন, যার নামই নিবেন, মোর দেন 30 নেশন, তাদের লোকজন মরে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম জন্ম নিচ্ছে না। আর আমাদের দেশে less people are dying, more people are taking birth, মানুষের জন্ম হয়েই যাচ্ছে। Isn't it an asset of us? এটি তো আমাদের অ্যাসেট, যেখানে পৃথিবীতে যেই জিনিসটির ডিমান্ড ক্রাইসিস সেই জায়গায় সেই অ্যাসেট আমাদের রয়েছে। That is our asset. And who will convert this population to asset? The teachers, the guiders, the leaders of the society. সেটাই আপনারা বসে আছে। তাহলে আমাদের দুর্বলতার কারণে জাতি পিছিয়ে থাকবে? It's not. আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করতে হবে, আমাদের সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে, সেই জায়গায় আমাদের মানব সম্পদকে কাজে লাগাতে হবে। এবং কাজে লাগাতে হলে সবচেয়ে বেশি উত্তম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী টিবেটকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সেই সেক্টরে তিনি 18,000 crore বাজেট দিয়েছেন। কারণ আমাদের দেশে এই সম্পদকে এক্সপ্লোর করতে হবে, যে লেখাপড়ার সাথে খেলাধুলা থাকতে হবে, কালচার থাকতে হবে, ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস থাকতে হবে। আমরা সিলেবাস কারিকুলামের উপরে কাজ করা শুরু করেছি।
3: দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। আজ সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর নাসিমুল গনি বলেন,
8: স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষর নীতিগত অনুমোদন, মানে আমরা একটা কোম্পানি করতে যাচ্ছি চাইনিজ ডিপিজেটটাকে ইয়ে করবে বাংলাদেশের, তাদের সাথে চাইনিজদের সাথে একটা চুক্তি হবে, এটা অর্থনৈতিক ইয়ে থেকে অন প্রিন্সিপাল আমরা এগ্রি করেছি যে এটা হবে, পরবর্তীকালে এটার ডিটেলস গুলো আসবে আরো। আর একটা হচ্ছে যে বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমস এর কোনো আইন কানুন প্রযোজ্য হবে না, এবং সেটাতে আমাদের হলো দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস তৈরি করি বাংলাদেশে সেগুলো, এবং বিদেশি ইনভেস্টররা এখানে আসবে, তখন এই এলাকায় কাজ করবে। এইটা আপাতত দুইটা জায়গায় স্থাপন করার জন্য এটা অর্থনৈতিক কমিটির প্রস্তাব আছে, এখনো ডিটেলস গুলো আস। তার মধ্যে একটা হতে যাচ্ছে মাতাবাড়ি বন্দরের কাছে, আর একটা হচ্ছে যে চিটাগং এর পোর্টের কাছে বা কাছাকাছি হতে যাচ্ছে। এগুলোর ডিটেলস গুলো আলাপ হয়েছে, মোটামুটি একটা কনসেপ্ট আকারে বলেছে যে এই জিনিসগুলো করবে। আর এছাড়া আমরা যেটা ক্রয় সংক্রান্ত প্রস্তাব থাকে আমাদের আজকে, যেগুলো হয়েছে একটা যে মোটর ভেহিকেল ট্যাক্সেস এন্ড ফিজ অনলাইনের জন্য একটা চুক্তি ছিল এর আগে, সেই চুক্তিতে বেশ কিছু কাজ তারা করেছে, কিন্তু দেখা গেছে যে পরিমাণের রেজিস্ট্রেশন হওয়ার কথা ছিল তার থেকে বেশি রেজিস্ট্রেশন হয়েছে, সেই কারণে কিছু এক্সেস অ্যামাউন্ট পেমেন্ট করতে হচ্ছে একটা পার্টিকুলার ফার্মকে, সেটা পেমেন্ট করা হয়েছে, সেটার অনুমোদন চেয়েছিল এটা দেওয়া হয়েছে। এছাড়া শিল্প মন্ত্রণালয় ছিল ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে ইউরিয়া সার আমদানি, এটার আশার থেকে। আর একটা সৌদি আরবের সাথে আমাদের 19 লটের 25,000 metric ton এখান থেকে আসতেছে, আর একটা জিনিস থাকে 15,000 metric tonের রক সালফার, ব্রাইট ইয়েলো সালফার, ব্রাইট ইয়েলো সালফার ক্রুড, এই তিন ধরনের ওই যে সালফিউরিক অ্যাসিড তৈরি করে এটার কাঁচামাল, এগুলো এগুলো আমদানির ব্যবস্থা হচ্ছে। একটা রাশিয়া থেকে হচ্ছে, একটা সৌদি আরব থেকে হচ্ছে, একটা সিশেলস থেকে হচ্ছে, আর ইন্ডিয়ান ওশেনের যে একটা দেশ আছে ওখান থেকে। আর এছাড়া আমরা স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোর অধিদপ্তরের দুটো প্রকল্প আলাপ হয়েছে, একটা হলো ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প, এখানে ছোট ছোট ব্রিজেস এবং পানি রেগুলেটর তৈরি করা হয়েছে যাতে করে ক্ষুদ্র কৃষকদের কাজের ইয়েতে লাগে, সেটার একটা সার্ভিসেস দেওয়া, আর ওর সাথে কৃষকদের যে এক্সেস যে পণ্যগুলো হবে এটার থেকে সেগুলো যাতে মার্কেটিং এ তাদেরকে যে সুবিধা দেওয়া যায় সেই পরামর্শক সেবা দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এখানটায়।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতাবন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সাপ্তাহিক যাত্রা অনুষ্ঠানে।
10: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান পরিণতি। রচনা ফজলুল করিম, প্রযোজনা এস এম সরোয়ার হোসেন। যাত্রানুষ্ঠান পরিণতি।
11: সিংহাসন, এই সেই বাংলার সিংহাসন, যে সিংহাসনে বসে নবাব আলীবর্দী খাঁ বাংলা শাসন করেছেন, এই সেই সিংহাসন যেখানে বসে নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ নবাব হিসেবে বাংলা শাসন করেছেন। আজ সে সিংহাসনে বসছি আমি, মির্জাফর আলী খাঁ। ভূতপূর্ব নবাব আলীবর্দী খাঁর সেনাবাহিনীতে বক্সি পদে চাকরি করতে করতে কত আশা কত স্বপ্ন দেখেছি, বাংলার সিংহাসনে বসব, আজ আমার সে আশা পূরণ হতে চলেছে। বিশ্বাসঘাতকতার পথ বেছে না নিলে বাংলার সিংহাসনে বসার সৌভাগ্য আমার কোনো দিনই হতো না।
12: আপনি হা বুঝিতে পারিয়াছিলেন বলিয়া হা আমাদের পক্ষে বাংলার নবাব সিরাজকে পরাজিত করা সম্ভব হইয়াছিল। মাত্র হাফ অ্যান আওয়ারের যুদ্ধে আমরা নবাবকে পরাজিত করিয়াছি।
11: নবাব সিরাজের 35,000 পদাতিক, 15,000 অশ্বারোহী, 50টি ভারী কামান থাকা সত্ত্বেও আপনার মাত্র 1,000 ঘোড়া সৈন্য, 2,100 ভারতীয় সিপাহী, 8টি কামান নিয়ে বিশাল বাহিনীর সাথে যুদ্ধ না করে বিজয়ী হয়েছেন।
12: আমি লোক আপনার কথা অস্বীকার করিবে না।
11: আমি যদি বিশ্বাসঘাতকতা না করতাম তাহলে আপনার 3,000 সৈন্য আর 8টি কামান দিয়ে যুদ্ধে জয় করা সম্ভব হতো না।
12: আমরা আপনার কাছে গ্রেটফুল আছে। পলাশীর যুদ্ধে আমাদের মাত্র 23 জন সৈন্য নিহত হইয়াছে, ওর নবাবের 500 সৈন্য মৃত্যুবরণ করিয়াছে।
11: আপনারা আমাকে বাংলার সিংহাসনে বসাবেন বলে অঙ্গীকার করেছেন।
12: আমি এই ওয়াদা পূরণ করিতে আসিয়াছি।
11: আমি আপনার হাত ধরে বাংলার সিংহাসনে বসবো ক্লাইভ সাহেব, আপনার কারণে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আপনি আমাকে বাংলার সিংহাসনে বসান।
12: আমি আপনাকে বাংলার সিংহাসনে বসাইব, তাহার আগে আর একটা কথা
11: বলুন ক্লাইভ সাহেব। কি আপনার কথা? আপনি যা বলবেন তাই আমি মাথা পেতে নেব।
12: ইংল্যান্ডের বোর্ড অফ ডিরেক্টর জানাই আছে আপনি বাংলার সিংহাসনে বসিলে তাহাদের কোনো আপত্তি নাই, লেখিন ইয়ারলি 2 কোটি টাকা আমাদের খর দিতে হবে।
11: 2 কোটি কেন? যদি প্রয়োজন হয় আমায় নিষ্কণ্টক করতে আমি আরো দেব। উনি আপনি ভাববেন না, আমার চাই সিংহাসন, বাংলার সিংহাসন, আমি হতে চাই বাংলার নবাব।
13: পিতা, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য জগৎ শেঠ, মানিক চাঁদ, উমি চাঁদ, নদিয়ার জমিদার মহারাজ কৃষ্ণচন্দ্র রায়, মহারাজ নন্দকুমার, সিরাজের খালা ঘসেটি বেগম অপেক্ষা করছেন।
11: আমার বিপদের সময় যারা আমাকে সর্বপ্রকার সহযোগিতা করেছেন সেই বন্ধুদের সসম্মানে নিয়ে সমীরণ।
14: আমরা এসে গেছি বাংলার ভাবী নবাব মির্জাফর আলী খাঁ।
11: আসুন আমার বিশ্বস্ত বন্ধুবর্গণ, আমি আপনাদের প্রাসাদে স্বাগত জানাচ্ছি।
15: যাক, ইংরেজ ক্লাইভ সাহেব এখানে আগেই এসেছেন দেখছি।
12: এখন আমাকে সবসময় নবাবের পাশে পাইবেন, কারণ আমরা নবাব সিরাজকে পরাজিত করিয়া বাংলায় নতুন নবাব মির্জাফর আলী খাঁকে বসাচ্ছি।
16: ভুলে যাবেন না, আপনাদের সামান্য সৈন্য আর গোলা বারুদ দিয়ে বাংলার নবাব সিরাজকে কোনোদিনও পরাজিত করতে পারতেন না, যদি না আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করতাম।
17: আমি রাজা রাজবল্লভের সঙ্গে একমত।
18: আপনাদের ক্ষমতা আমাদের জানা আছে, ফোর্ট উইলিয়াম দুর্গ মেরামত করে দুর্গের উপরে গোপনে কামান বসিয়ে আপনারা যখন বাংলার নবাবের সার্বভৌমত্বে হুমকি সৃষ্টি করেছিলেন,
19: ঠিক তখন নবাব সিরাজ রাজমহল থেকে মুর্শিদাবাদে পৌঁছে আপনাদের কাশিম বাজার অবরোধ করে কুঠিয়ালদের পরাজিত করে কুঠি অধিকার করে কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ অধিকার করে।
11: অতীতের সব কথা থাক, আমরা এখন অতীত ভুলে নতুনের পথে যাত্রা শুরু করেছি, এখন আমাদের এক হয়ে কাজ করতে হবে।
17: সব অর্থ সম্পদ নিলে তো হবে না, আমাদের কিছু চাই।
12: আপনার অভিযুক্ত প্রাপ্য পাইবেন বেগম সাহেবা।
13: আপনারা শুধু আপনাদের কথাই বললেন, আমার কথা তো কেউ বললেন না। আমি যে নবাব সিরাজকে জাফরগঞ্জ প্রাসাদে বন্দী করে রেখে হত্যা করেছি, নইলে নবাব বেঁচে থাকলে আবার বাংলার মানুষ এক হয়ে নবাবকেই সিংহাসনে বসাত।
17: মিরনের একথার সঙ্গে আমিও একমত। সিরাজকে বন্দী করে যখন মুর্শিদাবাদে আনা হয়েছিল তখন অগণিত প্রজাসাধারণ তাদের প্রাণপ্রিয় নবাবকে এক নজর দেখতে আসেন।
13: আর যখন নবাব সিরাজের খণ্ডিত লাশ হাতির পিঠে করে মুর্শিদাবাদের রাস্তায় রাস্তায় প্রদক্ষিণ শেষে হীরাঝিল প্রাসাদের সামনে নেওয়া হয়েছিল তখন শোকার্ত প্রজাসাধারণ বিলাপ করতে থাকে।
12: আমরা লোক নবাব সিরাজকে হত্যা করতে চায় নাই, তাহাকে হত্যা করিয়াছেন আপনারা, বাংলার মানুষ।
11: আমি আপনাদের অনুরোধ করছি অতীত রোমন্থন করবেন না, আগামীর কথা ভাবুন।
12: আপনি বাংলার নবাব হইলেন আর আপনার পুত্র মিরনকে আমরা ছোট নবাব করিল,
13: তার মানে পিতার অবর্তমানে আমি হব বাংলার নবাব।
11: হ্যাঁ মিরন, তুমি হবে আমার অবর্তমানে বাংলার নবাব।
17: কিন্তু আমাদের কি হবে?
11: বেগম সাহেবা, আমি আপনাদের কাউকে ঠকাবো না, বিশ্বাস ভঙ্গ করে আমরা নবাবকে সরিয়েছি। একই বিশ্বাসে কাজ করে আমরা আমাদের স্বার্থ সিদ্ধি করব, আপনারা ধৈর্য ধারণ করুন।
13: বাংলার নবাব মীর জাফর আলী খান।
20: আম্মাজান, আপনি এখন বাংলার নবাব মীর জাফর আলী খাঁর বেগম, নবাব সিরাজের বেগম লুৎফুন্নেসার মতো আপনারও মাথায় মুকুট পরে থাকার কথা, অথচ আপনার মাথায় বেগমের মুকুট নেই কেন?
21: ফাতেমা, তুমি যে আমায় পরিহাস করছো সে আমি বেশ বুঝতে পারছি। তুমি কি মনে করো বাংলার নবাব সিরাজকে উৎখাত করার পেছনে আমার ভূমিকা ছিল?
20: শুধু আপনার একার নয় আম্মা, আপনার ছেলে মিরন তার বুদ্ধিতে নবাব সিরাজকে হত্যা করে নৃশংসভাবে মুর্শিদাবাদের রাস্তায় রাস্তায় তার লাশ প্রদক্ষিণ করেছে। সে করুণ দৃশ্য দেখে বাংলার প্রজারা পিতাকে ধিক্কার দিয়েছেন, বাংলার ইতিহাস কলঙ্কিত করেছে আপনার ছেলে মিরন।
21: সে আমি জানি, নিজের চোখে দেখেছি, কিন্তু আমার কোনো কথাই তোমার ভাই মিরন শোনেনি। সে তার পিতার সিংহাসন নিষ্কণ্টক রাখতেই এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে।
12: এখন প্রজাদের কাছে আমিও নবাব মীর জাফরের জামাতা হয়ে

0: যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের ফল কখনোই ভালো হয়নি আম্মা, ইতিহাসই তার প্রমাণ।
1: মানুষ ইতিহাস পড়ে কিন্তু ইতিহাসের পরিণতির কথা কেউ মনে রাখে না। তোমাদের আব্বা তারই পুনরাবৃত্তি করেছেন।
2: আমি পিতার আদেশে নবাব সিরাজকে সপরিবারে ভাগীরথী নদীর তীরে একটি ভাঙা মসজিদ থেকে গ্রেপ্তার করি। নবাব সিরাজকে গ্রেপ্তার করার পর নির্মমভাবে হত্যা করা হবে জানলে আমি এত বড় অপরাধ করতাম না।
1: আমি তোমার কোনো দোষ দেখি না বাবাজি, তুমি হুকুমের গোলাম। তুমি হুকুম পালন না করলে তোমার মতো আরেকজন সৈনিক তা করত।
2: কিন্তু আম্মা, আমার নবাব সিরাজকে শৃঙ্খলিত করে ইতিহাসে আমিও ঘৃণার পাত্র হয়ে থাকব।
1: এখন আর কি করবে বলো?
2: আমি কি করব সেটি আমি মনে মনে ঠিক করে রেখেছি আম্মা, আর সে কথা এখনই আপনাদের বলতে চাই না।
0: যাই করো, আমার পিতা মির্জাফর আলী খাঁ বাংলার স্বাধীনতা বিদেশীদের হাতে তুলে দিয়েছে, পারলে সে স্বাধীনতা আবার ফিরিয়ে আনো। আর যদি ফিরিয়ে আনতে পারো তাহলেই তোমার অপরাধের কিছু প্রায়শ্চিত্ত হবে।

0: আত কথা করে মির্জাফর আলী খান বাংলার নবাবই পেলেন। ইংরেজ তাদের কথা রেখেছে, সেই ষড়যন্ত্রে আমিও নবাব মির্জাফরের পক্ষে অবস্থান নিয়েছিলাম। এখন আমার পাওনা কড়ায় গন্ডায় আদায় করে নিয়ে বাকি জীবন সুখে শান্তিতে কাটাবো।
1: একই আশা একই স্বপ্ন নিয়ে বাংলার নবাব সিরাজকে ক্ষমতাচ্যুত করেছি উমিচাঁদ।
0: সে কি আর জানিনে জগতের শেঠ মাহতাব চাঁদ? আপনি দিল্লির সম্রাট কর্তৃক উপাধি প্রাপ্ত হয়ে মাহতাব চাঁদ থেকে জগৎ শেঠ হয়েছেন। ব্যবসার কারণে ইংরেজের সঙ্গে আপনার সখ্যতা হলে আপনি প্রচুর ধন সম্পদের মালিক হন। তখন ইংরেজকে ভারতবর্ষে অবাধে বাণিজ্য করতে নবাব সিরাজকে উৎখাতের প্রস্তাব আপনি উত্থাপন করেন।
2: কেন করবে না উমিচাঁদ? নবাব সিরাজ কলকাতার কাশিম বাজার পুনরুদ্ধারের পর ফরাসিদের চন্দননগর কুঠি অধিকার করে। ইংরেজের প্রতি নবাব সিরাজের শত্রুতার কারণে ইংরেজের সঙ্গে আমাদের ব্যবসা ভালো যাচ্ছিল না, আর ব্যবসা ভালো না হলে আমরা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছের স্বপ্ন দেখতাম কি করে?
3: এখন আমরা সবাই মিলে নবাব মির্জাফর আলীর কাছ থেকে সুবিধা নেব, কারণ আমাদের কারণে মির্জাফর বাংলার নবাব হয়েছে।
4: শুধু নবাব নয়, ইংরেজের কাছ থেকেও আমরা সুবিধা নেব।
0: আসুন আসুন রাজা রাজবল্ল, আমরা আপনার আগমনের অপেক্ষায় ছিলাম।
1: এখন মহারাজ কৃষ্ণচন্দ্র রায় এলেই আমাদের ষোলকলা পূর্ণ হয়ে যায়।
5: আমিও এসেছি। আজ সবাইকে এখানে দেখে মনে হচ্ছে সেই দিনের কথা যেদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশীয় আর ইংরেজ ষড়যন্ত্রকারীদের পত্র যোগাযোগের পরে দুই পক্ষের ষড়যন্ত্রের সভা হয়েছিল, ঠিক তেমনি ভাবে আমরা একত্রিত হয়েছি।
0: একটু আগে আমরা সে কথাই বলছিলাম, ষড়যন্ত্র সভায় জগৎ শেঠ নবাব সিরাজ উৎখাতের প্রথম প্রস্তাব রাখেন।
6: আমরা সবাই সে প্রস্তাব সমর্থন করি।
4: আমরা আবার এক হয়েছি, এখন আর ওই নবাব সিরাজের ভয় নেই। আমরা নিজেদের ইচ্ছা মতো সব করতে পারবো, কোন গুপ্তচর আমাদের চক্রান্ত জানতে পারবে না।
3: সে সম্ভাবনা চিরদিনের মতো শেষ করে দিয়েছে নবাব মির্জাফরের পুত্র মিরন।
0: মিরন এখন ছোট নবাব, তার বুদ্ধিতে আমরা ভবিষ্যতের জন্য নিরাপদ।
1: এখন যে কথা বলতে আমরা একত্রিত হয়েছি, আমরা যে আশা যে স্বপ্ন নিয়ে বাংলার স্বাধীন নবাব সিরাজকে উৎখাত করে আমাদের মনোনীত নবাব মির্জাফর আলীকে মসনদে বসিয়েছি, আমাদের ভূমিকার কথা নবাব মির্জাফর আলী খা অস্বীকার করবেন না।
2: অস্বীকার করলে তার পরিণতি হবে নবাব সিরাজের মতো।
5: আপনারা হয়তো জানেন না, মির্জাফর নামে মাত্র পুতুল নবাব, বাংলার প্রকৃত ক্ষমতা থাকবে ইংরেজদের হাতে। এখন আপনারা ইংরেজদের সঙ্গে সখ্যতা রেখে ব্যবসা করতে থাকুন। মনে রাখবেন, আমাদের যা পাওনা আছে আদায় করে নিতে হবে। কথায় আছে, সময়ের এক ফোর অসময়ের দশ ফোর।
0: আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে একমত।
1: আপনি তো বলাশি যুদ্ধের সময় ৩০ লক্ষ টাকা সাহায্য

0: সাহায্য করেছিলেন?
1: করেছিলাম, এখন সে টাকা আমি ফেরত চাইব।
0: আপনাদের যার যা প্রাপ্য পাওনা সুবিধাদি কড়ায় গন্ডায় আদায় করে নিন।
1: আমি কালই ক্লাইভকে আমার পাওনা 30 লক্ষ টাকা দিতে বলবো।
2: ওয়ার্ডস,
3: ইউর এক্সেলেন্সি,
2: তোমার মনে আছে আমরা নবাব সিরাজের নিকট হইতে কাশিম বাজার কুঠির পুনরুদ্ধার করিয়া লইতে যে চক্রান্ত করিয়া আছিল সে চক্রান্ত ফাঁস করিয়া দিবে বলিয়া অমিতাদ আমাদের নিকট 30 লক্ষ টাকা দাবি করিয়াছিল?
3: আমার মনে আছে ইউর এক্সেলেন্সি, আমরা অমিতাদকে 30 লক্ষ টাকা দেব বলিয়া চুক্তিপত্র করিয়াছে।
2: অমিতাদ ওই টাকা দাবি করিতে আজ আমাদের কাছে আসিবে বলিয়াছে।
3: এত টাকা বিনা পুঁজিতে অমিতাদকে দিতে হইবে ইউর এক্সেলেন্সি? টাকা দিলে আমাদের বহুত লোকসান হইবে।
2: হইবে না, ওই টাকা অমিতাদ পাইবে না।
3: লেকিন চুক্তিপত্র দেখাইলে টাকা দিতে আমরা বাধ্য থাকিব।
2: আমি বাংলার বিশ্বাসঘাতকদের জানে, বাট বিশ্বাসঘাতকরা ক্লাইভকে জানে না।
1: তোমাকে জানে না বাংলা তথা ভারতবর্ষের মাটিতে এমন কেউ নেই সাহেব।
2: কামান্ড অমিতাদ, কামান্ড।
1: ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাধারণ হিসাব রক্ষক হয়ে বাংলায় এসে তুমি ইংরেজ জাতির শিষ্যমণি হয়ে উঠেছ। তুমি এখন বাংলার নবাব মির্জাফর আলী খানের আসল অভিভাবক।
2: কাজের কথা বলুন অমিতাদ।
1: কথা তো একটাই, আমাকে 30 লক্ষ টাকা দেবে বলে যে চুক্তিনামা করেছিলে সেই চুক্তিনামা অনুসারে 30 লক্ষ টাকা দাও।
3: আপনি লক্ষ আমরা 30 লক্ষ টাকা দিতে চাহিয়াছিল।
1: মুখে নয়, কাগজে লিখিত আছে রবার্ট ক্লাইভ।
3: আমরা লোক কোন দলিলে 30 লক্ষ টাকা দেবার কথা বলিয়া দলিল করি নাই।
1: সেটা মুখে বললে তো আর হবে না, দলিল কথা বলবে, কাগজ কথা বলবে।
2: আমাদের কাছে এখন কোন টাকা না আছে।
1: কি করে থাকবে? নবাব মির্জাফর আলীর কাছ থেকে 2 কোটি টাকা আদায় করে সেই টাকা নিজে 1 কোটি 60 লাখ টাকা রেখে বাকি টাকা সবার মধ্যে ভাগ করে দিয়েছো, সে খবর আমার কাছে আছে।
2: তোমার কথা বলো অমিতাদ, দেখাও তোমার দলিল।
1: অমিতাদ এত কাঁচা কাজ করে না। এই সেই দলিল, যে দলিলে ক্লাইভ সাহেবের পক্ষে তোমার সাক্ষ্য।
3: নাও নাও, এই সিগনেচার আমার না আছে।
1: তোমার সই নয় মানে? ক্লাইভ সাহেব আমাকে তোমার স্বাক্ষর করা দলিল দিয়েছেন, এখন বলছো এই স্বাক্ষর তোমার নয়?
3: নাও নাও, এই সিগনেচার আমার নেই। আমার সই দেখুন, সাদা কাগজে দলিল 30 লক্ষ টাকার কথা উল্লেখ না আছে। দলিল আমি প্রিজার্ভ করিয়া রাখিয়াছি।
1: তাই তো, সাদা কাগজের দলিলে 30 লক্ষ টাকার উল্লেখ নাই, অথচ আমাকে দেওয়া লাল দলিলে 30 লক্ষ টাকার উল্লেখ আছে। লাল আর সাদা দুই দলিলের স্বাক্ষর আলাদা।
3: আপনি দেখিলেন আমি লোক মিথ্যা কথা বলে নাই।
1: ক্লাইভ সাহেব, তুমি চুপ করে আছো কেন? নবাব সিরাজের কাছে তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দেব না বলে তোমরা আমাকে 30 লক্ষ টাকা দেবে বলে চুক্তি করেছিলে। আমিও তোমাদের চুক্তি মতো নবাবকে ষড়যন্ত্রের কথা ফাঁস করিনি, অথচ এখন দেখছি আমাকে দেয়াই লাল কাগজের দলিল জাল।
2: জালিয়াতির সঙ্গে জালিয়াতি করিতে হয়, আমি লোক সে কাজ ঠিক করিয়া আসি।
1: না না না না না, হতে পারে না। ক্লাইভ ক্লাইভ, তুমি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করেছিলে, আগে জানলে আমি নবাব সিরাজকে তোমাদের চক্রান্তের কথা জানিয়ে দিতাম, তাহলে নবাব সিরাজ আমাকে পুরস্কৃত করতেন। আমি কি করলাম? নিজের পায়ে নিজে।

0: আমি বিশ্বাসঘাতক, আমি বেঈমান, আমি নিব হারাম বিচার।
1: অভিশাপ পাগল হইয়াছে, উহাকে রাস্তায় রাখিয়াছো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করিবে আর পাপের প্রায়শ্চিত্ত করিবে।
0: আমি আমি পাগল, আমি পাগল অভিশাপ।

0: Really, Your Excellency, you are the great. Wingres nationer kache apni bahut shammanit hoiben. Apni hoiben Lord Clive.
1: ইংরেজ ক্লাইভ উমিচাঁদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে তাতে মনে হয় আমাদের সঙ্গেও তার পুনরাবৃত্তি করবে। তোমার কি মনে হয় মিরন?
2: আমি এখন ইংরেজদের বিশ্বাসঘাতকতার কথা ভাবছি না পিতা, ভাবছি বাংলার মসনদে আমাদের বংশানুক্রমে থাকার কথা। আপনি বাংলার সিংহাসনের জন্য ইংরেজদের সঙ্গে আতাত করে নবাব সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনাকে নবাব বানিয়ে ইংরেজ তাদের ওয়াদা রক্ষা করেছে। আমরা ইংরেজের সঙ্গে হাত মিলিয়ে বাংলা শাসন করে যাব।
1: এর মধ্যে রাজকোষের অর্থ শেষের দিকে পলাশির যুদ্ধের খরচ বাবদ ইংরেজ 2 কোটি টাকা নিয়ে গেল।
2: আমরাও প্রজাদের শোষণ করে আবার রাজকোষ পূর্ণ করব পিতা। আপনি বাংলাদেশের দেওয়ানদের জানিয়ে দিন, তারা যেন বেশি করে কর আরোপ করে নবাবের রাজকোষে অর্থ পাঠায়।
1: আমি এর মধ্যে ঢাকায় দেওয়ান মীর জেসারত খাকে জানিয়ে দিয়েছি।
2: আমিও ঠিক করেছি, নবাব বংশের বেগমদের অনেক স্বর্ণালঙ্কার আছে। আমি ঠিক করেছি সেই সব হাত করতে পারলে রাজকোষে অনেক অর্থ আসবে।
1: তুমি যদি মনে করো তাহলে অর্থের সন্ধানে বেগমদের সম্পদ ছিনিয়ে নাও।
2: আপনাকে না জানিয়ে আমি নবাব সিরাজের মাতা আমেনা বেগম ও তার বোন ঘসিটি বেগমকে মীর জেসারত খাঁর কাছে নির্বাসনে পাঠিয়েছি পিতা।
1: তুমি হলে ছোট নবাব, ছোটখাটো সিদ্ধান্ত এখন থেকে তুমিই নেবে।
3: জাহাপনা, আপনার পুত্র মিরন উশৃঙ্খল, তার উপর এমন দায়িত্ব দেওয়া আপনার ঠিক হলো না।
1: মিরন যত উশৃঙ্খলই হোক সে আমার পুত্র, তাকে আমি উপেক্ষা করতে পারি না।
3: আপনি কি ভেবেছেন আপনার অবর্তমানে ইংরেজ মিরনকে বাংলার নবাব করবে?
1: নিশ্চয়ই করবে।
3: আমার তা মনে হয় না, কারণ ইংরেজ বুদ্ধিমান জাতি, তারা লোক বুঝে শাসক নিয়োগ দেবে।
1: এ তুমি কি বলছো মনি বেগম?
3: ঠিকই বলছি জাহাপনা, আপনাকে তারা বাংলার মসনদে বসিয়েছে কারণ আপনি তাদের ওয়াদা পূরণ করেছেন, আপনাকে নবাব করে তাদের ওয়াদা রক্ষা করেছে। নইলে সবার কাছে ইংরেজদের মুখোশ দ্রুত খুলে যেত।
1: তোমার এই অনুমান মিথ্যে নয় মনি বেগম, আমিও সেরকম আভাসই পাচ্ছি।
3: তার মানে পরোক্ষভাবে তারা আপনাকে উপেক্ষা করছে?
1: হ্যাঁ, নিজেরাই অনেক সিদ্ধান্ত নিচ্ছে যা কিনা বাংলার মানুষের ভবিষ্যতের জন্য অমঙ্গল। এক চেটিয়া ব্যবসা করে ইংরেজ বাংলায় আধিপত্য বিস্তার করবে, ফলে বাংলায় উৎপাদিত পণ্যের ব্যবহার কমে যাবে। তখন এদেশের মানুষ ইংরেজের পণ্যের উপরে নির্ভরশীল হয়ে পড়বে, আমাদের পণ্য হবে নির্বাসিত। আমি বিশ্বাসঘাতকতা করেছি সত্যি, কিন্তু দেশের কথা তো আমাকে ভাবতে হবে।
3: এখনো সময় আছে, যে ভুল করেছেন তার সামান্য প্রায়শ্চিত্ত হলেও করুন। ইংরেজদের বিপক্ষে প্রয়োজনে অবস্থান নিন, নইলে সময়ে তারা আপনাকে অযোগ্য নবাব বলে বিবেচিত করবে।
1: যদি তাই হয় তাহলে আমিও ছাড়ব না। নবাব সিরাজের সঙ্গে যেমন বিশ্বাসঘাতকতা করেছি, ইংরেজদের বিরুদ্ধেও বিদ্রোহ করব।
3: এ বয়সে সেই সাহস আপনার হবে না। কেন বুঝতে পারছেন না, আপনার বয়স হয়েছে। প্রতিদিন রাতে আপনি স্বপ্নে চিৎকার করে ওঠেন, আপনার চিৎকার শুনে মনে হয় আপনি বলতে চান বিশ্বাসঘাতকতা করে অন্যায় করেছেন, ভুল করেছেন।
1: না না না না না, আমি ভুল করিনি। এখনো আমি বাংলার নবাব, ইংরেজ আমার অধীনস্থ পরবাসী ব্যবসায়ী ছাড়া কিছুই নয়, কিছুই নয়।
4: ভাগ্যের কি নির্মম পরিহাস, পলাশির যুদ্ধের 1 বছর অতিক্রান্ত না হতেই উমিচাঁদ ইংরেজের বিশ্বাসঘাতকতায় উন্মাদ হয়ে মৃত্যুবরণ করলেন। ভাবছি ইংরেজ উমিচাঁদের সঙ্গে এত বড় বেইমানি করলো কিভাবে?
5: এখন থেকে আমাদের সাবধানে কাজ করতে হবে।
6: যত সাবধানে কাজ করি না কেন, ইংরেজ আমাদের কোনো সুবিধা দেবে না স্বরূপ চাঁদ।
4: একথা বলছেন কেন রাজা রাজবল্লভ?
6: বলছি এই কারণে, নন্দকুমার রায় তার পুত্র গুরুদাসের চাকরির জন্য গভর্নর জেনারেল হেস্টিংস এর কাছে গিয়েছিলেন।
5: তারপর
6: গভর্নর হেস্টিংস তার ছেলেকে নবাব মীর জাফরের স্ত্রী মনি বেগমের অধীনে চাকরি পাইয়ে দেয়।
7: এ তো রীতিমতো অপমান।
6: শুধু তাই নয়, কলকাতা কাউন্সিলরের সদস্য পদে নন্দকুমারকে না নেয় তার সঙ্গে কোম্পানির মতবিরোধ দেখা দেয়। নন্দকুমার অপমানিত হয়ে হেস্টিংস এর বিরুদ্ধে মোকদ্দমা করে।
5: এখন মামলা কোন অবস্থায় আছে?
6: মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারক বোর্ড গঠন করে 8 দিনের মধ্যে ওই মামলা সম্পন্ন করেন।
4: তারপর
6: সুদীর্ঘ শুনানির পর নন্দকুমার দোষী সাব্যস্ত হয়।
5: বিচারক কি রায় দিয়েছেন?
6: কোর্ট তাকে ফাঁসির আদেশ দিয়েছেন।
7: তার মানে ব্রহ্মহত্যা?
6: ঠিক তাই। কলকাতার ব্রাহ্মণরা বলেছেন ইংরেজরা কলকাতা ধ্বংস করে দেবে। তাদের ধারণা ব্রাহ্মণের ফাঁসি মানে ব্রহ্মহত্যা।
5: হায় ভগবান, তুমি রক্ষা করো, তুমি আমাদের রক্ষা করো, রক্ষা করো।
3: কোথায় কোথায় মীর জাফর আলী খান?
2: মীর জাফর আলী খান নয়, বলুন বাংলার নবাব মীর জাফর খান।
3: তোমার বাবা তোমার কাছে নবাব, কিন্তু ঘোষিতি বেগমের কাছে শুধুই মীর জাফর।
2: এটা কাশিমবাজার কুঠি নয় ঘোষিতি বেগম, এটা বাংলার নবাব মীর জাফর আলী খার জাফর মঞ্জিল।
3: সেটা তোমার কাছে জানতে হবে নাকি মিরন?
2: মিরন নয়, বলুন ছোট নবাব।
3: নবাব নবাব মুখে আনতে লজ্জা করলো না?
2: সংযত ভাবে কথা বলুন। আপনি বয়সে বৃদ্ধা বলে আমি আপনাকে সমীহ করে কথা বলছি, নইলে এই কথার উপযুক্ত জবাব আপনি পেতেন।
3: আমি জানতে এসেছি রাজমহল থেকে কার আদেশে আমাকে ঢাকায় বন্দিশালায় পাঠানো হবে।
2: মনে করুন ছোট নবাবের আদেশে আপনাকে ঢাকায় যেতে হচ্ছে।
3: নবাব তুমি না মীর জাফর আলী খান?
1: মীর জাফর আলী খান নবাব হলেও আমি নামে মাত্র নবাব বেগম সাহেবা।
3: এই যদি হবে জানতে, তাহলে নবাব সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলে কেন? কেন নবাবের সেনাপতি হয়ে আমাকে তোমার দলে ভিড়িয়েছিলে? তোমার কি সামান্য বুদ্ধি ছিল না যে তোমাকে নামে মাত্র নবাব করে ইংরেজ ছুঁড়ে ফেলে দেবে?
1: বুঝতে পারিনি বেগম সাহেবা, সত্যি বুঝতে পারিনি।
2: পিতা, এমন কিছুই হয়নি যে আপনি এত ভেঙে পড়ছেন।
1: ভূমিচাঁদের সঙ্গে ইংরেজদের ছল চাতুর্যতা, রাজা নন্দকুমারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু, এসব আমাকে ভাবিয়ে তুলেছে।
3: এখন আমাকে মুর্শিদাবাদ থেকে ঢাকায় পাঠিয়ে মারতে চাও?
1: আমরা কিভাবে মরবো জানি না বেগম সাহেবা, তবে মনে হচ্ছে পলাশি যুদ্ধের বিশ্বাসঘাতকদের রেহাই নেই।
3: আগে যদি জানতাম তাহলে তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতায় সামিল হতাম না। আগে যদি জানতাম এই পরিণতি হবে, তাহলে নবাব সিরাজের বিরোধিতা করতাম না। আগে যদি জানতাম আমার স্বর্ণালঙ্কার তোমার ছেলে ছিনিয়ে নেবে, তাহলে বিশ্বাসঘাতকতার দলে ভিড়তাম না।
2: যখন ভিড়ে ছিলেন তখন তো ভাবেননি, এখন ভেবে আর কোনো লাভ নেই। আপনাকে মুর্শিদাবাদ ছেড়ে ঢাকায় যেতেই হবে। আপনি একা নন, সঙ্গে নবাব পরিবারের সবাই যাবেন, সুতরাং আপনার কোনো ভয় নেই।
3: মীর জাফর আলী খান বৃদ্ধ অথর্ব, তাই হয়তো তোমার মতো উশৃঙ্খল সন্তানের পরামর্শে কাজ করছে। কিন্তু ভেবো না ঢাকায় গেলে আমরা তোমাদের খবর পাবো না, সেখান থেকে তোমাদের খবর ঠিকই পাবো।
1: আপনি যান বেগম সাহেবা, সেখানে আপনাদের থাকার কোনো ত্রুটি হবে না।
3: ত্রুটি হলে ত্রুটি চেপে ধরে তার জবাব নেব। আমাকে চেনো না, আমার নাম ঘোষিতি বেগম।
2: পিতা পিতা শুনলেন তো, সাপ মরলেও তার বিষ থেকে যায়, সুতরাং এদের আর বাঁচিয়ে রাখা যাবে না। খালা হয়ে একদিন যেমন নবাব সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তেমনি আমাদের সঙ্গেও করবে।
1: কি করতে চাও তুমি?
2: আমি গুপ্তচর লাগিয়ে ঢাকা থেকে ঘসেটি বেগম আর আমেনা বেগমকে নদী পথে আনার সময় নৌকা কুড়ালের আঘাতে ছিদ্র করে ডুবিয়ে তাদের হত্যা করব। সে লাশ কেউ খুঁজে পাবে না।
1: তুমি যা ভালো বুঝো তাই করো মিরন, আমি আর কিছুই ভাবতে পারছি না, না কিছুই না।
2: তাই হবে পিতা।
8: ওয়াটস, কামন কামন ছোট নবাব, কামন মিরন,
2: আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তোমার কাছে এসেছি।
8: ছোট নবাব কি উদ্দেশ্য লইয়া আসিল?
2: অতীতে আমার অনেক উদ্দেশ্যকে তুমি বাধা দিয়ে তা পূর্ণ করতে দাওনি, এবার কিন্তু বাধা মানব না তোমার, এবার কিন্তু তুমি আর কোনো বাধা দিতে পারবে না।
8: ছোটে নবাব, তুমি নবাব সিরাজের বেগম লেথনেসার সাথে ব্যভিচার করিতে চাহিয়েছিলে, সে উদ্দেশ্যে আমরা নবাবকে উৎখাত করিল, সে উদ্দেশ্য আমাদের পূরণ হইয়াছে। তুমি লোক উহার বিধবা পত্নীকে বিবাহ করিবে বলিয়া প্রস্তাব করিলে নবাব পত্নী আপত্তি করিয়াছে, আমরা নবাব পত্নী পক্ষে কাজ করিয়া ভুল করিয়াছি বলিয়া মনে করিও না।
2: জানি তোমাদের কারণেই আমি বেগম লুৎফুন্নেসাকে পাইনি।
8: ইহা ছাড়া তোমার কারণে নবাবাংশি ঘসেটি বেগম, নবাব মাদার আমিনা বেগম আর মির্জা মেহেদিকে তুমি আমাদের না জানাইয়া হত্যা করিয়াছ, এখন আবার কি উদ্দেশ্য লইয়া আসিলে বলো।
2: তোমাদের অনুমতি আর সহযোগিতা ছাড়া আমি এত বড় কাজে হাত দিতে পারি না। আমি ভাবছি পূর্ণিয়ার শাসনকর্তা খাদিম হোসেনের কথা, সে প্রচুর ধন সম্পত্তির মালিক, তাকে আক্রমণ করে তার মূল্যবান অলংকার টাকা পয়সা সব লুট করে আনবো।
8: হঠাৎ তোমার এমন বুদ্ধি মাথায় আসিল কেন?
2: কারণ পূর্ণিয়ার শাসনকর্তা খাদিম হোসেন সিরাজের কল্যাণকামী, তারা কোনোদিন আমাদের নবাবীকে মেনে নেবে না।
8: লেকিন খাদিম হোসেন তো বিদ্রোহ করে নাই, বিদ্রোহ না করিলে উহাকে আক্রমণ করা ঠিক হইবেক না, প্রজারা ভাবিবে আমরা লুট করিতে বাংলা মুলুকে আসিয়াছি।
2: তোমরা নবাবের রাজকোষ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছ অথচ বলছো লুট করতে আসনি।
8: মিস্টার মিরন, আংরেজ লোক অর্থ তশরুফ করিলেও তাহাদের একটা সিস্টেম আছে, আমরা লিগাল ভাবে কাজ করিয়া ভারতবর্ষে আমাদের আধিপত্য প্রতিষ্ঠা করিব।
2: তাহলে পূর্ণিয়ার শাসনকর্তা খাদিম হোসেনকে আক্রমণ করায় তোমার কোনো আপত্তি থাকছে না তো?
8: নো নো ছোট সাহেব, বাংলার নবাব মির্জাফর আলী খাঁর পুত্র তুমি, তুমি একটা আবদার করিলে আমরা তা ফেলিতে পারিব কেমন করে?
2: শুনে খুশি হলাম, আমাকে কি ধরনের সাহায্য করতে পারবে সেটা বলো।
8: আংরেজ ক্যাপ্টেন নক্সকে সঙ্গে লইয়া তুমি পূর্ণিয়া অভিমুখে যাত্রা করো, ক্যাপ্টেন নক্স তার সোলজার দিয়া তোমাকে সাহায্য করিবে।
2: তাহলে আমি ক্যাপ্টেন নক্সের সঙ্গে যোগাযোগ করে পূর্ণিয়া অভিমুখে যাত্রা করব। আমাকে কথা মতো সাহায্য করার জন্য ধন্যবাদ, আমি আসছি ওয়াটস।
9: মির্জাফর আলী খাঁ বিশ্বাসঘাতক, কিন্তু তার পুত্র আরো ফেরোশাস। একেই বলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া।
10: পাপ, পাপের প্রতিফল মিরনকে ভোগ করতে হয়েছে, নইলে পূর্ণিয়ার শাসনকর্তা খাদেম হোসেন ইংরেজ সৈন্যদের ভয়ে ভীত হয়ে জঙ্গলের ভেতর দিয়ে পালানোর সময় মিরন তার পিছু ধাওয়া করে ধরতে ব্যর্থ হয়ে বারপুরে ইংরেজ ক্যাপ্টেন নক্সকে সঙ্গে নিয়ে বারপুরে সেনা ছাউনি স্থাপন করলে রাতের অন্ধকারে বিনা মেঘে বজ্রপাতে তিন সঙ্গী সহ তার মৃত্যু হয়।
3: তিন লাশের মধ্যে মিরনকে শনাক্ত করা হয়েছে, অথচ সেখানে আকাশে কোনো মেঘ ছিল না, ইংরেজ সেনারা যথারীতি সকলে জীবিত আছে।
10: তাই তো বললাম আম্মা, পাপ, পাপের ফল মিরন ভোগ করেছে।
3: আমাদের কথা না শুনে মিরন ঘসেটি বেগম, আমেনা বেগম আর মির্জা মেহেদিকে হত্যা করেছে, তাদের আত্মার অভিশাপে মিরনের অকাল মৃত্যু হয়েছে।
10: নবাব সিরাজের বিশ্বাসঘাতকদের পরিণতি শুরু হয়ে গেছে আম্মা, নইলে পলাশী যুদ্ধের মাত্র 3 বছর অতিক্রান্ত না হতেই বিশ্বাসঘাতকদের অপঘাতে মৃত্যু শুরু হবে কেন?
1: হয়তো তোমার কথাই সত্যি মা ফাতিমা। আমার জীবদ্দশায় বাংলার নবাব থাকলেও আমার শরীরে অপরিচিত এক রোগ দেখা দিয়েছে।
3: কি বলছেন আপনি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো মনি বেগম, আমার হাত পায়ের নখে সেই রোগের চিহ্ন।
10: এই তো সত্যি নতুন রোগ, আর এই রোগের নাম কুষ্ঠ।
3: কুষ্ঠ?
10: হ্যাঁ আম্মা, কুষ্ঠ। মানুষের পাপের বোঝা পূর্ণ হলেই নাকি এই রোগ শরীরে দেখা দেয়।
1: না না না, আমি এর চিকিৎসার জন্য প্রয়োজনে বিলেত যাব।
11: বিলেত যাবার ভাগ্য আপনার হবে না আব্বাজান।
3: কি বলছো জামাই বাবা যে মীর কাসিম?
11: ঠিকই বলেছি আম্মা, বাংলার নবাব পদে অদক্ষতার অজুহাতে ইংরেজ মীর জাফরকে সিংহাসনচ্যুত করে নতুন নবাব নিয়োগ দিয়েছে।
1: কে সেই বাংলার নতুন নবাব?
11: সেই আপনার সম্মুখে দাঁড়িয়ে।
1: তুমি ইংরেজের সঙ্গে আতাত করে বাংলার নবাব হয়েছ?
3: একবারও ভাবলে না এই বাংলার সিংহাসনের জন্য তোমার শ্বশুর কত ত্যাগ স্বীকার করেছেন।
11: আমি নবাব না হলে ইংরেজ যে কোনো একজনকে বাংলার নবাব করত। বাংলার প্রকৃত স্বাধীন নবাব সিরাজকে উৎখাত করে আপনি যে অপরাধ করেছিলেন, আমি নবাব হয়ে তার কিছুটা প্রায়শ্চিত্ত করব। আর সেটি করতে পারলে বাংলার মানুষ কিছুটা হলেও আমাদের পক্ষে কথা বলবে।
1: কত টাকা উৎকোচ দিয়ে তুমি ইংরেজদের কাছ থেকে নবাবি নিয়েছো?
11: 20 লক্ষ টাকা।
3: 20 লক্ষ টাকা? তার মানে ইংরেজ রাজকোষ থেকে প্রয়োজনীয় অর্থ নেবার পরেও উৎকোচ নিয়ে নবাবি বদল করেছে, আর তুমি জামাই হয়ে শ্বশুরের সেই মস্ততে বসবে?
10: যদি বসেই থাকে তবে তোমাদের জামাই ঠিক কাজটি করেছে আম্মা। এখনো সময় আছে আব্বা, বাংলার হারানো স্বাধীনতা ফিরিয়ে আনো। আর কিছুদিন পর শুধু বাংলা নয়, পুরো ভারতবর্ষ ইংরেজ শাসনাধীনে যাবে। মোগল সাম্রাজ্যের মুসলিম শাসন ভারতবর্ষে আর অবশিষ্ট থাকবে না।
1: আমার জীবদ্দশায় আমাকে এই পরিণতি দেখতে হবে, এই যে আমি ভাবতেই পারিনি।
11: আপনি ভাববেন না আব্বাজান, আমি একের পর এক ইংরেজ কোম্পানির দুর্গ আক্রমণ করে বাংলা তথা ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতাড়িত করব।
1: না, ইংরেজ গভর্নর ভেনসিটারের আদেশ আমি মানব না। যে সিংহাসনের জন্য আমি নবাব সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, সে সিংহাসন মৃত্যুর আগ পর্যন্ত আমি ছাড়ব না।
11: আপনি যে সেটি করবেন ইংরেজরা তা জানত, তাই ইংরেজ জাফরকুঠি দখল করে নিয়েছে। কর্নেল ক্যালভের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে।
1: কি বলছো তুমি, এত দূর?
11: আপনাদের এক্ষুনি মুর্শিদাবাদ থেকে কলকাতায় যেতে হবে, সেখানে ইংরেজ আশ্রয় থাকার ব্যবস্থা হয়েছে।
1: বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ আজ থেকে 3 বছর আগে যে রাজনগর থেকে চোরের মতো পালিয়ে গিয়েছিল, একইভাবে আমাকেও মুর্শিদাবাদ জাফরগঞ্জ প্রাসাদ থেকে চোরের মতো পালিয়ে যেতে হচ্ছে।
11: জান আব্বা, আমি নবাবের সিংহাসনে বসে কলকাতার চিৎপুরে আপনার বসবাসের জন্য বাড়ি তৈরি করে দেব, সেখানে বাকি জীবন অতিবাহিত করবেন।
3: এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন?
1: ভাগ্যের নির্মম পরিহাস, বাংলার সিংহাসনের লোভে বৈধ নবাব সিরাজকে উৎখাত করে বাংলার নবাব হয়েছিলাম। ভেবেছিলাম আমৃত্যু আমি বাংলার নবাব থাকব, কিন্তু আমার সে আশা পূরণ হলো না। আমি যে বিশ্বাসঘাতক ছিলাম, সেই বিশ্বাসঘাতকতার বদনাম নিয়ে মৃত্যুর পরও বিশ্বাসঘাতক মীর জাফর বলে মানুষ আমাকে ধিক্কার দেবে, বলবে বিশ্বাসঘাতক মীর জাফর।
12: আমার মিত্র বন্ধুগণ, আমরা বহুত আশা লইয়া ভারতবর্ষে মুসলিম নবাবকে বসাইল, লেকিন উহারা কেউ আমাদের মিত্র হইল না।
13: নবাব মীর জাফর আলী খা ব্যর্থ হইল। আমরা ভাবিলাম তাহার জামাতা মীর কাসিম মিত্র হইবে, লেকিন উল্লক আংরেজের বিরুদ্ধে অবস্থান লইল।
12: মুর্শিদাবাদ হইতে মুঙ্গেরে মীর কাসিম তাহার রাজধানী ট্রান্সফার করিল। সেখানে নতুন সেনাবাহিনী গঠন করিয়া গোলাবারুদ সংগ্রহ করিতেছে।
13: মীর জাফর যাহা করিতে সাহস করে নাই, মীর কাসিম সে কাজটি করিয়াছে।
12: হামলক জানে মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে উহা ব্যবহার করিবে।
4: তোমরা আমাদের সাহায্য নিয়ে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো, বিপদে পড়লে আমাদের স্মরণ করো, বিপদ উদ্ধার হলে আবার আমাদেরকেই তোমরা ভুলে যাও।
13: আপনি এ কথা বলিতেছেন কেন জাগর শেঠ?
5: বলিতেছে এই কারণে, উমিচাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তোমরা তাকে উন্মাদ বানিয়ে হত্যা করেছো।
4: আমাদের সাহায্য নিয়ে নন্দকুমারকে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়েছো।
12: ইহা আপনাদের ভুল ধারণা।
5: ভুল ধারণা নয়, বিপদে পড়লে তোমরা দেশীয় স্বনামধন্য ব্যক্তিদের পদলেহন করো, আবার বিপদ উদ্ধার হলে তাদের সঙ্গে বেইমানি করো।
13: ইহার পর আর কিছুই হইবে না, আপনারা আমাদের সাহায্য করিবেন।
4: আবার কি ধরনের সাহায্য তোমরা চাও?
5: নিশ্চয়ই মীর কাসেমের বিরুদ্ধে আমাদের বিশ্বাসঘাতকতা করতে হবে।
12: হাবলোক ঠিক বলেছেন, আমরা মীর কাসিমকে উৎখাত করিতে আপনাদের সাহায্য চাই।
5: তোমাদের সাহায্য করে আবার আমাদের বিপদে ফেলবে না?
13: লাও লাও, আমরা সারা জীবন আপনাদের দয়া ভুলবো না।
12: যদি আপনারা চাহেন বাইবেল হাতে লইয়া প্রতিজ্ঞা করিতে আমরা রাজি আছে।
4: তার প্রয়োজন নেই, তোমাদের মুখের কথা এবারও আমরা বিশ্বাস করলাম।
5: তোমরা যখন আমাদের সাহায্য চাইছো, আমরা মীর কাসিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে নবাবী থেকে উৎখাত করব।
12: থ্যাংক ইউ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
4: নবাব মীর কাসিম হঠাৎ আমাদের আবার খবর পাঠালেন কেন?
11: বিনা প্রয়োজনে নবাব আপনাদের খবর দেয়নি।
5: তাহলে বলুন, কেন আমাদেরকে ডেকে পাঠিয়েছেন?
11: উদয়নালার যুদ্ধে ইংরেজের সঙ্গে চক্রান্ত করে আমাকে পরাজিত করেছেন।
4: আপনি ভুল করেছেন নবাব মীর কাসিম, আপনার বাহিনী ইংরেজের সঙ্গে পেরে ওঠেনি, তাই আপনার পরাজয় হয়েছে।
11: কি করে পেরে উঠবে? পলাশির যুদ্ধে আপনাদের ভূমিকার কারণে নবাব সিরাজের বিশাল বাহিনী থাকা সত্ত্বেও ইংরেজদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছে।
5: এত বছর পর এসব কথা মনে করে দিয়ে আপনি আমাদের কি বলতে চাইছেন?
11: আমি ভেবেছিলাম আমাদের বিশ্বাসঘাতকতার ব্যর্থতা ঢাকতে যদি ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে বাংলার স্বাধীনতা ফিরিয়ে আনা যায়, তাহলে আমাদের অনুশোচনা কিছুটা হলেও কমবে। কিন্তু পলাশির যুদ্ধে নবাব সিরাজের বিরুদ্ধে আপনারা ইংরেজের পক্ষে যে ষড়যন্ত্র করেছেন, একইভাবে আবার ইংরেজের সঙ্গে আঁতাত করে ভারতবর্ষে মুসলিম শাসনের অবসান ঘটিয়ে ইংরেজ পক্ষ অবলম্বন করেছেন।
4: মিথ্যে কথা, আমরা কোনো ষড়যন্ত্র করিনি।
11: মিথ্যে নয়। আপনারা ইংরেজ প্রতিনিধি ক্লাইভ আর ওয়াটসের সঙ্গে দেখা করতে ইংরেজ কুঠিরে গিয়েছিলেন না?
5: ব্যবসার কারণে আমাদের সেখানে যেতে হয়েছিল।
11: ব্যবসার নাম করে আপনারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, নিজের অর্থের পাহাড় গড়ছেন, আরো সম্পদের আশায় ইংরেজের সঙ্গে হাত মিলিয়ে বাংলার নবাব মীর কাসিমকে একের পর এক যুদ্ধে পরাজিত করছেন।
4: ইংরেজের সঙ্গে যুদ্ধে পারবেন না জেনেও তাদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন কেন?
11: তবে কি আপনাদের মতো বিশ্বাসঘাতকতা করে বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা ইংরেজের হাতে তুলে দেব?
5: বুঝতে পারছেন না, ইংরেজ সেই উদ্দেশ্য নিয়েই ভারতবর্ষে পদার্পণ করেছে।
11: আপনাদের ধারণা মিথ্যে নয়, কিন্তু আমরা তো ভারতবর্ষের মানুষ, আমাদের স্বাধীনতা আমরাই কেন বিদেশীদের হাতে তুলে দেব? সাত সমুদ্র 13 নদী পার হয়ে ইংরেজ এদেশে এসেছে ব্যবসার নামে লুট করতে। আমার শ্বশুর ভূতপূর্ব নবাব মীর জাফর আলী খাঁ বিশ্বাসঘাতকতা করে নবাব সিরাজকে ক্ষমতাচ্যুত করেছে।
4: সে কথা সবাই জানে।
11: জানে বলেই আপনাদের জানান দিতে চাই, এখনো সময় আছে, বাংলার নবাবী আমাদের হাতে আছে। আমরা যদি আবার এক হয়ে পলাশির ভুলকে সূত্রে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করি, তাহলে ইংরেজ এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে।
5: আপনি কি করতে চান তাই বলুন, দেখি আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি।
11: কাটোয়া, ঘেরিয়া, উদয়নালা যুদ্ধে আমি ইংরেজের সঙ্গে পরাজিত হয়েছি, সে শুধু আপনাদের বিশ্বাসঘাতকতার কারণে।
4: আপনি বারবার একই কথা বলছেন।
11: বলছি এই কারণে আপনাদের মনে করিয়ে দিতে। জানতে চান আমি কি করতে চাই? তাহলে শুনুন, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। সুজাউদ্দৌলা আর সম্রাট শাহ আলমের সম্মিলিত বাহিনী এক হয়ে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হব, আর সে যুদ্ধ হবে বক্সারে। হ্যাঁ হ্যাঁ বক্সার, আমি সে যুদ্ধে আপনাদের সহযোগিতা চাই।
5: সম্মিলিত বাহিনী নিয়ে আক্রমণ করলে আমাদের সাহায্য কি দরকার? আমরা তো যোদ্ধা নই।
11: আপনারা যোদ্ধা না হলেও যোদ্ধাদের চেয়ে বড় ভূমিকা রাখতে পারেন, অতীতেও রেখেছেন, আর সে কারণে আমি আপনাদের সহযোগিতা চাই।
4: আমাদের পক্ষে এই মুহূর্তে ইংরেজের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়।
5: আপনার সঙ্গে আমাদের ষড়যন্ত্রের কথা জানাজানি হয়ে গেলে এদেশে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। জেনে শুনে সে ভুল আমরা করতে পারি না।
11: আপনাদের কাছে দেশ বড় না ব্যক্তি স্বার্থ বড়?
4: ঘুরিয়ে না বললে সে কথাই সত্য, আমাদের কাছে বড় আমাদেরই স্বার্থ।
11: বড় সময় মতো আপনারা দুই ভাই সত্যি কথা বললেন, শুনে খুশি হলাম। আমার এই খুশিতে আপনাদের দুই ভাইকে এখন বিশ্বাসঘাতকতার পরিণতি ভোগ করতে হবে, আর সেই সুযোগ আমি হাতছাড়া করব না।
5: কি বলতে চান আপনি?
11: তাকিয়ে দেখুন পাহাড়ের নিচে খরস্রোতা নদী, আপনাদের দুই ভাইকে সেই নদীতে নিক্ষেপ করে আপনাদের সলিল সমাধি করব।
4: ভুলে যাবেন না, আমাদের পক্ষে আছে ইংরেজ।
5: ইংরেজি আমাদের বাঁচিয়ে রাখবে।
11: ইংরেজ পর্যন্ত পৌঁছার আগেই আপনাদের বেঁচে থাকার কাজ শেষ করব। আপনারা বেঁচে থাকলে বাংলার পরিণতি আরো খারাপ হবে, আমি তা চাই না। এক্ষুনি আপনারা দুই ভাই বিশ্বাসঘাতকতার পরিণতি ভোগ করুন।
3: জাহাপনা, বক্সারের যুদ্ধে মীর কাসিমের সম্মিলিত বাহিনী পরাজিত হবার পর ইংরেজ আবার আপনাকে নবাব পদে অধিষ্ঠিত করেছেন।
1: শুনেছি, কিন্তু আমার শরীরের যে অবস্থা, নবাবই বেশি দিন করতে পারবো না। সারা শরীরে কুষ্ঠ রোগ ছড়িয়ে পড়েছে, লোকে আমাকে দেখে ঘৃণায় দূরে থাকে, আমার অবর্তমানে সবাই বিশ্বাসঘাতকতার পরিণতি বলে।
3: আপনি সিংহাসনে না বসলে অন্য কাউকে হয়তো তারা বসাবে, তার চেয়ে যে কদিন বেঁচে থাকেন নবাবী নিয়েই থাকেন।
1: কথাটা ঠিকই বলেছে বেগম, আমি নবাবী চালাতে অক্ষম হলে মিরনের পুত্র মীর সাদিককে আমার স্থলাভিষিক্ত করার চেষ্টা করতে পারবো।
3: আমার মনে হয় ইংরেজ আপনার সে অনুরোধ রাখবে না।
1: কেন রাখবে না? আমি তো ইংরেজদের জন্য কম করিনি, আমার কারণে তারা ভারতবর্ষে অবাধে বাণিজ্য করছে।
3: তাদের কাছে বড় স্বার্থ, আপনাকে পুতুল বানিয়ে তারা পরোক্ষভাবে বাংলা শাসন করছে। এখন এখন গোটা ভারতবর্ষ তারা শাসন করবে, কারণ দিল্লির সম্রাট শাহ আলম বক্সারের যুদ্ধে পরাজিত।
11: পরাজয় পরাজয়, একের পর একে পরাজয়। কাটোয়া, ঘেরিয়া, উদয় নালা, বক্সারের যুদ্ধে দেশীয় বেইমানদের বিশ্বাসঘাতকতায় আমি হেরে গেলাম। কিন্তু আমি হারলেও রাজা কৃষ্ণচন্দ্র আর তার পুত্র শিবচন্দ্রকে মুঙ্গেরে বন্দী করে তাদের ফাঁসির আদেশ দিয়েছি। ইংরেজদের সঙ্গে আতাত করার অপরাধে জগৎ শেঠ আর স্বরূপচাঁদকে হত্যা করেছি। কৃষ্ণচন্দ্রের জমিদারি কেড়ে নিয়েছি, বিশ্বাসঘাতকদের শাস্তি নিশ্চিত করেছি। এখন এই আমার সান্ত্বনা, যদি পরাজিত না হতাম তাহলে বাংলার হৃত স্বাধীনতা আমি ফিরে আনতাম।
14: এখন ইংরেজ তোমাকে হত্যা করার জন্য হন্যে হয়ে খুঁজছে।
11: সে আমি জানি, তাই আমি ঠিক করেছি আমার পুত্র বাহার আর কন্যা গুলকে নিয়ে মুঙ্গেরে গভীর জঙ্গলে আত্মগোপন করে থাকবো। যদি কোনোদিন আবার শক্তি সঞ্চয় করতে পারি তাহলে পুনরায় বাংলার বাসনাদে বসে নতুন করে সৈন্য সংগ্রহ করে ইংরেজির বিরুদ্ধে বিদ্রোহ করব।
14: তুমি যদি সেই সুযোগ আর না পাও?
11: না পেলেও আমার মনের বাসনা, আমার মতো কেউ না কেউ জেরে বাংলা তথা ভারতবর্ষকে ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়বেন।
1: তোমাকে আগেই বলেছিলাম মীর কাসিম পারবে না, শুধু শুধু জীবন বিপন্ন করে ইংরেজের বিরুদ্ধে গিয়েছিলে। কেন
11: গিয়েছিলাম সেটা আপনি বুঝবেন না আব্বাজান, কারণ বৃদ্ধ বয়সে ইংরেজ আবার আপনাকে মসনাদে বসিয়েছে।
3: মসনাদে বসালেও তোমার শ্বশুরের শরীর ভালো নয়, কুষ্ঠরোগ তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে, কোনো হেকিম বৈদ্য ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না।
11: আব্বা, আপনি যতদিন জীবিত থাকবেন ইংরেজ ততদিন আপনাকে বাংলার নবাব পদে রাখবে। আমি নবাব হয়ে যা করতে পারিনি, আমার যা ইচ্ছা ছিল আপনি সেই অসমাপ্ত কাজ শেষ করে বাংলার স্বাধীনতা পুনরুদ্ধারে এগিয়ে যান।
1: তুমি যখন পারোনি বোধহয় আর কেউ তা পারবে না।
11: আর আমার বিলম্ব করা ঠিক হবে না, ইংরেজদের চর এখানে আমাকে দেখে ফেললে আপনাদেরও ক্ষতি হতে পারে। আসি,
3: সাবধানে থেকো বাবা।
14: আমার আমার দুই সন্তানকে দেখে শুনে রেখো, ওরা এখানে থাকলে ইংরেজরা ওদেরও বাঁচতে দেবে না।
11: সে কারণেই আমি পুত্র বাহার কন্যা গুলকে সঙ্গে নিয়ে যাব। আসি।
1: আমার জীবদ্দশায় পুত্রকে হারালাম, জামাতাকে স্বেচ্ছায় নির্বাসনে যেতে হলো, আর কত শাস্তি ভোগ করতে হবে জানি না।
14: পলাশির যুদ্ধের বিশ্বাসঘাতকদের পরিণতি এক এক করে সবাইকে ভোগ করতে হয়েছে। শুধু ভোগ করতে হলো না ওই ক্লাইভের,
3: তাকেও ভোগ করতে হবে। কেউ না পারলেও আমি তোমার বাবার মৃত্যুর পর ক্লাইভের বিরুদ্ধে মিথ্যাচার, চক্রান্ত আর উৎকোচের সকল অভিযোগ লিখিতভাবে ইংরেজ পার্লামেন্টে উত্থাপন করব। আমার বিশ্বাস ইংরেজ সরকার সে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবেন, আর যদি সত্যি সে অভিযোগ প্রমাণিত হয় তাহলে কারাগারই হবে ইংরেজের বিশ্বাসঘাতক ক্লাইভের শেষ আশ্রয়স্থান।
1: বৈধ নবাব সিরাজকে নবাবী থেকে উৎখাত করে আমি বাংলার স্বাধীনতা বিসর্জন দিয়েছি। ইতিহাসে আমার এ জঘন্য অপরাধ চিরকলঙ্কিত হয়ে থাকবে। যুগে যুগে আমি হয়ে থাকব বিশ্বাসঘাতক।

এতক্ষণ ফজলুল করিম রচিত যাত্রানুষ্ঠান পরিণতি এর অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মির্জাফর এস এম সরওয়ার হোসেন, মীর মিরন মোহাম্মদ আনোয়ার হোসেন, মীর কাসিম আজহারুল ইসলাম, জগৎ শেঠ মোহাম্মদ নজরুল ইসলাম, স্বরূপ চাঁদ জোবায়দ হোসেন পলাশ, রাজবল্লভ এ কে এম আমিনুল হক আমিন, উমি চাঁদ মুন্সী আবু হারুন টিটো, নন্দকুমার মুক্তি মাহমুদ, কৃষ্ণচন্দ্র শেখ হাবিবুর রহমান, ক্লাইভ এম এ রহিম, ওয়াটস মোহাম্মদ সাজ্জাদুর রহমান, মণি বেগম রেখারানী গুন, ফাতিমা বেগম বনশ্রী অধিকারী, ঘোষেটি বেগম কৃষ্ণা কাবেরী, রাজকর্মচারী মোহাম্মদ আলতাফ হোসেন, ফাতিমা বেগমের বান্ধবী আয়েশা সিদ্দিকা মণি, শব্দগ্রহণ মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম, এবং যাত্রা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম সরওয়ার হোসেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটার টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
5: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত রেহানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেয়া হবে না, বরং তা দেশে জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। তিনি আজ মৌলভীবাজারে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা হবে, কাজেই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে টাকার কোনো অভাব হবে না। পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তারেক রহমান বলেন, দেশে 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে, তবেই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব। প্রধানমন্ত্রী আরও বলেন, পুরুষদের পাশাপাশি যদি নারীদেরকে স্বাবলম্বী না করা যায় তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি অনুষ্ঠানে 10 জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন। পরে কম্পিউটারে বাটন চেপে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে আবাসন সমস্যার সমাধানে চা শ্রমিকদের 2 লাখ টাকা করে অনুদান, তাদের সন্তানদের জন্য বৃত্তি প্রদান ও প্রতিবন্ধীদের জন্য আর্থিক অনুদানের চেকও প্রদান করেন। এছাড়া তারেক রহমান সেখানে একটি জাম ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে। সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুদ রয়েছে। তিনি আজ রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজারের খুচরা বাজার পরিদর্শন শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, একটি সংবাদপত্র চালের বাজারে মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতির সত্যতা যাচাই করতে তিনি ও খাদ্য প্রতিমন্ত্রী সরেজমিনে বাজার পরিদর্শনে যান। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তারা বিভিন্ন পাইকারি আড়ত ও খুচরা দোকান ঘুরে দেখতে পেয়েছেন চালের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্য তেল সহ অন্যান্য পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো রয়েছে এবং বাজারে মূল্য স্থিতিশীল রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি রাষ্ট্রদূতকে একথা বলেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন মাইকেল মিলার। চট্টগ্রামে 4 বছর আগে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার পর লাশ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আসামি আবির আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত। চট্টগ্রামের 6 অতিরিক্ত মহানগর দায়রা জাজ আদালত আজ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। 2022 সালের 14 নভেম্বর চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াজ মুন্সি বাড়ির বাসিন্দা সোহেল রানার 5 বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াতকে হত্যা করা হয়। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এখন পর্তুগাল ডিআর কঙ্গোর মোকাবেলা করছে। যুক্তরাষ্ট্রের ডালাসে রাত 2টায় বিশ্বকাপের অপর ম্যাচে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডার টরন্টোতে ঘানা পানামার এবং সকাল 8টায় মেক্সিকো সিটিতে উজবেকিস্তান কলম্বিয়ার মোকাবেলা করবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-0 গোলে আলজেরিয়াকে পরাজিত করে শুভ সূচনা করেছে। বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি হ্যাট্রিক করেন। 38 বছর বয়সী মেসির এটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারে 200তম ম্যাচ। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধুর সম্মুখে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার প্রেসরতা জানিয়ে দিচ্ছে আগামীকালের কয়েক অনুষ্ঠান সূচি। সকাল ৬টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ গোলাম মুস্তাফা। পথপাথে অনুষ্ঠানে ইবাদত কবুলের শর্ত সম্পর্কে বলবেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬:৫০। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান শোকের ঠিকানা সকাল ৭:২০। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে ৩টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্জ ও FM ১০৬ মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM ৯০ মেগাহার্জ এবং FM ১০২ মেগাহার্জে। গণতান্ত্রিক বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তাঁর প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষী নেত্রী শুনবেন সকাল ৭:৩০। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল ৮:৩০। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা ১১:৩০। নাটক প্রত্যাবর্তন বেলা ৩:০৫। রচনা ফজলুল হক, নির্দেশনা জিয়াউল হুদা, পরিবেশনা অবসর নাট্য সংস্থা। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ বিকেল ৩:৩৫। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গরিব ছোট পরিবার বিকেল ৪:০৫।
2: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল ৫:১০। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬:০৫। সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত ৯:০৫। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন শুনবেন রাত ১০টায়। এছাড়া FM ৯০ মেগাহার্জে রাত ১২:১৫ শুনবেন নিশুতি অনুষ্ঠানের নাটক স্বপ্ন রচনা হাবিবুর রহমান প্রযোজনা আনন্দ হল। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭:০০ থেকে রাত ১১:০০ পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান শুনতে পাবেন। FM ১০৬ মেগাহার্জে বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM ৯০ মেগাহার্জে সকাল ৭:০০ থেকে সকাল ৯:০০ পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান শুনতে পাবেন। শ্রোতা বন্ধু, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল ৯:০০ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এক নম্বর সতর্ক সংকেত দেখা

0: চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গোপালগঞ্জ, পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনাতে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নরসিংদীতে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 77% এবং সন্ধ্যে 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:11 এবং অস্ত যাবে 6:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 90 মেগাহার্টজ। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহি রহমানি রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ছটা। আজ বৃহস্পতিবার, চৌঠা আষাঢ় 1433 বঙ্গাব্দ, দোসরা মোহরম 1448 হিজরি, 18ই জুন 2026 খ্রিস্টাব্দ।
1: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, FM 106 মেগাহার্টস এবং FM 102 মেগাহার্টসে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান ও আমি ইশরাত জাহান নীলা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত। আজ সূরা ইউসুফ এর 88 থেকে 90 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ গোলাম মোস্তফা।
3: أعوذ بالله من الشيطان الرجيم